0: যীশুখ্রিস্ট আজাইমানি দ্বিতীয়তে তৃতীয় শতাব্দী সিগাংনো সুজুহনে কাইছে জাগাও আথংমংনি রায়দা তংমানি আবুনো তাবুক সানানি থাকাহকে ফুটবলনি কচামকুব গ্রং হনে সাজাগো আবুনি আগলো চিচাররা দক চিথাম খ্রিস্ট বিশুও হে ইংল্যান্ড হাইনো হাই কতালকু খ্লাই ফুটবলনি এসোসিয়েশন এফ এ আবো সনাম জাখা আ এফ এ রকনি বিশিংতিনো ফুটবলনি কতালকু রায়দা সনাম জাগো হনে সাজাগো আও রংচাকনি দাখু বুখু আবুনি বিশিংতিনো চিনি তাবুকনি যে কতালকুকনি রায়দা ফুটবল আবো সনাম জাগো হনে সাজাগো হায়ং বেচেবো ফুটবল থংমানি এবা ফুটবল থংলাইমানি বেচেবো কতালকু খ্লাই ফুটবলনি লাইবুমা আবো বেলাই খেনো নাংকুকমানি তে বেলাইনো বরকনি বখাও বখারমানি এবা বখারুই মা নাইলাইমানি আবোনো সং নোকজাগো রমদি কচামকুক বিনি রায়দা কচামকুক রায়দা রকনি বিশিং চীননি সজুনো কারিবো কচামকুক গ্রিস তে কচামকুক রোম আ জাগারগো বল বাই লাথির উই থংলাইমানি এবা লাথি বাই বল বুলাইমানি আমতিহাই গবাং মা থংমুংনো আজরারগো তংমানি আবনি ইয়াগুলো কতালকুক রায়দানি বিশিংতেই নুকজাখা চিচাররা দক চিথাম খ্রিস্ট বিশুও ইংল্যান্ডনি কতালকু খ্লাই ফুটবলনি এসোসিয়েশন রক ফুটবলনি রায়দা সনামমানি তাবুকনি রায়দাও ফাইয়ে আবু কতালকু খ্লাই ফুটবলনি থংমুংনি রায়দা আবুচং যতন দাদাক সিদাক চিনি মকলনি বুসকাঙ্গো তে চিনি লংমা বাই চং মানখা তাবু হায়ুং গনাঙ্গি হায়ুংনি যতনি সিলাই থংমুংনি বিশিং বুমুং গনাং তে যতনি গবাং কুক নাইজাকনাই থংমুং নংখা ফুটবল আবুনি বাকি তাবুকনি ও রায়দাও চং চিচাররা দক চিথাম খ্রিস্ট বিশিনি সিমি ইংল্যান্ড কতাল খ্লাই ফুটবল এসোসিয়েশননি রায়দা সনাম জাকমানি উলো অফিসিয়ালি অবনি রায়দা সনাম জাকো ও অফিসিয়ালি রায়দা সনাম জাকমানি ও ককন রুগী চিনি হায়ং বেচেপনি হায়ুং বেরমনি যে থংমুং ও থংমুংনি রায়দা কতালকু খ্লাই সং মানখা তাবুকনি ও কতাল জরাও হায়ুং বেচেপনি ফুটবলনি থংমুং এবা হায়ুংনি ফুটবলনি থংমুংনি বেচেবো চিচাররা দক চিথাম খ্রিস্ট বিশুও ইংল্যান্ডও পুইলা ফুটবল এসোসিয়েশন রক রায়দা সনাম জাকমানি ওলো চিচাররা স্নিচিনি খ্রিস্ট বিশুও ইংল্যান্ড তাই স্কটল্যান্ডনি বিশৃঙ্গ পুইলা বিশ্বনি পুইলা ওয়ার্ল্ড কাপ এবা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ আবো থাকো আবুনি ইয়াগুলো ফিফা টিচুকুরা চার খ্রিস্ট বিশুও আন্তর্জাতিক ফুটবল আবনো কন্ট্রোল খাইনাই এবা আবো ফিফা হনে আবো সংসা জাগো রংচাকনি দাখু বুখুক নরক যতন করঙ্গি মানো ককদুকনি বিশিংতি ককদুক নম্বর 232-6253 হাইনো হাই কেতিংগি সাফিরানো নই থাম নই দক নই বা থাম
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো ফুংকাহাম বাই
0: ফুংকাহাম ফুংকাহাম দোসাদি জম্পুই জলানি বিশুরাই না দ দ বেলেরে হামবাই তাকুক নুং করুং মানে বাকি তিনি ফার্স্ট কলার নুং হিংকে নন বেলে নাম সব
1: যে

0: কল তো হাপকা ইয়াকুই রুখা ইয়াতমন বিশিঙ্গনি খরং ন দে আওয়াই খগ সাইতমনি আবস খনাই তংসু
1: আও কিসাস পুইলা ফাছিং রগো কিসা কেবেং মু রকুঙ্গো দ ককরি তাবুলে মান খাবা তাবুক সাসি দি দ
0: তাং মান খা আও নি তো হায়ং গনাং গই যে ওয়াল ফুটবল তমনি আও কংনা সাইতংলাই
1: এই আং ও যে চিনি ফুটবল নি ইতিহাস ফুটবল বাহাইকে থাই যাকা বা আগি বপ্তি হাই থং মং তংমানি নারা নাই ফিফা ওয়ার্ল্ড কাপ নারা নাই
0: আবো হর রগ রম দি হর আদাং মাদাং রগ নাই যে গিয়া বলে
1: আচ্ছা 10:30 ও যে শুরু মনি মিয়া তো পর্তুগাল বাই তাম নাই উজবেকিস্তান থাক লাই কা আও আও আচ্ছা আচ্ছা আচ্ছা সো মিয়া তাম নাই মিয়া তো রোনাল্ডো নি থং মং আপনি বাকি নাই টঙ্গি মানলি কিসা সাত মানাই আসে কাহাম তো বুঝ কাহাম তো সাই মানছু কে আসে সব সাবরু বরুম সাদে
0: আবুক তিনি এফ এম ইয়া খাই বদল নি গই কাইছা
1: ই
0: তিনি আতা গুণ মোহন জমাতিয়া
1: ই
0: ও জিবি সা খামনগ লাই যাক তং ও
1: ও তাম ও
0: বাকি কিছা পুরি জানি বাকি সে আং এফ এম আওয়াই কপতে কিছা আওয়াই খেলা বাকি সে আবু সাহরি মা তং
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কে বিদা
0: আও ইয়া হর বন জিবি সা খামনগ তলাং যাক তোয়া জাগন বর টিং যাক
1: ও
0: এ ব আতমথা বিনি ইয়াতে গিয়া
1: আও চিনি আকাশবাণী এফ এম নি বেলাই কাহাম কলার বো তাই বেলাই কাহাম সৈনাই তাই চিনি তামনাই হুকুমো মুকুমো রুকজাক চিনি লিটারেচার চিনি কগ্র বাইন রুগী বেলাইন চাইটকাই বরক বেলাই ডাক্তি খেন হামুই বাজাথুন তাবুকলে স্টেবল দা তাবুকলে বাহাই হন আও হামিয়া খবর তো করি দ আকন বেলাই বেলাই খেন হামিয়া হামবাই তাকু দ আকন বেলাইনা হামবাই কৃং আও আও বেলাইনা হামবাই কৃং মানে বাকি

0: ആകാശവാണി അഗർത്തല പൂങ്കാം തർവചന്ദ്രക തിരുനിപ്പുണി കോക്ബ്രോക് പാന്താ കഴിഞ്ഞ തകത്ത് ബുക്ത് അമേരിക്കൻ സിന്ധു പൊങ്കാസിനെ ഹംബൈതായി കൊളമയ പറി ചെങ്ക തിരുനിപ്പുണി കോക്ബ്രോ പാന്താ ഹൈന്യു കണം തിരി സിറങ്സാൽ തലും തല്ലി സാൽധാം സാൽമറി ചിബ്രിര ധംചിപതി പ്രവിശി ജനുവരി തന്നെ സാൽ নিচিপ্রী নিচে নিচি দোক ইংরাজি বিশি অপন্দ খনাই তুগ নিরা থামজি দোক ফুটপনি মিটার সাসা নিরা দোকে জিগো কিলো হার্স তাই সারা সা ফুটা দোক মেগা হার্স এবা এফএম উচন্তে ও
1: খাইদেমান এসপিআই উংখা ফুলাইমা চালাইমা বিশুতি সনানে বেমান আবু উংখা আবহাই কাশি বেমার আবু বুকু খিলাম শীতিলাম বিশুতি খরকশানি সব নিতে খরকশানি সর্গ সল
2: অবু ব্যাকটেরিয়া ভাইরাস গলঙ্গি মান আবনি বাগিনি বেমানি ইয়াকনি কাতুই তংনা বাগে হিকসাইন কারে কেবো বাই থুই আছে আমা তংনাই কন্দন থুলি ওই তাস তাস মালাই দে খরকশানি সাই কেবাং বরক বাই থুই আছে একে তংকে এইচ এবা এইচ আই ভি বাই মাঝে তংগি মান নাই
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাখান্তে নেকুন হানক্রাই নাইকুন ত্রিপুরা হাফান বাই লুকু হানক্রাই নি বাকি আওয়াই যাক
2: নিসাই দেমান সাকদেরিয়া বুমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
1: অক্সিং তং ফুরু চেরে আছে ফুরু এবা বুমানি আবুক্তে চামানি বিশিমতি এইচ আই ভি সলোই মানো
2: আবনি বাগৈ যত সাকদেরে বুমা রপ্ন এইচ আই ভি দে তং আমজগি মানাই যাব
1: তুমুং এইচ আই ভি সাকো মানজক থন ওয়ানানা মংসা করে সয়া প্রেরম খে জরা তংশনি এ আর টি রাই দতি ডাক্তার বাইনাই যাখে অক্সিং নি চরাইনো এইচ আই ভি নি ইয়াক নি ফিওবে মানু
2: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামগ্রে নাইখুং ত্রিপুরা হাপাং বাই লোক হামগ্রানি বাগৈ আওয়াই যাক
0: হয়নো খারঙ্গ সাল বরং হয় বুলিয়ানো খালায় না ককাহাম

0: tabasang nalene tinini shala laipum na upule tamam mito khlajanitam
1: khane do nirang sakni ta khub khuk mito shatan mungi bisingo tini shal mechi brijun tinini shalnu peruni inti raimi obo inkader hne inkarokni surjo utshop nei aba shalni ter nei palai jako Scandinavia te Canada o midsummer te Jens John's Day abni bisingte obo kaisa hukumuni raida ruksa kaisa ter nei obno palai jako abnu karibu kabangmo mitu satan jakne rokni bisingo tongo chibrira Chukuchi Sni Christo Bishio Italini Obijatri John Cavett Bopuila Europeo Thayo Thangi Terni Bishinti Bo Uttor Americao Thangi Ajakao Philosophini Kokno Puila Bo Shimani Shalni Ishalno Judaklai Mitu Shatan Jako Chichukura Sa Christo Bishio চিচার উমরনি বড় খড়কসা স্পেনিশ নি খড়কসা রুবাই ফাং এবা রুবাই ক্রং হনে হনসাক পাবলো পিকাসো ব পেরিশো কাইসা গ্যালারিও বিনি পুইলা সুইমুগ্ন ব বুইন ফুনুক মানে শাল চিচুকুরা ব্রিটিশ নি খ্রিস্ট বিশুও কেনেট Arnold Mount bo Reni amni thani puila balai kotor ko khlai UFO abo phunuknani bakai bo Washington bini jatiyo shalni calendar ni kok tishamani shal chichukura brichichar khrist bisyo Soviet Union Berlin no kashunani bakai bo Hani lamti, te tini lamti, kabangma wana mashingsha, kiri mashingsha, amti klayi, bo kurunlai tongmanino, sukagi rumani pakai, yang nar abo kaklayi tango. Kenai tangai rangsak ni takubuku, apno karibu tongo, tirini shalo, রমদি আবু জাতীয় করমর্দন দিবস নি পালাই যাকো আপনো কারিবো তঙ্গো সাতারনি এবার তুই অকনাই রকনি বাকি কাইসা লেপ দিন আবু ডাকতিনো তুই হাবি তেইসা কাশাই ফাইরানি আমতে হাই ফিটনেস নি বাকি সংসা যাকমা নিশাল আপনো কারিবো তঙ্গো জাতীয় প্রলিন দিবস নিবো তিনি নিশাল নো পালাই যাকো রাংসাকনি দেখো বুকু আপনো কারিব তঙ্গ তিনি এবার তিনি তে শালো আসাই নাই তে থ্রিনে রকনি বিশিঙ্গ আসাইনি রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা চার্চি শ্রী খ্রিস্ট বিশু লাইনেল মেসি চং যতন সাইমান তিনি মেসিনি বার্থডে আর্জেন্টিনানি ফুটবলার তাবুক থুঙ্গি তঙ্গ তাকলাইনি ও ফিফা ওয়ার্ল্ড কাপ নবিনী পাইথাক থাই বিনি উমর বাঙ্গি থানাই আপনি বাকি তাবুক নপুইলা আত তাকলাইন বিনি পাইথাক থাই ওয়ার্ল্ড কাপনি চিচুকুরা স্মৃতিচার খ্রিস্ট বিশু জোয়ান রোমান রিকুলমি ববহাইন বিনি আচাইমানি শালতিনি চিচাররা চকুচি বা খ্রিস্ট বিশু জ্যাক ডেমসে বনিব আসাইমানি শাল চিচারা বাচি খ্রিস্ট বিশুও হার্বার্ট কিচেনার ব ফার্স্ট আর্ন কিচেনার নি সিনিজাক চিবারা থামচিবা খ্রিস্ট বিশু হুঙ্কে রবার্ট ডুটলে বিনিব আসাইমানি শাল থ্রিনাই রকনি বিশৃঙ্গ তঙ্গ বুমুঙ্গনাং রকনি বিশৃঙ্গ নৈশাই বিশুও তঙ্গ রডরিগো

0: কুরা চার্চি শ্রী খ্রিস্ট বিশুভতঙ্গ যে কি গ্লেশন তাই চিচুকুরা চার খ্রিস্ট বিশুভ থিনে রুকনি বিশুঙ্গতঙ্গ গ্রুবার ক্লেবেলেন্ট বুনি বাহিনো থিমানি শাল আসুক জরা খানাবাইখা তিনি শালনি মৃত্যু সতন জাকনাই মোলা যারক
1: সন্দেহ খুনলাইনে সাক্ষাৎ করেন ইকক

0: ততরানি গানাগিনি আমতে হে জাগারুগো সাকা হানকে তে আপনো কারিব নং চামানি কাহামকে গেলে ইহাই অঙ্গি অঙ্গিয়া খেবা হজম খ্লাইনি আমতে হাই খ্লাইমানিয়া অঙ্গি কবায়ক কবায়ক আমতে হাইরক নকশা খাহানকে নিনি হার্ট অ্যাটেকনি সিনটম হনে রমই বানো আপনি বাকি নাংকুকমানি সক চামং নুমুং নং খালি দংনানি নাংনাই গবাং কুখ্লাইয়ী বথাই বপ্রবনি চামুং চানানি নাংনাই দালো সামপ্রা তাই মৈখদং থাইকদং আমতে হাই চামুং বাই নিনি সাব্রুম রুমনি চামুং নং খলনানি নাংনাই সম গবাং তৈ গবাং কুক বুফাম গনাং মানে আমতে হাই মানে নো চায়াউই দংনানি নাংনাই আপনো কারিবো সালো উনি হামানি নো সতী থামচিনি সিমি সতী ব্রৈজিবা মিনিটনি স্লাইবো গবাং নং হিমনানি নাংনাই স্ট্রেস ডিপ্রেশন আমতে হাইরকনো উংয়া জাত খ্লাই দংনানি নাংনাই দুমা বিড়ি সিগারেট হকুনি মানই উংয়া খেবা ড্রাগস আমতে হাই চায়া উই দংনানি নাংনাই বসাকনি কোলেস্টেরল ব্লাড সুগার ব্লাড প্রেসার আমতে হাইরকনো নং দাদাক সিদাক নাই উংয়া খেবা আঞ্জগৈ থুই আঞ্জগৈ দংনানি নাংনাই তাই তাবুকনি অমলনি চামুং রমনি রমদিয়াবো ফাস্টফুড গবাংকুক বুফাম গনাং মানে প্রসেসড ইংয়াকেবা গবাংকুক ট্রান্স ফ্যাট সোডিয়াম চিনি আমতে হাই গবাংকুক মানে চায়া উই দংনানি নাংনাই থক জামবাই সংজাক মানে এবার সনামজাক মানে রকনো চায়া উই দংনানি নাংনাই
1: আসুজারাসং কানলাকিয়া শাখা কনবিকগো হার্ট অ্যাটাক তামগই ইং আপনারকই তাউসং হাইনু খরঙ্গ কনলায়নে তং বিতিনি কক বখাতে কামিয়ারি কক থাজা থাইনি বখাতে দেলক সং লতন সাইমেন ব থক মানিক কেখা হাইপেন অ দালকন লমফুরু কুসুকফুরু সং বেলাইকে সামুগ ফ্রাংম নুকজাগ তাই অ দালক সাকাঙ্কে জেবর খিতানি জঞ্জাল কলাইও বিনি অ জঞ্জাল কমর কক আন্দার ব্যামানির বাকে বখাতে দালকনি বিলাই নামমানি বিথি অবন কারই মোগল মুকসা অংফ্র বিনি বিলাইনি বতিন সামগ ফনং জাগ বখাতে ও ভিটামিন এ সি তাই ক্যালসিয়াম তাই বুফাম দঙ্গ বখাতে দেল দেশে জানে অঙ্গ বাড়ি রোগ এবার ন গানগিনি রোগ আহাই ন আসায় ফেয়া বখাতে দালগ্ন সঙ্গ কাইব খাইমানো কাইনা কাঙ্কে বিনি ইয়ারং কাইখেন ব আসাই বখাতে ন কানি বাকে টস গনং হান গুদাল বাই টানই কানি কাইসা থাইও সের বারা মুসকি এবার কম্পো সার দালগি মানানাই আপনি আগল থামশো সেন্টিমিটার খ্লাই লাইন খ্লাই তাই জিবে সেন্টিমিটার কে ব্যাংতে কুথুক খ্লাইওই বখাতে নি ইয়ারং মাকাইনাই কাইবা খাঙ্কে তে কিসা খরোই মারনা নাংনাই হাতে ব্রুম ব্রুম বখাতে রাং গানাগানি হানো কিসা খুরসাই মারনা নাংনাই কাইমানি হাতি বার বেরই বারবানি উলো খে বখাতে দালকন খলই সং হাতির ফালে রং পয়সার আজিনাই মানো আশুক জরা সংখনা লাইকা আং বদিনী কক বখাতে কামেরাকে কক থাজে থানে তাবুক সংখনা লাইনে কক থুমরক

খনাই দমনে রাখছাক নি তাকুক দেব ঘুষ তিনি নি কক থুমু পুইলা অনু চং খানালায় এনে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 তিনি নি থুমু তিনি খাকসা বদলো ইংল্যান্ড তাই গানা আবো সিনি ভারত হাক্তর নি জরাও হনকে হরদিপনি দামসা তেই সতী থামসিনি সিমি চেংখা তে কেশা গ্রুপো পানামা তেই ক্রোয়েটিয়া আবো আইচুকনি দামব্রি তেই সতী থামসি ও চেংখা কলম্বিয়া তে কেশা গ্রুপো হে কলম্বিয়া বাই ডিআর কঙ্গো অবো ফুংনি দামসিনি তেই সতী থামসিনি সিমি চেংনাই খনাই দংনাই রাং

0: சக்னிதாக புகு நருக் ஜோத்தனோ அவனோ நாய் நடி பாக்கை கக்மங் கச்சாரோ
1: ஆவு அவஹைன சங் பத்தனி ஹானி கிஷா தும்லுக் ரோ கக் தும்ரோ சங்கரோ சைக்கிறேன் ரவன் சின் ஹாகோத்தனி லாத்தாக்கோ திரினி சாலோ சாலினி பாக்கை சொல்லுவானு ஹெமிஸ் தேர் ஹனை திரினி சாலோ ஓ சால் அவா ஓ சாலோனு ஓ தேர் ஜங்கனு ஓம குரு பத்ம சம்பவ் நீ ஆசமே சால்ன ருகை ஓ தேர் சங்கசாகோ குவஹாட்டி நீ காமாக்கா মন্দির আমগোচি মেলা তিনিব চলিব না এবার অতের চলে যাক তখন জুন তানি সাল নিচিত সাল জোড়া আপনার করে নয়া দিল্লি ব এবার কেতাল দিলে ব দিল্লি নি প্রগতি ময়দান খ্রানিসিমি সালতাম রগই ইন্টারন্যাশনাল পুলিশ এক্সপো জেঙ্গান আপনার সিনিয়র দাবিতঙ্গ ত্রিপুরা গ্লোবাল পাইন আপেল ফেস্টিভেল নিসাই নিশিদক অম ত্রিপুরা হাস্তে হাফংনি তাই বেড়াইখিরি তাং বেদিকনি লুয়াজমিয়াবাই জুন তালনি সাল নিশিছিনিনি সাল নিশিমি সাল নিচে চুকু সাল জোড়া দিল্লি নি মেজর ডেন্টার ন্যাশনাল স্টেডিয়াম কুইন পাইনাপেল নতুই কাইসা তের সংসং জাগান আপনার ফাইনাই জুন তালনি সাল নিচে চারনি সাল দলাই হাঙ্করনি সামনব সঙ্গজাগানো ওয়াটারফল ট্রেকিং ইভেন্ট আপনার জলাইতালি সাল বেরিনি সাল দূরদর্শন কেন্দ্র আগরতলা লোহাজিমাবাই সঙ্গজাগানো কুইজ বাইতম আসুক যারা সাইলেখিয়া কক্তুম্বক আপনার কক্তুম্ব দঙ্গ সৈগ্রং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রনি আসামে সালন পালনের বগে গবংমা থাইরগ লোয়াজিবান হারজাক আপনি বিশিঙ্গ দঙ্গ শান্তিবাজার শান্তিবাজারনি হাঙ্কর ব্রেমনি ও সালন পারনে বগে শান্তিবাজারনি মুকুট ওডেডিরাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চৌদ্দবাদী আজমে সালন পারনে বগে রোয়াজবেন হারজাক আমরা করি খোয়াইব খোয়াই হং করব ও জুনতালনি সাল নিচি দেউনি সাল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চৌদ্দবাদী আজমে সালন পারনে বগে রোয়াজবেন হারজাক কল্যাণপুর ক্লাস টুয়েলভ রংনকনি অডিটোরিয়াম ও আজমে সামনে পালনের বগে লোয়াজিমা নাহারকা খোয়াই হাঙ্কুরনি হাঙ্কর ফাংশন আসুক যারা খালামবাইকে কক থুমরক তাবুক সেবক পারক তালমনি কক যে পরের আপার ডিভিশন ক্লার্ক ডাইরেক্টরেট অব সৈনিক ওয়েলফেয়ার ও তিপ্রব বংনি কয়লাই রেখা বংনি বগৈ সৈমং আমদুগুন হারজাগানে জুন তালনি সাল থামছা

0: त्रिपुरा विश्वविद्यालय एवं यूनिवर्सिटी कंट्रैक्ट विषय ब्रक एवं बक्सा आसुते सुबुजा आसुखनी मूंग इंटरनल ऑडिट ऑफिसर तई एसिस्टेंट रजिस्टर कयलार रेने पायथक साल जून ताल नि साल रिजेचुकु नि साल आसुदार खाना पैका सेवको ब्रक तलमनी कक तबसंग थांके थांके खाना लाइने नवर्ती मनी कक
1: আগুলি বীরখুম খলাতে গানাগিনি আমসেনি নকবর্তি বানি ককমাও সাকলাই যাখা নখা চুমুই গনাং তাওনাই তে কাশে কিছু আমচাই রব ওয়াতে ফাই পানো মানো তুমকুক মানি মারি হো তুমসা মারি ও নুকজাগানো থামসি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তুমখলাই মারি ও নিচি ডক ডিগ্রি সেলসিয়াস নবারও তুই হকুনি মারি সাকাও নুকজাগানো চুকুচি ডক পার্সেন্ট তে খামো নুকজাগানো স্নিচি পার্সেন্ট হজাক মঙ্গ সাকলাই জাখা চিনি হাস্তে ত্রিপুরানি কবাংমা ডিস্ট্রিক্টনো জাগা জাগাও ওয়াতে ফাইপানো ফেরাং ককই ওয়াতে ফাইপানো মানো হনে সাকলাই জাখা আপনি বাকি লুকুরকনো হজাক দমনারি বাকি ককমকাংসাও গজার জাখা
0: আও আসুজরা সংক্রান লাগে নবর্তি মানে কক তিনি আও তাবুক সং পাইথাগো হাইনু খরংনি পাইথাগো সং অরুণিত অনুরুদ্ধ দেবের মানির জমন খানা হইনি সং অ পান্দানো মতালাইছে না খানা তন্দাই তাক্ত বুকুক তাই মার্গিন সং যতন ফুঙ্ক সং হামাই তাই খলম ইয়া পারো আনি লগে তংমানি তিনি নি কম থাকমাও আং নরুত্তম
1: তে আং উষা দেব বর্মা

0: Akash when Agotola, Omnilo Paca Tinipuni, Copro Panda, Ainu Krang, Tayob Tinipuni, Copro Panda, Jotono Shalkaham.
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং তারপরে হিন্দি সংবাদ।

খনাইতে অনেরাং সাপনি তাকে বখুক নর খনাই চঙ্গ সাড়ে চাপ পয়েন্ট দক মেগা হারসো তিনি নিফুঙি আকাশবাণী আগরতলারি এফ এম উজয়ন্ত পান্দা তাবুকনি অজরাও চং হাইন হাই কি ফিলুনাই তিনি সালকামা পান্দাও নরক যতনে নক বেলে বেলে কেন হামবাই নরক গ্রঙ্গি মানো দাদাক সিদা কক দুকনি বিশিংতেই তিনি স্টুডিও দং আং উষা আং বাই গ্রঙ্গি মানো দাদাক সিদা কক দুকনি বিশিংতেই তিনি সালকামা পান্দানি কক প্রথমা ফুটবলনি লাইভমা চিং যতন সাইমানো ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 অব চলি উইতঙ্গ কে অব চলিমানি চিনি বাকি বেলেনো কাহাম তাবুকনি অজরাও গবাংমা বড় রূপনু গবাংমা তমুং চামুং হামিয়া ওয়ানসুকমুং হামিয়া বাই গরঙ্গী দঙ্গ চিনি বসাকনু তে চিনি বখানো কাহাম গরং নারকনানি বাকি থুংমুং বেলাই খেডো নাঙ্গো তে থুংমুংনি বিশিংতেই বেলাই গবাংকো খ্লাইয়ি রাংরিব আজি উই মানো নং তুমুং কাহাম খ্লাইয়ি থুঙ্গী মানখা হনখে আও রাংসাকনি থাকু বুকু চিনি বসাকনি বাকি নং উমর কলগঙ্গী থাঙ্গি দংনানি বাকি তে গবাংমা বেরামনি ইয়াকনি কাতি উই দংনানি বাকি থুংমুং বেলাই খেনো নাংকুগো আপনি বাকি চং থুংমুংনি বিশিং চিনি হায়ুঙ্গো যতনি সিলাই পপুলার তে যতনি সিলাই গবাং কুক নাই জাক নাই তে যতনি সিলাই হামজাক কুক নাই আপতি হাই থুংমুং খা ফুটবল আবো যত বড় রকনো অ থুংমুংনো বেলাই বেলাই খেলো হামজাগো অ ফুটবল বফুরুনি চিমি চেংজাখা ফুটবলনি লাইবুমা তে তাবুক তো যতন সাইমানি দঙ্গ ফিফা ওয়ার্ল্ড কাপ চলি দঙ্গ আপনি বাকি যতন নাই খাতঙ্গই দং না ফিয়া বাচিনি ভারত হাক্তরনি যে জড়া অব উঙ্গই দঙ্গ আমেরিকাও আপনি বাকি চিনি হানি জড়া বাই বরকনি আরও নি যে থংমানি জড়া আবো মিলিয়ানি বাকি চিনোর হর হরক লাইও গবাংকুক নো ম্যাক্সিমাম নো হর দি পরক লাইও আপনি বাকি রম দি কেসেচক চাকরার তেই বাক্সা বাক্সাকে হপুং আইনো নাইনাই রোগ বতঙ্গ নরক যতনেন বেলে বেলে খেন লামসগো তিরিনি ও সালকামা পান্দাও নরক যতনেন কবক নাই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অবনরগেই চং তিরিনি সালকামা পান্দানি কক প্রথমা ফুটবলনি লাইভমা অবনরগেই চং ককলাম সালাই দঙ্গ আও রাংসাকনি দাখু বুখু চং চিচুকুরা থামচি খ্রিস্ট বিশু ও উরুগুয়েও পুইলা ফিফা ওয়ার্ল্ড কাপ চেংজাগো আ জাগাও উরুগুয়েনো পুইলা চ্যাম্পিয়ন অঙ্গো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো চৌই থাকা হয় নহয় রাংচাকনি তাকে বুক ফুটবলনি লাইভমাও চং নুকো চিচুকুরা থামচি খ্রিস্ট বিশু ও উরুগুয়ে ও পুইলা ফিফা ওয়ার্ল্ড কাপ চেংজাগো অবনরুক সাউইনো চিরে হায়ং গনাঙ্গই যে পুইলা বিশ্বকাপ উংমানি আবো উরুগুয়েও উঙ্গো আ জাগাও উরুগুয়েনো পুইলা চ্যাম্পিয়ন উংমানি আসুক জড়াতে চং সাইমান লেখা চিনি ভারত হাক্তরনি ভারত হাক্তরনি লাইভমাও বাহাইখে পুইলা ভারত হাক্তরনি ফুটবল এবার ফুটবল থাই চিনি ভারতও বাহাইখে বরম রোজাকি দং আপনারকিব চ কিসামিসা সাইমান লাইন ভারত হাক্তরও পুইলা ইংরেজ টকনি ইয়াগ্রমিনো 19 শতক আপনি কচার মাজারও ভারত হাক্তরনি বড়রক পুইলা ফুটবল থাই চেংলাইও আরও অনুকজাখা ভারত হাক্তরনি পুইলা ফুটবলনি ফুটবলনি জনক হনে হনজাকনাই আবংখা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ব ভারতনি ফুটবলনি জনকনি হনজাক এব ফুটবলনি যতনি

0: বেলাইখানে অন্যায় থাকলাই পর্তুগাল উজবেকিস্তান বাই থাই মানে আর বিং থমং থাই রকমি বিং রোনাল্ডো মেসি আপতিহাই গবংমা থমু রকমি থাই থগ্রং রকমি বরকি লংমা তৈ আগিনি ফুটবল নি লংমানী এবার ফুটবল নি লাইবমানী থমুনি ককন তুমং সাকা হংকে ইংখেবা ওয়ানসুকা হংকে তো ব্রাজিল নি পেলে নি ককন জেসকে ফানো মা খরসা তাই ক্লায়ু রংচাক নি দাকু বুকু গরঙ্গিনি আইন ককদগো সাবদ হ্যালো হ্যালো হ্যালো হ্যালো দাদা সিদাক সাহামকে গরঙ্গি মানিয়া আঙ্গি দখা খাই দায় রংসাকি তাকু বুকু হ্যালো হ্যালো তামুনি সাকাকু তাকুক
1: আঙ্কেল ডোমনি বাই
0: আঙ্কেল ডোমনি আচ্ছা
1: ডোমরাই মানে
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা ননক বেলাই না হামবাই বেলাই বেলাইখানে হামবাই মাইয়া ফারকা দামনি হমালে নাম বাই গরঙ্গি মানমানি বাকে গবং ককদুক চই দিনী কাহামকে গরং মানিয়া অঙ্গে এগে দিনী সালকামা পান্ডানি কক বথমা তো সাইমান খানা খাই দিয়ে দং তাবুক তো ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল চলি দিয়ে দেবা হিংকে অবনরগী ন ফুটবল নি লাইবমা অবনরগী জন ককলাম সালাই দো হিংকে নলে না নাই ফিয়াবা অঙ্কলাই না তাম হামুন হরদি পরক লাইমানী বাকে হরদি পরক লাইমানী বাকে না কাহামকে নগিয়া আচ্ছা আচ্ছা তিনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অবতো 11 তারিখ জুন নিশিমি চেংমানি না জুলাইনি 19 তারিখ জরা এবার চিচুকু জুলাই জরা অব চলি নাই অ জাকাও তাকলেনি অ বিশু রমদি তামনাই 48 কাই ব্রিচিচার হাই আমতি হাই দেশ অ জাকাও থাই হিংকে ওয়ার্ল্ড কাপ ফুটবল অব চলি উই দো কাইধাম জাগাও আবংখা আমেরিকা কানাডা তাই মেক্সিকো হিংকে আ কাইথাম জুদা জুদা থাইও উঙ্গি দো তাই তামনাই যেফুর উদ্বোধন অংখা আজাকাও আবতো ওয়াইসাবাই 48টা বা 42টা তুমুং দেশ রক থাই দো মানে হিংকে তো কাইসা স্টেডিয়ামও তো আবতো থালিয়া আবুনি বাকি জায়গা জায়গাও আবু থাকো চেং জাখা হিংকে বিশ্বকাপ দাখলাইনি যে উদ্বোধনী যে চেং সামনি ম্যাচ অব আস্টেকা স্টেডিয়ামও আবু চিসা জুনো মেক্সিকো বাই দক্ষিণ আফ্রিকানি বিশৃঙ্গ ম্যাচ পুইলা উংমানী হ্যাঁ দা না হিংকে মিয়ানি খেলা বাহাই না নাই খেয়ে সাগরি দাও পর্তুগাল কাছে আং নাইমানি আবহে পর্তুগাল বাই উজবেকিস্তান ও রোনাল্ডো নি খেলা হই আবো মা নাইখা নলে থা থ ফুটবল রক
1: ফুটবল
0: আচ্ছা আসুক থাকলিয়া দা না আগিনি হাই আচ্ছা আচ্ছা আচ্ছা হিংকে নিনি লাইফ ও নিনি লংমাও মানে রমদি নবংমা থমং রকমি বিং ফুটবল থা হিংকে ফুটবল থাই কাইসে মৈতুখলাই জাকাই আমতিহাই পাতিমং রক তরা দো সাগরি দ
1: আবহাই গলি রক দংফুর

0: 정말이 이게 풋볼은가 거럭사 때 거럭사 주발아이머니 때 거럭사 때 거럭사 만에 가셔보돌 때 가셔보돌 바이 졸이 우이야 긴두 너 풋볼 아등목로 푸른 거 제 가이샤 타요 그방 마 버럭 가이샤 마네노 니니 야쿵 바이 게리 클라이 바이키는 골드 나니 아버지 달라 좋더니 슬라이 거더러 꺾도 아자가오 빈 야틱 수바이르나니 바이 약 수바이르나니 아 꺾이야 এবং ফুটবল নি কবাং মা রোলস তঙ্গ যেটা আবকে বো তুমুং ইয়াক ইয়াকুং বাই থং তংথানি ইয়াক বাই তুমুং খ্লাইকে বা কেবনো দাগারি রেখে বা কোনো খাহকে আবতে ডিসকোয়ালিফাইড থাংমানি আপনো বো কাইসা ফুনুগু তে কেসা ককে বরক খরকসাতে খরকসা চুবা লাইখ্যাংকে কাইসা বাহাইকে গল ইমান কাইসা বাহাইকে টার্গেট চং ছগ ইমান আপনো ফুরঙ্গু চিনি বখানো তে কেসা ককে বরক নি বখাবাই কাইশা বদল বাই তে কাইশা বদল নো বখা বে বখা হামজাক লাইনিন কারণ নং জেসক মান মুচুং দি বরন কিন্তু আপন কিন্তু নং ডিসকোয়ালিফাই খাই নং থঙ্গি মানিয়া হাই দিবা আপ রোলস বাই খাজাক আমতি হাইখেন জং ফুটবল নো গোল রুমানি হাই খড়কসাতে খড়কসা চুবা লাই চিনি কাইশাতে কাইশা সামুং চিনি দেশ নি সামুং চিনি হাস্তে নি সামুং চিনি দফা নি সামুং চিনি কবাং মাকামি আমচাই নি সামুং নো চং চুবা লাই ফুটবল নো গোল রুমানি হাইখেন চিনি লাইফ নো চিনি সামুং নো চিনি বুসকাং নি যে পান জীবনী চিনি তামনাই রমনি চিনি এইম নো চং সাকসেস খাই মানো রাংসাক নি দাকবুকু গে আবুনি বাকিনো চং ফুটবল থুমুং শুধু বখাবাই তংথকনানি বাকি এবা বসাক বাই তংথকনানি বাকি সিবিয়া আ জাগানি অ থুমুংনি নাহারমুং চিনি বরকনি ডেস্টিনেশন নো বেলাই কাহামখে ইয়া ফারো হাইয়া দা না দশা দি
1: মানে আংন জিখা রুসা জায়গাও ফান আং নাইখা আবো বরক জলিং আনো বুনা চান্স মাই
0: আরক
1: আনো দেরাজনানুই নাই নাই
0: আবনো একদম একদম নাংকুক মানে কক সাকা আমি হাই ইয়া না তৈখলাই ওয়ার্ল্ড কাপ থানা নি কক তো আবো তো হাকসা নি কক দো আবো তো চিনি ভারত সে থাঙেছি মানিয়াকো হিংকে থাঙি মানিয়াকো কে হাইফানো ককরি কিন্তু ভারত হাক্তর ফুটবল নি চেং সামুং বা ফুটবল নি থুমুং বেলাইখেনো থাকি দো তাবো চিনি হাওবো বেলাইখেনো থাইও আমচাই রোগ জাগ্রকবো তো কবাং মানো থাইও ও থুমুংনি বিশিংতই চিনি হা নি কবাং মা প্লেয়ার রক বাহাইনো নাম করা প্লেয়ার রক বাহাইনো কবাং মা রাং রি মানি দো তে বখা কাহাম দো খরকসাতে খরকসানি চুবানানি খরকসানো চুবানানি মেন্টেলিটি ফাইও তে বখা বাই সং হামজাক লাইনানি মেন্টেলিটি ফাইও বেলাইনো হামবাই তাকুক নন কৃং মানে বাকি নং নাইদি তেকেসে কক দো তেকেসে কক নন মা সাসিনে আবো মিয়ানি যে থংমু পর্তুগাল যে থংমানি মিয়া বড় ফ্রি কিক কাইসা মানখা রোনাল্ডো ফ্রি কিক বড় অলরেডি কাইসা সিক্স মিনিট রগনো কাইসা গোল রেখা বড় পর্তুগাল উজবেকিস্তান বাই মিয়া থংমানি মিয়া সারি পাঙ্গ তাই ক সারি পাঙ্গ নহনমাখা 10:30 ও চেংমানি ও আজাগা কাইসা বেলাই ট্যাকটিস আং নোখা আবো খুব মা সাসি নেই তাকুক আবংখা হাই যে ফ্রি কিক মানখা কিক রুনানি কক তমনি রোনাল্ডো বুঝিখা হিংকে আয়ং আয়ং যে তেকেসা বদল র বড় ওয়ান সুকি তংখা রোনাল্ডো যে ফাসিং বাঁচাও আপনি আপনি সিস্টেম খাই বড় বল ন নারকানি বাকি ডিফেন্ডার রক বড় বাঁচাওই তংখা ফিয়াবা আবো এমন কাইসা ম্যাজিক থংমুং প্র্যাকটিস খাই দা রোনাল্ডো রোনাল্ডো ন ফ্রি কিক রুনাই হাইতা দো বল বল কাইসে যাক বাসা যাক রোনাল্ডো ফাই খাবরুমুই ফাই ফ্রি কিক রুনাই ফিয়াবা ইয়াং রোনাল্ডো অ্যাক্টিং খাই দা রোনাল্ডো ন রুনাই হই বল বুফাই কাতাই খরকসা হুকে ও যে তামনাই যে বল কাসুনা বাকি যে বরক বাসাই দায় রক বরক তেরফানো মারকলিয়া বিয়াংতি বল গল ঙ্গা অ্যাক্টিং খাই ফুনুগুই তংখা রোনাল্ডো তৈ খরকসা ফাই কিক্রি রেখা হিংকে বল তো রোনাল্ডো যে ফাসিং বাঁচাউই রমদি তাবুক রোনাল্ডো ইয়াগারা বাই বল বুখা হংকে যে ফাসিং বল থাংতো তক আয়ং বরক বাঁচাই তংখা হিংকে তৈ খরকসা ফাই কিক্রি রেফাইখা বল তৈ কাইসা ফাসিং তৈ হাবই তামনাই ডাইরেক্ট গল রঙ্গি থাকা ও যে ট্যাকটিস ও ট্যাকটিস কিন্তু ওয়ানা মাসিংসা অবো

ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এল নিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার

0: অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুটি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশমন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশী পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশী পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশমন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threat for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, 7ই ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধিও চ্যালেঞ্জ।

হয়ে ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এল নিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানা শস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপকের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপেলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপেলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপকের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় পদযাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন দাস প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা গভীরতর করতে এবং সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি পর্যন্ত অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল নয়াদিল্লিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যমে তিনি আরও উল্লেখ করেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্ব বাস্তবসম্মত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে। রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরিমনি টু অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার তুলে দেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

মধ্যে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে গতকাল তিনি সামাজিক মাধ্যমে কথা বলেন। প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের 23তম দিনে গতকাল দক্ষিণ জেলার শাহরুমের মনুবনকুলো, রাজীবনগর এবং বিলোনিয়া ঋষ্যমুখে 3টি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর নেহা কুমারী মণ্ডল, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস চন্দ্র লোধ সহ কৃষকরা কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপ এ জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়েও লিঙ্ক পাওয়া যাবে, তাতেও SMS করা যাবে। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার 3টি জায়গায় গতকাল রোগ নির্ণয়ের জন্য স্ক্রিনিং করা হয়েছে। জিরানিয়া মোহনপুর এবং ডুকলি এলাকায় 3টি শিবিরে টিবি রোগী শনাক্ত করতে স্ক্রিনিংয়ে মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ডাক্তার শ্রাবণী দেবনাথ জানান, 100 দিনের অভিযানে জেলায় এখনও পর্যন্ত 13,000 মানুষের স্ক্রিনিং হয়েছে। আগামী 4 জুলাই পর্যন্ত চলবে এই অভিযান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আসর গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে, তরুণ সংঘ কোচিং সেন্টার 135 রানে জিউই প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে MBP স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চলো সংঘ 149 রানে ইউনাইটেড BSTকে এবং মৌচাক ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপ 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 3টি ম্যাচে পর্তুগাল 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। এছাড়া নুনো মেন্ডিজ ও রাফায়েল লিও 1টি করে গোল করেছেন। 1টি গোল আত্মঘাতী। অন্যদিকে ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে আর ক্রোয়েশিয়া 1-0 গোলে হারিয়েছে পানামাকে। ভারতীয় সময় আজ সকাল 7:30টায় গ্রুপ কেতে কলম্বিয়া বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু মিয়া সানজা দিল্লি কাতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স পান্ডা পদ্ম সকাত নৈ সাই নৈ চিদক ইয়াফারকা বেবাগৈ কাই দক সিবা সকাত নিবিসিংহ কাই নৈ পদ্ম বিভূষণ কাইসনি পদ্মভূষণ তে কাই বারা দক জি পদ্মশ্রী সকাত তঙ্গ অসকাত হাকত নিজতনি কুচুকবরম নিবিসিং কাইসা রং থং শাক নাইমা শৈশিলাম বানিয়ানো খুবই জুদা জুদা দেখিল কাহামকু খাইনাই রগ্ন অবরম ইয়াফার জাগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা স্লাইজাক হায়ুং বেরামনি নাইমথাং সুবা সুন কুথুক খাইনাতেই সামুং সিত্রাত বাই সাইবার নাইমথাংনি সিমি চেঙ্গই কাহামকুক তাং সেবজোড়া জুদা জুদা চ্যালেঞ্জ রকনতেই সামুং তাংনাব ব্রিক্সনি কাইসা নাংকুকমা কতর বার্জা তঙ্গ মন্ত্রীবক্রক মিয়া দিল্লি কেতাল ব্রাজিল রাশিয়া ভারত চীন তাই দক্ষিণ আফ্রিকানতেই সংসারজাক ব্রিক্স হাকতর রকনি বসং নাইমথাং এডভাইজার তে কুচুক নাইম

থাংনি আদং রকবাই ককলাম সালাইকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা শ্যামা প্রসাদ নি খাকরাক জয়াউই পৈতু খ্লাইমাতে বসং হামক্রাইনি সামং তাংলাংমা তাবুক নি আচাইসং খা থাংসারিব মিয়া ভারত কেশ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকন ইয়াফারলংমা সালো খ্লুমুং ইয়াফারি হদালামনি বিশেংতে বু অকক্ন সাকা মন্ত্রীবক্রক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ওয়ানসুক মুং সৃঙ্গী কাইসা ফান গনাংতে বিকশিত ভারত নামই তিসানানী কক্ন খুরসাকা ইয়াংগো আগরতলা প্রদেশ বিজেপি তাংনগ ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকন ইয়াফারলংমা সালব পালাইজাকা আরও মানজাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেব রায় এমপি রাজীব ভট্টাচার্য নকবই তেকুমুনি আদং রক মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চুবাচুবাই ত্রিপুরা সালচি সালগ্রা আমচাইনি বিশিঙ্গ দুধ নামথানি ও পুইলা কুফুর সভা এবং হোয়াইট রেভলিউশন টু ওয়ান হনই খাকা মুং নারখা আবনি নাহার মুম্বাই মিয়া আগরতলানি তাংন কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তে গুমতি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড নি বসং বাই থাংনি বখাক্তই মুংসই অংখা পান্ডব কুবুনি রকনি বিশিঙ্গ মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ হাস্তে হাপাং আগরতলা হাপাংনি মেডিকেল ডৃঙ্গ কতর তে জিবিপি শাহ খামনগ সামুংতাঙ্গি দংনাই ফ্যাকাল্টি তে মেডিকেল অফিসার রক প্রাইভেট প্র্যাকটিস ক্লাইমানে সাকা মানা বক্সিন জাখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংন কতর সাকা হাস্তে মন্ত্রীসভানি ককলাম সালাইমাব অকংমুগ্ন নাহার জাখা বসাকা প্রাইভেট প্র্যাকটিস মথাকনানি নরগৈন রংজাক মেডিকেল অফিসার রকনি মানমানি দরমাইন রগৈ রাও নৈচি দরমাই বাংরানী ককচংমুং নাহার জাখা আগরতলা হাপাংনি মেডিকেল কলেজ তে জিবি পি শাহ খামনগ তাবু খড়ক থামরা বাচি হাই ফ্যাকাল্টি তাই মেডিকেল অফিসার রক তঙ্গ হায়ুং বেরামনি ফেকজাকনাইতে রায়দা চাইয়াতেই ফালমা কাসুমা শাল পালাইমানোরগে তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি কাইসা হিমবতক সংসার জাখা হদা হামক্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্গুরাই অ হিমবতক চেঙ্গে রেখা পান্ডাবতেক মুনিবিসিংহ মানজাখা হাস্তে ব্রী কমিশন নি চেয়ারপার্সন জর্ণা দেব বর্মা শালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকু অক্রা বিশ্বজিৎ শীল হদা হামক্রাইতাই হদা রং নাইখুংনি আলাইদা তাংক্রা তপন দাস আকর্ষণ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচি চার সালমারি ককটিশালনি ফুং দামচি সাব আকাশবাণী নি মন কি বাত পান্ডাব হা কতরতাই বুই হা কতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানে অব অঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসুকমা খাকামা কক রক্ন মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসুক মুং রক্ন রহরই মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাইয়ে হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসক মুং রগ্ন রেকর্ড খাইয়েই মানবায়ানে আবনো কারিব 1922 নম্বর মিস কল দেবই যে লিং মানানে অবতীব এস এম এস খাইয়েই মানবায়ানে ফোন লাইন ও তালনি বসকাং শাল নৈচিদক জরা ফিয়কজাক তঙ্গানে আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার পুর নাইখ্রাইনি থামচি চুকু নং ওয়ার্ডনি কমিউনিটি হল মিয়া শালথাং হাঙ্কর বেরেমনি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নৈসাই নৈচিদক চেঙ্গে রেখা আগরতলা আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার সংসাজাক অসামং বুতাং বুসকাং জুলাই তালনি থামচিসা সালমারি জরা তঙ্গানে নৈসাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক কাইথাম থংলাইমাও পর্তুগাল বা বুকসা গোলনি কতর ফেরলাইমুংবাই উজবেকিস্তান মেচেন খা ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল কাইনেই খ্লাইকা আবনো কারিব নুনু মেন্ডিস তাই রাফেল লিও কাইসা খ্লাইয়েই গোল খ্লাইকা তাই বাবাইসা বখাগ ইংল্যান্ড তৈ গানানি বিশিঙ্গ থংলাইমাও গোল বুকচা বাই ড্র অংখা তৈ ক্রোয়েশিয়া সা বুকচা গোল বাই মেচেন খা পানামানো ভারতনি জড়ানো রগেই তিরি ফুং দামসনি সতী থামসি গ্রুপ কেও কলম্বিয়া বাই কম্বো প্রজাতন্ত্র নিবিশিং ম্যাচ চেঞ্জাখা তাবুক নবাতিবানী ককতুমা বসকাং দামনি চিব্রিয় হাস্তে জত তহাঙ্কর ফেরাঙ্কি গবাং খেওয়াতেবাউই মানুহনি হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি তুমারি সাকাব থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তৈ খামাব নৈচিদক ডিগ্রি সেলসিয়াস তি গানাগিনি ও তঙ্গাই তঙ্গানে তিনি আইচুক বখাগ খামানি তুমারি তংমানি নৈচিদক দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতুমা আবাইঙ্গানে সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের নির্মল আলো আর একগুচ্ছ সুন্দর সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। জীবনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় যদি কাটিয়ে তথ্য, জ্ঞান আর আনন্দের সান্নিধ্যে, তাহলে দিনটাও হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আর আপনাদের এই দিনটিকে প্রাণবন্ত করার প্রত্যাশা নিয়ে রেডিওর এপারে অভিজ্ঞাপনের আজকের পর্বে আপনাদের সঙ্গে থাকছি আমি সুস্মিতা, এবং আমার সঙ্গে রয়েছে আমি মহুয়া।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিটি সকালই আমাদের জীবনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং নতুন করে শুরু করার এক অমূল্য সুযোগ। গতকাল হয়তো আমাদের সব পরিকল্পনা সফল হয়নি, হয়তো কিছু ভুল হয়েছে, কিছু অপূর্ণতা থেকে গেছে, কিন্তু নতুন দিনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি আমাদের আবারও চেষ্টা করার সুযোগ দেয়।
0: জীবনের ব্যস্ততার মাঝে আমরা প্রায়ই লক্ষ্য করি যে সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে। কাজের চাপ, দায়িত্ব আর নিত্যদিনের নানা ব্যস্ততার ভিড়ে কখনো কখনো আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষদের জন্য সময় বের করতে ভুলে যাই। অথচ একটি আন্তরিক কথোপকথন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো কিংবা কোনো বন্ধুর খোঁজ নেওয়া আমাদের মনকে আরও বেশি প্রশান্তি দিতে পারে।
1: সম্পর্কের বন্ধনকে দৃঢ় রাখার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু আন্তরিকতা আর কিছু মূল্যবান সময়। বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর জানতে পারি।
0: কিন্তু প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর সঠিক ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় অজান্তেই আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের পর্দায় ডুবে থাকি, অথচ সেই সময়টুকু হয়তো পরিবারের সঙ্গে কিংবা নিজের কোনো প্রিয় কাজের সঙ্গে কিংবা নতুন কিছু শেখার পেছনে ব্যয় করা যেত।
1: তাই আসুন আজকের এই নতুন দিনে আমরা একটি ছোট্ট প্রতিজ্ঞা করি, প্রতিটি মুহূর্তকে মূল্য দেব, প্রযুক্তিকে ব্যবহার করব প্রয়োজন অনুযায়ী, আর আমাদের প্রিয় মানুষগুলোর জন্য কিছুটা সময় অবশ্যই বের করব।
0: কারণ জীবনের প্রত্যেক সৌন্দর্য লুকিয়ে আছে সুন্দর সম্পর্ক, সঠিক সময়ের ব্যবহার এবং প্রতিটি নতুন দিনকে পজিটিভভাবে গ্রহণ করার মধ্যেই। সকলের জন্য রইল একটি সুন্দর, আনন্দময় এবং সফল একটি দিনের শুভেচ্ছা।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্টি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: শ্রোতা বন্ধুরা, ইতিহাসের সেই অমূল্য স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে এবার চলুন ফিরে দেখি আজকের দিনের পাতায় লেখা উল্লেখযোগ্য কিছু ঘটনা বলি। 1945 সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন উপলক্ষে সোভিয়েত ইউনিয়ন বিজয় উৎসব পালিত হয়। 1994 সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যৌথ মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। আর 2002 সালের আজকের দিনে আফ্রিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ট্যানজানিয়ায় সংঘটিত হয়, যেখানে 281 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
4: আজকের দিনে ইতিহাসের পাতায় চোখ রাখব, বিশেষ কারোর জন্মদিন আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এমনিতে আমাদের শ্রোতা বন্ধুরা যাদের বিশেষ কোনো দিন আজকে, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো দেখব ইতিহাসের পাতায় কী রয়েছে। 1819 সালের আজকের দিনে রাজেন্দ্র মল্লিক জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিল্পপ্রেমী, সমাজসেবক এবং কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেসের প্রতিষ্ঠাতা। 1897 সালের আজকের দিনে পণ্ডিত ওমকারনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ, শিক্ষক এবং গোয়ালিয়র ঘরানার হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম ব্যক্তিত্ব। 1908 সালের আজকেরই দিনে গুরু গোপীনাথ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী ও অভিনেতা। 1987 সালের আজকের দিনে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি জন্মগ্রহণ করেন।
3: শ্রোতা বন্ধুরা, 1980 সালের আজকের দিনে আমরা হারিয়েছি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি এবং ভারত রত্ন সম্মানে ভূষিত বরাহগিরি ভেঙ্কটগিরিকে। এভাবেই ইতিহাসের পাতায় আজকের দিনটি স্মরণীয় হয়ে আছে নানা ঘটনা, জন্ম এবং প্রয়াণের সাক্ষী হয়ে।

শ্রোতা বন্ধুরা, এবার শুরু হতে চলেছে আমাদের পরবর্তী পর্ব, লিখছি তোমায় পর্ব। মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনারা যে চিঠিগুলো আমাদের পাঠিয়েছেন, সেই চিঠিগুলো দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি। এবার চলুন খুলে দেখি অনুভূতির খাম। আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি চৈতালি মণ্ডল এর কাছ থেকে, দয়াপুর সুন্দরবন কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। পরিবেশ দিবস কিংবা বসুন্ধরা দিবসের

0: মাহাত্ম্য উপলব্ধি করতে সমবৎসরে এই দুটি দিন সাড়ম্বরে পালন করতে চাই আমরা। ঘটা করিয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনে আমাদের তখন ভীষণ উৎসাহ, তারপর ধীরে ধীরে উৎসাহের খামতি, অতঃপর আপন জগতে মনোনিবেশ। যথেষ্ট বৃক্ষকর্তন, যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলা, কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারে ফলন বৃদ্ধির প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি, জ্ঞান পাপি আর কাকে বলে। সুন্দরবনের উপকূল সংলগ্ন দ্বীপাঞ্চলে আমাদের বসবাস। আমাদের এই দ্বীপটি সবুজে ঘেরা, তাই সবুজ দ্বীপ এর পোশাকি নাম। সবুজ ঘাসের গালিচা, নদীর চরের সবুজ বনায়ন আর সবুজ মানুষ, সবুজ মনের সহজ সরল মানুষ বেশ ছিল সবকিছু এতকাল, কিন্তু নগর সভ্যতার রঙিন ইশারা আর আধুনিক জীবনযাত্রার লোভনীয় হাত ছানিতে প্রলুব্ধ আদিবাসীরা নিমন্ত্রণ করে এনেছে দূষণ নামক হিংসুটি দৈত্যকে। তাই আজ আমাদের সবুজ দ্বীপ অসুস্থ, নদীর স্বচ্ছ কাকচক্ষু জলে ভাসছে প্লাস্টিক বর্জ্য, প্রকৃতি মায়ের রোষে এখন যখন তখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, তবুও নিরাশ হয়নি এখনো। অবশেষে আমাদের বিবেক জাগ্রত হবে এটাই কাম্য। বর্ষার নরম সোদা মাটিতে বিভিন্ন চারা রোপণ করছি নিজের সাধ্যমতো, একদিন তারা মহিরুহে পরিণত হবে এই আশা আমার। বর্ষণ মুখর শুভেচ্ছায় চৈতালি মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: এবারে যে চিঠিটি পড়ব তা লিখেছেন পশ্চিম মেদিনীপুর বালিচক থেকে শুভ্রা সামন্ত। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষ তার চারপাশের জগতের সাথে নানান সম্পর্কে ডোরে বাঁধা। পৃথিবী তার একার নয়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সকলের। সবাই ভালো থাকলে এই পৃথিবীও ভালো থাকবে। ঊনবিংশ শতাব্দীর সূচনা থেকে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে মানুষের জীবনশৈলীতে আসে বদল, প্রকৃতির বিপন্নতাও হয় শুরু। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্পায়ন, নিরবিচ্ছিন্ন নগরায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কৃষিক্ষেত্রে রাসায়নিক উপাদানের প্রয়োগ প্রভৃতির মাধ্যমে মানুষই ক্রমে ক্রমে নির্ণায়ক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। অতঃপর আগ্রাসী ভোগের আকাঙ্ক্ষায় সকল প্রাকৃতিক সম্পদ লুট করে পৃথিবীকে ক্রমশ রিক্ত করতে থাকে। সবার প্রথমে লুট করে সবুজ বনাঞ্চল, উপড়ে ফেলে ছুটে চলে ঝাঁ চকচকে রাস্তা, এগিয়ে চলে উন্নয়নের রথ। শুধু সবুজ তরুদলের বিপন্নতা নয়, বিপন্ন হয় পাখি, কাঠ বিড়ালি, প্রজাপতি সহ বহু পতঙ্গের ঘর সংসার, তাদের স্বপ্ন ভবিষ্যৎ। অতিরিক্ত রাসায়নিক উপাদান, কীটনাশক, আগাছানাশক ব্যবহারেও সবুজ ছোপচার লোপাট হয়, মারাও যায় নানান পতঙ্গ। প্রাণীজগতের 75-90% হল পতঙ্গ, আর প্রতি চারটির মধ্যে তিনটি ফসলের জন্য পরাগ সংযোগকারী পতঙ্গের প্রয়োজন হয়, তাই পতঙ্গ নিধনে পরাগ মিলনের সমস্যা হয়, ফসল উৎপাদন ব্যাহত হয়, অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। সুতরাং সবুজ কমে গেলে আমাদের জীবন জীবিকা দুটোই পর্যদস্ত হয়, তাই সুষ্ঠু বাস্তুতন্ত্র গড়ে তুলতে হলে সবুজ হোক ধরার প্রাণ, এই শপথে গাছ লাগিয়ে বড় করে তুলতে হবে আমাদের প্রত্যেককে, দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়ার জরুরি পাঠ নেয়ার আশু প্রয়োজন, লিখেছেন শুভ্রা সামন্ত পশ্চিম মেদিনীপুর বালিচক থেকে।
0: শ্রোতা বন্ধুরা, তারপরে চিঠিখানে আমরা পেয়েছি দেবী প্রসাদ মণ্ডল কিয়ামাচা পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, বন্ধু অভিজ্ঞাপন, তোমার মতো বন্ধু পেয়ে বৈচিত্র্যহীন জীবনে এসেছে সাহস আর মানসিক তৃপ্তি। আসলে বন্ধু সেই হতে পারে বন্ধু যার কাছে অকপটে মনের অন্দরের জমে থাকা ভাবগুলো প্রকাশ করা যায়।

0: তুমি আমার তেমনই এক অশরীরী বন্ধু, হয়তো চোখে দেখতে পাবো না কোনোদিন, কিন্তু হৃদয়ের দুয়ারে তোমার উজ্জ্বল উপস্থিতি অক্ষয় থাকবে। ফিরে আসি তোমার অভিযাত্রী প্রসঙ্গে। জানো বন্ধু, আমার অভিযাত্রা কালো অক্ষরের বইয়ের পৃষ্ঠায়। খুব যে বই প্রেমী ঠিক তেমনটা নয়, তবে এই এক মাস আমার যাত্রা চলছে কল্লোল লাহিড়ির ইন্দুবালা ভাতের হোটেলে, যেখানে কাতর হয়ে ইন্দুবালা কলাপোতা গ্রামকে আপন করে নিয়েছে। আমিও বারবার পৌঁছে গেছি কলাপোতায়। অফিস ফেরত মন কখন হোটেলের সুগন্ধে ভরা খাবার তৃপ্তি করে খেয়ে ধন্য ধন্য করে উঠেছে, তা তোমাকে না জানালে আর কাকে জানাবো। ইন্দুবালার জন্য যত না কষ্ট হয়েছে, অধিক কষ্ট হয়েছে কলাপোতার জন্য। আর এই দুঃখে প্রলেপ দিতে শুরু করলাম 6 দশকের বাংলা জুড়ে টালমাটাল নকশাল আন্দোলনের জীবন্ত দলিল, সমরেশ মজুমদারের কাঙ্গিজয়ী উপন্যাস কালবেলার কালো অক্ষরের গলিতে। বস্তাপচা অসার চেতনা যখন উন্মেষকে আকর্ষণ করছে না, তখন সুভাষ দাস সাথে তার নতুন করে দেখা হওয়া এবং একটি বৈরী আন্দোলনে জড়িয়ে পার্টির কাজে তার চেনার মাটিতে রক্তবীজ পুঁততে ছুটে যাওয়া উত্তরবঙ্গে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তীব্র অসন্তোষ উন্মেষের সাথে আমার মনকেও প্রশ্নে প্রশ্নে জেরবার করেছে। আশ্চর্য মাধবীলতার সাহস আর লড়াই তার প্রেমকে শুধু মহান করেনি, গুছিয়ে দিয়েছে। ভালোবাসা কোনো স্বার্থপর ঠুনকো অনুভূতি নয়। পুলিশের অত্যাচারে পঙ্গু উনিমেষের অবর্তমানে ভালোবাসার ফসল অর্ককে নিয়ে প্রশ্নহীন সমাজের কদর্য বস্তির গলিতে বছরের পর বছর কাটানো এক নিঃস্বার্থ প্রেমিকা এবং সাহসী মায়ের দেখা পেলাম উত্তরখণ্ড কালপুরুষে। পেলাম আদর্শ আর সুশিক্ষার অভূতপূর্ব মেলবন্ধন। অর্কের শরীরে অনুমেষ মাধবীলতার রক্ত বলছে, তা প্রথম পর্বে বিষাক্ত পরিবেশে সাময়িক হোঁচট খেলেও তা কখনো স্থায়ী হতে পারে না। অচিরে এই মায়ের শিক্ষা আর বাবার বিপ্লব তাকে পৌঁছে দেয় বেলগাছিয়া ঈশ্বরপুকুর 3 নম্বর বস্তির মুক্তিদূত করে। এই রোমাঞ্চকর অনুভূতিতে আমি মুগ্ধ হইয়াছি। অভিযাত্রী হয়ে এই 3টি মলাটের কালো অক্ষরের টাটকা স্মৃতি তোমার সাথে ভাগ করে নিলাম বন্ধু। চিঠিখানে লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: আজকের শেষ চিঠিটি যা পড়ব, সে চিঠিটি লিখেছেন রঞ্জনা বসু, গ্রাম কাঁঠালবেড়িয়া, পোস্ট বেথুয়া ডহরি, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আমার ঠাকুরদা মানুষটি ছিলেন সবুজের সখা, জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে শানিত করেছিলেন। জমিতে ফসল ফলাতেন চমৎকার, নিজের হাতে তৈরি করতেন বাগান। সে বাগানে কি নেই, আম, জাম, লিচু, কাঁঠাল, নারকেল, পেয়ারা, বাতাবি, নানা জাতের কলা, আমড়া, কুল, করমচা, যা নাকি লিখেই শেষ করা যাবে না। এমন বৃক্ষরই প্রেমী মানুষ আমি খুব কমই দেখেছি, সেই প্রেম জাগরিত হয়েছে আমার ভেতরেও। ধানের মাথায় যখন শিশির জমে, শস্য তখন গর্ভবতী হয়, উদার আকাশের নিচে গাছেরা দোল খায় মৃদুমন্দ বাতাসে, শস্যের ক্ষেতে হাওয়ার পরশ লেগে শিহরণ জাগে, চোখে পড়ে অনন্তের হাসি। বর্ষার সময় সেই মাটি জল পেয়ে নরম হয়ে ওঠে, সবুজ মাথা তোলে তার সতেজতা নিয়ে। মাটি যেন বলে ওঠে, বৃক্ষও কথা বলে, শোনো তার কথাগুলি শোনো। গাছেদের সংসারে ফুল ফোটে, ফল ধরে, এখানে বৃষ্টিরা নুপুরের তালে নেচে ওঠে, রোদের ভেতর মেশে খুশি, ঘাসের ডগায় এসে বসে জল ফড়িং। মন বলে, এসো আমরা মানুষেরা এই বন পথে হাত ধরে হাঁটি, পাখ পাখালির উড়ে যাওয়া দেখি, সহজিয়া দিগন্তের দিকে মেলে দেব দুই চোখ, আমাদের কিছুই চাই না, শুধুই জল, মাটি আর মাথার উপর ওই উদার আকাশ। হৃদয়ে বিশ্বাস রাখি, গাছেদের যদি ভালোবাসি ওরা মানুষকে সুস্থ রাখবে ঠিকই। ওগো বৃক্ষ, অপেক্ষা করো, তোমার পবিত্র বীজ মাটির বুকে রোপণ করেছি সযত্নে আমিও, তোমার অস্তিত্ব ছাড়া চারপাশে কিছুই নেই আর।

0: অসহ বাতাস আজ বুকের পাঁজরে, ঘুমহীন দীর্ঘ রাত কৃত্রিম শ্বাসে বেঁচে আছে করুণ অভ্যাসে। চিঠিটি লিখেছেন রঞ্জনী বসু, গ্রাম কাঁঠালবেড়িয়া, পোস্ট বেথুয়া ডহরে, জেলা নদিয়া।
1: কি লিখি তোমার?

0: আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2026 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষা এবং মাধ্যমিক গণিত স্ট্যান্ডার্ড পরীক্ষার জন্য আবেদনপত্র পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত আগামী 23 জুন 2026 থেকে 25 জুন 2026 তারিখ পর্যন্ত বিকেল 5:30 মধ্যে সংশ্লিষ্ট আবেদনপত্র অবশ্যই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে জমা দিতে হবে। উল্লেখ্য, বছর বাঁচাও পরীক্ষা এবং মাধ্যমিক গণিত স্ট্যান্ডার্ড পরীক্ষার আবেদনপত্র পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট tbsc.tripura.gov.in থেকে সংগ্রহ করা যাবে।
1: একটি ঘোষণা, আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হলো।
0: এবারে শ্রোতা বন্ধুরা, আমাদের যারা কর্মপ্রার্থী শ্রোতারা রয়েছে তাদের জন্য কিছু কাজের খবর। পশ্চিম ত্রিপুরা জেলা নিয়ে স্থিত চম্পকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে 2 জন প্রশিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে 1 জন যোগ ব্যায়াম বা যোগা প্রশিক্ষক এবং 1 জন নাট্য থিয়েটার প্রশিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা বিদ্যালয় কার্যালয়ে স্কুল চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারেন।
1: ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরায় বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নিয়োগ করা হবে আইন বিভাগের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সমাজ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। নিয়োগ হবে নিয়মিত ভিত্তিতে। বেতনক্রম ও শিক্ষাগত যোগ্যতা UGC নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য নির্দেশাবলী জানতে পারবেন। অনলাইন আবেদনপত্র প্রকাশ করা হয়েছে 17 জুন 2026 থেকে। পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 5 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য লগ ইন করুন www.nlutripura.ac.in। আবেদনের শেষ তারিখ 5 জুলাই 2026।
0: আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি রয়েছে। ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম এর চুক্তিভিত্তিক একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে 3 জন কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট, 5 জন কনসালটেন্ট এপিডেমিওলজিস্ট এবং 1 জন প্রোগ্রাম কাম ম্যানেজার কাম অ্যাডমিনিস্ট্রেটর, 1 জন কনসালটেন্ট আইটি, 1 জন কনসালটেন্ট।

0: ফিনান্স এবং একজন ট্রেনিং ম্যানেজার ও একজন কনসালটেন্ট প্রকিউরমেন্ট পদে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ থাকবে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে আপনারা দেখে নিতে পারেন idsp-omc@nic.in এই ওয়েবসাইট। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 30 জুন 2026।
1: এবার জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক একটু তথ্য। ডায়াবেটিস একটি বিশাল সমস্যা এখন ঘরে ঘরে রয়েছে এবং দেখা যায় ডায়াবেটিস থেকে কিন্তু কিডনি, লিভার এগুলো অচল হয়ে যাওয়ার গল্প রয়েছে। ডায়াবেটিস কেবল রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না, বরং এটি আপনার হৃদযন্ত্রের অলক্ষ্যে এক নীরব ঘাতক হিসেবে কাজ করে। একজন সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগীর হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি প্রায় 4 গুণ বেশি থাকে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তনালীগুলো শর্করার প্রভাবে ধীরে ধীরে শক্ত ও সরু হয়ে যায়, যার ফলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ব্যাহত হতে শুরু করে। অনেক সময় ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাক হলে তারা তীব্র ব্যথা অনুভব করতে পারেন না, যা সাইলেন্ট হার্ট অ্যাটাক নামে পরিচিত। এই নীরব পরিস্থিতি একজন মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে চিরতরে থামিয়ে দিতে পারে, যা অত্যন্ত আতঙ্কজনক এক বাস্তব।
0: শ্রোতা বন্ধুরা, এবারে চলুন জেনে নিই আজকের আকাশের খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 70%। এক সতর্কবার্তা জানানো হয়েছে, রাজ্যের সবকটি জেলাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের

0: তো শ্রোতা বন্ধুরা, আজকের প্রভাতী অনুষ্ঠানের এখানেই ইতি টানছি আমরা। আশা করি আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের দিনের শুরুটা হোক সুন্দর, সুস্থ এবং শান্তিময়, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অভিজ্ঞাপন। আবারও কথা হবে আগামী কোনো পর্বে নতুন ভাবনা, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য
1: এবং আমি মহুয়া বৈদ্য।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আপনারা শুনছেন 101.1 মেগাহার্টজে FM উজ্জয়ন্ত, এবং FM উজ্জয়ন্তর পাশাপাশি আপনারা শুনছেন আজকের যুবদের অনুষ্ঠান যুববাণী। আজ 24 জুন ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি। এই বিশেষ দিনটি বিশ্বের সেই সকল নারী কূটনীতিকদের সম্মান জানাতে পালিত হয় যারা

আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একসময় কূটনীতির জগৎ ছিল মূলত পুরুষদের আধিপত্যে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নারীরা তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্ব গুণ দিয়ে এই ক্ষেত্রেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। আজ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে নারীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কূটনীতি শুধু দেশ ও দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার কাজ নয়, এটি শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার এক সেতুবন্ধন। আর এই সেতুবন্ধনকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী করতে নারীদের অবদান অনস্বীকার্য। তো শ্রোতা বন্ধুরা, আজকের সুন্দর সকালের প্রথম গানটি তোমাদের জন্যে।

0: বন্ধুরা, যখন আমরা কূটনীতির কথা বলি, তখন অনেক সময় মনে হয় এটি শুধু রাষ্ট্রনেতা বা বড় বড় আন্তর্জাতিক বৈঠকের বিষয়। কিন্তু আসলে কূটনীতির মূল ভিত্তি হল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধান। নারীরা দীর্ঘদিন ধরে সমাজ, পরিবার এবং কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সেই অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে। আজ বিশ্বের নানা প্রান্তে নারী কূটনীতিকরা জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার এবং শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছেন। তাদের প্রচেষ্টা প্রমাণ করে যে নেতৃত্বের ক্ষেত্রে লিঙ্গ নয়, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গিই সবচেয়ে বড় পরিচয়। এই দিনটি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, মেয়েদের স্বপ্ন দেখার সুযোগ দিতে হবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কারণ একটি সমাজ তখনই সত্যিকার অর্থে এগিয়ে যায় যখন সেখানে নারী ও পুরুষ উভয়ই সমানভাবে অবদান রাখার সুযোগ পায়। তো বন্ধুরা, আমরা এই বিষয়ে আবার কথা বলবো, তবে এর আগে শব্দ যখন অনুভূতি স্পর্শ পায় তখনই জন্ম নেয় আবৃত্তি। কবিতার প্রতিটি পংক্তি আমাদের নিয়ে যায় ভাবনার এক নতুন জগতে। সেই অনুভূতির পথ ধরেই আজ আপনাদের জন্য আবৃত্তির ডালি নিয়ে হাজির হয়েছেন আরজি তনুশ্রী। চলুন মনকে একটু থামিয়ে শুনে নেওয়া যাক শব্দের এই অপূর্ব যাত্রা।
1: নমস্কার যুব বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজি তনুশ্রী। আরণ্যক বসুর মনে থাকবে এই কবিতাটি একবার পাঠ করছি। মনে থাকবে কবি আরণ্যক বসু, পরের জন্মে বয়স যখন ১৬ই সঠিক আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাক বুঝি। মনে থাকবে এই জন্মের দূরত্বটা

মায়ের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে আমি হব উড়ন চণ্ডী এবং খানি খুশকো খুশকো। এ জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানেক গান পাঠব, তোমার অমন উষ্ঠ নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব, মনে থাকবে। আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তাব যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবু ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে। বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে।

বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম আর যে তনুশ্রীর কণ্ঠে খুব সুন্দর আবৃত্তি। তো আবারও সেই বিষয়টি, একজন কূটনীতিকের কাজ শুধু নিজের দেশের প্রতিনিধিত্ব করা নয়, বরং বিশ্বের নানা সংস্কৃতি, ভাষা এবং মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা। আর এই কাজে সহমর্মিতা, ধৈর্য এবং দূরদৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুণগুলো নিয়ে অসংখ্য নারী আজ বিশ্ব মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, যখন সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের অংশগ্রহণ বাড়ে, তখন সেই সিদ্ধান্তগুলো আরও অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী হয়। কারণ নারীরা প্রায়শই সমাজের বিভিন্ন স্তরের মানুষের অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে দেখেন। আজকের পর্বে দ্বিতীয় গানটি আপনাদের জন্য।

0: তো শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব আরজে দেবরপ্রীতির কণ্ঠে খুব সুন্দর একটি স্টোরি রিডিং।
1: তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্যেই কি আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্যেই কি তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্যেই কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের এই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো? যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুলতে গিয়ে সেই ভাবসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আমি আন্টি ডাকতাম, মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয়ে যাবে আজকে? বুদ্ধি আছে সেই হিসেব করার? আছে সেই বুদ্ধি? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার। ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে, কত বড় বড় আড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, দেখিস না হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? পাস না দেখতে? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে? যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না এই ওরা কত বড় লোক জানিস। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, NRI হতে হবে, NRI, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলে ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ।

বাপি, না না না না বাপি, আমি আমি মন দিই না কোনো দিকে, না বাপি না না না, আমি আমি তাকাই না মেয়েদের দিকে। হ্যাঁ, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না, কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গলি খেলছে কত ছোট লোক, না আমি খেলতে যাই না, কখনো খেলতে যাইনি, না আমার বন্ধু নেই, না বাপি না। ও হ্যাঁ, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে, ও বলে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে বলেছে কাগজে ছবি ওর ওর বাবা ওকে, হ্যাঁ বাপি, হ্যাঁ না বাপি, হ্যাঁ অপু, অপু হ্যাঁ বাপি, ও অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ব্যাগ পাবে বাপি, ব্যাগ পেলে ও বলেছে, ও বলেছে বাড়িতে কোথায় কোথাও, ও বলেছে বাপি বাড়িতে কোথাও, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায়, বাথরুম সাফ করার এসি আছে ও জানে বাপি, হ্যাঁ বাপি, হ্যাঁ বাপি, ও বলেছে, ও বলেছে, ও বলেছে, উঠে যাবে কাগজের প্রথম পাতায়।

একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, যখন সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের অংশগ্রহণ বাড়ে, তখন সেই সিদ্ধান্তগুলো আরও অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী হয়। কারণ নারীরা প্রায়শই সমাজের বিভিন্ন স্তরের মানুষের অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে দেখেন। আজকের দিনে আমরা শুধু প্রতিষ্ঠিত নারী কূটনীতিকদের কথাই বলবো না, এবং যেখান থেকে বড় পরিবর্তনের শুরু, হয়তো কোনো ছোট শহরের একটি মেয়ে আজ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছে, হয়তো সেই আগামী দিনের রাষ্ট্রদূত, শান্তির দূত কিংবা বিশ্বনেতা। তাই পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হল এমন পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি মেয়ে নিজের স্বপ্নকে সাহসের সঙ্গে অনুসরণ করতে পারে। শ্রোতা বন্ধুরা, একটি দেশের উন্নয়ন তখনই পূর্ণতা পায় যখন সেই দেশের নারীরা নেতৃত্বের প্রতিটি স্তরে সমানভাবে প্রতিনিধিত্ব করেন। আজ আমরা প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসা, রাজনীতি সব ক্ষেত্রেই নারীদের সাফল্য দেখছি। কূটনীতিও তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর ক্ষমতায়ন মানে শুধু একটি নারীর সাফল্য নয়, এর অর্থ একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির অগ্রগতি। বিশেষ করে আজকের এই দিনে সেইসব নারীকে সম্মান জানায় এবং শুভেচ্ছা জানায় যারা নীরবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে চলেছেন।

আজকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট, কূটনীতির ভাষা হল শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক সম্মান। আর এই মূল্যবোধগুলোকে আরও শক্তিশালী করতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কূটনৈতিক দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিভা ও নেতৃত্বের কোনো লিঙ্গ নেই। নারীর নেতৃত্ব, প্রজ্ঞা এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে, এই শুভকামনা রেখেই আজকের এই যুববাণীর অনুষ্ঠান পর্বের বিদায় নিচ্ছি। আমি আর যে মানালি, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখতে থাকুন। আবারও ফিরে আসব নতুন কোনো বিষয়, নতুন কিছু ভাবনা এবং নতুন কিছু গান নিয়ে।

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী মোদী গতকাল নয়াদিল্লিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, ভারতের ব্রিকস সভাপতিত্ব বাস্তবসম্মত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে গতকাল তিনি সামাজিক মাধ্যমে একথা বলেন। দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানে 23তম দিনে গতকাল দক্ষিণ জেলার সাবরুমের মনুবনকুল ও রাজীবনগর এবং বিলুনিয়ার ঋষ্যমুখে তিনটি সচেতনতার সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার 3 জায়গায় গতকাল রোগ নির্ণয়ের জন্য স্ক্রিনিং করা হয়েছে। জিরানিয়া, মোহনপুর এবং ডুকলি এলাকায় 3টি শিবিরে টিবি রোগী শনাক্ত করতে স্ক্রিনিং এ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আসর গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 3টি ম্যাচে পর্তুগাল 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। এছাড়া নুনো মেন্ডিস এবং রাফায়েল লিও 1টি করে গোল করেছেন, 1টি গোল আত্মঘাতী। অন্যদিকে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে, আর ক্রোয়েশিয়া 1-0 গোলে হারিয়েছে পানামাকে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন নিউজ হেডলাইন্স।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্তর আজকের প্রভাতী অনুষ্ঠানে। আমি আজ মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর এখন আমরা যেই পর্বে রয়েছি সেই পর্বের নাম হচ্ছে বলছি তোমায় পর্ব। আর এই পর্বে আজকের বিষয় রেখেছি চেনা হঠাৎ অচেনা। এই বিষয় নিয়ে কথা বলতে হলে আপনাদের ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চেনা হঠাৎ অচেনা, অর্থাৎ একজন খুব কাছের মানুষ যাকে নিয়ে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আপনি তাকে নিয়ে কোনো ভুল করেননি বা তাকে নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত আপনি নেননি। আপনার খুব আপন মানুষ, আপনজন, খুব পরিচিত একজন, যিনি সবসময় আপনার সুখে দুঃখে আপনার সঙ্গে থাকবে, কিন্তু হঠাৎ করেই কোনো একটা কারণে বা অজানা কারণে, যেটা আপনার কাছে জানা নয়, সেরকম কোনো অজানা কারণে, অজানা দোষে আপনি দোষী হলেন এবং আপনার সাথে সেই চেনা মুখটি অচেনা রূপে ধরা দিল। তাহলে শ্রোতা বন্ধুরা, কথা বলুন আমার সঙ্গে। আমি আর্য মহুয়া রয়েছি প্রভাতী অনুষ্ঠান নিয়ে এবং আজকে

0: আপনাদের সঙ্গে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে চেনা হঠাৎ অচেনা। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: শুভ সকাল। আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাটাঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, স্বাগত।
1: দেখুন, চেনা মানুষ অচেনা হয়ে যায়, আপনি বলছেন। অচেনা হওয়ার পেছনে কারণ তো কিন্তু একদম পরিপূর্ণভাবে মানুষের স্বার্থযুক্ত হয়ে যায়। কারণ দেখা যায় কি, যদি তার ভেতরে অন্য কোনো চাপ বা মানসিক ভাবে কোনো রকমের প্রতিক্রিয়া তৈরি না হলে পরে একটা মানুষ কিন্তু স্বাভাবিকভাবে, যে মানুষটা দেখবেন দীর্ঘদিন আপনার সাথে এত সুন্দর আলাপ আলোচনা কথা বলছে, হঠাৎ করে তার ভেতরে অচেনা ভাবের কারণটা, কারণটা হয়তো যেটা আপনার কাছে সে চাইছিল পায়নি, একটা কারণ। কত কিছু লোক দেখবেন, সবাই কথা বলছি
0: না, আমি বলছি আপনার সাথে কি এরকম কোন লোকের, মানে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা?
1: না ঘটলে পরে অভিজ্ঞতাটা করতে গেলে লোক।
0: আচ্ছা,
1: ঘটেছে বলেই তো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে।
0: আচ্ছা,
1: এখন ওই ভক্তির নাম, ওই সংস্থার নাম বললে কি অনিয়ারে ভালো লাগবে?
0: না না, তা তো নিশ্চয়ই না, একদম।
1: তাহলে আমি, তাহলে আপনি হয়েছেন কিনা ডেফিনেটলি জানতে চাইছেন, তো ডেফিনেটলি আমি নামটা বলতে পারবো না কেন, নিশ্চয় বক্তব্যতা রাখে, বিষয়টা সেটা নয়। কারণ নাম বলাটা এখানে বিষয় না, কারণ
0: নাম বলবেন কেন, আপনি সম্পর্কটা নিয়ে, মানে কি এরকম কারোর সাথে হয়েছে কিনা, আমরা কখনোই কারোর নাম জানতে চাই না।
1: আমরা আপনার ব্যক্তিগত বিষয় কতগুলি থাকে প্রত্যেকেরই ব্যাপারে
0: যেটা
1: থাকে, তো সেটাকে ইঙ্গিত করলে তো সেটা বুঝে ফেলবে, আরো পাঁচজন বুঝবে কাকে বলছি। আমি আপনার নাম বললাম না, আপনার বাড়ির এরিয়া বলে দিলাম, তাহলে তো হয়ে গেল, সমস্যা আরো বেড়ে গেল। আসলে প্রসঙ্গ সেটা নয় ম্যাডাম, প্রসঙ্গ হচ্ছে এই যে আপনি বললেন না চেনা মানুষ, প্রত্যেকটা মানুষ, বলুন তো ম্যাডাম, এমন বহু মানুষ তো আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বিভিন্ন ক্ষেত্রে পরিচয় থাকে, থাকে না? কিন্তু ওই যে আপনি বললেন আপন লোক, আপন লোকও দেখবেন অনেক সময় পরের ভূমিকায় চলে যায়। তার পেছনে কারণটা কি, কারণটা হলো আমরা লক্ষ্য করে দেখি। তা আমি আপনাকে বলি, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, পারিবারিক দেখবেন, আত্মীয় স্বজনের মধ্যে, একদম ঘনিষ্ঠ ভাই বোনের মধ্যে দেখবেন, রাস্তা ক্রস হয়ে যাচ্ছে, কথা বলছে না, আপনি অবাক হয়ে যাবেন। আরে এরা পড়ে জানলেন যে এরা আপন মায়ের রক্তে ভাই বোন, তো সেটাকে আপনি কি ব্যাখ্যা দেবেন? আসলে আমি সেই ধরনের নামের কথা যাচ্ছি না। আসলে ম্যাডাম, আমরা অতি স্বার্থ, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র স্বার্থের জন্য এতটাই ব্যস্ত হয়ে আছি, যার জন্য আমাদের কাছে সম্পর্কটা অনেক সময় মায়নে রাখে না। কি কারণ, আপনি যদি ন্যায্য কোনো কারণ হয়, কোনো ঘটনা প্রকৃতিতে হয়, সেটা একটা দিন, কিন্তু শুধু শুধু আপনি না জেনে আপনি আক্ষেপ করে, আক্রোশ করে যে না আমি এটা পেতেই হবে, সেটা আমার অধিকার, বাই হুক অ্যান্ড ক্রুক। কিন্তু ভদ্রলোক, আজ আমি ধরুন একটা কাজ করলাম, আপনি সেটাকে বেড়ে দিতে পারছেন না, আমি ধরে নিলাম, কিন্তু আপনাকে তো জানা উচিত যে বিষয়টা কেন হয়েছে। আবার কিছু লোককে দেখা যাচ্ছে কিছু সম্পর্কের মধ্যে আমরা ভুরি ভুরি দেখছি, নাম বলে শেষ হবে না। আপনি তো জানেন আমরা একটা প্রোডাকশন লঞ্চ করি, প্রোডাকশনে কত লোকের সাথে দেখা হয় রাস্তায়, আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম, যখন ওর প্রয়োজন পড়েছিল তখন কত ভালো মধুর সম্পর্ক, সেইমাত্র সম্পর্ক ওর স্বার্থ শেষ, রাস্তায় দেখা হলো, অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। বিয়ের কথা বলছি ম্যাডাম, যেদিন বিয়ে হয় তখন নিমন্ত্রণের নাম নেই, যেদিন সমস্যায় পড়ে গেছে হাতে পায়ে এসে ধরছে আমাকে বাঁচান, কিন্তু যেদিন আনন্দ করছে খাচ্ছে যাচ্ছে তখন কিন্তু জিজ্ঞাসা করছে না, অথচ তখন তো দায়িত্ব ছিল। এই লোকটাকে আমি এত জানি, এত ওনার থেকে এত বুদ্ধি পরামর্শ অন্য সময় নিতে পেরেছি, আজকে আমার একটা বৈবাহিক সম্পর্ক আমি নেব না, তখন আনন্দ ভর্তি করছে অন্যদের নিয়ে খাচ্ছে দাচ্ছে,

0: তার কলিক সাজাচ্ছে অন্যদের, যাদের দিতে পারবে, যারা উপহার দিতে পারবে ওরা হচ্ছে তার কলিক। আর এই বিপদে পড়ে গেল আবার বিবাহিক সম্পর্কের মধ্যে, লাগতেই পারে,
1: লাগতেই পারে,
0: আবার এসে আপনার পায়ে পড়বে। তাহলে এগুলিকে আপনি কি বলবেন ম্যাডাম?
1: ঠিক, একদম,
0: যাই হোক, একটা অভিজ্ঞতা আপনি বলেছেন, খুব সুন্দর কথা। হ্যাঁ, দুঃখ তখনই লাগে যে ভালো মানুষ সেজে কিছু লোক আসে, একচুয়ালি এরা ভালো নয়।
1: ঠিক,
0: ভালো সাজার ভালো হওয়ার মধ্যে ব্যস কম আছে। ভালো মানুষ সত্যিকারের যারা, এরা দেখবেন বিপদে আপদে আপনাকে বুঝবে, আপনার সমস্যা আপনাকে যদি ভালোই বাঁচে তাহলে আপনার অনুপ্রাসন যেদিন এসেছিল আপনার বিপদে জিজ্ঞাসা করবে বন্ধু
1: কেন এটা হয়েছে। সঠিক,
0: এটাই চাই, আর কিছু না। এগুলি বহুরূপী লোকের বহুরূপী রূপ, আপনাকে মেনে নিতে হবে। কারণ নাম বললে অবাক হয়ে যাবেন, বলার দরকার নেই। আপনার আলোচনা সার্থক হোক,
1: ভালো থাকবেন,
0: যার নিজস্ব যুক্তিতে বলতে,
1: একদম একদম ভালো থাকবেন,
0: তাদের বিবেচনা করবে জনগণ।
1: ধন্যবাদ,
0: ওকে, ধন্যবাদ।
1: আসলে নাম জানতে চাইনি, জানতে চেয়েছি সম্পর্কটা, এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন কি না। হতেই পারে, হতেই পারে সেই সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, তার বলে এই না যে আমরা আপনাদের সাথে আমাদের মনের যে ইচ্ছেটা বা কিছু একটা টপিক নিয়ে আসি যেটা আপনাদের থেকে জানতে চাই এবং আপনারা সহমত পোষণ করেন আপনাদের আমাদের এই টপিকগুলোর উপরে, বিষয়গুলোর উপরে। কিন্তু আমরা কখনোই চাইব না এমন কোনো কথা উঠে আসুক যেখানে কোনো ঝগড়াঝাটি শুরু হোক কিংবা কোনো দ্বিমত প্রকাশ করুক কেউ। সবটাই হচ্ছে শুধুমাত্র কথার মাধ্যমে কথা বলে কিছু নিজেকে হালকা করা, কিছু যদি জানি সেটা প্রকাশ করা। যাই হোক, হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: আমি নলহাটি বাইক পাড়া থেকে বলছি।
1: হ্যাঁ, কে বলছিলেন?
2: সুমঙ্গল বীরভূম। হ্যালো,
1: হ্যাঁ বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: বীরভূম থেকে বলছি, চেনা মানুষ আছে না?
1: হ্যাঁ, নামটা বলুন আপনার।
2: চেনা মানুষ চিনতে পারেন না। আমি বিটি কলেজে জিএস ছিলাম, তখন একজন বললো ভাই একটা ফর্ম দিয়ে দে, ডেট পার হয়ে গেছে, তুই পারবি। বললাম না ভাই, ও পারা যাবে না। দে ভাই দে। পরে তার দাদা এম এ হলো, প্রধান হলো, তখন আমাকে ও চিনতেই পারে না। বললাম দাদা ভুলে গেল, এই তো হলো কথা। নমস্কার,
1: ধন্যবাদ। আপনার নামটা বলা হলো না?
2: আমার নাম শীষ মোহাম্মদ।
1: আপনার নাম?
2: শীষ মোহাম্মদ।
1: ওকে,
2: আমি আগরতলায় চিঠি লিখি তো।
1: হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। আসলে এমনটাই হয়, পরের থেকে হয়তো দাগা যেটা খেলেন সেটা হজম করা যায় বা নিজেকে কিছুদিন লাগলেও সেটা নিজেকে বুঝ মানানো যায়, নিজেকে বোঝানো যায় যে না এটা হতে পারে, সে তো আমার কেউ না, এটা হতেই পারে। কিন্তু যখন সেই অচেনা মানুষটা নিজের মানুষ হয় তখন কিন্তু ব্যাপারটা অন্য রকম হয়ে যায়, তাই না? হ্যালো, নমস্কার,
3: সুপ্রভাত,
1: শুভ সকাল।
3: হ্যাঁ, তোমাকে আমি আরেকবার একটু ডিস্টার্ব করছি, প্রসঙ্গটা আরেকটু পরিষ্কার করে বলো তো।
1: চেনা হঠাৎ অচেনা, মানে চেনা মুখটা আপনার কাছে অচেনা হয়ে ওঠে যখন?
3: একদম, এগুলোর পেছনে বিভিন্ন কারণ আছে। দেখো, আমি মানে কারণগুলো বলছি তোমাকে। প্রথম যে কারণটা, সেটা হবে স্বার্থের। অবশ্যই, মানে সেই সম্পর্ক বন্ধুত্বের হতে পারে, ভাই বোন আত্মীয় কারোর সাথে হতে পারে, স্বার্থের কারণে প্রথম একটা চেনা মানুষ অচেনা হয়ে যায়। মানে দুজন মানুষের মধ্যে একটা স্বার্থের লেনদেন ছিল, এটা একজনের কাছে খুব সামান্য হতেই পারে কিন্তু বিপরীত জনের কাছে এটা অনেক বড়ও হতে পারে। দ্বিতীয়ত কারণ হলো যে কথা দিয়ে কথা না রাখা। আমি একজনের, সেটা অনেক বড় বিষয়টা, অনেক বড়ও হতে পারে বা খুব ক্ষুদ্রও হতে পারে। আমি একজনকে একটা কথা দিলাম, কথা দিয়ে সেই কথাটা যদি রক্ষা করতে না পারি তাহলে পরবর্তী সময় আমার ওই লোকটার সাথে এইরকম সম্পর্ক হতেও পারে যে রাস্তাঘাটে দেখা হলো সে আমাকে চিনেই যায় এরকম। আর তৃতীয় পয়েন্ট

0: হলো যে আমার আচরণ,
1: এমন
0: কোন আচরণ যদি আমি করি যে আমার বিপরীতে লোকটার ভীষণ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে পরবর্তী সময়ে ওই লোকটাকে যদি আমি কোথাও দেখি বা কোনো কারণে দেখা হয় তাহলে অচেনার মতো ব্যবহার করতেই পারি। ওই দিন কি হলো জানো, এই দু তিন দিন আগে একটা প্রোগ্রামে আমার বিশেষ পরিচিত একজন, মানে আমি ঢুকলাম, ঢুকে বসলাম, তার মানে কি বলবো, মাঝখানে একটু গ্যাপ ছিল মানে আসা যাওয়ার রাস্তা, তারপর ওই উনি বসে যাচ্ছে, আমি ভুল করছি না তো, এই ব্যক্তিটা আমি যা মানে যাকে ভাবছি উনি তো এই ব্যক্তিটা নাকি, ওনার মতো চেহারা, ওনার কোনো ভাইটা এরকম কিছু হবে, উনি যদি হতেন তাহলে তো আমার সাথে কথা বলতেন, আমার আমরা তো বিশেষ পরিচিত, তাই না? অনেকক্ষণ ভাবার পর তো না কথাটা বলেই ফেলি, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তো লোকটা বলবে যে আপনি কাকে চাই, আপনি হয়তো ভুল করছেন, আমি ওই লোকটা না। তো এরকম সাহস করে একটু বলেই দিলাম যে দাদা মানে আপনি আমার বিশেষ পরিচিত একজন, মানে আমি ঢুকলাম, ঢুকে বসলাম, তার মানে কি বলবো, মাঝখানে একটু গ্যাপ ছিল মানে আসা যাওয়ার রাস্তা, তারপর ওই উনি বসে যাচ্ছে, আমি অনেকক্ষণ ভাবছি যে আমি ভুল করছি না তো, এই ব্যক্তিটা আমি যা মানে যাকে ভাবছি উনি তো এই ব্যক্তিটা নাকি, ওনার মতো চেহারা, ওনার কোনো ভাইটা এরকম কিছু হবে, উনি যদি হতেন তাহলে তো আমার সাথে কথা বলতেন, আমার আমরা তো বিশেষ করেছি, তাই না? অনেকক্ষণ ভাবার পর তো না কথাটা বলেই ফেলি, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তো লোকটা বলবে যে আপনি কাকে চাই, আপনি হয়তো ভুল করছেন, আমি ওই লোকটা না। তো এরকম সাহস করে একটু বলেই দিলাম যে দাদা মানে আপনি একা এসছেন, বৌদি আসেনি? বলে না বৌদি তো আসেনি। খুব বুঝে নিলাম যে না না আমি যাকে ভাবছিলাম ওই লোকটা তো উনি, তাহলে উনি কেন যে আমাকে দেখে চিনতে পারলেন না বা কথা বলছেন না, হয়তো এখানে কি একটু অভিযোগ বা অভিমানের বিষয় মনে হয়। যাই হোক, বিষয়টা খুব একটা গভীর না, খুব সাধারণই ছিল। তো অনেক কারণে অনেক সময় আমরা এরকম হয় যে একজন খুব পরিচিত মানুষ বা খুব আপনজন বা রক্তের সম্পর্ক যাই হোক, হ্যাঁ, রাস্তাঘাটে বা কোথাও দেখা হলো তাকে আমরা মানে অচেনার ভান করি। এর মধ্যে অনেক কারণ আছে, অভিযোগ, অভিমান, স্বার্থ, তারপর কি আচরণ, অনেক কারণেই ঘটনাটা ঘটে। এবার আমি যদি ব্যাখ্যা করি যে দুষ্টা কি আমার নাকি বিপরীত পক্ষের, এটা মূল্যায়ন করাটা একটু কঠিন হয়ে যায়। তবে যদি আমরা সঠিক মূল্যায়নটা করতে পারি তাহলে অনেক সময় সমাধানটা মানে ওই সম্পর্কটা আবার সুন্দর জায়গায় চলে আসবে।
1: ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, হ্যাঁ, ভালো থেকো। একদম, কেউ হয়তো অভিমান ভাঙিয়ে নেয়, কেউ হয়তো অভিমানটাকে পুষে রাখে। অনেক জায়গায় অভিমান নাই, সেটা মানে কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে রাগ, ঈর্ষা সবটা নিয়েই চুপ হয়ে যাওয়া বা সরে যাওয়া, একদম তাকে কখনো চেনা ছিল এমনটাই বুঝতে দেয় না অনেকেই। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি।
1: নমস্কার।
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার রূপগাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি, পশ্চিমবঙ্গ। হ্যাঁ, শুভ সকাল দিদি।
1: শুভ সকাল।
2: হ্যাঁ দেখুন দিদি, এই যে চেনা মানুষ, এই চেনা হঠাৎ অচেনা মানুষ, তো এরকম আমার একটা বন্ধু ছিল, বাল্য বন্ধু, মানে আমরা একসঙ্গেই পড়াশোনা করেছিলাম। তারপর সেই বন্ধুর যখন বিয়ে ঠিক হলো, আমি বিয়েতে গিয়েও ছিলাম, হ্যাঁ, খুব হই হল্লো, সদা হাস্যময় সেই মানুষটি, হঠাৎই দেখলাম বিয়ের পরে অচেনা হয়ে উঠল। বিয়ের পর তিনি যখন একদিন আমাদের বাড়িতে এলেন, তার সেই হাসি কিন্তু উধাও। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপারে, হ্যাঁ, কেমন উস্কো খুস্কো চেহারা, মুখের হাসি ম্লান, কোথায় গেল সেই প্রাণোচ্ছল দিয়ে? তখন বললো, আর বলিস না বন্ধু, হ্যাঁ, ওয়াইফ মানে হচ্ছে এমন একটা জিনিস যে এফিটা বাদ দিয়ে আমি WI করে ফেলেছি, মানে রং ইনভেস্টমেন্ট করে ফেলেছি। হ্যাঁ, তো সেই জন্যই আমার মানে জীবন থেকেই হাসিটাই উধাও হয়ে গেছে। তো এরকম বহু মানে চেনা মানুষ অচেনা হয়ে যায় দিদি, এই রং ইনভেস্টমেন্টের ফলে। এটুকুই শেয়ার করলাম।
1: এটা এটা এটা সবদিকেই হয়, উভয়পক্ষের ক্ষেত্রে হয়।
2: ঠিক, সবদিকেই হয় দিদি। হ্যাঁ, আসলে তাই কি জানেন তো, মানে ওই ধরুন প্রথমে ওই বিয়ের আগে বলে না যে আমি তোমার সঙ্গে সারা জীবন তোমার সুখে দুঃখে থাকবো, তারপর যেমনি বিয়ে হয়ে যায় তেমনি সরে পড়ে। হ্যাঁ, ও মালা করে গো, ও দুঃখ ভোগ করুক, আমি আমার সুখ ভোগ করি। তো এটাই হচ্ছে রং ইনভেস্টমেন্ট।
1: ধন্যবাদ, ধন্যবাদ,
2: ভালো থাকবেন,
1: ভালো থাকবেন,
2: নমস্কার।
1: রং ইনভেস্টমেন্ট আমি ঠিক মানে এটা বলছি না, আমি তো বলছিলাম যে চেনা মানুষটা হঠাৎ অচেনা। এখানে কিন্তু নিজেরও উচিত ছিল যে হোক না রং ইনভেস্টমেন্ট, তাহলে আমি কি একবার রং ইনভেস্টমেন্ট হয়েছে বলে কি আমি আমার আমি একা বসে থাকবো এক ঘরে? না, তা কেন হবে, আমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমার পরিবারকে সময় দেবো, এবং তখন যখন আমি পরিবারের সাথে আবারও ফিরে যাব, তখন কিন্তু আমার ওই যে রং ইনভেস্টমেন্ট, আমার যে লসটা হয়ে গেছে সেটা কিন্তু আমি ভুলে যাব, তাই না? এটাকে পুষিয়ে রেখে বাঁচিয়ে রেখে তো লাভ নেই। যাই হোক, বন্ধু আছেন, হ্যালো, নমস্কার, সুপ্রভাত, হ্যালো,

0: হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি রাজু রায় বলছি, আগরতলা থেকে।
0: হ্যাঁ বলুন রাজুবাবু, স্বাগত।
1: আজকের যে বিষয়টা, ওই চেনা মানুষের অচেনা রূপ, এটাই তো?
0: হ্যাঁ, চেনা হঠাৎ অচেনা একই কথা।
1: হ্যাঁ দেখুন, সত্যি বলতে কি বলতে কি, আমরা আমি আমি শব্দটা এত দয়াবান, এত মানবিক, এত সাত্বিক, এত সৌভ্রাতৃত্ব পরায়ণ, কিন্তু কালেকটিভলি যখন আমি আমি হই আমরা, সেই পর্যায়ে হয়তো আমরা বুঝতে পারছি না। ওই যে কারণে যে আপনার বিষয়টা ওই চেনা মানুষের অচেনা রূপ, আর চেনা যখন অচেনা হয়ে যায়, আর এই ডিজিটাইজ যুগে এই শব্দটা যেন আরো বড্ড বেশি পরিমাণে, মানে আমাদের কাছে আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, যেহেতু আমাদের কাছে এখন ইলেকট্রনিক গ্যাজেটস গুলি, এত আধুনিক গ্যাজেটস গুলি আমাদের সামনে এসে পড়েছে। যেমন আমি এখন যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি, মুঠোফোন, এই মুঠোফোনের দৌলতে আমাদের যে পোর্টাল গুলি আছে, সেই পোর্টাল গুলির সাহায্যে আমাদের কমিউনিকেশনটা এত ইজিয়ার, এত কনভেনিয়েন্ট হয়ে গেছে। কিন্তু এখানে কিছু ক্ষেত্রে আসল স্বরূপটা বেরিয়ে আসে। কথাটা এই হচ্ছে বলছি, আমরা আমাদের এই যতগুলি পোর্টাল আছে তার মধ্যে সামাজিক মাধ্যম, যেটাকে আমরা ফেসবুক বলে জানি, খুবই কাছে। কিন্তু এখানে যখন আমরা কোনো ধরনের ইভেন্ট বা কোনো কিছু পোস্ট করি, দেখবেন এগুলিতে কত লাইক, কত কমেন্টস, অনেক কিছু হয়। কিন্তু আমি প্র্যাকটিক্যালি এটার, মানে কি বলবো, সাফারার বলবো, যে এত লাইক, এত কমেন্টস অনেক বিষয়ে হয়, কিন্তু যে ব্যক্তিটা করছে, লাইক করছে, আমি বলছি মানে ভাবছি সেই ব্যক্তিটা কত আমার আপন বা কত লাইক করছে, পছন্দ করছে, ঠিক আছে। কিন্তু সেই ব্যক্তিটা থেকে যখন ফিজিক্যালি দেখা হয়ে যায় কোনো জায়গায়, সে আমাকে মার্ক করতে পেরেছে, কিন্তু দেখা যায় ওই যে চেনা মানুষের অচেনা রূপটা একটা পরিস্ফুট হয়ে যায়, দেখেও না দেখার পান বা চিনেও না চেনার পান। এখন প্রশ্নটা থেকেই যায় যে তাহলে আপনিও কি সেই উদ্যোগ হয়ে ওই ব্যক্তির সাথে কথোপকথন করেছে? অবশ্যই না, কারণ আমাদের প্রত্যেকের ভিতরেই আমরা
0: একটা ইগো কাজ করে, একটা
1: ইগো থাকে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হলো, ওই কথাটা এই হচ্ছে বললাম, আমরা প্রতিটা আমি আমি এত সাত্বিক, এত উদার, এত মানবিক, কিন্তু আমি আমি বলে আমরা কালেক্টিভলি কিন্তু সেটা হতে পারছি না। তাই চেনা মানুষের অচেনা রূপ ওয়ান অফ দ্য হার্ট রেঞ্চিং ইভেন্ট ফর মি, আমি এটা বলতে চাই ভেরি ক্যান্ডিডলি। এটা হওয়া উচিত নয়, কিন্তু হয়ে যাচ্ছে, যেহেতু আমরা কালেক্টিভলি আমরা সাত্বিক।
0: ঠিক, ধন্যবাদ। হ্যাঁ, এটা প্রায়শই হয়ে থাকে যে সোশ্যাল মিডিয়ার জগতে এসে অনেক বন্ধু পাওয়া যায় এবং দেখা যায় লাইক কমেন্টের শেয়ারের যে পোর্টালটা সেটা অনেক বেশি আপন করে দেয় অনেক মানুষকে, কিন্তু হঠাৎ করে রাস্তায় দেখা গেলে সেই মানুষটা অচেনা বলে পরিচয় দেয় বা অচেনা রূপটা তুলে ধরে। এটা তো হয়, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা এটা কোনো বিষয়ে বলে বা এটা কোনো এটা নিয়ে মন খারাপেরও কোনো ব্যাপার নেই, এটা হয়েই থাকে, সেটা তো পর, সেটা হতেই পারে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: শুভ সকাল। শুভ, শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ বলুন শ্যামল বাবু।
2: চেনা মানুষ যখন অচেনা হয়ে যায়, এরকম আমার ব্যক্তিগত জীবনে অনেকগুলি ঘটেছে। তো সত্যি সত্যি অর্থে আমি এটাকে এইভাবে বিশ্লেষণ করি যে বিপরীত পক্ষ থেকে যখন আমার সঙ্গে অচেনা ভাব তৈরি করে বা অচেনার মতো ব্যবহার করে, তখন আগে আমি নিজেকে ভাবি, বিশ্লেষণ করি, আরে আমি কোনো ওনার কাছে বা যার কাছে কোনো কিছু ভুল করে ফেললাম না তো, নাকি এমন কিছু আমার পক্ষে আমার ভুল হয়েছে যার কারণে সে হয়তো বা বিরক্ত হয়ে বা কোনো কোনো কারণে আমার সঙ্গে অচেনা ভাব তৈরি করি, এটা আগে নিজেকে আমি আগে বিচার করি ও পরের দোষটা না দেখে। তারপরে যদি না তেমন কিছু নয়, হয়তো বা এমনও হতে পারে বিপরীত পক্ষ যে সময় দেখা হলো সেই সময় হয়তো বা সে অন্য কোনো একটা অশান্তিতে বা অন্য কারণে হয়তো বা তার ভালো নাই, মন মেজাজ ভালো নেই, হয়তো হঠাৎ করে দেখা হয়ে গেল, কিন্তু আমাকে চিনতেই পারলো না, ভাবতে পারলো না, এমনও হতে পারে। তা এইগুলি আগে আমি আগে ভাবি, তারপরে কিন্তু অনেক সময় নিজের মানুষ, নিজের লোক, নিজের আত্মীয়,

0: এখন অচেনা অচেনা ভাব তৈরি হয়, অচেনার মতো অ্যাক্টিং করে, তখন কিন্তু খুব দুঃখ হয়। সত্যি কথা বলতে কি, আমরা আমরা তো একে অপরের উপর নির্ভরশীল, কেউ আমরা স্বাবলম্বী না, কিন্তু প্রত্যেকে আমার অন্যের কাছ থেকে কিছু সাহায্য অন্য কিছু আশাই করতে পারি। হয়তো বা আমি কিছু চাইলাম আর সে দিতে পারলো না, বা সে আমার কাছে কিছু চাইলো, কিছু আশা করলো, আমি সেইভাবে তার আশাটা পূর্ণ করতে পারলাম। এই পরিপ্রেক্ষিতে যদি পরবর্তী সময়ে অচেনা ভাব তৈরি হয়, তখনই ভীষণ কষ্ট হয়। তারপরও সেটা তো হতেই পারে,
1: ওভারকাম করতেই হয়।
0: বর্তমানে যে যুগে এটা এটা এটা হচ্ছে, হবে, চলতে থাকবে,
1: চলতে থাকবে,
0: এটা কিছু করার করার নেই। তবে এই যারা স্বার্থপর, যেসব মানুষ স্বার্থপর, কেবল স্বার্থের নিয়ে চিন্তা ভাবনা করে, মানুষের কাছে আসে, আবার চলে যায়, আবার দূরে চলে যায়, সেসব মানুষগুলি এর জন্য যদি অচেনার মতো ভাব করে, তাদের জন্য কিন্তু কোনো কষ্ট হয় না সত্যি কথা। কিন্তু নিজের মানুষটা যদি অচেনার মতো ব্যবহার করে, তখনই মনে খুব দুঃখ লাগে।
1: ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা গেল একটা খুব সাধারণ বিষয়, ওই বিষয়টা নিয়ে এমন আকার ধারণ করলো কোনো এক সময়, যেটা স্বপ্নেও কখনো উভয়ের মধ্যে কেউই ভাবতে পারেনি যে এরকম বিষয়টা নিয়েও একটা ঝামেলা হতে পারে, বা আমার খুব চেনা একজন, হয়তো বন্ধু, হয়তো ভাই, হয়তো বোন, খুব কাছের মানুষ, খুবই কাছের মানুষ। বন্ধু বলতে বন্ধু তো প্রচুর থাকে, কিন্তু একদম নিজের বন্ধু, একদম মানে অন্তরের থেকে যাকে আমি বন্ধু মনে করি, সে যার সাথে আমার শোয়া বসা খাওয়া ঘোরা সব হতো, সে যখন হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা স্বার্থ নিয়ে তার চেহারার রূপ বদল করে, তখন কিন্তু থমকে যেতে হয়। তখন মনে হয় কাকে এতদিন ধরে ভালোবাসলাম, তাই না? এমন হয় কি আপনাদের? হতেই পারে, হয়। আমি আপনাদের বলছি না, আপনারা নামটা বলুন, আপনাদের আমরা বলি না, আমরা সবসময়ই বলি যে কোনো বিষয়ে কথা বলতে গেলে আপনারা নামটা আনবেন না, সম্পর্কটা আনতে পারেন বা নাও আনলেন, কিন্তু বোঝানো যায় অনেক কিছু অল্প কথাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে চেনা মানুষ যখন হঠাৎ করে অচেনা রূপে চেনা মানুষটাকে পাই আমরা, তখন মনে হয় সব কিছু কোথায় হারিয়ে গেছে, মনে হয় যে আদপেও কি সে এই কাজটা করেছে না, তার সব তার পক্ষে এত বড় ঘটনাটা ঘটানো সম্ভব নয়, হতেই পারে না, হয়তো কোনো একটা জায়গায় মিসকমিউনিকেশন হচ্ছে। কিন্তু আপনি গেলেন, আপনি একজন ভালো মানুষ, ঠিক আছে, আমরা প্রত্যেকেই সবসময় নিজেকে ভালো মানুষ বলেই মনে করি, আমরা আমাদের দোষ গুণ, দোষ ত্রুটি ভুল সবগুলো ঊর্ধ্বে নিজেদেরকে রাখি। তো ভাবলেন যে আমি যাই, আমি গিয়ে কথা বলি, আমি নিজেকে নিজের থেকে জিজ্ঞেস করি কি বিষয় যেটা নিয়ে এত অভিমান বা এত কিছু হয়ে গেল। কিন্তু অপরপক্ষ যদি চুপ থাকে, তখন কিন্তু সম্পর্কটা সেখানেই থেমে যায়, আপনার চেষ্টাতেও সেই সম্পর্ক মধুর হয়ে ওঠে না। হ্যালো, নমস্কার।
2: হ্যালো
1: হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছিলেন?
2: হ্যালো ম্যাম, আমি মনি দাস।
1: হ্যাঁ বলুন।
2: বললেন ওই আপন লোক, মানে চিনা লোক অচিনা হয়ে যান। আমার এক বোন, খুব ভালোবাসতাম, এখন ওর লেভেলের সঙ্গে আমার লেভেলটা তো মিলে না, তাই এখন এখন সামনাসামনি হলেও কথা বলে না। এই হলো আমার কথা।
1: আপনার নিশ্চয়ই সেই জায়গায় একটা আক্ষেপ রয়েছে?
2: আক্ষেপ তো আছে,

0: যাকে এত ভালোবাসতাম, এসে হাঁটতো খেত, এখনো এমন হলো, কথাই বলছে না, খারাপ লাগে না?
1: আপনি কি কখনো চেষ্টা করেছেন সেই জায়গাটায় গিয়ে ওনাকে জিজ্ঞেস করতে যে, বা সলভ করার চেষ্টা করেছেন কি না? আপনিও এই এই প্রান্তে দাঁড়িয়ে অভিমান নিয়ে বসে আছেন।
0: না কি বলবো, আমার তো আসল কথা কি ম্যাডাম, সাধ্য মানে টাকা পয়সা সবাই যদি না হয় তাইলে এমন হয় আমি মনে করি আর কি।
1: ঠিক, ধন্যবাদ, ধন্যবাদ মনি দেবী। একটা গান শুনব, চলুন সবাই মিলে একটা সুন্দর গান শুনি।
2: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

0: সত্যি এমনও হয়, খুব চেনা মুখটা, খুব খুব খুব চেনা, যে মুখটার মানে আমি এমনভাবে তার সঙ্গে জড়িয়েছিলাম বা আমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়েছিল, তার সাথে যে সম্পর্কটা এমন জায়গায় এসে দাঁড়াবে কখনো ভাবাই হয়নি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।

0: শুভ সকাল।
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: হ্যাঁ সুশীল বাবু বলুন।
1: তো চেনা মানুষের ও চেনা রূপটা তো, তাই তো? তো সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ জীব তো মানুষ, পরিচালক হচ্ছে ঈশ্বর। মানুষ সমাজবদ্ধ জীব, আদিম যুগে মানুষ সংঘবদ্ধ ছিল না। প্রয়োজনের তাগিদে এবং প্রাকৃতিক বিপর্যয় না প্রতিঘাত থেকে রক্ষা করবে কিন্তু সংঘবদ্ধ হয়েছে, গড়ে তুলেছে সভ্য সমাজ। কিন্তু এই বর্তমান সমাজে এমন কিছু ঘটনা ঘটে আমরা প্রায় প্রতিনিয়তই লক্ষ্য করি, যে যা আমাদের চিন্তনের মননে বদলে যায়। তাই আমাদের পারিবারিক চিরো চেনা লোকগুলিকে ভালোভাবে চিনে নেওয়া একান্ত প্রয়োজন। বিশেষ করে চেনা মানুষগুলিকে বেশি করে চিনতে হবে কর্মজীবনের মধ্যে। প্রেমের প্রভাব কিন্তু বেশি, দীর্ঘদিন প্রেমে পড়ে যদি কোনো কারণে বিচ্ছেদের সৃষ্টি হয় বা এড়িয়ে চলা যাওয়ার মতন কষ্ট অবধ আর হয় না, অনেকদিন একসঙ্গে থেকেও শেষ পর্যন্ত তাকে মানে বিচ্ছেদ হয়ে যায়। অচেনা মানুষ কিন্তু বেশি ক্ষতি চেষ্টা করলেও অনেক সময় ব্যর্থ হয়, কিন্তু চেনা মানুষই বেশি করতে পারে। প্রতিবেশীর সাথে সাবধানে চলতে হবে কিন্তু আমাদের প্রত্যেককে, বিষয় সম্পত্তি এবং প্রতিবেশীর সঙ্গে যদি আমরা দেখি যে স্বার্থের কারণে অনেক সময় দেখা যায় পাশের বাড়ির সঙ্গে আমরা ঠিক মতন চলতে পারছি না, এমন অবস্থা হয়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, সামনে সামনে দেখা হলো অনেক সময় কথা বলা হয় না, আত্মীয় স্বজনের মধ্যে সামান্য কিছুতেই ভুল বুঝে থাকে, বেশি বেশি কিন্তু সম্পত্তি টম্পত্তির জন্যই এমন কিছু হয়ে থাকে। শেষে দেখা যায় যে একটা ভাইয়ের সঙ্গে আরেকটা ভাই ঠিক মতন কথাও বলতে চায় না, দেখা হলে রাস্তার মধ্যে এসে মুখ লুকিয়ে চলে যায়, অন্যদিকে তাকিয়ে চলে যায়, মনে হয় দেখেনি। বন্ধু বান্ধব বুঝে কিন্তু বন্ধুত্ব করতে হবে, ভালো ভালো বন্ধু কিন্তু আকাশের তারার মতন, তারা সবসময় না দেখলেও কিন্তু মনে হয় যেন সে আমার সঙ্গেই আছে।
0: ঠিক একদম সত্যি কথা, ভালো বন্ধু বন্ধু পাওয়াটাই মুশকিল
1: মুশকিল। অনেক সময় নির্ভুল ভাবে কাজ করার চেষ্টা করলেও কিন্তু তবু ভুল হয়ে যেতেই পারে। একদিন একটা ঘটনা আমি মোবাইলে দেখছিলাম, অনেক কষ্ট করে মহারাজ শিশু থেকে বড় করে পড়াশোনা শিখিয়েছে, সেক্ষেত্রে দেখা যায় একজন বন্ধু তাকে সহায়তা করেছিল, রোজগার করে সে যখন চাকরি পেল, ভালো চাকরি পেল, দেখা যায় যে সে তার অসুস্থতার সময় আর দেখতে আসছে না, এমন অবস্থা। সত্ত্বেও কিন্তু সে হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু সহায়তার জন্য একটু হাত বাড়ায়নি, দুর্ব্যবহারে প্রত্যক্ষ করে বন্ধুটি মনে রাখাতে পাগল হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তি নেই, কারণ সে তাকে ভালোবাসে, সেই জন্য পড়াশোনা শিখিয়ে বড় করেছে, কিন্তু তার মনে বিন্দুমাত্র দাগ কাটেনি, এমন একটা ঘটনা আমি দেখছিলাম। আমার কাছে খুব কষ্ট হয়েছে এই চিত্রটা দেখে। জীবনকে সহজ বানিয়ে নিতে হবে, কখনো প্রার্থনা করে, কখনো বা ক্ষমা করে, কখনো বা ধৈর্য ধরে, কখনো বা এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা
0: অনেক বেশি। ঠিক, ধন্যবাদ।
1: সৃষ্টিকর্তার বিধান, কখন কার দরজায় কাকে দিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা জানে, অথবা অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতন ব্যবহার করা উচিত নয়।
0: ঠিক,
1: এটাই বলবো, নমস্কার,
0: ভালো থাকবেন। হ্যাঁ, ইগো তো একটা আছে, ইগো কারণে আমরা মানুষের কোনো একটা বিষয়ও যদি হয় তাহলে সেটা আমরা এড়িয়ে যাই, ভাবি যে না এখানে আমি এগিয়ে গেলে হয়তো বা আমি ছোট হয়ে যাব, সেই বিষয়টাও এক এক সময় কাজ করে। কিন্তু সত্যি বলতে কি, একটা মানুষ একটা জীবন কেটে যায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, খুব খুব খুব কম মানুষই দেখবেন যে বলবে যে আমার একজন প্রকৃত বন্ধু রয়েছে যার সাথে আজ পর্যন্ত আমার কোনো মতবিরোধ হয়নি, যাকে আমি এত চেনা সে আমার কাছে কোনো দিন অচেনা হতে পারেই না। কিন্তু মানে ওই যে আপনার কনফিডেন্সটা কোনো একটা কারণে বা তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় একদম চুরমার হয়ে যায়, আপনার সেই ভীষণ ভালোবাসার মানুষটি, ভীষণ পরিচিত, ভীষণ আদরের মানুষটি আপনার কাছে অচেনা হয়ে যায়, তখন কিন্তু সত্যিই চোখের জল কীভাবে পড়ে চোখ দিয়ে হয়তো বলতে মানে বলাই যায় না, অঝরে জল পড়তে থাকে চোখ দিয়ে, যেখানে প্রতিনিয়ত মনে হয় যে আমাকে জিজ্ঞেস করলে তো পারতো বিষয়টা, শুধু শুধু জিজ্ঞেস না করে আমার সম্পর্কে আর্গুমেন্ট করা বা

আমাকে একদম দূরে সরিয়ে রাখা বা আমার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক না রাখা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা কি ঠিক হয়েছে? অপরদিকে ভাবুন, আমিও কিন্তু আপনার সাথে এগিয়ে গেলাম না, আমিও তাহলে তার কাছে অচেনাই রয়ে গেলাম। এখানেই ইগোটা কাজ করে। আবার অনেক সময় ইগো, এটা যেমন ইগোর একটা উদাহরণ, আবার অনেক সময় দেখা যায় যে মা বাবার সন্তান আমরা, হয়তো দুই ভাই এক বোন, কিংবা এক ভাই এক বোন, একই থালে খেয়ে বড় হয়েছি, একই সাথে স্কুলে যাওয়া, সব কিছু একসাথে, কালের নিয়মে বিয়ে হয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমার সেই ছোট্ট বোনটা বা আমার সেই ছোট্ট ভাইটা হঠাৎ করেই এমন রূপে আমার সামনে ধরা দিল যে আমি কয়েকদিন সেই ট্রমা থেকে বের হতেই পারলাম না। আমি মনকে সেই ব্যাপারটা নিয়ে সান্ত্বনাই দিতে পারলাম না যে আমি সত্যিই কি সে আমার বোন বা ভাই, তার সাথে আমি এত বছর চলেছি, একসাথে খাওয়া বসা ঘুমানো গল্প করা সব সব, ইভেন বিয়ের পরেও আমার সাথে সব কিছু শেয়ার করেছে, আমিও করেছি। কিন্তু হঠাৎ করে একটু জায়গার জন্য, একটু সম্পত্তির জন্য সে এমন ব্যবহার করল, হয়তো তার সেই সম্পত্তিটার প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও ওই যে লোভ, সে হয়তো ভেবেছে যে ছোট জন হয়তো ভেবেছে যে সম্পর্ক রেখে কী করব, জায়গা বা সম্পত্তি বা টাকা ওইটা যদি আমার কাছে আসে, সেটা ওই সম্পর্কটা থেকে অনেক বেশি মায়নে রাখে আমার কাছে, হয়তো না শ্রোতা বন্ধুরা? অনেক হয়, আমরা প্রতিনিয়ত দেখি, হয়তো আমার সাথে হয়নি, আপনার সাথে হয়নি, কিন্তু আমাদের চারিদিকে এমন ঘটনা কিন্তু অহরহ হচ্ছে। আমরা ডুবে যাই সেই ভয়াবহ ট্রমার মধ্যে, চলে যাই সেখান থেকে, বের হয়ে আসাটা একটু কষ্টকর, মনে হয় যে কী করে বা কী করলে আমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো। অনেক সময় খুব পাগল পাগল লাগে, ভীষণ পাগল পাগল লাগে, এবং এমনও হয় যে সম্পর্কটা থেকে, মানে ওই চেনা মানুষটার থেকে অনেকটা দূরে সরে এসেছে, অনেকগুলো বছর হয়ে গেছে, তারপরেও বিশেষ বিশেষ দিনে সেই চেনা বন্ধু বা বোন বা ভাই যেই হোক না কেন, তার কথা এত মনে হয় যে নিজের থেকেই চোখ দিয়ে জল টপ টপ করে পড়তে শুরু করে। তাই আজকের বিষয়টা রেখেছিলাম, চেনা হঠাৎ অচেনা। অচেনা মানুষ যদি সে আমার আত্মীয় না হয়, যদি সে অনাত্মীয় হয়, তার থেকে যদি আপনি দাগা পান, তাহলে কিন্তু এটা কোনো ব্যাপার না, মানিয়ে নেওয়া যায়। কিন্তু যখন সে নিজের কেউ হয়, তখন কিন্তু মনকে আর মানে মানানো যায় না, তখন মনকে বুঝ দেয়া যায় না, এই জায়গাটা থেকে বেরিয়ে আসা যায় না, তাই না শ্রোতা বন্ধুরা?

শ্রোতা বন্ধুরা, আজকের মতো বলছি তোমায় পর্ব এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো দিন বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে।

0: তুই তো বিশাল ইনসেন্টিভ পেয়েছিস, কি করবি ভাবছিস?
1: গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট।
2: একদম সঠিক ভাবছেন আপনি, এখন গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করা সহজ হয়ে গেছে।
0: কিন্তু কি করে?
2: আরবিআই রিটেল ডাইরেক্ট স্কিমে ব্রোকার ছাড়াই আপনি ইনভেস্ট করতে পারেন, আর আপনি আপনার টাকা পাবেন রিটার্নস। আরবিআই পোর্টালে যান, ফ্রিতে অ্যাকাউন্ট খুলুন, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ইনভেস্ট করুন। নিরাপদ, সহজ।
3: রিটায়ারমেন্টের পরে আমি এখানে ইনভেস্ট করব।
2: সঠিক বলেছেন আপনি, আরবিআই বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: হ্যাঁ।

জ্যান্ত দুর্গা মা আমার, জয়রাম বাটির তুমি শিশুকন্যা, কামার পুকুরের বধু বালিকা, রামচন্দ্র ও শ্যামা সুন্দরীর মেয়ে তুমি, রামকৃষ্ণ পরমহংসদেব তোমার স্বামী। ছোট্টবেলা থেকে স্থির ধীর শান্ত, কোনো কিছুতেই তুমি হওনি ক্লান্ত, সৎ অসৎ সব তোমারই স্নেহের সন্তান, অপার ভালোবাসা ছিল তোমার দান, শত শত সন্তানের তুমি জননী, মা গো তোমার কাছে আমরা ঋণী। এসেছ মানুষ বেশে ধরাতে, শিখিয়েছ নিজ ধর্ম পালন করতে, মা বলে ডাকলে আজও তুমি সাড়া দাও, তোমায় ছাড়া তোমার সন্তান দিশে হারা, কথার কথা নই পাতানো মা নই, এ যে তোমার বাণী, সন্তান তোমার আমরা শুনি, বিপদে তোমার পদধ্বনি, তুমি মা সারদা জগৎজননী, তুমি যে জ্যান্ত দুর্গা পদে পদে মানি, তুমি মা সারদা কল্যাণকারিণী, তোমায় আমরা অহর্নিশ নমি। শ্রোতা বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়লাম তুমি অনন্যা পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্তর আজকের প্রভাতি আড্ডায়। আমি আপনাদের বন্ধু আর জি মহুয়া রয়েছি। যেহেতু একটা বিশেষ দিন বা বিশেষ সময়ের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, বিশেষ একটা পরবের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, হ্যাঁ অম্বুবাচীকে একটা পরব বলা যায়, কারণ এটা আসামে যেরকমভাবে দেখা যায় প্রচণ্ডভাবে, সব সারা ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা কিংবা আমাদের মতো সাধারণ মানুষরাও ছুটে যায় এমন দিনে মাকে দর্শন করতে বা মার লীলা দেখতে, আমাদের আগরতলাতেও হয়, আমাদের ত্রিপুরা রাজ্যেও হয় অম্বুবাচী, বা কেউ বলেন অম্বুবাচী, যাই হোক না কেন। আর যেহেতু আজ আমরা তুমি অনন্যা পর্বে, আজ নয়, আমরা প্রতিদিনই রবিবারে তুমি অনন্যা পর্বটা রেখেছি শুধুমাত্র নারীদের জন্য, তো ভাবলাম এমন দিনে মা সারদার সম্পর্কে কিছু বলি। হ্যাঁ আমরা সবাই জানি কম বেশি, কিন্তু কেন যেন মনে হচ্ছে আরেকটু জানি মা সম্পর্কে। আসলে ছোট্টবেলা থেকেই যেন সব কিছু ঠিক থাকে না, এবং জন্মের আগের থেকেই বা জন্মলগ্ন থেকেই ষষ্ঠীর দিন থেকে লেখা হয়ে যায় যে সারা জীবন একটা মানুষ কি করতে পারে বা কি হতে পারে, এরকমও তো লেখা থাকে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে

0: সারদা মায়ের মা যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী হবেন সেটা কিন্তু অনেকদিন আগেই লেখা ছিল এবং ঠাকুরও সেটা জানতেন। জানতেন বলেই তো মাকে জানিয়ে দিয়েছিলেন, ওই গ্রামে যাও, ওই গ্রামের ওই পুরোহিতের মেয়ে, ওই ব্রাহ্মণের ঘরে তোমার ছেলের বউ রয়েছে, তাকে নিয়ে এসো। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর একটা গান, তারপর আসবো কথায়।
1: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Pace Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
2: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
1: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
2: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
3: I love my Eco, cause it's got more power.
4: And it also comes with all new safety features.
5: We love our Eco, cause we can bring all our friends.
6: We love our Eco, cause it's made every journey special.
7: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.

একদম সত্যি কথা। এমনি তো দেখবেন আপনার ঘরের মা যখন ঘরে থাকে তখন সত্যি একটা আনন্দ বিরাজ করে। আর তিনি তো শুধু একজনের মা নন, তার হয়তো গর্ভের সন্তান নেই, কিন্তু চারিদিকে তার সন্তান ছড়িয়ে আছে। তিনি আপনারও মা, আমারও মা, সতেরও মা, অসতেরও মা। শুধু এক জায়গায় নিজেকে দাঁড় করিয়ে রাখেননি। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর, মাত্র 3.5 মাইল ব্যবধান, মধ্যে একটি খালের মতো আঁকাবাঁকা আমোদর নদ। জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট, তার তিন দিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী। উর্বর জমিতে নানাবিধ চাষাবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ।

গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষি, কয়েক ঘর শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ। মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা। বন্দ্যোপাধ্যায়েরা তাদের দৌহিত্র। মুখুজ্জেরা চার ভাই, রামচন্দ্র সকলের বড়, স্বধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ, তদুপরি ঈশ্বর ভক্ত, অমায়িক ও দয়ার আধার। এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামাসুন্দরী, সর্বতোভাবে স্বামীর অনুগতা, স্বহস্তে রান্না করিয়া উপযুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ। আর এই জায়গা থেকেই হয়তোবা মা শারদারও হাতে খড়ি হয়েছে। অভাব অনটনের কথা ভাবতে ভাবতে শ্যামাসুন্দরী নিদ্রার আবেশে চলে গেলেন, কারণ অভাব অনটন তো সারাক্ষণই লেগে থাকে। তার মধ্যেও কিন্তু অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না। রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা শালঙ্কারা বালিকা তাহার গলা জড়িয়া জুড়াইয়া কাছে বসিল। তিনি মনে করিলেন, তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন। ভাগ্যান্বেষণে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন। এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়াছেন। ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বিল্ল বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন, একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট্ট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল। কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান। সঙ্গিনীরা সকলে তাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন। ধীরে ধীরে 10টি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে, কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল। 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা, সাঁঝের আলো জ্বালা হইয়াছে, কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনো ওঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমাট করিয়া জ্বলিতেছে, যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায়। শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি দিয়া শীতের কোহিলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে। এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন। সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরীর সদ্যজাতা কন্যা দেখতে। পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন, লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে? মেয়ের নাম রাখা হল শারদামণি। শারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে, মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল। ছোট ভাই বোন কটি আসার পর মা আর একা সব পারিয়া ওঠেন না, শারদাও সংসারের অনেকখানি দেখে। দিদি হইলে কি হয়, মায়েরই মতো সে ছোট ভাই বোনদের যত্ন নেয়, তাহাদিগকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়। বয়সের তুলনায় শারদা একটু গম্ভীরই ছিল। খেলার সময় কখনো কাহারও সহিত তাহার ঝগড়া হইত না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত। খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া, তাহাদিগকে যত্নাদি করা, এই কাজই তাহার ভালো লাগত। মাতৃভাব যেন তাহার জন্মগত। কখনো পুতুল খেলা, কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়ে সাজানো, ইহাও ছিল তাহার খেলার অঙ্গ। একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে শারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল। তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারে নাই, কে মেয়েটি? শারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয়নি। একে পল্লীগ্রাম, তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখলে শুধু নাটক আদি পড়িবে, সংসারের কাজকর্ম করিবে না। বাড়ির কাছেই পাঠশালা,

ভাইয়েরা পড়িতে যাইত। সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত। কোনোদিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত। লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন যাবৎ ছিল এবং সুযোগ পাইলেই যতটুকু পারিত সে শিখিয়া লইত। এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল, কিন্তু লিখিতে পারিত না। বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয়। কথক ঠাকুরের কথা, দোল দুর্গোৎসবের যাত্রা ও কীর্তন শুনিয়া সারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত। দুই একবার শুনিলেই তাহার সব মনে থাকিত। তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়বে যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতোভাবে পরিপূর্ণ করিয়া দিবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন, ও সারদা, সরস্বতী জ্ঞানদায়িনী।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি তুমি অনন্যা পর্বে। আর এই পর্বে আজ আমরা কথা বলছি মা শারদাকে নিয়ে। কিছু সময় আমরা তাকে নিয়েই থাকব। মা, এই শব্দটা একটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে সবার জীবনে, কিন্তু আমরা প্রত্যেকেরই কিন্তু আলাদা করে মা রয়েছে প্রত্যেকের। আমার মা আপনার মা এক নন, এক একজনের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, গঠন আলাদা, চেহারা আলাদা, সব আলাদা। কিন্তু শারদা মা, তিনি তো শুধুমাত্র মাতৃরূপেই রয়েছেন। তিনি সবার জন্য সমান, তার কাছে কোনো জাত, কোনো ধর্ম, কোনো কিছুর বিভেদ ছিল না, যেমনটা ঠাকুরের কাছে ছিল। তিনি সেই পথেই নিজেকে চালিত করেছেন এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শারদা মাকে রেখে গিয়েছিলেন যাতে তার পরবর্তী সময়ে তিনি এই ধর্ম প্রচার করেন। শ্রী শ্রী মায়ের জীবনে কাজে কর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুরভাবে মিশাইয়া থাকিত আর সব কিছু ছাপাইয়া উঠিত একটি সহজ সরল মাতৃভাব।

অগণিত ভক্ত নরনারীর মনে মা কে, মা কি, এরকম কোনো প্রশ্ন জাগিতই না। মা আমাদের, আমরা মায়ের, এইটুকু জানিয়া বুঝিয়েই তাহারা তৃপ্ত থাকিত, তাহাতেই তাহারা সব পাইত। জ্ঞান, ভক্তি, মুক্তি সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস, মায়ের স্নেহদৃষ্টিতে তাহারা সেই দুর্লভ জিনিসটি লাভ করিত। মাতৃশক্তি যে সকল শক্তির আধারভূতা, মাতৃভাবেই যে সকল ভাবের সমন্বয়। কোনো একজন শিষ্য প্রশ্ন করেছিলেন, আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এ প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব উভয়েরই ভাব, ইহার বিকাশ দুজনেরই দায়। শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন, মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন। মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তাহা আমাদের কল্পনার অতীত। কচিত কখন কোনো সেবক বা সন্তানের মন সংশয়াক্রান্ত হইলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করিতেন। একদিন জনৈক অল্পবুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাঁট দিতে দিতে ভাবিতেছে, এ কার সেবা করছি, কেন করছি? ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী বই, আর কিছু তো নন। পক্ষী যেমন তাহার শাবককে সেনের কবল হইতে রক্ষা করিবার জন্য ছুটিয়া আসে, সহসা মা যেন সেইভাবেই আসিলেন এবং সযত্নে তাহার হাত ধরিয়া ও মুখের দিকে তাকাইয়া নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি, কালে বুঝবি। সেবকটি স্তম্ভিত আনন্দে শুনিল বটে, কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিল, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এই সব পশু পাখি, কীট পতঙ্গ, এদেরও মা? এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরও মা। এ জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। প্রকৃতপক্ষে দেখা গেছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত। বাড়িতে একটা বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত, তাহার জন্য সকলেই মাকে দায়ী করে দেখিয়া একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে গেলেন। সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুঁজিয়া রহিল। মা লাঠি উঠাইয়া হাসি মুখে বলিলেন, কিরে মারি, বল দেখি, কি করে মারি তোকে? যেভাবে ও তুই আশ্রয় নিয়েছিস। সঙ্গিনী ও সেবকেরা হাসিতে হাসিতে বলিল, তোমাকে আর মারতে হবে না, ও তো তোমায় বুঝে নিয়েছে। প্রকৃতপক্ষে মা এমনই ছিলেন। আরো একটি মানে গল্প ছোট্ট করে, জয়রাম বাটিতে একটা টিয়া পাখি ছিল, সেও সকলের মুখে শুনিয়া মা বলিয়া ডাকিত, আর মা বলি শিখিয়াছিল। মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে, বিশেষত ঠাকুরের জন্মতিথি, মা পূজায় বসিলে সে মা, ও মা বলিয়া ডাকিতে শুরু করিত। মা বলিতেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পূজাও করতে দিবি না? পূজা সারিয়া তিনি সকলের আগে তাহাকে প্রসাদ খাওয়াইতেন, তবে সে শান্ত হইত। হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না, তাহার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে ছড়ানো রয়েছে। জয়রাম বাটিতে একটি টিয়া পাখির গল্প শোনালাম আপনাদের। ছোট ছোট দিকগুলো তুলে ধরছি মায়ের। হ্যাঁ, সারদা মাকে নিয়ে আজ আমরা কথা বলছি শ্রোতা বন্ধুরা। হ্যাঁ, আমাদের নারী বন্ধুরা
ফোন করুন 03।

দেখ 232-6253 এই নম্বরে। আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছে। দক্ষিণ ভারত হইতে একটি ছেলে দীক্ষার জন্য জয়রামবাটি আসিয়াছে। সে ইংরাজিতে তাহার বক্তব্য বলিতেছে, দোভাষীর মতো একজন উহা মাকে বাংলায় বুঝাইয়া দিতেছে। একটু পরে মা বলিলেন, ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও। সে তাই বলিতে লাগিল, মাও বাংলায় তাহার বক্তব্য বলিয়া গেলেন। উভয়ের ভাবের আদান প্রদান হইয়া গেল। আবার সিস্টার নিবেদিতা যখন প্রথম এদেশে আসেন, তখন তিনি কোথায় কিভাবে থাকবেন ইহা লইয়া স্বামী বিবেকানন্দ একটু চিন্তিত হইয়া পড়িলেন। মা নিবেদিতাকে নিজের কোলের কাছে টানিয়া লইলেন। নিবেদিতাও নিজেকে মায়ের খুকি বলিয়া মনে করিতেন। মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করিয়া আজ দেশ কালকেও অতিক্রম করিয়া চলিয়াছে। যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলে ও মেয়ে, শ্রী শ্রীমা সকলেরই মা। এই মাতৃত্বে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, জ্যেষ্ঠ কনিষ্ঠ, সন্ন্যাসী গৃহস্থ, এমনকি সজ্জন দুর্জনও ছিল না। যে একবার মা বলিয়া ডাকিয়াছে, শ্রী শ্রীমা তাহারই মা হইয়াছেন। মায়ের এই ভালোবাসা যে কত উদার, কত গভীর, কতখানি অন্তরের, তাহা যাহারা একদিনের জন্য তাহার সস্নেহ সেবা যত্ন লাভ করিয়া ধন্য হইয়াছে, তাহারাই প্রাণে প্রাণে বুঝিয়াছে।

1918 খ্রিস্টাব্দের কথা, জয়রাম বাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে শরীর সারাবার জন্য আমাদের শ্রীমা কলকাতায় এসেছে। এই সময়ে মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক পার্সি যুবক। শ্রীমায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি বললেন, মাইজি মূল মন্ত্র দিজিয়ে, জিসে খুদা পেহেচানি যায়। তখন ভক্তদের দর্শন বন্ধ, তবুও মা তার দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন। মায়ের থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দিতে বললেন, মাইজি মেন যা রাহা হো। মা তখন বাংলায় বলিলেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক মায়ের কথা বলে যুবকটিকে অনুবাদ করে শোনালেন। মাদার সেজ, ডোন্ট সে আই এম গোয়িং, সে আই এম কামিং। তখন ওই পার্সি যুবক কথাটি শুনে অবাকই হলেন, ভাবলেন আমি তো যাচ্ছি, মা কেন তবে বললেন আসছি বলতে। এই যুবক পরবর্তীকালে বিখ্যাত চিত্রাভিনেতা ও পরিচালক সোরাব মোদী। শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নিরাময়ানন্দজিকে তিনি বলেছিলেন, এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল। আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি যেতে পারিনি, আমরা কেউই পারিনি। মায়ের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের জীবনের অন্তিম উপলক্ষে আমি মায়ের কাছে ফিরে এসেছি। এই হলো মায়ের গল্প। এখন অম্বুবাচী চলছে, তো এই সময় সবাই কিন্তু আমরা ভীষণভাবে এই সময়টাকে মেনে চলছি বা শুদ্ধভাবে থাকতে সবাই চেষ্টা করছে। তবে শুদ্ধভাবে থাকতে গিয়ে, শুচিভাবে থাকতে গিয়ে, এও পনা দেখাতে গিয়ে আমরা আবার লক্ষ্মীনারায়ণ বাড়ি একদম সিঁদুর দিয়ে রাঙিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। এতির কপালে বা সিঁথিতে সিঁদুর দিতে গেলে দিন না, কেনা করেছে, ঠাকুরের পায়ে ছোঁয়াবেন দিন, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু এত সুন্দর মন্দিরটাকে কেন লাল করে তোলেন? এটা আপনাদের শিক্ষায় বাধে না যে এখানে দেওয়া যাবে না? এখানে দিলে কি ভক্তি বেশি দেখা যায়? তা তো নিশ্চয় নয়। ভক্তি ভালোবাসা সবটাই নিজের ভেতরে রাখতে হয়। সব যদি উজাড় করে দিই তাহলে তো আমার আর আমিত্ব বলতে কিছু থাকে না। সময় একদম শেষের দিকে, যাই হোক, একটু করে আবার মায়ের কিছু কথা শুনি। শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত

0: স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখিত তাহার চালচলনে, কথা বলার ভঙ্গিতে, এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটিয়া উঠিয়াছে। মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক ভুলিত। কেহ বা অনুভব করিত গর্ভধারিণীর স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রীমায়ের আকর্ষণ বেশি। দীক্ষার পর একটি মা মেয়ে জিজ্ঞাসা করিয়াছে, কি সাধন ভজন করব মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বলিতেছেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? আবার কোনো ছেলে যদি বলিত, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তপ করব? আমি মা বলিতেন, সে কি বাবা, ভগবান কেমন আঙুলগুলি দিয়েছেন, জপ করবে না তো কি করবে? জপাত সিদ্ধি।
1: Kilometer per liter smart pay studio 15 plus safety features including 6 airbags next gen k series 1.0 liter dual jet dual vvt engine and spacious interiors
2: get attractive offers up to ₹55,500 offer till stock lasts visit your nearest maruti dealership today terms and conditions apply
1: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch SmartPay Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
2: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
3: I love my Eco, cause it's got more power.
2: And it also comes with all new safety features.
4: We love our Eco, cause we can bring all our friends.
5: We love our Eco, cause it's made every journey special.
6: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
0: স্বামী তুরিয়ানন্দজি এক জায়গায় বলছেন যে আমাদের ভাগ্যে যা ঘটে তা আমাদের মঙ্গলের জন্যই মা করেন। মা দয়া করে দুঃখ দেন, এতে আমাদের কর্মক্ষয় হয়। মার ইচ্ছা না হলে আমরা কিছুই করতে পারি না। কোনো রকম মতলব করো না, মাকে মতলব করতে দাও, তার মতলবই ঠিক হয়। তার সম্মতি না পেলে মানুষের মতলব সবই বৃথা। কি ঘটবে তা তিনিই জানেন। ভবিষ্যৎ তার কাছে খোলা বইয়ের মতো, ঠিক যেন যে মার ইচ্ছাই পূর্ণ হবে। তাতে বিশ্বাস করো, কেবলমাত্র মায়েরই চিন্তা করো, অকপটভাবে তাকে ভালোবাসতে চেষ্টা করো, তাতে আত্মসমর্পণ করো। তিনি যেমন ইচ্ছা করেন তোমাকে নিয়ে, তিনি তাই করবেন। শ্রোতা বন্ধুরা, আজ তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছিলাম সবার মা শারদা মাকে নিয়ে। আরো একটি গান শুনতে শুনতে বন্ধু আছেন একজন। হ্যালো, নমস্কার। হ্যালো
7: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত।
7: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: হ্যাঁ বল।
7: এখন তো মায়ের কথা শুনলাম, তুমি সুন্দর করে বললে, তারপরে এই এক্ষুনি বললে অম্বুবাসী যে আমাদের পুজো বলো, ব্রত বলো, যাই বলো, আমাদের হিন্দুদের খুবই মানে কি বলবো ঐতিহ্যময় এবং পুজো হ্যাঁ আমরা করে থাকি। তবে যে ব্যাপারটা তুমি বললে, ঠিক এই ব্যাপারটা আমি আমার মনে খুব বেশি রকমের আঘাত করে। কারণ দেখো অম্বুবাচী, আমি সংক্ষেপে বলছি, এই যে বিধবা, এই ঘটনাটা তুমি জানো কিনা আমি জানি না, এটা বিধবাদের আমাদের ব্রতাচারের মধ্যে রয়েছে। আমি কামাখ্যামায়ের কথা বলছি না, আসামের যে কামাখ্যা মন্দিরে সেই কথা তুলছি না, যে বিধবারা তিন চার দিন মানে শুধু ফলমূল খেয়ে থাকে, তারা অসুস্থ পালন করেন, কারণ তারা কিচ্ছু ঘরে ছুতে পারেন না। হ্যাঁ, এইভাবে তারা মানে খুবই মানে সে তুমি চিন্তা করো, সেই যে আমাদের যে বহুদিন আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

0: সে বিধবা বিবাহ প্রচলন আগে আগেও হচ্ছে সমাজের এই যে অবস্থা, তখন কত ছোট ছোট মেয়েরা বিধবা হতো, এই যে ওদেরও এইরকম অবস্থা থাকতো, শুধু ফলমূল খেতে পারবে। আর অপরদিকে তুমি যে বলছিলে যে সিঁদুর দেওয়া, যে সদবারা বিধবাদের এই দুর্দশা, আর সদবারা কি করে সিঁদুর খেলে, হ্যাঁ, সে বিভিন্ন মন্দিরে গিয়ে সিঁদুর খেলে আনন্দ করো, ভালো কথা। এই যে একটা ডিফারেন্স ক্রিয়েট করা যে বিধবাদের এমন দুর্দশা, একই নারী একই মেয়ে, হ্যাঁ, নারী জাতি, একদিকে সদবা বলে সে কি করবে সিঁদুর খেলা নিয়ে মত্তত করবে, কি পরিবারের মানে শুভকামনা করে, আর কিন্তু আর বলল তো মন্দিরের যে কি করে, হ্যাঁ, ঠাকুরের পায়ে দিলেই শুধু হয়, ঠিকই আছে, কিন্তু বিধবাদের এই যে ডিফারেন্সটা, এই যে পার্থক্যটা, যে এইটা আমি কোনো অবস্থায় মেনে নিতে পারি না আর কি। মানে এইটা ধর্মের নামে জানি না কারাই নিয়ম করেছেন, শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: ধর্মের নামে এই জিনিসটা বিধবাদের জন্য সদবাদের জন্য কেন এরকম মানে
1: ধন্যবাদ
0: থাকবে,
1: ভালো থাকবে, আসলে আমাদের সময় শেষ হয়ে এসছে তাই ফোনটা কেটে দিতে হলো। ধন্যবাদ আপনাকে, একদম অন্তিম মুহূর্তে ফোন করলেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

রোখনাইতঙ্গ সারাসা পয়েন্ট অফ মেগাহার সে ফেমু জয়ন্ত যারা স্টুডিও আসুকসা খাঙার যে বিনতা খানাতা তো চাপং খানারি দঙ্গ খানির চাপং পান্দা অঙ্কে ফাইদি ও যারা হাইন হাইন আলাই ফিনাই সাবতাম সিহরকা পুঙ্কাহাম যতন আং স্বপন দেববর্মা মারে হাদুকনি রচাপং তাংসা খানারি দি উষা দেববর্মানি দিদা দিদা কিষান আশিং দি ও রচাপং অঙ্কে ফাইদি ও যারা চং খানালাইনে তাকুক স্বপন রচাপং খানানি কহরমানি রচাপং সারাসা পয়েন্ট অফ মেগাহার সে ফেমু জয়ন্ত পান্দা পায়াসা যারা খনাইতং দি তে লগিতং দি

0: tamu sa mungsa sik da tong jao kha
1: kere chong haja sal burum ni kok tu mawo drak sama bai buini bosong kok kereng mani kok tu ma kere hikan tapung no jorwo kok tu ma sengi man ye buji khata
0: mo hairo khana kai bukha se kor sai phayo ani chini bu sarok bo tamu boboti inglang no sabo sai malang si
1: bukha corona ni kok no ta কগস তংগো খুঁজ বাই খাই মকল বাই নুগু মকল বাই নুখাই সাগো কলাই হুমানি কক রক্তা
0: তাবুক সক জরালে আখা বিখা মতি রোগ নি বাহাইলে গরি খুন হনিমান খো
1: আব সাগ তঙ্গ নাইখলাই টঙাই বন সাই মানসিনাইতা
0: বালাং থাকনা নি দিয়া রংজাক রং রোগ রহলাইনা নাঙান ব্লাসা
1: বসক সানবা হান বলে
0: বিশ হাজার নাঙান হই টং বলে

0: নুগনা নেয়া কাইখ্যক তোমা তুই মাসে সাল বারু অমা হাইকক তোমা সাল সাপন বালিয়া
1: তামসা তাসা প্রাং কক তোমা পরিতিতি সাইচুং সাইচুং তাম করন সাউই তংসাস
0: তাই তাম অংনা সা ই ক দ্রাক সামা বাই বুনি দ ফান হামজাগৈ কাইজাগলাই মানি কাসা যাও খাতা
1: সাইমান কা বুইনি আমজনি কক রন খনাউ চে খাজো বুজো উং দং মানি
0: হংকাই
1: তাবকে চিনি আমসা হসে হাবে কেতা
0: সাবো তাম বন্তি সাবো
1: তাবকে চিনি আমসা হসে হাফা কিয়া
0: সাবো তাম বন্তি সাবো
1: কিনি ইয়ং ওয়ারেনি বসাজে লুব্রি বুইনি তো ফনে জলা বাই আমজা কি দংলা কিয়া পো
0: আই লুব্রি বা তা ক্লাইনো এম পাস খাইকানা হমলাসা
1: পাস খলাইকে তাল থাম তাল বৃ সেগাং ন রেজাল মানে ফাইবে কে হন্তা বো এ বাক্সা এম আই পাস খানে রক বেবাক ন গো ফাই পাইবে কিয়া লুব্রি সিমিন সব পাইয়া হন্তা
0: আবকে কবি ছয় ছয় দা আজলাই
1: আবত কক্সা মকল বাই থং নুগুই খনাউই ফাইনাসে তঙ্গো
2: সাব তামন মকল বাই থং নুগুই খনাই ফাইনাই তঙ্গ ন আজলাই
1: অ ই ক চিনি ইয়ং ওয়ারংনি বসাজক লুব্রি বুইনি দফানি ইজলা বাই সাজাগি দংলা খাপু
2: হাইকে আং খানামন আবো সনি দংতা
0: অকং নুমব খানাকা হাইদা হজলাই
2: খানাগা তাসাপরা তোমাকে আবো বসু জরতে কবুই সাচুকুই মাইনাতা
1: কবুই নাবো মকল বাই থং নুমনাই বরকসে তংগুকে
2: তংবাই গ্রাদি নরখে চিনি বকরাং কক্ন খড়া খানা বাই থাসা
1: কিসা খানামান হাইং খা
0: তাম বমতে কক আবো হজলাই
2: নংলে তাম খনা কবা আজলাই সাউই খনা রিগ্রা লাসা
1: সাউই খনা রে দিনিং ন হজলাই আং খনা মনে আবো দা আবো ইয়া
0: বকরাং বা চিনি ইয়ং মুখনি বসলা সং খনা বলাসা হজলাই
2: ই হাইনু ইয়ং মুখনি বসলা বকরাং নি কক ন ন সানেন নাই ওয়া তাসাপ্রা
0: দসাদি তাম বমতে বিনি কক তমা
2: নরক তাবু খনা কে ন খবাই ক্লাইজাং মা সুক জং জাগবাই আনু
0: দ সানাকে সাউই পাই দি ফ্লাট ফ্লাট বিয়ং বিয়ং ককতা সারি সাদি তাম
2: বকরাং তাবুক দ্রাক সারানি চেংখা
1: ছইনো দঙ্গু আংব অ কগন কিসা খনামা হাই ইংখা
0: তাম মানি কগাবো বকরাং বা তাকলাইন এম পাস খলাইই নগো ফাইজাক সং নাবলাসা
2: তাকলাইন এম পাস খাইই নগো ফাইজাক নো ফাইমানি তাল থাম তাল বুরিসু ইংখাতা
0: আং জে সাই মানা জরাতৈ বকরাং সূত্রু কাইসাবানি এম পাস খলাই মানি কক বখরকা আখিনি ন কাহামসে বিনি
1: ছন্য দঙ্গা তাতাপ্রাং বগ্রাং যে পরিমাণে মুংসাও কজাগলাইয়া শত্রু কাইসেবে ন এম পাস খাইলাখা বক্রকে কাহাম নুবিনি
0: ও নুবুরিব বক্র কাহাম নুতা দহাকে হজলাই নংলা আবো বাহাকে সাউই মানমা কালাকে কিসা সাগ্রা সিদি
2: সাউই মানমানি হিংকে আনি মকল বাই থং নুবুন সাইমান ওয়া তাসাপ্রাং বুনি থানি খনামানি কই গাবো
1: আংকে বুনি থানি ন কিসা খনামা হাইঙ্গো আসক স্রাই স্রাই এটা
0: হাইকে বা চিনে আম চাই হানচিরি ফাইমানি কলা খেতা আবনো হানু সিরিং সিরিং টংখাই চালাইগলা জরা টংছানি কাসুনানি নাংনাই
1: কাসুনা তো কাসুনানো ভাইকে সে কাসুলাইনে
2: বক বো আবনো তা ভাইকে কাসুলাইনাই
0: চেংদ্রব হংকে কাসুই মানু তোমাখাই নগনি বুমা বুফা সংবাই সালাই ন মা কাসুলাইনে তা বুমা বুফা সংলে সাইডা মামাই খানাসা আজলাই
1: আং সাইমামা জরাতৈ লুব্রি নিকক ন তাবসা জরা বোমা বুবা সং সাইমানা নিক গিয়া তামনি হমালে লুব্রি তামনি ডিপ্লোমা পড়িনা হিসে নগ ফাইয়া রাং রকসে রহরিমা তং হুমলে
2: বকরাং বোমা বুফা সঙ্গ তেরমানজাকু আবকে আংব কাহামকেন সাইমানু
0: হাইকে সংতাবো লুব্রি বাই বকরাং বোমা বুফা সঙ্গসে সেকাং সাউই মা খনার বাইগেরা নাই আবনি উলসে জাংনা তংমানি মা আংলাইসিনাই হাই দাজলাই
1: আও দাজাপ্রা আংলে ওসেরে রক অম হাইংমানি বেলাই খেন অবখা ইয়খা
2: আসক সাল চিনি আমসাই সরাই সরাই তংমানি তাবকে দেরাসিনাইতা
0: হাজলাই
2: তাম সাদিয়াতা
0: ককে নং জেফুরু বকরাং ন নিনি মকল বাইথাং দ্রাক চামানি নুগো আফ্রু বসাইচুংদা হাইকেবা বিন লগেও তাই কেব বরক্তরা তো
2: সাইসুঙ্গিয়া লগেও তেই কুবুনি বরক রক বতঙ্গু বিনি লগিনি আবো রক নাকি আং খরক সানা পানি সিনিয়া আবো রক চিনি আমসানি বরক বুইয়া
1: নিংলে বড় নুখাবা হজরাই
0: আং বো অকক নন সঙ্গানি হনই তংমানি চিনি আমচয়দা না কুবুন জাগাও

0: সেবক তলাংনানি কক তোমারকবা সালব্রমনো কাসবই তংলা আং বাবলা নো সাকাবলা মিয়ানি কক তোমাবলাই নাই নাই কমিং বলাইর গ্রিউই নাই
1: নাইখেনাবলা হাইনি বাগিন তিনি আগর তলাও থানানি হেনে সামানি খাও
0: তাবুক ফুঙ্গদা সামানি কক
1: ই তাচিং নো সামানি খাবলা
2: তামো তিনি কক তোমাবলাইও সেবক নি কক তোমা কাসামানি আবু কক নো সালাই তুলাই
0: ও হাইকে ব্লাং নুব খা কাহাজা
2: নু খাবলে আবু নি বাগিন তাবুক আগর তলাও থানানি হে টংমাতা তবু দে রং সিকিৎসা রহরগ্রা দে
1: তাবুক থাই বালা
0: হাইকে আং নন মিয়া সামানি আবু নন রিনানি নাইখেনাবলা সাবলা
2: আবু নব রিনাই তে কুবুনি নব রিউ নাইয়া নতা
1: মিয়ানি আবোখাই তামো ববতি সেবুক বা
0: ও মা মিয়ানি আবু বা গেজেতে অফিসা তাহ ন
2: তবু দে রাংসে রহর দে আং লেরু
1: মুসুরক নাংনা ব
2: তবু দে হাজার কাজেসে রহর দিতা
1: নিনি আগত তংরি রহর দিতা
0: হিন্দি তাবুটা নখর সিনাইবা
2: ই তাবু নখর সিনাইতা হাইকে আং নস নখর সিনাই খুলমকা
0: দা
1: কন সামুগ্রক পাইখাই দা তিনগ ফাই দিতা
2: সামুগ্রক পাইখে আং কিছু সঙ্গে নগ সে কিচা মা থাঙ আং তিনি সবাই গলাখা কিচা লেরি ফান মানু আং থাকা
1: দা কন আসুক লেরি তা তং দে কুবিন কই ওয়ারং নি বহা জগলু বিরি মা নগ ফায়া কোহন বলাসে
0: ফায়া কোন হুমলে তোমা ব তাম নতে ডিপ্লোমা পড়ি বই তং খ হুমলা
1: হাইলে আ বরি মানি ব বখরকাই কাহাম নো
0: কাহাম নত বরক বা প্রাইমারি নি সিমি ইউনিভার্সিটি জরা বাক্সা খাইন পড়ি ওই এম এ পাস খাইলাইকা ওয়াই সাফা নসি নি বুকরাং লুবরি মানি সাই নাম্বার কবাং সেমায়া কুমলে ম খেপাখাই এম এ নি ও নাম্বার খাইছিনি বলাং নবাং মান খামলা
1: বুসুর ফেলাইব
0: বলাং নি হিনকাই 79% উলুবরি মানিখাই 75% আসুং ফেলাইতা বিসি ফেলাইয়া
3: ও ইংসং নগমাং নুবলা
1: বা ইং হজলাই নু গিয়া বালু খা
0: বিয়াং নি সা হজলাই আসুক জরা দে
3: ইয়ং নরক বানি কিসা সামং নাঙ্গই মা ফাইমানি তা
1: তামো ববতি সামো
0: তংগ্রা দি কুবুন হজলাই নর নি দফা হামক্রাই মথা খামানি বাহাইসা তাও সাক জরা
3: আবো সাউই হামনি কগলিয়া ইয়ং
1: আখা বিখাচি নিয়াং রগলে তাবুক সাক জরা অমহাই রক খেলে খানায় কু হাই দা ইয়ং হজলাই
3: খানা নো কারইলে হাসা হাপাই গেবলা সা জিনি আমসা ইয়
0: তামো
3: ই সৈন্য তুমি ইয়ং
1: কেফেক সামা দা হাপাই গে জিনি আমসা ইয়
3: ই ইয়ং ব্রুই দ্রাগ সানাই জিনি আমসা ইয় হাপাই গে
0: ব কামিনি তাই সাবনি বুসা সাইজা মা খাসা ইয়ং হজলা
3: সাইমান খায়ং
1: সাবো সাব
3: কগন তঙ্গু খুঞ্জু বাই খানাকে মকল বাই নুগু মকল বাই নুখে সাগক লাই হনমানি আক্র কিসাপানো খিপজানে কয় গিয়া ইয়ং

0: আবুক তো মাই দিয়ে লোক মাই রোগ বর্ণানি জরা হয়ে থাক গাই যতন সামু হুমুক রক্ত পাইলে এখানা হয়ে দেবা না গাই সামু তো যতনই নো পাইলে সাল ব্রুম ব্রুম ন হাইফান তাবুকো বাহাই মাই বর্মানি জরা রক গেতে বো পাইলে মানে খেয়ে নুক যাগো বাক্সা গবাং মা সেবকলাইনে রক হাইন নক রক মাই রক বরিব তে মাই রক বর্ণানি গান গে লগি রক থাঙ্গে সামু রকলাইমানি রক যেন নুক যাগো অবাহাইন যেন সাল ব্রুম ন পাইলে বিশেষ তৈফানো যেন টংনা নাঙ্গি দো থাঙ্গি টংনা নাঙ্গি দো হয়ে দেবা ঙ্কাই যতন পালেয়াত উংসিনাইনবলে না যেন কেবফানো হাইন এরেং এরেং তংয়া যতন সামু জানি যা পাই জানি জানি সামু বাইন জানি যা পালেয়া উংমানি খাইন নুকজাগো যত বড় রকন ঙ্কাই ওয়াতিনি জরাবা যেন যেসব জায়গা ফানো থাকি হাঙ্কাই যেন যে মানসাক সাকন কিসা কাতিউই টংনানি নাঙ্গো ঙ্কাই সাতি রক তলাঙ্গি থাকা নাঙ্গো তে যেসা যে প্রপা নকনি ফাতার নকল কানকাকাই যেন লগি ও দই সাদিলে দুই নানি নাগো তামনি হিংকাই তাবুকি ও আই ন সাইমাইয়া দুপা দুপি ওয়াবো হনি মানো বাক্সা কামি রগো এবার বাক্সা থাই রগো ওয়াবো দেখায় সার রগো ওয়াইয়া রকমগো এ আবহাই হাইনি বাকি নেন যে প্রপা ন সাদি রক লগি দুই নানাগো
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবো উংখা আবো হাইকাশা বেমার আবো বুকুক খিলাম সুতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: আবো ব্যাকটেরিয়া ভাইরাস বাই অঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াকনি কাতিউই তংনা বাগৈ হিক সাইনো কারি কেবো বাই থুই আছে আমা তংনাই কন্দম থু বিয়াউই তা চাসমা লাইদে খরকশানি সাই গবাং বরক বাই থুই আছে একে তংকে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে তংগি মান্নাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক খামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াইজা
2: নিং সাইদেমান সাকদেরিয়া বোমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বুসানি সাগব সলোই মানো
1: অক্সিং তংফুরু চেরাই আচাই ফুরু এবা বোমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
2: আবনি বাকি যত সাকদেরিয়া বোমা রকন এইচ আই ভি দে তং আমজগি মানাই যাগো
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করি সয়া প্রিরমকে জরা তংসানি এআরটি রায়দা তুই ডাক্তার বাইনাই যাকে অক্সিং নিচেরাইন এইচ আই ভি নিয়াকনি ফিওগে মানো
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যাক

Jadi kalau itu engkau salah satu point dog mereka harus efek muncul tu. Jadi studio asuk saya kanggal je pino tu. Angkut tahu cina studio ni jadi aku tahu itu engkau di bawah damsha tahu isu tiga senggai mupli baca thamang zangka jadi orang orang jatuh lono di bawah kaham tini orang ni tini ni shal jatuh ni bagi orang kaham thangani entun kaiseng jatuh lono ayo sak mang kaham thangani haya dana angkut piaba. Jepropano jora hamia eba bemar roko haino sekang baria jengno saya haya deba jepropano ungi mano haini bagino jeng je manjak sekang baria no hojak tongnani nango hojak tongmani bising tino jeng sak mangbo kaham kai toni mano te chini lang mano bo naitoto ke toni ui mano haya deba ke jeng jotono kaprum jak ni o molo kasik jak ni o molo jotono rang kusharong ni bagino kaprum jak ni mano te chini lang mano kaham kai toni ni bagino jeng kaprum jak ni kaba খাপরম জাগ জরা ও তা মং জরা জরা হংকেছে নগনি মাই মুই চাইয়া জং ফাতারো জে মান মানি আবরকন জং চাও পাই চাও এবা কবাং মারো থখামিয়া রক পাই স্নাম জাগ মানি খনি রপ চাও গা আবনি বাগে চিনি শাক পত্র পুন বেমার রপ মান জাগি মানো হাইনি বাগে নো জং আয়ং বখাক রগো ব শাক শাক নো কাতি নি তনা বাগে হজাক পাংনা নাংনাই খেল খাই তংনা নাংনাই থায়দা চিনি বাগে বপ কাহাম হামিয়া আবরক নাই কোলে জং তংনা নাঙ্গো হাইকে জং ব কাহাম কে তংই মানো গে ফাইদি Jawab, hai no hai, rujuk mungkin alai nih, kerana tu tunggu rujuk pun nolok jauh dari bagai, kerana itu tunggu, logi tunggu.

নাইতে নাইতে পাইথাগ জরা ফাইশো পাইকা দাল বিদাল পান্দানি পাইথাগ চাপং খানালাই নাই গে আবনি আগল খাইন চিং নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্দানো চ্যাংলাই নাই গে নরক যত সাইমানো নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্দাও গে নরকনি খাতক চাকমানি রচাবং র খনাই মানবাই হনে গে যতনো তিয়ার তংদি নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্দাও হাইনো হাই নরকনি খাতক চাকমানি রচাবং রকন খনানানি বাকে গে ফাইদি অর চাবং খানালাই চিং চিনি তিনি নি দাল বিদাল পান্দানো পাড়ি লাইসিনাই যতনো লগি তংদি পান্দা পায়ের সাকজরা দিবনি দামনি দামই সতী থামচি জরা নরকনি কাছার অং তং নাই।

0: রোখনে থু সারাশা পয়েন্ট অক মেগা হার সাইফে মুজুয়েন দজনা স্টুডিও আসুক জাগাঙার জে বিনতা হংকে দাবুং নরকনি হামজাক মা চিনি খাতুং পান্দা বচন খালাইনে নরকনি কহর জাগ্রা চাপং কে জরাও নরক যতন ন হাইন হাই দিবর কাহাম তে নরকনি দিনে নিশাল যতনি বাগিন কাহাম লাইনে নতুনকে ফাইডি পুলাও ন কংতু কে জাগান তাম হিমালয় জং অ জরাও হংকে বেলাই নজরা কিসা মানো হনি মানো সতী থামসি সে জং জরা মানো হংকে গবাং কক সায়ুই জং কংতু গে জাগনাই না কংতু গো সাবতম নাইগ্রান হ্যালো দীপর কাহাম লাম সগো আদিনী মুগনি গাড়ি সাবংখা হ্যালো হ্যালো সাইমালিয়া বলিয়া কক সাবানাও ল খাই আমি থাকা গেন রক ডাক্তির ফাফ্রাটকে কক দুখলাই দিয়ে 0381232 6253 ও কক দুঃখ নাম্বারও কক দুখলাই সাহর দিয়ে বড় চাবং খানা নরকনি হামসাক মা চিনি খাতং পান্দা অঙ্কে ভাই দিয়ে কক দুগে সঙ্গে সাবতং হ্যালো
1: কাবার সং বুকুক পারমিতারি আংনি খেতে তঙ্গ হংকাই পিয়াবা যে অরিজিনাল আগিনি আবতো তং মা নাইগ্রানাই তংখাকে আং খনারানাই হাইজে

0: ভাই দেহাই কেউ জরাব কোকদু গ্যাস সাপ্লাই কোকদু গো স্বাগত নাইলাইনে। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: দীপর কাহাম লামসো গো দ বড় চাপন খোনা নাই সাদি কাহাম ন দ সাদি বড় চাপন খোনা নাই রুচা মনে কক থাই সাদি খানি কক ন দেলাকে হামবাই কক দুক দেখ মাবাগে আমন খাতা খুক দেনি রুচাপ মন খানা হিনি কই হরকা খানি কক ন সানা হন দমানি ও রুচাপ মন হকাই খানালাইনে বিনি খানা দকজাক মানি রুচাপ মন সারা সা পয়েন্ট দক হয়ে গাহার সে ফেমুজে দ হকে খানাদি নিনি খানা দকজাক মানি ও রুচাপ মন হকাই যত খানাই দনে মারে কিচিং নরক খানাদি বিনি ইঙ্গুই ও খানা দক রুচাপ মন

নাইতে নাইতে যারা পাই থাকো না ভাই সবাইকে না কে ফাই দি যারা ও পাই থাকো কক দু গ্যাসাক নাই কক দু স্বাগতম বড় চাপং খানা নাই বিনি কক দু গ্যাসাক মানে ইয়াগুলো না সাউই মানাই বিনি খাতক চাক মানি রে চাপুম হ্যালো হ্যালো দীপর কাহাম নন বললাম সগো সিনেমুনি গাড়ি চাপং খা রাজু না দ বড় চাপং খানা নাই সাথে খরং চাই না দানকা খারা দলাই হামাই কক দুক দেখা বাকে মঙ্কা উদয়পুর মহারানী নি তাকুক রাজু রেচাপ মন খানি কহরকা তাকুক মানি নি খরং কচাং বাই নুনু রিংহর মানি ও রেচাপ মন হকাই নাই নাই টংকাকাই আং খান

ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ

নাইতে নাইতে জরা লাইন তঙ্গ তরুক তরুক জরা পাইথাগনো ফাইশ পাইকা হায়দা গেছেন জরাও খনাতত খরং পান্দাও খনাতত খরচাপং খনালাইতে তাবো পাইথাগনো ফাইশ পাইকা সানানি মুজঙ্গ নরক যত্ন ন পাইপ্লাইয়া হামবাই সালব্রুম নো চিনি পান্ডা খাই তোমানি বাকে হাতেই সালব্রুম নো চিনো লগিরি তোমানি বাকে টিউন খাই তোমা বাকে 101.6 মেগাহার্জ এবা 7.5 মেগাহার্জ এফএম উজ্জ্বল তন খাই তোমানি বাকে নরক যত্ন ন পাইপ্লাইয়া হামবাই তিরক তিরক নাইতে নাইতে জরা পাইথাগো ফাইশো পাইকা নরক পাই তোমানি মুজুং ফানোতে তোমিলে মানগ্লাকা পাইথাগো রচাবং তাংসাং খানার নাইতে তাবুক চিং নাইলাইনাই তাবুকসু জরা মানমানি হাইনো হাই কক পর কক তোমা বোপাক রকমকে আবনো সারানি মুচুঙ্গ যত্ন কাহাম তংনানি নাঙ্গ সাকমাং কাহাম তংনা নাঙ্গ আবনি বাকে চামং কাহাম চানা নাঙ্গ তমং কাহাম তংনানি নাঙ্গ সাকমাং ন কাহামকে তনিনা বাকে হিংকে ফাইদেও জরাও চং পাইথাক রচাপং খনালাইনি বখাক ন থাঙ্গানি নাই তঙ্গ তামনি হিমালে জরা পাইথাগো ফাইশক পাইকে আবনি বাকে হিংকে তাবুক চং নাইলাইনে তাবুকসু জরা মানমানি কক পর কক তোমা বোপাক রক হাইনো হাই তামরক তং বরক নাইলাইনে ওকে মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী সাকা সেলাইজাক হায়ুং বেরেমনি নাইমথাং চুবা চুনক রাগ ক্লাইনা সামুং সিত্রাতে সাইবার নাইমথাংনি সিমি চেঙ্গে কাহাম কুক তাং সেপ্ন দাল বিদাল চ্যালেঞ্জ নগ্ন তৈন সামুং তাংনা ও ব্রিক্সনি নাংকুকমা কতর বার্জা তঙ্গ বসং নাইমথাং এডভাইজার অজিত ডোবাল বাই তাই রাশিয়ানি বসং নাইমথাং এডভাইজার নি বিশিঙ্গ দিল্লি কেতালো ব্রিক্স হাক্তনি বসং নাইমথাং এডভাইজারকনি কক্লাম সালাইমানি লগি লগি বখাকনি কক্লাম্ব ওংখা হায়ুং বেরেমনি ফেকজাকনাই মানেতেই রায়দা চায়াতেই ফালমা কাসুমা সাল পালাইমানো রুগী তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিমে কাইসে হিমবতক সংযাজাখা আবনো চেঙ্গি রেখা থংতে শিকলা হামক্রাই মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পুরনাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার মিয়া পুরনাইখ্রাইনি থামজি চুকু নং ওয়ার্ডনি কমিউনিটি হল সালথাং হাঙ্কর বেরেমনি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিশাই নিচি

চেঙ্গি রেখা অব টঙ্গান জুলাই তালনি সালথাম জিসা সালমারি জরা হংকে আসক জরাতে খনাবাই কে তাবুক জরা মানমানি হয় নহয় কক বড় কক তোমা প্রভাব রকমকে তাবুক পাই থাকব ফাইশক পাইকাবা পাই থাক রুচা পুং খালাই যেন চিনি তিনি নি পান্ডানা অর নম থাকলাইসিনে খনা তত খরং পান্ডাও আসক জরাতে নরক ন নরকনি লগি টংমানি আং আর জে বিনতা তাবুক মা বাসাসিনে ফিয়াবা সানানি মুচুঙ্গ যত নচিনি পান্ডানো খনাই দি সারাসা পয়েন্ট মেগা হারসাই ফেমু জেন্তন খনাই দি পাইথাগো নরক যতন বেলাইন হামবাই যতন খুলুমবাই খ্যা পাইথাগো অরচাপং নরক যতনি বাকে।

0: নমস্কার, আপনারা টিউন করে রয়েছেন এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। আর এই মুহূর্তে আমি অনিন্দিতা আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের শ্রবণ সঙ্গী। আজকের অনুষ্ঠানটি আবারও হাজির, তবে আজকের অনুষ্ঠান একটু বিশেষ, কেননা আজকে আমাদের মধ্যে স্টুডিওর মধ্যে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। আপনারা জানেন প্রতি বছর লাখো লাখো মানুষ অঙ্গ বিকল হবার কারণে তারা জীবন এবং মৃত্যুর মাঝামাঝি সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন। সেই জায়গায় অঙ্গ প্রতিস্থাপনের কিন্তু যে স্বল্পতা রয়েছে, যে পরিকাঠামো রয়েছে, সেখানে কিন্তু তার প্রাপ্যতা অনেক কম। আপনার একটি অঙ্গদান হাজারো লাখো মানুষের আবারও তাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারে, তার মুখে হাসি ফোটাতে পারে। চলুন জানবো আজকে কী করে আপনার একটি অঙ্গ শুধুমাত্র সেই অঙ্গটি দানের মাধ্যমে একটি মানুষ আবারও তার নতুন জীবন ফিরে পেতে পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মোহন ফাউন্ডেশনের প্রোগ্রাম এক্সিকিউটিভ নিপা মোদক। স্বাগত জানাচ্ছি,
1: নমস্কার
0: তোমায় আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানব মোহন ফাউন্ডেশন এবং সোট্টো কি এই সম্পর্কে।
1: মোহন ফাউন্ডেশন হলো মানে এটা একটা অলাভজনক একটা বেসরকারি সংস্থা, যেটা 1997 সালে ডক্টর সুনীল সর, কিছু চিকিৎসাবিজ্ঞানী এবং কিছু রাজনৈতিকবিদদের নিয়ে এই সংস্থাটা শুরু করেন, এবং ধীরে ধীরে এই সংস্থার বিভিন্ন ব্রাঞ্চ বাড়তে থাকে। তো এই সংস্থার বিভিন্ন ব্রাঞ্চ বাড়তে বাড়তে কি হয়, আমাদের ত্রিপুরাতেও এটা চলে আসে। ত্রিপুরাতে আমরা কাজ করছি জুন মাসে 2025 সাল থেকে এটা স্টার্ট হয়েছে। তার সাথে আমাদের সাথে ছোটো ত্রিপুরা, মানে ছোটো মানে স্টেট অর্গান টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন, আমরা কোলাবোরেশনে কাজ করছি। আর মোহন ফাউন্ডেশন মানে মোহান, যেটার ফুল ফর্ম মাল্টি অর্গান হোপ অ্যাডভোকেসি নেটওয়ার্ক। তো আমরা দুটো সংস্থা একসাথে মিলে কাজ করছি, তার কারণ হলো আমাদের দুজনেরই লক্ষ্য এই যে আমাদের ভারতবর্ষে, আমাদের ত্রিপুরাতে এমন বহু সংখ্যক মানুষ আছে যারা সামান্য একটা অঙ্গের কারণে হয়তো বা মৃত্যুবরণ করছে। তো ওইটা থেকে যেন মানুষ সামান্য একটা অঙ্গের কারণে মৃত্যুবরণ না করে ওইটা থেকে যেন বের করে আনতে পারি, তার জন্য আমরা এই কাজটা শুরু করেছি।
0: আচ্ছা, অঙ্গদান এত গুরুত্বপূর্ণ কেন?
1: অঙ্গদান এটা আমি বলতে পারি একটা নিঃস্বার্থ মানে স্বার্থপরতার কাজ। যদি নিঃস্বার্থভাবে কাউকে আমি আমার অঙ্গ দান করতে পারি, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে জীবন বাঁচাতে পারি, আমি নিজেকে তখন মহান মনে করতে পারি। তো আমি চাই অঙ্গদান যে বিষয়টা, অনেকে হয়তো বা শুনে ঘাবড়ে পড়ে যে অঙ্গদান মানে কি।
0: অনেক ধরনের আমাদের মনের অনেকগুলো ব্যারিয়ার রয়েছে, মানে যেখানে আমরা হয়তো ভাবতে পারি না আমার চোখটা দান করব, কিডনিটা দান করব, বা এমন অনেক ছাত্ররা রয়েছে, মেডিকেল ইনস্টিটিউট রয়েছে যেখানে আপনার অঙ্গ দানের কারণে বা আপনার আপনি যে ডোনেট করলেন প্রচুর স্টুডেন্ট সেখানে লাভবান
1: হলো। হ্যাঁ, সেরকম যেরকম বডি ডোনেশন করলে কি হয়, আমাদের আগামী প্রজন্মের যারা মেডিকেল শিখছে ওদের তো একটা শেখার জন্য একটা বডির প্রয়োজন হয় না। তো ওরা যদি ভালো করে ওইটা থেকে শিখে বের হয় তাহলে কি হবে, আগামী দিনে ওরা আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারবে। দ্বিতীয়ত এটা বডি ডোনেশনের পার্ট। আর অঙ্গদানটা হলো কি, যে আমি আমার অঙ্গ অন্য কাউকে দান করব, সেক্ষেত্রে ওই পরিবারটা কিন্তু বেঁচে যাবে। ওই পরিবারের পাশে আমি মারা যাওয়ার পরও থাকতে পারবো, আবার জীবিত থাকাকালীনও কিন্তু অঙ্গ দান করা যায়, আবার মারা যাওয়ার পরও অঙ্গ দান করা যায়, দুটো পার্ট।

0: হচ্ছে অঙ্গদান।
1: মানে এখানে আমি একটু শ্রোতাদের বোঝাতে চাই, আর এই মুহূর্তে আমরা রয়েছি ফেসবুক লাইভে, লাইভে তো যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদের জন্য, সবার জন্য, মানে জীবিত থাকতে আমি কি করে অঙ্গ দান করতে পারি? হ্যাঁ, মারা যাবার পর সেটা তো শুনেছি,
0: স্বাভাবিক না? আচ্ছা, জীবিত থাকতে আমরা কি করতে পারি? আমাদের যেরকম জীবিত থাকতে আমাদের শরীরে লিভার, লিভার আমাদের শরীরের এরকম একটা অঙ্গ, যদি কিছুটা অংশ আমি কাউকে ডোনেট করি, লিভারের কিছু পোর্শন, আমার ওই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে না, কিছুদিন পর ওই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। যেরকম ব্লাড ডোনেশন করলাম, ব্লাড আমাদের শরীর থেকে চলে গেল, বাট কিছুদিন পর কিন্তু ওই জায়গাটা ফিল আপ হয়ে যায়। সেম লিভার, লিভার আমি জীবিত থাকতে দান করতে পারি।
1: আচ্ছা, তার মানে যেটাকে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন বলি?
0: হ্যাঁ, অবশ্যই। তার সাথে আমরা কিডনি ডোনেশন করতে পারি, আমাদের দুটো কিডনির মধ্যে আমরা একটা কিডনি ডোনেট করতে পারি, একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে, এটা আমরা দেখেছি। যে
1: কিন্তু এই বড় বিশাল সিদ্ধান্ত একজন মানুষের পক্ষে, একটা বিশাল ভরসা মনে হয়। এই সিদ্ধান্তটা কেউ একেবারে শেষ মুহূর্তে মনে হয়
0: নিতে চায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিডনি ডোনেশনটা যেটা আমরা এখন পর্যন্ত দেখছি, যে লিভিং ডোনার থেকে কি হয়, যদি ব্লাড রিলেশন থাকে, আমার ফ্যামিলির প্রিয়জন কারোর খুব অসুস্থতায়, তখন দেখা যায় যে বাড়ির লোক বলে হ্যাঁ আমি দিয়ে দেব আমার ফ্যামিলির প্রয়োজনে। তবে আমরা চাইছি, এটা তো আমি আমার নিজের পরিবারের জন্য ভাবছি, আমি চাই সবাই এটা ভাবুক যে আমার পরিবারের সাথে সাথে আমার চারপাশে আমার আরো অনেক পরিবার আছে,
1: যেরকম বৃহত্তর ভাবনা।
0: যেরকম আমাদের জীবিতে কিছুদিন আগে এক বন্ধু, ছোটবেলার বন্ধু, তার বন্ধুর বিপদে একটা কিডনি ডোনেশন করে দিয়েছে। সেম কিছুদিন আগে হয়েছে, মা ছেলেকে দান করে দিয়েছে। এগুলি খুব, মানে
1: না, মা ছেলেকে দান করে দিয়েছে,
0: এটা
1: মানা যায় যে মা তার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য সেটা করেছেন বা করে থাকেন এমন প্রায় সময়। কিন্তু বন্ধুর জন্য
0: এটা
1: একটা বিরলতম ঘটনা বটে। আচ্ছা, কারা কারা অঙ্গ দান করতে পারেন, ডোনেট করতে পারেন?
0: অঙ্গদানে যেরকম আমি প্রথমে বলেছি, দুটো পার্ট আছে, জীবিতদাতা এবং মৃতদাতা। হ্যাঁ, জীবিত থাকতে আমরা কিডনি এবং লিভার ডোনেশন করতে পারি, এবং কিভাবে করতে পারি এটাও আমি বলেছি। এবং মারা যাওয়ার পর, যখন কেউ মারা যায়, যদি ওর মস্তিষ্কের মৃত্যু হয়, ব্রেইন ডেথ হয়, তখন উনি ওনার অঙ্গ দান করতে পারে, এবং ওই সাথে উনি 9 জন মানুষের জীবন বাঁচাতে পারে, একজন ব্রেইন ডেথ মানুষ।
1: কি করে সেটা?
0: ব্রেইন ডেথ মানুষ যেরকম,
1: মানে তার ব্রেইন ডেথ হয়ে গেল কিন্তু বাকি অঙ্গগুলো ঠিকঠাক রয়েছে।
0: ব্রেইন ডেথ যখন হয়ে যায়, তখন কি হয়, আমাদের মাথার যে পিছনের ব্রেইন স্টেম থাকে, ওইটা কাজ করা বন্ধ করে দেয়। ওইটা কাজ করা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই ওনার ব্রেইন ডেথ ঘোষণা হয়ে যায়, ডক্টর বলে দেয় যে হি ইজ ব্রেইন ডেথ। উনাকে আমরা অক্সিজেনের মাধ্যমে ভেন্টিলেটরে রেখে মেশিনের দ্বারা ওনার শরীরটাকে জীবিত রাখতে পারি, কিছুটা দিনের জন্য হয়তো বা কিছুটা সময়ের জন্য। কিন্তু মস্তিষ্কের মৃত্যু যখন হয়ে যায়, উনি ওইখান থেকে, মানে ওই জায়গা থেকে আর কখনো ফিরে আসবেন, উনি ডেথ, এটা ঘোষণা হয়ে গেছে উনি ডেথ। কিন্তু আমরা কি করি, ভেন্টিলেটরে অনেক মেশিনের দ্বারা ওনার দেহটাকে আমরা জীবিত রাখতে পারি। ওনাকে ধরো আমরা অক্সিজেন দিয়ে হার্ট পাম্প করাচ্ছি, তার সাথে আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে, তো আমাদের ভিতরের অঙ্গগুলো ঠিকই আছে,
1: কিন্তু ব্রেইনটা
0: কাজ করছে না। যদি মেশিন থেকে ওনাকে বার করা হয়, তাহলে কিন্তু ওই অঙ্গগুলো সাথে সাথেই আবার ডেথ হয়ে যাবে।
1: ও, মেশিন থেকে, ভেন্টিলেশন থেকে বের করার পরেই কিন্তু বাকি অর্গানগুলো
0: কাজ করবে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের অনুষ্ঠান নিয়ে, এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভে রয়েছি, তাহলে কিন্তু আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের আমন্ত্রিত অতিথিকে আপনার প্রশ্ন কিন্তু আমাদেরই আসলে রাখতে পারেন। পরের প্রশ্নে যাব, কত প্রকার দাতা রয়েছে?
0: 2 প্রকার দাতা রয়েছে, জীবিত দাতা, মৃতদাতা।
1: এটা তো আপনি বললেন যে জীবিতদাতা আর মৃতদাতা রয়েছে। আরও একটা প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন কোন অঙ্গ আমরা দান করতে পারি? আমি লিভারটা হয়ে গেল, কিডনিটা হয়ে গেল,
0: মারা যাওয়ার

0: এরপর আমরা আমার হার্ট
1: হার্ট দান
0: হার্টও
1: করতে পারি,
0: ডোনেট করা যায়।
1: হার্ট ডোনেট করা যায়।
0: হ্যাঁ,
1: আচ্ছা কাদের ডোনেট করব, মানে এর জন্য কি আমার ব্লাড গ্রুপ মিলতে,
0: এই সব কিছু একটা টেস্ট হবে,
1: টেস্ট হবে,
0: যাকে দান করবে ওনার টেস্ট হবে, এবং যে ডোনেট করছে উনি তো মৃত, ওনারও কিন্তু টেস্ট হবে যে ওনার সাথে ওইটা ম্যাচ মানে ম্যাচ হচ্ছে কি না। যদি ম্যাচ না হয় তাহলে কি হবে, আমাদের বডিতে কিছু অ্যান্টিবডি থাকে, এগুলি যখন অন্য একটা কিছু আমাদের বডিতে দেওয়া হবে যেটা আমার বডির সাথে ম্যাচ হচ্ছে না,
1: তাহলে ম্যাচিংটা কি করে হয়?
0: ম্যাচিং আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে করি। প্রথমত তো ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে, তারপর আমরা এই যেরকম বিভিন্ন স্যাম্পল পাঠানো হয় ল্যাবে, ওইখানে টেস্ট হয়, বিভিন্ন টেস্টের মাধ্যমে যখন সম্পূর্ণভাবে একদম সব কিছু টিকমার্ক আসে তখন সেটা ট্রান্সপ্ল্যান্ট করা যায়।
1: এই প্রসিজিওরটাও অনেকটা লেন্দি প্রসেস।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কারণ এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেলার পরেই তো আমার বডি প্রতিস্থাপন হবে,
0: প্রতিস্থাপন
1: অঙ্গটা প্রতিস্থাপন হবে। আচ্ছা, এই যে বললেন জীবিত দাতা সম্পর্কে তো বোঝা গেল, যারা জীবিত তারা এই এই দুটো অঙ্গ দান করতে পারে শুধু।
0: হ্যাঁ, জীবিত থাকতে এই দুটো দান,
1: লিভার এবং কিডনি,
0: কিডনি,
1: বাকিগুলো করা
0: যাবে, বাকিগুলো করা
1: যাবে। আর আমাদের মৃত্যুর পর বাকি আর কোন কোন অঙ্গগুলো আমরা দান করতে পারি?
0: আমরা মৃত্যুর পর যেরকম কিডনি তো দান করতে পারি মারা যাওয়ার পরও, লিভার, তার সাথে ফুসফুস, এগুলি ডোনেট করা যায়। তার
1: লিভার করা যায় সেটা বুঝলাম, মানে মারা যাওয়ার পর ফুসফুস করা যায়।
0: হ্যাঁ, অগ্ন্যাশয়,
1: হুম হুম হুম,
0: বিভিন্ন অঙ্গ ডোনেট করা যায়।
1: একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ বন্ধু, বলুন কে রয়েছেন এই মুহূর্তে?
2: আমার নাম অমরেশ দেববর্মা।
1: হ্যাঁ বলুন।
2: আমি ম্যাডামের কথা যেগুলো শুনেছি সবটা ঠিক আছে, কিন্তু আমি এটা জানতে চাই এটা কোথায় পাওয়া যায় এবং আপনার কোন জায়গাতে গেলে এটার মানে কথাবার্তি কোন যায়।
1: আচ্ছা, আপনি জানতে চাইছেন যে কিভাবে মানে, আচ্ছা কথা কি করে আপনি এগোবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে,
2: কথা বলবো।
1: আপনি কথা বলতে চাইছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আপনার প্রশ্নের উত্তর ম্যাডামকে বলছি, উনি নিশ্চয়ই উত্তর দেবেন। আপনার প্রশ্নটা আপনি ওনাকে জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, উনি জানতে, আপনি হেডফোনটা লাগিয়ে নিন মাথায়, তাহলে বন্ধুরা ফোন করলে আপনি কথা শুনতে পাবেন, অসুবিধে হবে। হ্যাঁ, অমরেশ দেববর্মা ফোন করেছেন, উনি জানতে চাইছেন যে আগামী দিনে যদি উনি ওনার অর্গান ডোনেট করতে চান সেই ক্ষেত্রে প্রসিজিওরগুলো কী কী, মানে উনি কোথায় যাবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন?
0: অবশ্যই আমি এটা জানাচ্ছি, উনি যে ফোন করেছেন অমরেশবাবু, আমি বলতে চাই আপনি জীবিতে AGMC-তে গিয়ে মহান ফাউন্ডেশন যে অফিস আমাদের আছে ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমরা পুরো প্রসিডিওর করে দেব। তাছাড়া আপনি বাড়িতেও করতে পারেন, মোহন ফাউন্ডেশন ওয়েবসাইটে গিয়ে যদি আপনি সেখানে প্লেজিং রেজিস্টারে গিয়ে আপনি প্লেজ করেন যে আমি এই অঙ্গ ডোনেট করতে চাই।
1: প্রথমে জিবি হসপিটাল যাব,
0: হ্যাঁ জিবি হসপিটাল,
1: ওখানে গিয়ে মোহন ফাউন্ডেশনের,
0: হ্যাঁ মেডিকেল কলেজে গিয়ে যদি যে কোনো কাউকে জিজ্ঞাসা করা হয়,
1: মেডিকেল কলেজে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে উনি মোহন
0: ফাউন্ডেশনের অফিসটা দেখিয়ে দেবে।
1: ওখানে যাবার পর তো আপনারাই,
0: হ্যাঁ আমরা প্রসিডিওর করে দেব। যদি ওরা, অনেকে হয় না যে বাড়িতে থেকে করতে চায়, আমরা সেটা অনলাইনেও ব্যবস্থা রেখেছি, অনলাইনেও রেজিস্ট্রেশন করা যায়।
1: তাহলে অনলাইনে পোর্টালটা কি?
0: এই মোহন ফাউন্ডেশন ডাউনলোড করার পর ওইখানে গিয়ে দেখ মানে প্লেজ রেজিস্টার বলে একটা অপশন থাকবে, ওইখানে আমি ক্লিক করার সাথে সাথে পুরো ফরম্যাটটা আমার মোবাইলে চলে আসবে, তো সেটা দেখে দেখে যা যা ডকুমেন্ট লাগবে সেখানে আমি দিয়ে দেব, তারপর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাগজ মানে যে কার্ড হয় ওইটা পাঠিয়ে দেব।
1: আচ্ছা, যে এবার মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে দেখা গেল কেউ আপনাকে মৃত্যুর পর ডোনেট করতে চাইছেন ওনার চোখ,
0: হ্যাঁ
1: মৃত্যুর পর যদি ওনার আত্মীয় স্বজন, তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
0: হ্যাঁ অবশ্যই,
1: না হলে তো
0: হ্যাঁ, মৃত্যুর পর যদি ওনার আত্মীয় স্বজন যোগাযোগ করে, জিবি হসপিটালে যোগাযোগ করতে হবে, তারপর ওরাই আমাদের সাথে ওদের লিংক করিয়ে দেবে।

0: ও আচ্ছা, জিবি হসপিটাল।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: লিঙ্ক করে দিন, তারপর আপনি আপনার ওখানে গিয়ে সেই অঙ্গটা,
1: সেই অঙ্গটা আমি দান করব।
0: আচ্ছা, আপনারা সংগ্রহ করে নেবেন?
1: হ্যাঁ, মানে উনি দান করার পর আমরা সেই প্রসিডিউর সম্পূর্ণ করে আমরা মানে হয়তোবা উনি বডি দান করবে, তো আমরা সেই বডি ডোনেশনের তো বিভিন্ন ফর্ম থাকে, তো সেই ফর্মগুলো আমরা ফিল আপ করে দিয়ে দেব এবং সম্পূর্ণভাবে ওদের মানে আমাদের কাছে যখন একটা কল আসে আমরা।
0: কতক্ষণ সময় লাগে মোটামুটি?
1: বেশ কিছুদিন আগে একটা কল এসেছিল, উনি জুলাই বাড়ি থেকে ফোন করেছে আমাদেরকে, উনি বডি ডোনেশন করবে প্লাস কর্নিয়াও ডোনেশন করবে। আমাদের কাছে ফোন আসে 2:30, তো ওইখান থেকে 6:30 বডি আসে, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। তারপর আমাদের আই ব্যাংক আইজিএমে, আইজিএমে যোগাযোগ করে আইজিএম থেকে আইজে কর্নিয়া যে রিট্রিভাল করে উনি এসেছেন, কর্নিয়া নিয়ে গেছে এবং সম্পূর্ণ বডি ওর ফ্যামিলি ডোনেট করে দিয়ে গেছে, এবং এই পুরোটা প্রসিডিউর করতে 9:30 বেজে গেছে।
0: অনেকটা,
1: হ্যাঁ, কারণ ওই কর্নিয়া নিতে তো অনেকটা সময় লাগে।
0: তো বডিটা ডোনেট করে দিয়েছেন, মানে তাহলে তো বডিটা উনার ফ্যামিলি নিয়ে যায়নি?
1: না, বডিটা দিয়ে গেছে,
0: কিন্তু যিনি নিয়ে যাবেন উনার জন্য তো অনেকটা টাইম।
1: হ্যাঁ, যিনি নিয়ে যাবেন, ধরো উনি অর্গান ডোনেশনের পর বডি নিয়ে যেতে চাইছেন, তো আমরা যে অর্গানটা হয়তোবা এখন দরকার আছে আমাদের, এখন ভারতবর্ষে যেরকম কিডনিজনিত সমস্যায় 2,50,000 লোক আছে যিনি ওয়েটিং লিস্টে আছে ওরা, তো ধরো ওয়েটিং লিস্টে দেখলাম আমরা ওনার অর্গানের সাথে ওই লোকের অর্গান ম্যাচ হয়েছে, তো তখন আমরা কি করি, সাথে সাথে প্রসিডিউরটা শুরু করে দিই। শুরু করার পর দেখা গেল যে এবার বডিটা ওরা নিয়ে যেতে চাইছে। আমরা যখন অঙ্গ মানে ডক্টররা যখন অপারেশন করে নিয়ে যায়, ওই যে মৃত ব্যক্তির দেহের কিন্তু কোনো বিকৃতি ঘটে না।
0: আচ্ছা,
1: মানে ভয় পাওয়ার কিছু না, অনেকে ভাবে যে মারা যাওয়ার পর হয়তো বা বিভিন্ন রকমভাবে কাটাচেরা করে নিয়ে যাবে, খুলে নিয়ে গেল, কারণ উনি তো মারা গেছে, একদমই না, এটা একদম সম্পূর্ণ মানে জীবিত দাতার যেরকমভাবে অপারেশন হয় সেই রকমভাবেই হবে, এবং বডি সম্পূর্ণ যেরকম ছিল সেই রকম ওদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে।
0: আচ্ছা, এবারের আরেকটা প্রশ্ন আমার সঙ্গে এই অনুষ্ঠানটা আমি যখন করব, তার আগে আমার কিছু পরিচিত কয়েকজনকে জানিয়েছিলাম, তো ওনারা বলল যেটা যে কাইন্ডলি আপনার কাছ থেকে জেনে, এই যে কর্নিয়া দান করার,
1: হ্যাঁ,
0: যে প্রসিডিউর সেটা কি?
1: কর্নিয়া অ্যাকচুয়ালি আমরা ধরি টিস্যু, কর্নিয়া মানে আইটা আমরা টিস্যুর আন্ডারে ধরি, স্কিন এরকম যেরকম টিস্যু এগুলি, আর সলিড অর্গান তো আমি বলে দিয়েছি কিডনি, এগুলি সলিড অর্গান। টিস্যু যখন আমরা ডোনেট করব, মানে কর্নিয়া যখন হয়, ম্যাক্সিমাম দেখা যায় বেশ কিছু মানুষ চক্ষুদানটা করতে চায়, এটা কমন, চক্ষুদানটা করতে চায়, তো চক্ষুদান আমরা করতে পারি, বাড়িতেও অনেকে হয়তো বা বাড়িতে মারা গেছে উনি চক্ষুদান করবে। এখন প্রসিডিউরটা কি, কারণ আমাদের চোখ কি থাকে, ভেজা থাকে, মারা যাওয়ার পর ধীরে ধীরে শুকাতে থাকে ওগুলো, আর ড্রাই হয়ে যাওয়ার পর আমাদের যে কর্নিয়াটা এটা নষ্ট হয়ে যায়, তো তার জন্য কি করতে হবে, প্রথমে অনেকে হয় না চোখ খোলা রেখে মারা যায়, ওনার চোখটা বন্ধ করে দিতে হবে।
0: এটা একটা ইম্পর্টেন্ট নোট,
1: হ্যাঁ,
0: তো এটাকে আমি একটু কোট করব যে মারা যাওয়ার পর ওই চোখ যেটা খোলা থাকে যাদের মৃত্যুর পর চোখ, সেটাকে বন্ধ করে দিতে হবে।
1: ঘরে হয়তো বা কারোর ফ্যান এসি এরকম চলছে, এই সব কিছুও বন্ধ করতে হবে, মানে চোখটাকে শুকাতে দেওয়া যাবে না,
0: অর্থাৎ ড্রাই করা যাবে না।
1: তারপর বাড়িতে সববার কটন থাকে বা কোনো কাপড়, একদম ভালো কাপড়, ওগুলো ভিজিয়ে চোখের উপরে দিয়ে দিতে হবে,
0: মানে সেটা যেন
1: ভেজা থাকে। তারপর হয়তো বা ফ্ল্যাট হয়ে শুয়ে আছে, উনি ফ্ল্যাট করে রেখেছে, মাথাটা একটু উঁচু করে রাখতে হবে। তারপর নিকটবর্তী যে হসপিটাল থাকুক, যে সেন্টার থাকুক, বা আমাদের আইজিএম যে আই ব্যাংক আছে ওদের সাথে যোগাযোগ করলেও একদম ওরা বাড়িতে এসে কর্নিয়া নিয়ে যাবে।
0: মানে এটা কি 24/7 আওয়ার আপনারা প্রোভাইড করেন, মানে
1: যে কোনো সময় কল আসলে আমরা সেটাকে অ্যাটেন্ড করি,
0: রাত্রিবেলা 12টা 1টা 2টা?
1: হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই, আমাদের কাজটাই এটা, যখন কল আসবে আমাদের ওখানে প্রেজেন্ট থাকতে হবে।
0: আচ্ছা, এবার কর্নিয়া দেখা গেল যে যিনি জীবিত অবস্থায় উনি কোনো রেজিস্ট্রেশন করেনি, ওনার আত্মীয়দের মনে হলো যে না বাবার কর্নিয়াটা বা মায়ের কর্নিয়াটা
1: ডোনেশন
0: করে দেবে।

0: ক্ষেত্রে হবে?
1: হ্যাঁ পসিবল,
0: সেটা
1: এরকম না যে রেজিস্ট্রেশন আমার আছে তা তখনই আমি করতে পারবো, রেজিস্ট্রেশন ছাড়াও কর্নিয়া বলো, অর্গান বলো, বডি বলো, ডোনেশন করা পসিবল।
0: এর কোনো আইজিএম এর সঙ্গে যে যোগাযোগ করবে আলাদা কোনো ইউনিট রয়েছে কি?
1: সেইখানে যোগাযোগ করলে ওরা লিংক করিয়ে দেবে আইজিএম এর সাথে, কারণ আমাদের ত্রিপুরাতে আইজিএম আছে একমাত্র, আই ব্যাংক আর কোথাও এখনো নেই। আর আইটা ম্যাক্সিমাম কি হয় 6 ঘন্টার মধ্যে
0: মৃত্যুর পর কোন কোন অর্গানগুলোকে ডোনেট করা যায় না বা কোন কোন ক্ষেত্রে অর্গান ডোনেট করা যায় না? থাকে না শারীরিক কোনো সমস্যা হলো,
1: অনেক সময় দেখা যায় যে ওনার রেজিস্ট্রেশন করা আছে, অর্গান ডোনেশন উনি করবে, ফ্যামিলি হয়তো বা অনেক আগে থেকেই এই বিষয়ে একদম রেডি, কিন্তু দেখা গেল আমাদের কাছে ইনফরমেশন এলো ওনার কোনো ক্যান্সার আছে, এইচআইভি আছে, হেপাটাইটিস বি আছে, এইরকম সংক্রামক রোগ যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু অঙ্গদানটা সম্ভব হয় না।
0: অর্থাৎ ক্যান্সার এবং এইচআইভি পজিটিভ থাকলে এই দুটো ক্ষেত্রে আপনি অর্গান ডোনেট করা পারবে।
1: হ্যাঁ,
0: এটা একটা বিশাল মানে জানার বিষয়গুলো, মানে আজকের কথা বলছি অতিথির সঙ্গে, মানে এত কিছু জানার রয়েছে আমাদের। আরও আরেকটা মানে আমাদের সুপারস্টিশন এটা যে এই জন্মে বোধ হয় অঙ্গদান করলে পরের জন্মটা বোধ হয় ওই অঙ্গ,
1: এইরকম প্রশ্ন আমরা অনেক কিছুই ফেস করেছি। অনেকে জিজ্ঞাসা করে যদি এই জন্মে আমি চক্ষু দান করি পরের জন্য হয়তো আমি অন্ধ হয়ে হ্যাঁ দেখতে পাবো না, এটা সম্পূর্ণ ফলস। আমার জানা নেই পরের জন্মে আমি কি হব, এখন বেঁচে আছি, এখন আমি আছি, এখন যদি আমি কাউকে দান করি, আর আমরা ভারতবর্ষের মানুষ আমরা কিন্তু প্রত্যেকেই দান করাতে খুব বিশ্বাসী, একটা কিছু দান করলাম নিজেকে অনেকটা গর্ববোধ হয় যে আমি এটা দান করেছি, সেটা হোক অঙ্গ হোক সেটা আর্থিক দিক দিয়ে, তো আমরা প্রত্যেকেই দানে বিশ্বাসী। আর দানটা কিন্তু বহু মানে ইতিহাস যুগ থেকেই চলে এসেছে, তো আমি পরের জন্ম বলে আমি মনে করি না সেই রকম কিছু হয়তো বা হবে, পরের জন্মে কে কি হব সেটাও জানি না, তো এই রকম ধারণা যেন না হয় তার জন্য কিন্তু আমরা বিভিন্ন স্কুল কলেজ অফিসে
0: অফিসে গিয়ে অ্যাওয়ারনেস গুলো করতে হবে। আমি অনেক শিক্ষিত মানুষদের মধ্যে দেখেছি এই একটা ভাবনা থাকে যে আমি বোধহয় এই জন্মে চক্ষু দান করলে মনে হয় পরের জন্মে,
1: এটা সম্পূর্ণ আমি বলবো এইরকম বলে আমার কিছু জানা নেই যে পরের জন্মে কি হবে।
0: একটা ধারণা, ভ্রান্ত ধারণা যেটা আমাদের আজকের অতিথি নিপা উনি আমাদের পরিষ্কার করে দিলেন, সেটা হচ্ছে অঙ্গ যখন আমি দান করব কিডনি লিভার বা হার্ট, এরপর আপনি আপনি যদি ভাবছেন যে আপনি আপনার যে আত্মীয়ের অঙ্গটা দান করা হলো সেটা নিয়ে যাবেন, সেক্ষেত্রে শারীরিক কোনো বিকৃতি ঘটবে,
1: শরীরের কোনো বিকৃতি ঘটবে না,
0: আপনি যেমনভাবে
1: বডিটা দেওয়া হয়েছে আমাদের
0: কাছে সেভাবেই আপনাকে ফেরত দেওয়া হবে। এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্লান্টেশন যেটাকে বলে এই
1: এখন আমাদের লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য যে ডক্টররা ওরা ট্রেনিংয়ে আছে, আমরা জীবিতে এটা জাস্ট স্টার্ট করেছি 2025 সাল থেকে, এখনও এটার স্ট্রাকচার রেডি হচ্ছে, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন শুরু হয়ে গেছে এখন পর্যন্ত। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের জিবি হসপিটালে 7 জন এরকম আছে আমাদের লিস্টে, ওদের ট্রান্সপ্লান্টেশন হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, ওরা এখন ভালো আছে, স্বাভাবিক আছে, আগের মতো আবার চলছে, এবং প্রত্যেক সময় তো চেক আপ করাতেই হবে।
0: আচ্ছা, মানে মোটামুটি কিডনি প্রতিস্থাপনের 7 জন। আরও আরেকটা প্রশ্ন, এই যে ব্রেন ডেথ মানে অর্থাৎ ব্রেনের মৃত্যু হয়ে গেল, এর সঙ্গে কোমার সঙ্গে কি ডিফারেন্স রয়েছে?
1: ব্রেন ডেথ আর কোমা কিছুটা দেখতে সেম,

0: বাট ডিফারেন্ট আছে অনেকটা। কোমার ক্ষেত্রে যে কোমাতে আছে উনি অজ্ঞান অবস্থায় আছে বা ঘুমন্ত অবস্থায় আছে, উনি উঠতে পারেন, ঘুম থেকে কোনো না কোনো সময় হয় উঠতে পারে, উনার কিছু স্নায়ুবিক লক্ষণ থাকে, উনি আবার জাগতে পারে, উনি আবার কথাও বলতে পারে, বা হয়তো বা উনি এইরকমভাবেই শুয়ে সারাটা জীবন কাটিয়ে দিল,
1: কিন্তু ওই দীর্ঘদিন কাটিয়ে দিল
0: কিন্তু ওই ক্ষেত্রে অঙ্গদানটা পসিবল না, কারণ উনি জীবিত, উনি মৃত নয়।
1: মানে কোমাকে আমরা মৃত্যু
0: বলতে পারি না,
1: কিন্তু ব্রেন ডেথটাকে
0: মৃত্যু বলতে পারি। ওই অবস্থা থেকে এখন পর্যন্ত কোনো মানুষ ফিরে আসেনি
1: সেজন্য আমি ব্রেন ডেথকে মৃত্যু বলতে পারি। পেরেস কোমাতে চলে গেছে সেটাকে আমরা মৃত্যু বলে ধরতে পারি
0: না।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের আজকের অতিথি রয়েছেন মোহন ফাউন্ডেশনের প্রোগ্রাম এক্সিকিউটিভ নিপা মোদক। আপনাদের প্রশ্ন আপনারা রাখতে পারেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। ঘড়ির কাঁটা বলছে 2:56:07।
1: আর এমন কোনো ইনফরমেশান যেটা আমি স্কিপ করে গেছি আপনি জানাতে চাইছেন?
0: আমি আরেকটা কথা বলছি, অনেকে হয়তো বা ভাববে যে অঙ্গদান, আমি যে ডক্টর দেখাতে গেলাম হয়তো বা আমার বয়স্ক কাউকে নিয়ে গেলাম, ওনার অবস্থা খুব একটা ভালো না, এখন যদি আমরা তখন ওইখানে গিয়ে কাউন্সিলিং করি যে ধরো ওনার তো ভালো না, ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে, তো আমাদের সেটা কাজই কাউন্সিলিং করা, ফ্যামিলিকে বোঝানো। কোনো কোনো ফ্যামিলি থেকে এরকম হয়তো বা আমাদের কাছে আসে বা হয়তো বা এরকম চিন্তা হয় যে যে ডক্টর আমার ট্রিটমেন্ট করছে উনি হয়তো বা ভালোভাবে ট্রিটমেন্টটা করছে না, উনি চাইছে যে আমার রিলেটিভ যে অ্যাডমিট আছে উনি যদি মারা যায় তাহলেই ওনার অঙ্গগুলো নিয়ে যাবে। এটা একদমই ফলস ধারণা। যিনি ট্রিটমেন্ট করছে ওনার সাথে কিন্তু আমাদের কোনো লিংক নেই।
1: আচ্ছা,
0: যখন আমাদের কাছে খবর আসে মারা যাওয়ার পর, তুমি বেঁচে আছো তখন কিন্তু খবর আসছে না, মারা যাওয়ার পর খবর আসছে, তখন ওইখানে যে ডক্টর আছে ওই ডক্টর কিন্তু বলে দিয়েছে উনি ডেথ। তখন আমাদের মেডিকেল আলাদা টিম আছে, ওইখানে গিয়ে সম্পূর্ণ টেস্ট ওরা তখন শুরু করে, তার আগে না। তো ওইখানে যে ডক্টর আমার বা আপনাদের পরিবারের কারো ট্রিটমেন্ট করছে, কখনো আমি বলবো ওই রকম চিন্তা করার কোনো কারণ নেই যে উনি চাইছে আমার রোগীটা মারা যাক।
1: আর এছাড়া এমন কোনো মিথ বা এমন কোনো ভ্রান্ত ধারণা রয়েছে যেটা আমি হয়তো স্কিপ করে গেছি?
0: হ্যাঁ, অনেকে এরকম বলে যে আমার ধর্ম হয়তো বা চায় না। অনেক এরকম প্রশ্ন আসে, আমার ধর্ম চায় না যে আমি অঙ্গ দান করি। তো আমি বলবো প্রত্যেক ধর্মেরই এরকম বাধ্যকতা নেই যে অঙ্গ দান করা যাবে না। আমি বলবো সবাই এটা নিয়ে চিন্তা করো যে অঙ্গ দানটা কিন্তু যুগ যুগান্তর ধরে চলে এসেছে, সেটা আমাদের ত্রিপুরাতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে।
2: আচ্ছা, একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
3: হ্যালো,
2: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, বন্ধু কে রয়েছে? আপনার প্রশ্নটা আরো একবার বলুন। আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না। রক্ত বের করলে বেঁচে যায় কিনা, তাই তো? বডির রক্ত যদি, আমি আসলে ওনার কথা পরিষ্কার শুনতে পাইনি, ফোন লাইনে জানি না। যাই হোক, এইটুকু বুঝতে পেরেছি উনি বলতে চাইছেন যে বডির রক্ত যদি কোনো কারণে দূষিত হয়ে যায়, বা আমি বাকিটা বুঝতে পারি, রক্তটা বের করে নিয়ে নতুন রক্ত প্রতিস্থাপন করলে কি মানুষটা বেঁচে যায় কিনা।
0: না, এইরকম কোনো প্রসিডিউর নেই। যেটা হয় কি হয়, ডায়ালিসিস যখন করা হয় তখন কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে 3 বার 2 বার যার যেটা প্রয়োজন, মানে ব্লাডটা বার হয়ে সার্কুলেশন হচ্ছে, ওই ব্লাডটাই কিন্তু আবার ভেতরে ঢুকছে। এটা আমরা ডায়ালিসিস বলে থাকি, যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে ওরা করে থাকে। কিন্তু আমার জানা নেই যে সম্পূর্ণ ব্লাড বার করে আবার যদি নতুন কোনো ব্লাড দেওয়া হয়, এইরকম আমার মনে হয় না পসিবল।

0: বন্ধুরা ফোন লাইনের উপরান্ত রয়েছেন, অনেকেই কথা বলতে চাইছেন কিন্তু আমাদের সময়সীমা একদমই শেষ। তো কারোর জীবন দান করা এটা তো চারটিখানি কথা নয়, এ অনেক বিশাল বড় মনের হতে হবে আমাদের। আজ আমাদের সঙ্গে ছিলেন মোহন ফাউন্ডেশনের প্রোগ্রাম এক্সিকিউটিভ নিপা মোদক মহোদয়া। আমরা চেষ্টা করেছি অঙ্গদানের ওপর যে যে বিষয়গুলো কভার আপ করা সেগুলো কভার করার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে আমাদের ইমেলও করতে পারেন, অথবা সেই প্রশ্নগুলো আমাদের ফেসবুক যেখানে আমরা লাইভে রয়েছি ওখানে রাখতে পারেন। পরবর্তী সময় আমাদের অতিথিকে আরও আরও একবার চেষ্টা করব আমাদের স্টুডিওতে এনে সেই সকল প্রশ্নের উত্তর আপনাদের দেবার। তো আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি, আসর থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
1: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আজকের সফরনামার আরও একটি নতুন পর্বে। হ্যাঁ, আমি রয়েছি এই মুহূর্তে আপনাদের বন্ধু, আপনাদের শ্রবণ সঙ্গী অনিন্দিতা। আজ সফরনামার পর্বে এমন একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলবো যার গল্প একেবারে যাকে বলে হার হিম করে দেওয়ার মতো। রূপুলি পর্দার আড়ালে এক নির্মম হত্যাকাণ্ড। কার কথা বলছি, তার অভিনীত ছায়াছবির গুলো গানগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন। বাইরে থেকে ঝলমলে দেখালেও বলিউডের চাকচিক্যের আড়ালেই চাপা পড়ে আছে এমন কিছু গল্প যা কোনো সিনেমার হার হিম করা থ্রিলার চিত্রনাট্যকেও হার মানাবে। দিব্যাভারতী বা পারভিন বাবির ট্র্যাজেডি নিয়ে তো অনেক কথাই হয়, কিন্তু আজ বলবো অভিনেত্রী প্রিয়া রাজবংশের কথা, যার জীবন আর তার শেষ পরিণতি আজও মানুষকে স্তব্ধ করে দেয়। এবং আমি নিশ্চিত যে এই প্রথমবার সফরনামার আসরে আপনি ওনার জীবনের এই নির্মম সত্যটা জানতে পারবেন। চলুন, এই গানটার পর বাকি গল্পে আসছি, সঙ্গে থাকুন।
1: দিল বেতার হয়।

লন্ডন থেকে সোজা বলিউডের রুপোলি পর্দায়। পাকিস্তানের ঝেলামে জন্ম নেয়া প্রিয়ার আসল নাম ছিল ভেরা সুন্দর সিং। সেটাকে মানে ওই দিকের মতো উচ্চারিত করলে হবে ভেরা সুন্দর সিং। পড়াশোনায় তুখোর প্রিয়া লন্ডনের বিখ্যাত রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট থেকে অ্যাক্টিং শেখেন। লন্ডনে থাকা অবস্থাতেই এক ফটোগ্রাফার তার একটা ছবি তোলেন, আর সেই ছবিটাই ঘুরিয়ে দেয় তার ভাগ্যের চাকা। ছবিটা চোখে পড়ে যায় বিখ্যাত পরিচালক চেতন আনন্দের। ব্যাস, 1964 সালে সুপারহিট সিনেমা হাকিকত দিয়ে বলিউডে ডেবিউ করেন প্রিয়া। এরপর হীর রাঞ্ঝা আর হিন্দুস্তান কি কসমের মতো সিনেমায় তার অভিনয় আর ক্লাসিক সৌন্দর্য দর্শকদের দিওয়ানা বানিয়ে দিয়েছিল। মজার ব্যাপার হলো, প্রিয়া তার পুরনো ক্যারিয়ারে শুধু চেতন আনন্দের সিনেমাতেই কাজ করেছিলেন, আর বিয়ে না করেও 25 বছরের পথ চলা। সেসব নিয়ে হবে গল্প, কিন্তু এই গানটার পর। আপনারা রয়েছেন এই মুহূর্তে সফরনামার পর্বে আর শুনছেন 101.6 মেগাহার্জ FM।

শ্রোতা বন্ধুরা, আমরা রুধি সফরনামার আরও একটি নতুন পর্বে। হ্যাঁ, রূপলী পর্দার আড়ালে এক নির্মম হত্যাকাণ্ডের গল্প, সেই প্রিয়া রাজবংশের সেই রহস্যময় গল্প। ঝলমলে দেখালেও বলিউডের চাকচিক্যের আড়ালে চাপা পড়ে আছে এমন কিছু গল্প যা কোনো সিনেমার হার হিম করা থ্রিলারের চিত্রনাট্যকেও হার মানাবে। শুধু দিব্যা ভারতী বা পারভিন বাবির ট্র্যাজেডি, সেই নিয়ে তো অনেক কথাই হলো। তো আজ কথা হচ্ছে সফরনামার পর্বে প্রিয়া রাজবংশীকে নিয়ে। আচ্ছা, যে শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে জুড়ে রয়েছেন এফএম উচ্চান্তর সঙ্গে, অনুষ্ঠান কি শুনছেন,

হ্যাঁ, পাকিস্তানের ঝিলামে জন্ম নেওয়া তুরিয়া রাজবংশী, পড়াশোনায় তো খুব লন্ডনের বিখ্যাত রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট অ্যান্ড অ্যাক্টিং থেকে পড়াশোনা করে। সেই ব্রিলিয়েন্ট ছাত্রীর কি হয়েছিল, তার পরিণতি কি ভয়ঙ্কর কি নির্মম, আজ সে গল্প নিয়েই সফর।

0: নামায় আমি আপনাদের বন্ধু আনন্দিতা রয়েছি। যাচ্ছি ভাগ্যের চাকাকি করে ঘুরে গেল। হ্যাঁ, রুপুরি পর্দার ঝলমলে সেই আকর্ষণ, আর ওই যে বললাম হীর রাঝার হিন্দুস্তান কি কাসমের সিনেমার মতো, তার অভিনয় আর তার ক্লাসিক সৌন্দর্য দর্শকদের মানে একেবারে যাকে বলে মাথোয়ারা করে দিয়েছিল। একজন বন্ধুকে দেখতে পাচ্ছি, কথাটা একটু বলিনি তাহলে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন বলুন।
1: আমি আপনি কি বলতেছেন মানে কিভাবে
0: সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত শুনতে হবে। না না, আরাধনা করে এনেছেন বলেই তো অপেক্ষা করতে হবে। আচ্ছা, না না, এ তো এত সাধনা করে পাবার পর এত তাড়াতাড়ি পেয়ে গেলে হবে না। আপনাকে গল্পটা তো শোনাবো, কিন্তু এর জন্য একটু ধৈর্য ধরে বসতে তো হবে। হ্যাঁ, হীর রাঝার হিন্দুস্তান কি কসমের মতো সিনেমায় তার অভিনয় আর ক্লাসিক সৌন্দর্য দর্শকদের দিওয়ানা বানিয়ে দিয়েছিল। আর মজার ব্যাপার হলো, প্রিয়া তার পুরো ক্যারিয়ারে শুধু চেতন আনন্দের সিনেমাতেই কাজ করেছিলেন। সিনেমার পাশাপাশি প্রিয়ার যে ব্যক্তিগত জীবন সেটা নিয়েও চর্চা কম ছিল না। পরিচালক চেতন আনন্দ বিবাহিত হলেও উনি তার ওনার স্ত্রীর সঙ্গে প্রায় থাকতেন না বলা চলে। কিন্তু প্রিয়া এবং চেতন আনন্দের প্রায় 25 বছরের একটা সম্পর্ক, এবং সম্পর্কটা একেবারে ঠুনকো নয়, খুব দৃঢ় একটা সম্পর্ক, গভীর একটা সম্পর্ক, ভালোবাসার একটা সম্পর্ক। চেতন আনন্দ মুম্বাইয়ের জুহুতে প্রিয়াকে একটা চমৎকার বাংলো উপহার দিয়েছিলেন। টুইস্ট এলো 1997 সালে, যখন চেতন আনন্দ মারা যান এবং উইলে তার সম্পত্তির একটা বড় অংশ প্রিয়া রাজবংশের নামে লিখে দিয়ে যান। কি হয়েছিল তারপর আসছি গানের পর।
2: দিল নে ইস তরহ পুকারা তুমে আনা হি পড়া ইয়ে মানা মেরি জান মোহাব্বত সজা হে মানা মেরি জান মোহাব্বত।

হ্যাঁ, সেই সম্পত্তির লোভে সেই অন্ধকার রাত টুইস্ট এলো 1997 সালে, যখন চেতনানন্দ মারা যান। তিনি উইলে তার সম্পত্তির একটা বড় অংশ প্রিয়া রাজবংশের নামে লিখে দিয়েছেন, আর এই সম্পত্তি প্রিয়ার জীবনে কাল হয়ে দাঁড়াল। চেতনানন্দের দুই ছেলের সাথে প্রিয়ার সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়, যা একসময় রূপ নেয় চরম হিংসায়। 2000 সালের 27শে মার্চ জুহুর সেই বাংলোতেই নির্মমভাবে খুন হন প্রিয়া রাজবংশ। প্রথমে এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট

আসল সত্যটা বেরিয়ে আসে। শ্বাসরোধ করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল প্রিয়াকে। পুলিশি তদন্তে কিছু খুঁটির সব বেরিয়ে আসে, গ্রেপ্তার করা হয় চেতন আনন্দের দুই ছেলে কেতন এবং বিবেক আনন্দ এবং বাড়ির দুই কাজের লোককে। 2002 সালে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। টাকার লোভে কিভাবে একটা জলজ্যান্ত মানুষকে শেষ করে দেওয়া হলো তা ভেবে আজও বলিউড, শুধু বলিউড কেন, আমরাও শিউরে উঠি। আজও যখন হীর রাঞ্ঝার সিনেমার গানগুলো রেডিওতে বাজে, আপনারা শুনছেন প্রিয়া রাজবংশের সেই মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। জীবনটা যার সিনেমার মতোই সুন্দর হতে পারত, শেষটা তার হলো এক ভুতুড়ে নীরবতা আর আতঙ্কের মধ্য দিয়ে। এই অনন্য অভিনেত্রী যেখানেই থাকুন ভালো থাকুন।

একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময় আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হল। আমরা রয়েছি সফরনামার পর্বে। আশা করি যে বন্ধু একেবারে উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন যে অভিনেত্রীর কী হয়েছিল, সেটা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন।

সফরনামার আজকে আজকের পর্বে প্রিয়া রাজবংশজিকে নিয়েছিলাম, একজন ভুতুরে সুন্দর অভিনেত্রী যিনি একটি করুণ পরিণতি, তার ভালোবাসার এমন করুণ পরিণতি হবে তিনিও হয়তো কোনোদিন ভাবতেও পারেননি। এমন হাজারো অভিনেতা রয়েছে, অভিনেতা বলবো না অভিনেত্রী, হ্যাঁ অভিনেতাও রয়েছেন এই ঝলমলে রুপুলি পর্দার পেছনে, যে কি একটা কালো রং, একটা অন্ধকারময় জগৎ রয়েছে, সেটা কখনো চোখের সামনে ধরা পড়ে, কখনো ধরা পড়ে না। আজকে আমরা ছিলাম প্রিয়া রাজবংশকে নিয়ে।

শুনছেন এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে। সময় এখন সংবাদ শিরোনামে। আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেন। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, রাজ্য সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ, সিপাহীজলা জেলার মোহনভোগ কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্যোগে আজ এলাকার 50 জন কৃষককে পাওয়ার উইটার প্রদান করা হয়েছে। এ বিষয়ে মোহনভোগ মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস জানান, কৃষি দপ্তরের কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক উপমিশন বা SMAM প্রকল্পে ভর্তুকি মূল্যে এই পাওয়ার উইডারগুলো প্রদান করা হয়। প্রতি পাওয়ার উইডারে 75,000 টাকা সরকারি ভর্তুকি প্রদান করা হয়েছে। এতে কৃষি দপ্তরের মোট ব্যয় হয়েছে 37,00,000 টাকা। এই পাওয়ার উইডারগুলো মূলত সবজি চাষিদের চাষাবাদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24 জুন পাসপোর্ট আইন প্রণয়নকে স্মরণ করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, পাসপোর্ট সেবা কর্মসূচি 2.0 সূচনা, চিপযুক্ত ই পাসপোর্টের প্রচলন, নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা এবং রেকর্ড সংখ্যক পাসপোর্ট প্রদান ভ্রমণের সুবিধা বৃদ্ধি করছে, বিশ্বব্যাপী সুযোগের প্রসার ঘটাচ্ছে এবং নাগরিকদের ক্ষমতায়ন করছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, শক্তিশালী নাগরিক এই আদর্শে পরিচালিত হয়ে পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সহজলভ্য করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শুনলেন সংবাদ শিরোনাম।

আজ থেকে প্রায় এক শতাব্দী আগের কথা। অথচ উনার গলার সেই জাদুকরি আওয়াজ আজও আমাদের কানে ভাসছে, লতা মঙ্গেশকর কিংবা আশা ভোসলের মতো কিংবদন্তি যিনি অনুপ্রাণিত করেছিলেন সেই শামশাদ বেগমের ম্যাজিক আজও কিন্তু ম্লান হয়নি। এমনকি আজকের দিনের রিমিক্স গানগুলোতে উনার কণ্ঠের সেই চেনা টোন শুনলে মন ভালো হয়ে যায়। দেশভাগের ঠিক আগের সময়টার কথা একটু ভেবে দেখুন, যখন লাহোর, বম্বে আর কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রি সবে মাত্র ডানা মেলছে, ঠিক তখনই এক তরুণী নিজের কণ্ঠের জোরে ইতিহাস তৈরি করে চলেছিলেন। উনার সেই বলিষ্ঠ আর একদম অন্যরকম গায়কী হিন্দি সিনেমাকে এক নতুন চেনা রূপ দিয়েছেন। গল্পটা শুরু হয়েছিল লাহোরে, সেই কিংবদন্তি গায়িকা সুর সম্রাজ্ঞীকে নিয়েই আজকের শিল্পীর অনুষ্ঠান। চলুন উনারই একটি গান নাকি শুনি, উনার কণ্ঠে গানটি শোনার পর বাকি কথায় আসছি। আসলে তার বাবা তাকে বলেছিল যে তুমি গান গাইতে পারো কিন্তু তুমি কিন্তু ছবি তুলতে পারবে না।

लेके पहला पहला प्यार जादू नगरी से आया है कोई जादूगर। সেই জাদুগরনির কাঁধে আজকে শ্রী গল্পটা শুরু হয়েছিল লাহোরে বিখ্যাত জেনোফোন মিউজিক কোম্পানিতে। অডিশনের জন্য হাজির হয়েছিল মাত্র 12 বছরের এক কিশোরী। সামনে বিচারকের আসনে বসে স্বয়ং কিংবদন্তি সুরকার গুলাম হায়দার। বাহাদুর শাহ জাফরের একটি গজল গাইতে শুরু করতেই যেন চারপাশটা থমকে গেল। গুলাম হায়দার ওনার প্রতিভা দেখে এতটাই মুগ্ধ হলেন যে সাথে সাথেই ওনাকে 12টা গানের জন্য চুক্তি বদ্ধ করে নিলেন। ব্যাস সেখান থেকেই শুরু হলো এক সোনালী অধ্যায়ের। শামশাদ বেগমের কণ্ঠের জোর আর গায়কের যে নিজস্ব একটা স্টাইল ছিল তা ওনাকে বাকি মানে সবার চেয়ে আলাদা করে দিয়েছিল। ওনাকে শুধু একজন সফল গায়িকা বললে ভুল হবে, বরং ভারতীয় প্লেব্যাক মিউজিকের ভিতটা যারা শক্ত করেছিলেন তিনি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম অগ্রদূত। আজ আজকের শিল্পী অনুষ্ঠানে কথা বলছি সেই কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে নিয়ে, যিনি মানে ওই যে বললাম ভিতটাকে শক্ত করে দিয়েছিলেন, শামশাদ বেগম।

আজকের শিল্পীর আজকের পর্বে আজকের শিল্পী শামশাদ বেগম। ওনার জনপ্রিয়তার পারদ কতটা উঁচুতে ছিল সেটা ওনার পারিশ্রমিক দেখলেই বোঝা যায়। সেই যুগে যেখানে বাকি গায়করা একটা গানের জন্য বড় জোর ১০০ টাকা পেতেন, সেখানে শামশাদ বেগম নিতেন পাক্কা ২০০০ টাকা। ওনার মাটির কাছাকাছি থাকা ও দরাজ কণ্ঠেই ছিল ওনার ইউএসপি। আচ্ছা চলুন পরের গানটি আপনাদের শোনাই। আচ্ছা একটা ডুয়েট গান শোনাই, ঠিক আছে? আশা ভোসলে শামশাদ বেগম, চন্দ্রিকা চাঁদ।

হ্যাঁ, আমরা আজকে শিল্পী অনুষ্ঠানে রয়েছি সেই কিংবদন্তিকে দিয়ে, শামশাদ বেগমকে নিয়ে। পরবর্তীতে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, সুরাইয়াদের মতো শিল্পীরা ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করে নিয়েছিলেন। মজার ব্যাপার হলো, ক্যারিয়ারের শুরুর দিকে লতা মঙ্গেশকরকেও বলা হয়েছিল শামশাদ বেগমের স্টাইলটা একটু ফলো করতে। আজকে শিল্পী অনুষ্ঠানে এই মহান শিল্পীকে আমরা আমাদের তাঁরই গানের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। বরং বলিউডে সেই সোনালী যুগটাকে কুর্নিশ জানানো যা ভারতীয় সঙ্গীতকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। ওনার কণ্ঠ আজও ঠিক ততটাই ফ্রেশ আর জাদুকরি রয়ে গেছে, সময় যেন ওনার কাছে এসে থমকে গেছে।

পরের গানটি শুনবেন, অসাধারণ একটি আফসানা লিখ রহি হো। আমি জানি অনেকেই শুনেছেন গানটি আরও অনেক আগে, এই মুহূর্তে রইল এই গানটি আপনাদের সকলের জন্য।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের প্রথম দিকের একে অন্যতম কিংবদন্তি নেপথ্য সঙ্গীত শিল্পী শামশাদ বেগমকে নিয়ে আজকের শিল্পীর আসর সেজে উঠেছে। এই মুহূর্তে একটা সুপার ডুপার হিট সং মুঘল-এ-আজম ছায়াছবি থেকে আপনাদের সকলের জন্য।

0: টিবিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
2: हेलो, मैं रंगून से बोल रहा हूँ। मैं अपनी बीवी रेणुका देवी से बात करना चाहता हूँ। हाँ हाँ।

আজকের শিল্পী অনুষ্ঠান এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফোন লাইনে কিন্তু বিপ্লব শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের প্রিয় অনুষ্ঠান রাগে অনুরাগে আসছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা আপনাদের পছন্দের গান নিয়ে তৈরি থাকুন।

0: tanto.
1: শুনছেন এফএম উচ্চতা 101.3 MHz প্রচার তরঙ্গে। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান আপনারা কিন্তু নিউজ অন এয়ার অ্যাপেও শুনতে পারেন, অথবা আমাদের লাইভ অনুষ্ঠান গুগলে গিয়ে টাইপ করুন

0: এফএম মৌচু আন্তলাইভ, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠান সরাসরি আপনারা শুনতে পারেন এবং আমাদের এই মুহূর্তে অনুরোধ জানাতে পারেন, কারণ আমরা এই মুহূর্তে রয়েছি রাগে অনুরাগের আসরে, অর্থাৎ বাংলা গানের অনুরোধের আসর। সঙ্গেই আমি আপনাদের বন্ধু অদিন্দিত রয়েছি। তো আমি ফোন লাইনও খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপও রয়েছে, আপনি যেদিকে সুবিধা আপনি যেখানে খুশি সেখানেই আপনি আপনার অনুরোধ জানাতে পারেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার
1: দিদি, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি। হ্যাঁ দিদি, ওই মোহন বাগানের মেয়ে ছবির একটা গান আছে, হৈমন্তী শুক্লার, যদিও গানটা বহু শ্রুত, হ্যাঁ তবুও এই মানে আরেকবার শুনতে ভীষণ ইচ্ছে করছে। তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর্ম শোনালে ভীষণ যোগ্য থাকবে,
0: ভালো থাকবে, নিশ্চয়ই শোনাব। চলুন পরের বন্ধু কে রয়েছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: বিকেল
0: শুভ।
2: বিকেল থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
0: হ্যাঁ বলুন বলুন গৌতম।
2: আমাকে সাপি সাপি সিনেমাটা থেকে ওই ও বন্ধু ও আমার ভালোবাসা।
0: আচ্ছা বন্ধু ও আমার ভালোবাসা, এটা তো?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে।
2: ও বন্ধু
0: ও আমার ভালোবাসা, এই গানটা?
2: হ্যাঁ
0: ঠিক আছে শোনাব। আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন, আবার হোয়াটসঅ্যাপও করতে পারেন। হ্যালো নমস্কার।
3: হ্যালো
0: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
3: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ আমি বাংলা সিনেমা অনুতাপ ছবির গান শুনতে চাই, দুষ্মন্ত রাজা যদি, এই এই গানটি শুনতে চাই কুমার শানুর কণ্ঠে।
0: দুষ্মন্ত রাজা যদি,
3: হ্যাঁ
0: এটাই তো গানের প্রথম লাইন না?
3: হ্যাঁ প্রথম লাইন।
0: আচ্ছা আপনি আমাকে সিনেমার নামটা আরো একবার বলুন।
3: অম্বিকা মণ্ডল।
0: না না না, আপনাকে বলছি সিনেমার নামটা বলতে। আপনার
3: সিনেমার নাম অনুতাপ।
0: অনুতাপ তাই তো?
3: হ্যাঁ
0: ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই শোনাবো আপনাকে। ধন্যবাদ
3: ধন্যবাদ।
0: তো তিনটি অনুরোধ নেওয়া হয়ে গেল, আর দুটো নেব। হ্যালো নমস্কার।
4: হ্যালো শুভ বিকেল।
0: শুভ বিকেল।
4: আমি তপন দেবনাথ বলছি, জগৎপুর থেকে।
0: তপন বাবু?
4: তপন দেবনাথ।
0: হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তপন বাবু বলছেন, বলুন।
4: অনুসন্ধান ছবি থেকে যে কোনো একটি গান শুনে দিন।
0: অনুসন্ধান থেকে তাই তো? যে কোনো গান, ঠিক আছে শোনাব। হ্যালো নমস্কার।
5: হ্যালো নমস্কার ম্যাডাম।
0: বলুন।
5: লাগাতে থাকা দিদি বলছি ম্যাডাম।
0: বলুন ব্রিজেশ বাবু।
5: আমি গান শুনতে চাই ও বন্ধু তুমি শুনতে
0: চাই। এই গানটা ছাড়া আপনি অন্য কোনো গান রিকোয়েস্ট করুন, এটা আমি অনেকবার বাজিয়েছি, অনুসন্ধান ছায়া ছবিরও বাজিয়েছি। আচ্ছা অন্য আর কোনো গান নেই নতুন? ঠিক আছে, এটা একটা ভালো গান আপনি অনুরোধ করেছেন, ধন্যবাদ ব্রিজেশ বাবু।
5: বলো
0: হরি

0: আমি আপনার কথা বুঝতে পারছি না শ্রোতা বন্ধু, আপনি বরঞ্চ আমাদের হোয়াটসঅ্যাপ করে লিখে দিন, আমি যদি তারপরে এর মর্মার্থ উদ্ধার করতে পারি। চলুন যাচ্ছি পরপর গানে। কি হয় একটু অসুবিধে হয়ে যায়, বুঝতে পারি না অনেক সময় অ্যাক্সেন্টের জন্য বুঝতে পারি না। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে দুটো অনুরোধ অলরেডি রয়েছে, আরও একজন বন্ধু রয়েছেন, তার অনুরোধ নেবার পর পরপর গানে চলে যাব। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি।
0: হ্যাঁ বলো। ধন্যবাদ। চলুন যাচ্ছি পরপর গানে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, টিউন করুন। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে।

0: সময় অ্যাকসেন্টটার জন্য বুঝতে পারেন। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে দুটো অনুরোধ অলরেডি রয়েছে, আরও একজন বন্ধু রয়েছেন, তার অনুরোধ নেবার পরপর গানে চলে যাব। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি।
0: হ্যাঁ বলো।
1: হ্যাঁ ম্যাম কেমন আছেন?
0: ভালো
1: ভালো থাকি ভালো। আচ্ছা ম্যাম, চুপি চুপি মুভি থেকে টাইটেলটা একটা শুনিয়ে দেন।
0: টাইটেলটা কি চুপি চুপি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে শোনাবো, ভালো থাকবেন, ধন্যবাদ। চলুন যাচ্ছি পরপর গানে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, টিউন করুন। আপনারা টিউন করে রয়েছেন 101.1 সঙ্গে প্রচার তরঙ্গে।

জি অসাধারণ গান। পরের গানটি অম্বিকা দেবীর পছন্দের গান দুষ্যন্ত রাজা, রাজা যদি হতাম আমি।

পরের গানটি শুনবেন গুরুদক্ষিণা ছায়াছবি থেকে। গানটির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ শ্রীমঙ্গল থেকে বিজয় কর্মী।

পদের গানটি শুন পদের গানটি শুনবেন জনা ভট্টাচার্যের পছন্দের গান ভালোবাসার মরশুম, শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

পরের গানটি শুনবো, তোলো ছিন্ন বিনা একান্ত আপন ছায়াছবি থেকে। গানটির অনুরোধ জানিয়েছেন শুক্লাদেব।

0: শুক্লাদের পছন্দের গানের পরে এবারে কণিকা দেবীর পছন্দের গানের তারপরে বন্ধুদের কাছে যাচ্ছি। আচ্ছা, আগে তিন চারটি অনুরোধ নিয়ে নিই, অনেকক্ষণ ধরে বন্ধুরা অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ বলছি। ভালো আছেন আপনি?
0: হ্যাঁ ভালো আছি।
1: তো দিদি, আজকে আমাকে শুনিয়ে দিন সলিল দার লেখা সলিল দার সুর দেওয়া ছবির নাম হরিদা আপুরা। গানটা হচ্ছে মার ঝাড়ু মার। সবিতা চৌধুরী আর ডাক্তার অনুপ ঘোষাল গেয়েছেন গানটি।
0: ঠিক আছে,
1: আর গানটা আপনাকে নিয়ে শুনবো, আর রাধা কিশোরপুর থেকে শ্যামল রায় শুনবেন, আর কণিকা দিদি শুনবেন।
0: ঠিক আছে। আর বন্ধুরা কারোর ফোন দেখি। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি একটা গান শুনতে চাই, আশিক প্রিয়া ছবি থেকে।
0: কি ছবি?
2: হ্যালো।
0: হ্যাঁ, কি
2: প্রিয়া? আশিক প্রিয়া।
0: আশিক প্রিয়া?
2: আশিক, আশিক প্রিয়া।
0: আশিক প্রিয়া, আচ্ছা
2: হবে কি দিদি?
0: এ তো গান আমাকে দেখতে হবে, আপনি কি গান শুনতে চাইছেন বলুন।
2: এতে যদি না হয় তাহলে
0: আপনি গানটা বলুন।
2: তোমার আগে আর কেউ নেই এই গানটি।
0: তোমার আগে আর কেউ,
2: আর কেউ নাই। যদি না হয় তাহলে
0: না, না সবই হবে, আপনি সঙ্গে থাকুন। দেখি আর কে রয়েছেন। হ্যালো নমস্কার।
3: হ্যালো নমস্কার, আমি আপনি ফোন থেকে টিঙ্কু বলছি।
0: আচ্ছা টিঙ্কু বাবু বলুন।
3: আমি বলি দেন ছবি থেকে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি চাই, এই গান শুনতে।
0: আপনি তো সবসময় সিরিয়াস গান শুনেন। ভালো থাকবেন, ধন্যবাদ। চলুন কণিকা দেবীর পছন্দের গানে যাচ্ছি।

পরের গানটি তোমার আগে আর কিছু নেই, এই ছোট শুনি না, এ তো হচ্ছে তোমার আগে আর কেউ নেই, কুমার শানু, আশিক প্রিয়া। এ কোথাকার ছায়াছবি, দুঃখিত। আচ্ছা চলুন, আপনার পছন্দের গানটা আপনাকে শুনিয়ে দিচ্ছি।

0: চলুন পটের গানটি শুনব টিঙ্কুবাবুর পছন্দের গান।
1: বাবা, হুরি হুরি বাবা, হুরি হুরি বাবা।

0: চলুন তাহলে, অনুরোধ নিচ্ছি যে বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরুমা দিদি, গান শুনতে চাই একটা।
0: আপনি আর ফোন করেননি না?
1: হ্যাঁ,
0: আপনি আর ফোন করেননি? ব্রিজেশ বাবু আর আরেকজনকে ফোন করেছিল বলেন তো। আচ্ছা বলুন। হ্যাঁ,
1: আমি ফোন করছি না দিদি।
0: ও, আপনি হোয়াটসঅ্যাপ করেছিলেন?
1: হোয়াটসঅ্যাপ করছে না দিদি।
0: হোয়াটসঅ্যাপও করেননি?
1: করে না দিদি।
0: ও আচ্ছা, বলুন বলুন বলুন।
1: হ্যাঁ, গান শুনবো। ও এসু এসু কাছে এসু, এ গান আসেনি দিদি? মধুর মিলন।
0: মধুর মিলন? আচ্ছা, আমি খুঁজে বের করছি আপনার জন্য। মধুর মিলন ছায়াছবি থেকে। আর বন্ধু, হ্যালো, নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি? কে রয়েছেন? কে বলছো? পিয়া? আমি কোনো কথা শুনতে পাচ্ছি না, একদম কথা হালকা হালকা আসছে। চলুন এবারে মধুর মিলন ছায়াছবির গানটা শুনবো, আর সেই সঙ্গে বাগবাসা থেকে রথীন্দ্র বাবু, উনার একটা অনুরোধ রেখেছেন, কত যে সাগর পেরিয়ে এলাম, নিশ্চয়ই শোনাবো। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন।
2: আমি নাগরদোলা থেকে রেখা রায় বলছি।
0: বলুন।
2: চন্দনার ছবি থেকে, হ্যাঁ, রাজার দুলালি সীতা, এই গানটা শোনাবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে?
0: রাজার দুলালি?
2: হ্যাঁ হ্যাঁ, রাজার দুলালি সীতা, সীতা বনবাসী যায় রে।
0: নিশ্চয়ই শোনাবো, ভালো থাকবেন, ধন্যবাদ। চলুন পরপর গানে যাচ্ছি, সাথে আর সময় নেই। সেদিন গত অনুষ্ঠানে আমি সব বন্ধুদের পছন্দের গান শোনাতে পারিনি, আমার একটা আফসোস রয়ে গেছে হাতে সময় না থাকার কারণে। আজ আর কথা বলছি না, পরপর গানে যাচ্ছি। মধুর মিলন ছায়াছবি থেকে প্রথমে আগে ব্রিজেশ বাবুর পছন্দের গানটা শুনিয়ে দিই উনাকে। মধুর মিলন, চলুন ব্রিজেশ বাবু, আপনার পছন্দের গান শুনুন।

শুনলাম মধুর মিলন ছায়া ছবি থেকে এই গানটি। পরের গানটি অনুরোধ রেখেছেন কত যে সাগর নদী পেরিয়ে গেল বাগবাসা থেকে রথীন্দ্রবাবু।

অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন

0: বার্তা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদন পত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন পত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময় আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হল। এবারের রেখা দেবীর পছন্দের গানে যাচ্ছি।
1: Oh, baby.

আমরা রয়েছি রাগে অনুরাগের আসরে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি।

যাবার আগে একটা গল্প আপনাদের শুনিয়ে যাই। অনেককাল আগে যখন নদীর জল ছিল আরও স্বচ্ছ আর মাঠের ধান মানুষের নাম ধরে চিনত, তখন এক গ্রামে থাকত হরে কৃষ্ণ। তিনি ছিলেন কৃষক, তার জমি ছিল অল্প, সংসার ছিল অনেক বড়। বর্ষা এলেই সে খুশি হতো, কারণ বর্ষার জল মানে নতুন ধানের স্বপ্ন।

বছর আষাঢ়ের শুরুতেই আকাশ কালো হয়ে এলো, একটানা তিন দিন বৃষ্টি হলো, পুকুর উপচে উঠল, মাঠের মাটি নরম হয়ে গেল, কাদার গন্ধে ভরে উঠল চারদিকে। গ্রামের বুড়িটা বলল, অম্বুবাচী পড়েছে, এই কটা দিন মাটিকে ছেড়ে দাও, হাল দিও না, কোদাল বসিও না, ধরিত্রী মা বিশ্রাম নিচ্ছেন। হরিকৃষ্ণ কথাটা শুনে হাসল, মাটি আবার বিশ্রাম নেয় নাকি, জমি ফেলে রাখলে পেট ভরবে। তার স্ত্রী মাধবী ধীরে ধীরে বলল, সব কথা হাসির নয় গো, মাটি আমাদের খাওয়ায়, তারও নিজের সময় আছে। কিন্তু হরেকৃষ্ণ কারুর কথা শুনল না। ভোরের অন্ধকারে সে লাঙল কাঁধে নিয়ে মাঠে গেল, বৃষ্টি ভেজা মাটিতে হাল বসাতেই লাঙলের পলা যেন কেঁপে উঠল, সে আবার জোরে টান দিল। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, ব্যাঙের ডাক থেমে গেল, পাখিরা ডানা গুটিয়ে বসে রইল, মাটির বুক থেকে যেন দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। হরেকৃষ্ণ দেখল তার সামনে কাদার উপর ছোট্ট ছোট্ট জলের ঢেউ উঠছে। সেই ঢেউয়ের মাঝখান থেকে এক বৃদ্ধা উঠে এলেন, শরীরে মাটির রং, চুলের ধানের শীষ, চোখে বর্ষার আকাশ। তিনি বললেন, আমাকে এত তাড়াতাড়ি জাগালে কেন ছেলে? হরেকৃষ্ণ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? বৃদ্ধা মৃদু হেসে বললেন, আমি জমি, তোমার ধান, তোমার পুকুর, তোমার উঠোনের ধুলো সবই আমার শরীর। সারা বছর তোমরা আমাকে চাষ করো, কাটো, খোরো, বেজ দাও, আমি কিচ্ছু বলি না, কিন্তু বছরের এই কটা দিন আমি জল হয়ে নতুন প্রাণের জন্য তৈরি হই, তখন আমাকে একটু বিশ্রাম দিতে হয়। হরেকৃষ্ণ মাথা নিচু করল, আমি বুঝিনি মা। বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন, বোঝার জন্যই তো মানুষ, মনে রেখো যে মাটিকে শুধু ফসলের জমি ভাবে, সে একদিন মাটির কাছে হার মানে, আর যে মাটিকে মা ভাবে তার ঘরে অন্নের অভাব হয় না। এই বলে তিনি মিলিয়ে গেলেন বৃষ্টির জলে। হরেকৃষ্ণ লাঙল তুলে বাড়ি ফিরে এলো। তিন দিন সে মাঠে গেল না। মাধবী উঠোনে ধূপ জ্বালালো, গ্রামের অন্যরাও মাটিকে বিশ্রাম দিল। চতুর্থ দিনে আকাশ পরিষ্কার হলো, মাটির জল নেমে গিয়ে দেখা গেল নরম মাটির বুক ফুঁড়ে কত ছোট ছোট সবুজ অঙ্কুর বেরিয়ে এসেছে। এবছর হরেকৃষ্ণের জমিতে এমন ধান হলো যে গোলা ভরে গেল, কিন্তু সে আর কখনো বলেনি মাটি আবার বিশ্রাম নেয় নাকি। বরং প্রতি অম্বুবাচীতে সে লাঙল ধুয়ে তুলে রাখত, উঠোনে এক মুঠো ধান ছড়িয়ে বলত, মা তুমি বিশ্রাম নাও, তোমার বিশ্রামেই তো আমাদের বেঁচে থাকা। কি অসম্ভব সুন্দর গল্প, তাই না? গল্প নয়, আমাদের জীবনের কথা। আমাদের বুঝতে হবে, এই প্রকৃতিকে বুঝতে হবে, এই পঞ্চতত্ত্বকে বুঝতে হবে। সবার একটা বিশ্রাম নেবার সময় আছে। আজ তাহলে অনন্যতার কিন্তু বিশ্রাম নেবার সময় হয়ে গেছে, কিন্তু আপনারা জুড়ে থাকবেন 101.6 MHz FM জানতে। আজকের আপনাদের রাতের সফর সঙ্গী অঙ্কুরিতা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, থাকবেন অঙ্কুরিতার সঙ্গে। আপনাদের পছন্দের অনুষ্ঠান আজ রাতে, আরও কত অনুষ্ঠানের সমাহার, গল্প, আড্ডায়, গানে, ছন্দে জুড়ে থাকুন আকাশবাণী এফএম উজ্জয়ন্তর সঙ্গে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অনিন্দিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
2: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
4: খুশখুশে কাশি, জ্বর,
2: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
4: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
2: মুখে ও গলায় ঘা,
4: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
2: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
4: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
2: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
4: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন।

0: যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না।
1: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
0: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
0: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
0: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে। আমাদের এবারের পর্ব খোলা আকাশ পর্বে, সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। থাকবো আপনাদের সঙ্গে একেবারে রাত 11টা পর্যন্ত। আপনাদের এফএম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের পর্ব খোলা আকাশ।

150 বছরে পড়ল বাঙালি মেয়ের লেখা প্রথম বাংলা উপন্যাস দীপনির্বাণ। 1876 উপন্যাসের প্রথম প্রকাশ। স্বর্ণকুমারী দেবীর সেই লেখা নিয়ে কিভাবে আলোড়ন উঠেছিল তৎকালীন সমাজে, সেই নিয়েই আজকে খোলা আকাশ পর্বে আপনাদের সঙ্গে কথা বলবো। তবে একটি গানের পর সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে এফএম উচ্চায়ন্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী খোলা আকাশ পর্বে। আজকে আমরা এই পর্বে কথা বলবো স্বর্ণকুমারী দেবীর সেই উপন্যাস লেখা নিয়ে, কিভাবে আলোড়ন উঠেছিল তৎকালীন সমাজে। রবীন্দ্রনাথ অবশ্য সেটিকে সৃজন বলে মানতে চাননি। স্ত্রীর পত্র বা চিত্রাঙ্গদার রবীন্দ্রনাথ নন, এমন কথা ভাবছেন 28 বছরের তরুণ রবীন্দ্রনাথ। উপলক্ষ টাউন হলে রমাবাইয়ের বক্তৃতা। মেয়েরা আর ছেলেরা যে সব বিষয়ে সমকক্ষ, সেই কথাটাই বলেছিলেন রমাবাই। তুমুল অশান্তি হয়ে শোভা ভেঙে গেল। বক্তৃতা শুনতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। ফিরে শ্রাবণ 1296-এর ভারতী ও বালক পত্রিকায় লিখলেন, কাল বিকেলে বিখ্যাত বিদুষী রমাবাইয়ের বক্তৃতার কথা ছিল, তাই শুনতে গিয়েছিলাম। তিনি বললেন, মেয়েরা সকল বিষয়ে পুরুষের সমকক্ষ, কেবল মদ্যপানে নয়। তোমার কি মনে হয়, মেয়েরা সকল বিষয়ে যদি পুরুষের সমকক্ষ,

দেখ, তাহলে পুরুষের প্রতি বিধাতার অবিচার বলতেই হয়। তীব্র প্রতিবাদ এলো তারই ন দিদি স্বর্ণকুমারী দেবীর কাছ থেকে। স্বর্ণকুমারী দেবী ওই পত্রিকাতেই সোজাসুজি লিখলেন, স্ত্রী লোকের একরকম গ্রহণ শক্তি ও ধারণা শক্তি আছে, কিন্তু সৃজন শক্তি নাই। এ কথা লেখক কিভাবে কি রূপে স্থির করিলেন তাহা তো বুঝিতে পারি না। ইউরোপে স্ত্রী শিক্ষা আরম্ভ কত অল্পদিন হইয়াছে, ইহার মধ্যেই কত উচ্চ উৎকৃষ্ট উপন্যাস স্ত্রীলোকের লেখনী নির্গত হইয়াছে, তাহা লেখক ভুল বলিলেন কেন? মেয়েরা ললিত কবিতা ছাড়া তেমন কিছু লিখতে পারে না, এমন কোনো বোধ ঊনবিংশ শতকের সেই শেষ দিকে পুরুষের লেখকদের মাথার ভেতর নিশ্চয়ই খেলা হতো। নইলে সে সময়ে ইংল্যান্ডে বসে লেখক নামহীন দীপনির্বাণকে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলে কেন ভাববেন সত্যেন্দ্রনাথ ঠাকুর? জানবো এই বিষয়ে আরও অনেক কিছু, তবে আরও একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী খোলা আকাশ পর্বে। কথা বলছিলাম আজকে এই পর্বে স্বর্ণকুমারী দেবীর লেখা প্রথম বাংলা উপন্যাস নিয়ে, কিভাবে তৎকালীন সমাজে আলোড়ন উঠেছিল। অন্দরের অবরোধ ভেঙে সেই সময়ে জাতীয়তাবোধের বড় পৃথিবীটায় পা রেখেছিলেন স্বর্ণকুমারী দেবী। গল্পের পট ছিল মোহাম্মদ ঘোরির হাতে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের ইতিহাস। ইতিহাস তখন বাংলা উপন্যাসে প্রথম সার্থক দিশা দেখাচ্ছে। 1865 প্রকাশিত হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। বঙ্কিমে রবীন্দ্রনাথ মুগ্ধ ছিলেন তখনই, কিন্তু স্বর্ণকুমারী দেবীকে সাহিত্যে বড় আসন দিতে চাননি। 1914 সালে উইলিয়াম রোদেনস্টাইনকে লেখা এক চিঠিতে লিখেছিলেন যে স্বর্ণকুমারী দেবী সেই হতভাগ্যদের একজন যাদের যোগ্যতার চেয়ে উচ্চাকাঙ্ক্ষা বেশি। স্বর্ণকুমারীর

সাহিত্যিক প্রতিভা তাকে অল্প সময়ের জন্য বাঁচিয়ে রাখার মতো হলেও তা দীর্ঘস্থায়ী নয়। আপন ভাগ্য জয় করার অধিকার প্রতিষ্ঠার লড়াইটা স্বর্ণকুমারী চালিয়ে যাচ্ছিলেন ভারতের ওই পাতায়। সেই উনিশ শতকেও প্রবল প্রশ্ন করেছিলেন বিয়ে নামের প্রতিষ্ঠানটিকে। বিবাহ সংক্রান্ত নানা রকম আলোচনা তখন ভারতীর পাতায়। সম্পাদক স্বর্ণকুমারী সেগুলোকে বলতে চান সামাজিক প্রবন্ধ, যার উদ্দেশ্য জনসাধারণের ক্ষণস্থায়ী মতের স্রোতে না ভাসিয়া যুক্তি দ্বারা সামাজিক গতিবিধি নির্ণয় করা। তার নারীবাদ কেবল কলমে ছিল না, পথে নেমেছিলেন তিনি। পথে নামারই ডাক দিয়েছিলেন সাথীদেরও। 1886 প্রতিষ্ঠা করলেন সখী সমিতি, বাংলার প্রথম নারীদের দ্বারা পরিচালিত এবং নারীদের কল্যাণে নিবেদিত সংগঠন। স্বর্ণকুমারী দেবী বুঝেছিলেন কেবল শিক্ষা নয়, নারীদের প্রকৃত মুক্তির জন্য অর্থনৈতিক স্বনির্ভরতা অপরিহার্য। সখী সমিতির মূল লক্ষ্য ছিল সমাজে অবহেলিত অনাথ বালিকাদের এবং অসহায় বিধবাদের আশ্রয় দেওয়া, তাদের শিক্ষার ব্যবস্থা করা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। শ্রোতাবন্ধু, আজকের এই খোলা আকাশে পর্বে আপনাদের সঙ্গে যেই বিষয় আমি শেয়ার করছি সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবীর লেখা প্রথম বাংলা উপন্যাস কিভাবে তৎকালীন সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। এই বিষয়ে আরও তথ্য জানব, আরও শুনব কিছু কথা, তবে একটি গানের পর ফিরে আসছে আবারও। আপনারা টিউন করে থাকুন 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ত। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে খোলা আকাশ পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি স্বর্ণকুমারী দেবীর প্রথম লেখা উপন্যাস নিয়ে। তৎকালীন সমাজে কিভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল কথা বলছিলাম। 1886-তে তিনি সখী সমিতি প্রতিষ্ঠা করলেন, কারণ স্বর্ণকুমারী দেবী বুঝেছিলেন কেবল শিক্ষা নয়, নারীদের প্রকৃত মুক্তির জন্য অর্থনৈতিক স্বনির্ভরতা।

অপরিহার্য। বিধবাদের এমনভাবে শিক্ষিত করে তোলা হতো যাতে তারা জেনা না শিক্ষয়িত্রী হিসেবে কাজ করতে পারে। সখী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ঘাটতি মেটানোর উদ্দেশ্যে স্বর্ণকুমারী দেবী এক অভিনব পন্থা গ্রহণ করেন। 1988 29 ডিসেম্বর কলকাতার বেথুন কলেজ প্রাঙ্গণে তিনি এক বার্ষিক প্রদর্শনীর বা মহিলা শিল্পমেলার আয়োজন করেন। এই মেলায় ভারতের বিভিন্ন প্রান্তের অর্থাৎ ঢাকা, শান্তিপুর, কাশ্মীর, বারাণসী, আগ্রা, জয়পুর, বোম্বাই কুটির শিল্প ও হস্তশিল্প প্রদর্শিত এবং বিক্রিত হয়। এই মেলার দুটো উদ্দেশ্য ছিল,

সখী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ঘাটতি মেটানোর উদ্দেশ্যে স্বর্ণকুমারী দেবী এক অভিনব পন্থা গ্রহণ করেন। 1988 29 ডিসেম্বর কলকাতার বেথুন কলেজ প্রাঙ্গণে তিনি এক বার্ষিক প্রদর্শনীর বা মহিলা শিল্পমেলার আয়োজন করেন। এই মেলায় ভারতের বিভিন্ন প্রান্তের অর্থাৎ ঢাকা, শান্তিপুর, কাশ্মীর, বারাণসী, আগ্রা, জয়পুর, বোম্বাই কুটির শিল্প ও হস্তশিল্প প্রদর্শিত এবং বিক্রিত হয়। এই মেলার দুটো উদ্দেশ্য ছিল, বিধবাদের কল্যাণে তহবিল সংগ্রহ করা এবং দেশীয় কুটির শিল্পকে উৎসাহ দেওয়া। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে দেশি পণ্য ব্যবহারের ডাক দেওয়ার অনেক আগেই অর্থনৈতিক স্বনির্ভরতার বীজ বুনে দিয়েছিলেন তিনি। স্রোতের বিপরীতেই তো ছিল তার যাত্রা। স্নেহলতা বা পালিতায় বাল্যবিবাহ, বৈধব্যের ট্র্যাজেডি এবং সামাজিক অবহেলার চিত্র তুলে ধরে নারী শিক্ষা ও আত্মনির্ভরশীলতার কথা বলেছেন। কাহাকেতে আবেগের অধিকারের প্রশ্ন তুলেছেন। কেবল কবিতা বা উপন্যাস তো নয়, লিখেছেন বহু প্রবন্ধ, বিজ্ঞান সাহিত্য, ভারতী এবং তত্ত্ববোধিনী পত্রিকায় নিয়মিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতেন, লিখেছিলেন পৃথিবীও। সমকালীন ঔপনিবেশিক বাংলায় জনপ্রিয় হওয়া মেসমেরিজম নিয়েও গভীর আগ্রহী হয়ে প্রবন্ধ লিখেছেন। জীবনভর প্রতিবাদ্যতার পুরুষের সম্মোহনের বিরুদ্ধেই। শ্রোতা বন্ধু, আজকে আমরা এই খোলা আকাশ পর্বে কথা বলছি স্বর্ণময়ী দেবীর লেখা প্রথম উপন্যাস নিয়ে আলোড়ন। জানবো এই ব্যাপারে আরও অনেক তথ্য, তবে একটি গানের পর।

কথা বলছিলাম আজকের এই খোলা আকাশ পর্বে স্বর্ণকুমারী দেবীর প্রথম লেখা উপন্যাস নিয়ে তৎকালীন সমাজে কিভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। স্বর্ণকুমারী দেবীর দীপু নির্মাণ উপন্যাসটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি। ঠাকুর পরিবারের এই প্রতিভাবান কন্যা যখন এটি রচনা করেন তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। প্রকাশের পরপরই এটি তৎকালীন সুধীর সমাজে এবং সাধারণ পাঠকদের মধ্যে এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী প্রকাশের পর বাংলা উপন্যাসের ধারা যখন সবে মাত্র ডালপালা মেলছে ঠিক তখনই স্বর্ণকুমারী দেবী দীপু নির্মাণ নিয়ে হাজির হন। এটি ছিল কোনো বাঙালি নারীর লেখা প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস। তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে বসে একজন নারী এমন একটি বীরত্ব গাথা ও রাজনৈতিক পটভূমির উপন্যাস লিখতে পারেন তা ভাবতেই অনেকে অবাক হয়েছিল। উপন্যাসটির মূল ভিত্তি ছিল ভারতের স্বাধীনতা ও পরাধীনতার গ্লানি। পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘোরির যুদ্ধের পটভূমিতে বিশেষ করে রাজপুতদের বীরত্ব এবং বিশ্বাসঘাতকতার গল্প এই উপন্যাসে উঠে এসেছে। ব্রিটিশ শাসনামলে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং দেশপ্রেমের এমন জ্বলন্ত বাণী পাঠকদের মনে জাতীয়তাবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল। দীপ অর্থাৎ স্বাধীনতার আলোর নির্বাপন বা নিভে যাওয়ার ট্র্যাজেডি পাঠকদের গভীরভাবে

রূপে স্পর্শ করেছিল। দীপনির্মাণ প্রকাশের পর তৎকালীন বিখ্যাত পত্রিকাগুলোতে এর ভূয়সী প্রশংসা করা হয়। ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে বের হওয়া এই সাহিত্য কর্মটি প্রমাণ করেছিল যে সাহিত্য সাধনায় নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। এটি পরবর্তীতে অনেক বাঙালি নারীকে কলম ধরতে সাহস যোগিয়েছিল। যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে স্বর্ণকুমারী দেবীর দীপনির্মাণ কেবল একটি আখ্যান ছিল না, এটি ছিল তৎকালীন পরাধীন ভারতের বুকে দাঁড়িয়ে এক বাঙালি নারীর স্বাধীন চেতা মনের জোরালো হুঙ্কার, যা সমাজকে ঝাঁকুনি দিতে বাধ্য করেছিল। শ্রোতা বন্ধু, আজকের এই খোলা আকাশ পর্বে আমরা শুনলাম স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস লেখা নিয়ে তৎকালীন সমাজে আলোড়ন সৃষ্টি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM অত্যন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্ব, আমাদের এবারের পর্ব সেরা কথা পর্ব। শ্রোতা বন্ধুরা, আসছে রবিবার, সাহিত্য সম্রাট

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাই আজকে সেরা কথা পর্বে আপনাদেরকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাব। চলুন শুরু করা যাক আজকের পর্ব।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, যদি অন্য কেহ তোমার প্রণয় ভাগী না হইল তবে তোমার মনুষ্য জন্ম বৃথা। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। তিনি বলেছেন, কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মাদর আছে। বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মুক্তিক নাই,

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, প্রীতি সংসারে সর্বব্যাপিনী, ঈশ্বরী প্রীতি। তিনি বলেছেন, রমণী মণ্ডলী সংসারের নারিকেল, কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু কেহ কখন কাঁদি কাঁদি পারে না। সংসার শিক্ষা শূন্যা কামিনীকে সহসা হৃদয়ে গ্রহণ করিও না, তোমার কলিজা পুড়িয়া যাইবে। তিনি বলেছেন, নারিকেলের মালা বড় কাজে লাগে না, স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। নারিকেলের শস্য স্ত্রীলোকের বুদ্ধি, কর্কচি বেলায় বড় থাকে না, ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল, ঝুনোর বেলায় বড় কঠিন, দন্তস্ফুট করে কার সাধ্য, তখনই ইহাকে গৃহিণাপনা বলে। গৃহিণাপনা রসাল বটে, কিন্তু দাঁত বসে না। ছোবরা স্ত্রীলোকের রূপ, ছোবরা যেমন নারিকেলের বাহ্যিক অংশ, রূপ ও স্ত্রীলোকের বাহ্যিক অংশ, দুই বড় অসার, পরিত্যাগ করাই ভালো।

নারিকেলের বাহ্যিক অংশ, রূপও স্ত্রীলোকের বাহ্যিক অংশ। দুই বড় অসার, পরিত্যাগ করাই ভালো। তিনি বলেছেন, রমণীর রূপরজ্জু গলায় বাঁধিয়া কত লোক প্রাণ ত্যাগ করিয়াছে, কে তাহার গণনা করিবে? পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই। ধন, যশ, ইন্দ্রিয়াদি লব্ধ সুখ আছে বটে, কিন্তু তাহা স্থায়ী নহে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, যত বিদ্বান, বুদ্ধিমান, দার্শনিক, সংসার তত্ত্ববিদ যে কেহ আস্ফালন কর, সকলে মিলিয়া দেখো পরসুখ বর্ধন ভিন্ন মনুষ্যের অন্য সুখের মূল্য আছে কিনা। না, নাই। তিনি বলেছেন, ইন্দ্রিয় পরিতৃপ্ত বা পুত্রমুখ নিরীক্ষণের জন্য বিবাহ নহে। যদি বিবাহ বন্ধনে মনুষ্য চরিত্রের উৎকর্ষ সাধন না হইল, তবে বিবাহের প্রয়োজন নাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, নূতন কথা যে বলে সেই পাগল বলিয়া গণ্য হয়। তিনি বলেছেন, পুরুষ ভূষণ বিনা সন্তুষ্ট থাকে, স্ত্রীলোক ভূষণ বিনা মনুষ্য সমাজে মুখ দেখাইতে লজ্জা পায়। অথচ অতএব স্ত্রীলোকদিকের নিজের ব্যবহার দ্বারা বোঝা যাইতেছে যে পুরুষ অপেক্ষা স্ত্রী জাতি সৌন্দর্য বিষয়ে নিকৃষ্ট। শ্রোতাবন্ধু, আজকের এই সেরা কথা পর্বে আপনাদেরকে যার সেরা কথা শোনালাম, তিনি হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের এই সেরা কথা পর্ব এখানেই শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরেই ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরো জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা কাছে থাকবো, আলোর ব্যবস্থা আছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু থাকবে।
0: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে

0: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতিমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আরো বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। মস্কোয় দ্বাদশ প্রিমাকোভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়া সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
1: I do think as foreign ministers, it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy, of our country, do with each other in their interactions. In coordinating that and in really fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু ও মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
2: I also refer to unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been

0: and will remain so.
1: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনো পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15ই মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণে সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘন্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হল।
2: চাসমাই তঙ্গনি বিসিংতেই সাগো এইচআইভি সলোই মানো
3: তুমুকে বো এইচআইভি বাই মানজাক থতক মাতং জাখে হাসতে নে জে শাশাক হাম নগো থাঙ্গে আইসিটিসি খতলো মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামু খলাইনা নাং ন কক বিতি না দি
2: এইচআইভি তে এইচ নি কক কোবিনো কাহাম কে সিদি নিনি লাং মানো হাম জাগে এইচ নো কা সুদি
3: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাখ হামতাই নকুং হাম গ্রাইনাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকো হাম গ্রাইনি বাগে আওয়াই যা।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িও কল্পনা দেববর্মা দিন কক্তমা বুবাগ রংখা কামি হামক্রাই নাইখং অ রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানি বাকে খক নৈরা চিসা রোজাক সিনিচিসা রাসাই হাইরাং গসিমু রেখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে ও জরা কলক তাই তংসক নাই তৈ খুরমপুনি সেবরনা ওয়ানসুকটাং যাসাক নাও মিশন মুড সামু টাকনা সাকা ফান বক্সিনকা হায়ং কাপো তিন নিশিমি চেঙ্গানো গ্রুপ বেরামনি বাইথাক ম্যাচ কামি হামক্রাই নাইখং ও রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানি বাকে খক নিরা চিসা রোজাক সিনিচি সারা সাইহাই রাং সেবায়ু সারা দকচি থাম কিলোমিটার চারা সিনিচি নই মিটার কলক হাই কাই চুকুচি দবলাহার সামনাও গসিমু রেখা গসিমু টং বুতং রংনি সেব বাই হাসানি কাই চুকুচি দক লুকু আমচায় কাহামকু লাহার থাংলাইসু সেব সামি তিসা জাগানো আবু বাই রং সা খামনক তাই কামিনি হাতিও থাংলাইসু খাইনাও লাইটে সঙ্গানো তাই আমচাইনি লুকুর বানিয়া খাইমা সেব বাই রং থংতুই চুকজাক অঙ্গানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই কাশ্মু মন্ত্রী রাজনাথ সিং তিনি রানী দুর্গাবতী শাক বেদক লাংমা সালত তিনি বন খুলমুয়া ফারকা

দলাম অমিতা রানী দুর্গাবতীন খাকুয়ার তাই বরী ফানে ফনুক মারি হানে খুরচাখা রাজনাথ সিং সাকা হা তাই হুকুমো খাতি না ও রানী দুর্গাবতী খাকরাক উমা সিনেম রেখা ন্যাশনাল হাইওয়েস অথরিটি অব ইন্ডিয়া এবার NHAI হাকতর গনাঙ্গে বসং লাহার কতর করিডোর গসিমুং কারে পার্কিং তাই রায়দা করে দখল খাইমা কাসোনা সাইতকমুং গ্রা খাইকা লাহার রেকা লামতাই লাহার কতর নাইখুনি বেখাক্তি সাজাকা সুপ্রিম কোর্টনি দাগিমুং রুগী অচেতন নাহার জাখা মন্ত্রী হকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গী জরা কলক তাই তংসুক নাই তৈ খুরমপুইনি সেব রনাওয়ান সুক্তাং ইয়াসাক নাও মিশন মোডো সামু তাংনা সাকা ফানপক্সিনকা তিনি আগরতলা ও TIFT ওয়ার রুম গুমতি তৈমানী তৈ সামুগ ফনাঙ্গই আগরতলা ও ককচাবজাক তৈ সেবরনা বাবাইন তৈ কাইসা কুচুক বেরেমনি ককলাম সালেমা পান্ডো ব সাকা তাবুনি জরা যে তৈ তৈনি এরেং সবাইম অঙ্গৈ তঙ্গ এবার জুদা জুদা বখাকি তৈ সামুগ ফনাংজাগিয়া অঙ্গৈ তঙ্গ ও তৈন সামুগ ফনাংনা ও নাংমানি চেতন নাহারনা নাংনায় ককলাম সালাইমা ও মানজাখা তাঙ্করা কিরণ গীতে আকর্ষণ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবার IGNCA দিল্লি কতাল লাইবুমা গনাং সালসি সালকা ভারতনি তংরাই দারুকজাক রমৈতি সানা নাহারী কাইসা ফনুকমুং জেংজাখা অ ফনুকমুং জুলাই তালনি নৈরা সালমারি জরা তঙ্গানো IGNCA এ দিল্লি কতাল সর ওয়াতাই হানি সামজাক মানিনি লাইবুমা রুকজাক সালসি সালকা ভারতনি মানিখনি কুচুক বেরেমনি অ ফনুকমুং জেঙ্গি রেজাখা মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরগ্নে মানজক মুংতাই খা কামন ফান্ডুই কাইসা সেরাই সেরাই কাহামকুক নাইকল মুং সংসাই তিসানা নাহারে মুখ্যমন্ত্রী স্বামী পেশু সামুবুতাং কাইসা নাংকুক মা ইয়াপ্রি দিন আগরতলা হাফাংনি তংথেনগ মুখ্যমন্ত্রী স্বামী পেশু পান্ডাও মানজাকি ব মকক সাকা ব সাকা অ চেতনী সেব বাই হাসিনী জুদা জুদা আমচানী লোকরক বাই বরকনি জঞ্জাল সানমুতাই কক রগ্ন সালাইনা সেব মানি টঙ্গু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী ককতমানে আপডেট মাননাখে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্র ককতমা আপডেট মাননাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি অ টালনি নীতিচার সালমারি ককতি সালনি ফুং দামচিসা ও আকাশবাণী মনকে বাদ পান্ডা ও হাকতর তাই বই হাকতনি লোকরক বাই কগলাম সালাইয়ানো অবঙ্গানে মনকে বাদ নি ফিলসারা থামচি বা বেরমনি পান্ডা মন্ত্রী বক্রক লোকরক ন বরনি ওয়ানসুকমা খা কামা কক মনকে বাত রহরনানি কবখা মাইক অব ওপেন ফোরাম এবা নম এপস লোকরকনি ওয়ানসুং রগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুং রগ্ন রেকর্ড খাইয়ে মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবু তৈব SMS খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বসকাং সালনিচি দক জরা ফিয়কজাক টঙ্গানো হাইং বেরমি ফেকজাকনাই মানিতাই রায়দা গরিখে ফালমা কাসুমা সাল পালাইমানো রুগী তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনী সিমি হিমবত কাইসা সংযাজাখা থাই শিকলা হামক্রাই মন্ত্রী টিঙ্কু রায় অ হিমবতকন চেঙ্গি রেখা বর্ষাকা ফেকজানাই মানিনে হামিয়া বাবাইনতী লোক হজাকমুং বাংরনা নাহারী হাস্তে হাপাং জুদা জুদা চেতন জাগ নাহারী তঙ্গ অ হিমবতক গ আপনি ন কাইসা বখা ব ফেকজানাই মানিবাই সরংনাই তাই শিকলা দফানো হজাক দংনা নাংথাই হনি সাকা হিমবতগ মানজাখা সালথং হাংকনি জিলা কাসকু অক্রা বিশ্বজিৎ শীল ত্রিপুরা বুড়ি কমিশনী চেয়ারপার্সন জর্ণা দেববর্মা ত্রিপুরা চেরাই নাইমথাং কমিশনী চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সালথং হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকসং হুকবার নাইখুনি চেতন বাই তিনি শান্তির বাজারের মুকুট অডিটোরিয়াম দক্ষিণ হাংকর বেরেমনি খেট বাচাও সামুবুতান সংসারজাখা আপনি চেঙ্গে রেখা সুনামকর্তাই বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা আরও মানজাখা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নিয়ে কাসক অকরা দীপক দত্ত MLA প্রমোদ রিয়াং আকর্ষণ

0: স্বাস্থ্য নিয়ে কুসুক রংমন্ত্রী কিশোর বর্মন তিনি কলকাতা ও পশ্চিমবঙ্গ নিয়ে কুসুক রংমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বাই পান্ডা কাশ মালাইখ্যা কলকাতা নি বিকাশ ভবন সংযাজাক ও পান্ডা ও হাস্তি নি সরঙ্গী টংনাই রক বাই গরংজাক রগ্নতী কগলাম সালাইজাখা ভারত হাপনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবার পিএম ইজিপি পিএম বিশ্বকর্মা হাস্তে হাপনি স্বাবলম্বন খবৈ জুদা জুদা তাং সামুং রুকজাক সামুং বুতাংনতী হজাবুং পান্ডা কলের শহরনি দলুগাঁও সংসারজাখা সুনামকর্তে বানিয়া নাইখুনি চেতন বাই সংসারজা ও সামুং বুতাংন চেঙ্গিরেখা সন্দীপুর পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন শম্পা দাস পাল অম্বুবাচীন রোগী তিনি আমা ত্রিপুর সুন্দরী মান্ডব টংঠার চাজাকাই রক গবাং কথুমা নুকজাখা খুম বাই চিঠিউই তিসাজাখা মান্ডবন জুদা জুদা থাইনি ফাইনাই বুড়ি র অম্বুবাচীনি লাইবুমান রোগী খরকসা তাই খরকসান সিন্দুর ফুলই কাহামনি বাকে সুরি লাইখা নিশাই নিশিত হায়ুঙ্কা ফুটবলনি গুরু বেরেমনি বেবাক হাকতর কাইনি খলাই ম্যাচ থা তাবো ওয়াইসাকে ম্যাচ থা তংখতে অ ম্যাচ ডগ্ন রোগী উলনি রাউন্ড কোয়ালিফাই উনাতাই এলিমিনেট চংজাগানো তাবনি বিশিং কাইসিনি হাকতর আমেরিকা মেক্সিকো জার্মানি ফ্রান্স নরওয়ে আর্জেন্টিনা তাই কলম্বিয়া রাউন্ড অফ 32 কোয়ালিফাই অংখা তাইব কাইনিচিবা থাই দংখো পাইথাক ম্যাচ বেবা গ্রুপনি কাইবরি হাকতর জরা কাইসাওন থাকা অংখরান তিনি ভারতনি জরানো রোগী হরনি দামচিনি সতি থামচিও গ্রুপ বি ও সুইজারল্যান্ড বাই কানাডা তাই বসনিয়া হারজে গুভিনা বাই কাতার কাইনি ম্যাচ থাকলায়ানো গ্রুপ সি ও ব্রাজিল বাই স্কটল্যান্ড তাই মর্কো বাই হাইটে থাকলায়ানো হরনি দাম থাম সতি থামচিও খনাফুং দাম দক সতি থামচিও গ্রুপ এ ও দক্ষিণ আফ্রিকা বাই দক্ষিণ কোরিয়া তাই চেকিয়া বাই মেক্সিকো থাকলায়ানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা বুড়ি রকনি অরণি টি টুয়েন্টি ক্রিকেট থাইমাও তিনি কাইব্রি থমুখা নরসিংহনি পিটিএ থল কাইনি থাইমাও নিউ প্লে সেন্টার রান বুড়ি বাই বাডারঘাট কোচিং সেন্টার ন তাই কসমোপলিটন ক্লাব বাই রান স্নিচি বুড়ি বাই আগরতলা কোচিং সেন্টার ন ম্যাচেনখা ইয়ং এমবিবি স্টেডিয়াম কাইনি থাইমাও ইউনাইটেড ফ্রেন্ডস উইকেট কাইসিনি বাই চলমান সঙ্গন তাই চাম্পমরা কোচিং সেন্টার রান চি বুড়ি বাই ব্রাইট ক্লাব না ম্যাচেনখা বুসকাং দামনি চিবুড়ি হাস্তিনি বেবা হাঙ্করে ফেরাং কংমা বাই বাকসা গবাংকে বাতি বাই মানুহনি হজা খাই রেখা নবরতিবার নাইখুং খনার সালনি সাকানি তুমারি থামচিবুড়ি ডিগ্রি তাই খামনি নিশিদ ডিগ্রি সেলসিয়াস গান গিনিও টঙ্গানো কক্তমা পাইন সিগাং কক্তমা বুবর তাই বৈশা কামি হামক্রাই নাইখুং অ রাং বিশি ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলবুড়ি বেরেমনি বিশিং ত্রিপুরানি বাকে খক নিরা চিসা রাজাক সিনি চিসা রাং কসিমুং রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তেও জরা কলক তাই তংসুকনা তৈ খুরমপুনি সেব রা সাকা ফানবসিনকা কক্তমা তিনি বাকে অরণ্য পাখিয়া অরণ্য কক্তমা আবাইঙ্গান খনা ফুং দামসিনি সতীব্রী জীব
1: মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নান ঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গ্রাম উন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা পেয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জল সম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে বিশালভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। এবার সংবাদ বিস্তারিত। গ্রাম উন্নয়ন মন্ত্রক চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চতুর্থ পর্যায়ের অধীনে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 161 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন

দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ বাজারের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে সহজে পৌঁছানো যাবে, যা এই এলাকাগুলোতে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই প্রকল্পগুলো সরকারের বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নেরও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও গ্রামোন্নয়ন মন্ত্রক আজ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ সংযোগের ব্যবধান পূরণে এবং সমগ্র গ্রামীণ ভারতে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়ন প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কলকাতার বিকাশ ভবনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত সরকারের প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী বা PMEJP PM বিশ্বকর্মা রাজ্য সরকারের স্বাবলম্বন সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্প নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাস শহরের ডলুগাঁতে অনুষ্ঠিত হয়। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলা সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু পর্বে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি তাদের সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার TIFT ওয়ার রুমে গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ জল অপচয় হচ্ছে, বিভিন্ন কারণে ব্যবহার করা যাচ্ছে না, সেই জলকে কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় তা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকের শুরুতে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে সচিত্র উপস্থাপনার মাধ্যমে আগরতলা শহরের বর্তমান ও ভবিষ্যৎ পানীয় জলের চাহিদা, বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও গোমতী নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত দীর্ঘমেয়াদী জল সরবরাহ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। আন্তর্জাতিক মাদক ও অবৈধ বাজার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেন। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এই পদযাত্রা তারই এক অঙ্গ। তিনি মাদক থেকে দূরে থাকতে ছাত্রছাত্রী যুব সমাজকে নিজেদেরই সচেতন হওয়া দরকার। পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও পদযাত্রায় অংশ নেন। কৈলাস শহর অনুকুটি কলাক্ষেত্রে আজ নেশামুক্ত ভারত অভিযান সপ্তাহ, মাদকের অপব্যবহার, অবৈধ বাজার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। অনুকুটি জেলার জেলা শাসক মেঘা জৈন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এবং নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, শিক্ষা দপ্তরের ওএসডি বেনী মাধব চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমাবেত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। তাছাড়া নেশার বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারকারী ও যাত্রাও সূচনা করা হয়। কৃষি দপ্তরের উদ্যোগে আজ শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে দক্ষিণ জেলা ভিত্তিক ক্ষেত বাঁচা অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ এলার্টে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24 জুন পাসপোর্ট আইন প্রণয়নকে স্মরণ করার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সামাজিক মাধ্যমে সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, শক্তিশালী নাগরিকের আদর্শে পরিচালিত হয়ে পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ, সহজলভ্য করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে, নমো

0: জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800 কল করে হিন্দি এবং ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। অম্বুবাচী উপলক্ষে আজ 51 শক্তিপীঠের অন্যতম মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফুলের সাজে সেজে উঠেছে মাতাবাড়ি, যা ভক্তদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে আগত মহিলারা অম্বুবাচীর ঐতিহ্য মেনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। জম্মু জেলায় TSR সপ্তম ব্যাটালিয়ন সদর দপ্তরে আজ মেগা রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা। শিবিরে মোট 130 জন TSR জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ে প্রতিটা দেশ দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। এখন বাকি রয়েছে একটি করে ম্যাচ, আর এই ম্যাচগুলির উপর নির্ভর করবে অধিকাংশ দেশের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাইং করা বা এলিমিনেট হওয়া। 12টি গ্রুপ থেকে দুটি সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দেশ এবং আরও 8টি সেরা তৃতীয় স্থানাধিকারী দেশ খেলবে পরবর্তী নকআউট পর্যায়ে। ইতিমধ্যেই 7টি দেশ যথা আমেরিকা, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া রাউন্ড অফ 32 কোয়ালিফাইং করে গেছে। বাকি রয়েছে আরও 25টি স্থান। শেষ ম্যাচগুলি প্রতিটা গ্রুপের 4টি দেশ একই সময়ে খেলতে নামবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির সুইজারল্যান্ড বনাম কানাডা, বর্ষনীয় এবং হার্জেগোভিনা বনাম কাতার ম্যাচ দুটি শুরু হবে। গ্রুপ সির ব্রাজিল বনাম স্কটল্যান্ড এবং মরক্কো বনাম হাইতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার সময় রাত 3:30। আগামীকাল সকাল 6:30 রয়েছে গ্রুপে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া বনাম মেক্সিকো ম্যাচ দুটি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে দুটি খেলায় নিউ প্লে সেন্টার 4 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকেও কসমোপলিটন ক্লাব 74 রানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। এদিকে MBP স্টেডিয়ামে দুইটি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 7 উইকেটে চলমান সংঘকে এবং চাম্পামরা কোচিং সেন্টার 14 রানে ব্রাইট ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার দুটি করে খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইউথ ক্লাব 2-0 গোলে সাই SDC দলকে পরাজিত করে। পরে একই মাঠে ইউনাইটেড BST এবং TTADC দলের খেলাটি গোল শূন্য ড্র হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ খবর হল গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর S. জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত স্বচ্ছ সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য রবি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল 7:35।
1: আপনি জানেন কি, STI অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু HIV সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে STI RTI এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী। আমাদের এবারে রংমহল পর্ব। রংমহল পর্বে আপনারা শুনবেন নাটক বিপন্ন উপগুপ্ত।

0: রচনা সমীরণ আচার্যি এবং প্রযোজনা অজিত মুখার্জি।
1: রবার্ট ব্রাউনিংয়ের পোফ্রোইয়াস লাভা অবলম্বনে আজকের নাটক বিপন্ন উপগুপ্ত, রচনা সমীরণ আচার্য, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। বিপন্ন

0: এটা কখনো হতে পারে না। নিশ্চিত প্রত্যাখ্যানের পর আবার বুঝিয়ে দিতে চাও ক্ষণতর প্রেমের অবাধ অধিকার? না, সেই অধিকারের সুললিত প্রতিশ্রুতি নিয়ে তুমি মুগ্ধ ললিত গীত রচনা করো, কিন্তু সেই সঙ্গীতে আমি সঙ্গতের দায়িত্ব নিতে পারবো না। বাসর রাত্রি আমি আর রচিব না প্রিয়ে, দীর্ঘদিন পর এই বর্ষার রাতে তুমি আমাকে ভালোবাসা ফেরত দিতে এসেছো।
1: কি বিভৎস দেখাচ্ছি তোমাকে, তাকাও আমার দিকে, তাকাও আমার কথা শুনো, বিশ্বাস করো, বিশ্বাস করো আমার পবিত্রতম সত্য ভাষণ শুনো। অবন্তী, অবন্তী, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি অবন্তী।
0: শাট আপ! ভালোবাসা শব্দটা কতবার কতভাবে উচ্চারণ করেছো বলো, বলো কত বর্ষার রাতে সঞ্চয়তা সাক্ষী রেখে বাসব দত্তা হয়েছো বলো, বলো, চুপ করে থেকো না ডার্লিং, বলো বলো, সে ওরাই,
1: চুপ করো, চুপ করো।
0: Why not? Shout, I must. চিৎকার করবো না, কি বলছো তুমি মিতা, কি বলছো? আমার ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমার প্রাক্তন প্রেয়সী সুনিশ্চিত আত্মসমর্পণের অঙ্গীকারে আমার সামনে নত জানো, আর তুমি বলছো কিনা?
1: তুমি চুপ করো, তুমি স্থির হও।
0: স্থির? স্থির তো আমি ছিলাম, বঞ্চিত একক নির্বাসিত জীবনে আমি তো স্থির ছিলাম, কিন্তু স্থির থেকে স্থিরতর তো তুমি থাকতে দিলে না। সত্যি করে বলো তুমি আমায় ভালোবাসো?
1: বাসি।
0: তোমার পরিবার?
1: বিচ্ছিন্ন হতে পারে।
0: তোমার স্ট্যাটাস?
1: নিতান্তই ঠুনকো।
0: তোমার মরাল কারেজ?
1: সিদ্ধান্তে আমি স্থির।
0: তোমার সুপ্রিয়?
1: ও অবন্তি, স্টপ, প্লিজ স্টপ।
0: তুমি সুপ্রিয়াকে ভালোবাসো?
1: না।
0: তাকে তুমি ঘৃণা করো?
1: না।
0: তবে?
1: সে আমার ঘৃণার অযোগ্য।
0: তার মানেই তো সুপ্রিয় তোমার মনে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। ভালোবাসা আর ঘৃণা দুটোকে পাশাপাশি বসিয়ে সুপ্রিয়কে মাঝখানে রেখে তুমি চুলচেরা বিচার করেছো। এমনি চুলচেরা বিচার করে তারপর যদি আমাকেও কোনোদিন?
1: না না না
0: না না, পুতুলি আছে নায়ক হতে আমি রাজি নই।
1: আমাকে ভুল বুঝুন অবন্তী, ভুল আমি করেছিলাম। ভালোবাসার ছোট্ট গোলাপকে জনপদের ভিড়ে আমি পিষ্ট করে দিয়েছিলাম। সব সত্যি, সব সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্যি এখন এই মুহূর্তে সুনিশ্চিত আত্মসমর্পণ করতে আমি প্রস্তুত। প্রাচীন পরিত্যক্ত সমাধি ক্ষেত্রের সীমানায় দাঁড়িয়ে আমি দু হাত বাড়িয়ে আশ্রয় চাইছি অবন্তী, তুমি আমাকে আশ্রয় দাও, আমাকে এখান থেকে অনেক অনেক দূরে নিয়ে চলো, যেখানে সুপ্রিয়র বিভৎস দাবি নেই, যেখানে স্বর্গদ্বীপে বাংলার জন্য এতটুকু আকুতি নেই। তুমি আমাকে, তুমি আমাকে নির্জন কোনো জায়গায় নিয়ে চলো, যেখানে শুধু তুমি আর আমি।
0: কিন্তু ভেবে দেখো মিতা, এদিকে বৃষ্টি পড়ছে মাটিতে, বৃষ্টি পড়ছে আমার ঘরের বিষণ্ণ বিধ্বস্ত পলেস্তারা ছুঁয়ে, আর ওদিকে বৃষ্টি পড়ছে সুপ্রিয়র হৃদয়ে। লক ওর নিভৃত কোনো শৌখিন ফ্ল্যাটে সুপ্রিয়র কণ্ঠস্বর বারবার ছুঁয়ে যাচ্ছে মেঘদূত, বারবার সুপ্রিয় বলে পড়ছে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।
1: এই অমর মুহূর্তে আমাকে সেই সুপ্ত কথা বলতে দাও অবন্তি।
0: আমিও তো অজস্রবার আমার বুকের গোপন ব্যথাকে বারবার চেয়েছি তোমার আন্তরিক ইন্দ্রিয়ের কাছাকাছি নিয়ে যেতে, কিন্তু কিন্তু মনের দরজা তোমার ছিল রুদ্ধ, আর খোলা জানালা দিয়ে তোমার মৌসুমে মন চলে গিয়েছে দীঘা কিংবা কোনো অন্য সমুদ্র সৈকতে। সেখানে বনভোজন করেছো, অর্জুন গাছের নিচে বারবার সুপ্রিয় সাথে উচ্চারণ করেছো বৈষ্ণব পদাবলী, প্রশস্ত রাজপথে সুপ্রিয় পুষ্পক রথে গলিয়ে দিয়েছো তোমার 20,000 উত্তাপ, আর সিংবাদের নতুন সুপ্রিয় খেলে গিয়েছে জীবনের উষ্ণ টুর্নামেন্ট।
1: নক্ষত্র একদিন মরে যেতে হয়, কিন্তু কিন্তু যুক্তিহীন ভ্রান্ত উত্তমতা মৃত্যুদিন থাকতে পারি না অবন্তি। আজ পৃথিবীকে ঈশ্বরকে সাক্ষী রেখে এই মুহূর্তে, এই মুহূর্তে আমার সমস্ত প্রাচীন উচ্ছ্বাসের প্রাচীন গর্বের সমাধির ওপর এসো, এসো, আমরা নতুন করে ঝাউ গাছের চারা লাগাবো।
0: তারপর? তারপর বর্ষা যখন শেষ হবে তখন শারদ জ্যোৎস্নার রাতে আবার যদি তোমার মৌসুমি মন হাওয়া বদল চায়, আবার যদি মিষ্টি হেসে আমায় তুমি বলে যাও ওয়ান চ্যাপ্টার ইজ অলওয়েজ ফলোড বাই অ্যানাদার,
1: তার দিনে তো আমি বধূ থেকে মাতা হয়ে গেছি।
0: আশ্চর্য, আশ্চর্য, আমি বিস্মিত। মিতা আবার বলো, এমন কিছু বলো যাতে আমি পরিষ্কার বুঝতে পারি যে ভালোবাসা পাওয়া যায় বর্ষার রাতে। প্লিজ, প্লিজ, টু ওয়াটার দ্যাট ওয়ান ওয়ার্ড মোর। মিতা, মিতা, পারো মিতা?
1: কি দেখছো অমন করে?
0: আমি, আমি দেখছি তোমাকে, তোমার সোনালি চুলের অন্তঃপুরে হাজারো জোনাকির বাসর সাজিয়েছে রূপালী বৃষ্টি, শরীর বেয়ে গড়িয়ে পড়ছে তরল মেঘ, তুমি স্থির উর্বর জলাঙ্গী প্রতিমা। তুমি, তুমি এখন ভালোবাসার স্বার্থে এই বর্ষাকে, এই ঝোড়ো বাতাসকে, পৃথিবীকে এবং পিতামহ ঈশ্বরকে সাক্ষী রেখে তুমি কি করতে পারো মিতা?
1: আমি বৃষ্টির মতো অকৃপণ হতে পারি,
0: ভালোবাসা তাতে অমরত্ব পেতে পারে,
1: আমি তোমার ভালোবাসার মধ্যে নিঃশেষ হয়ে যেতে পারি,
0: মুহূর্তকে তুমি অনন্ত করে দিতে পারো,
1: আমি কুমারী থেকে নারী হতে পারি,
0: সংলাপে তো তোমার ফাল্গুন। কিন্তু, কিন্তু মিতা,
1: তবু, তবু বিবেচনা?
0: বেশ, বেশ, বিবেচনা তবে থাক, কাছে এসো, কাছে এসো মিতা, আরো কাছে আসতে পারো না।
1: আমি, আমি নিদ্রিতের কাছে স্বপ্নের মতো তোমার কাছে যেতে পারি
0: মিতা, মিতা

0: বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন এখন শুধু
1: এখন এখন এই সজল প্রকৃতিকে সাক্ষী রেখে এসো এসো আমরা ভালোবাসার পুনর্জন্ম বিশ্বাসী হই।
0: আমি আমি তৃষ্ণার তুমিতা,
1: আমি সুধা পাত্র হাতে সুজাতা, তুমি গ্রহণ করো আর আমি বের করে নাও বুদ্ধি সমস্ত শব্দের জগৎ থেকে আমাকে নির্জন করে নাও।
0: ভালোবাসা তবে সফীন হয়ে উঠুক রূপসাগরে,
1: রূপসাগরে ডুব দিয়ে তরুপ্রাতন বাজাবে অবন্তি।
0: অর্থাৎ উমরখ হইয়া নিবিড়তার পর আবার প্লেটুর বৈরাগ্য? ভালোবাসার পাত্রের জন্য
1: তবে তো আমার জন্য হতে পারে
0: না, না তা হতে পারে না। তবে হ্যাঁ, তবে হ্যাঁ আজ নয়, মনে হয় অন্য কোনো বসন্তে আমি পারমিতা সান্যাল নামে কোনো মহিলার কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম আমার সমস্ত সঞ্চিত মন। অথচ কি আশ্চর্য প্রসাধনে আক্রান্ত রাজপুরীতে বিস্বাদ রজনী নামে ধীরে নিলাম হয়ে যায় ভালোবাসার দিন, ঘুমের মধ্যে খান খান হয় ভালোবাসার জগৎ, জন্ম নেয় স্মৃতি। স্মৃতিকে নিয়ে লিমেরিক লেখা যায় মিস সান্যাল, কিন্তু দম্পতি হওয়া যায় না। অথচ তুমি আমাকে প্রবাসে বিবাহ দিতে এসেছো।
1: তুমি আমার স্বেচ্ছা সমর্পণের কোনো মূল্য দিতে চাও না বুদ্ধি।
0: শরতের লঘুপক্ষ মেঘ নিতান্তই আয়ুহী।
1: এ তোমার দম্ভ,
0: সত্য ভাষণ,
1: স্বেচ্ছাচার।
0: স্বেচ্ছাচারী বলেই তো ইচ্ছার বিরুদ্ধে সংগ্রাম করি ইচ্ছা অতীত গভীরতার জন্য।
1: তুমি নিষ্ঠুর।
0: অতৃপ্ত ঠোঁটের সামনে বন্দী কাঁচের গেলাসে তৃষ্ণার জল রেখে বারবার তুমি আমাকে সংযমের পাঠ শিখিয়েছ, এও তো এক ধরনের প্রবঞ্চনা।
1: অবন্তী অবন্তী, প্রাচীন কতগুলি প্রলাপকে মনে করে বর্তমানের পবিত্র ইচ্ছাকে বঞ্চিত করো না অবন্তী, প্লিজ।
0: আমার কোনো দুর্বলতা নেই, বঞ্চনা তাই প্রশ্নাতীত। তুমি ফিরে যাও তোমার লৌকিক সাম্রাজ্যে, এখানে ঋতুদের প্রবেশ নিষেধ, এখানে সমীরা ননাস্বাদিত, এখানে নিহত গোলাপ, নিহত পরিচিত রমণীর সৌরভ। তুমি এই জাদুঘর থেকে চলে যাও, তুমি চলে যাও বাতাসের দিকে পিঠ রেখে। আমি নির্বাক স্থৈর্যে বারংবার বলে যাব, স্মৃতি তুমি বেদনা, স্মৃতি তুমি কবিতা, স্মৃতি তুমি ভালোবাসা।
1: এ তোমার দুঃখের বিলাস অবন্তী,
0: এ আমার শপথ।
1: জ্যৈষ্ঠের আকাশে প্রকুটি ছিল বলে অভিমানী আষাঢ়ের অপমানের দিকে মুখ ফেরাবে না?
0: তবে কি বায়ুযন্ত্রের মতন প্রচলিত বাতাসের দিকে ভালোবাসার মুখ ঘুরিয়ে দেব? ভালোবাসা ডিডাকটিভ লজিক নয় মিতা, তার্কিক বাচালতার ইঞ্চিডের এক পদক্ষেপের পর একটা দের ফোর লাগিয়ে দিলেই ভালোবাসা স্পষ্ট হয় না। অতএব তুমি চলে যাও। ইয়েস, গেট আউট, আই সে ইউ গেট আউট।
1: তুমি উন্মাদ হয়ে গেছো অপন্তি।
0: উন্মাদ? কে আমি?
1: তুমি?
0: নো, নেভার। হ্যাঁ হ্যাঁ, পাগল আমি হয়েছিলাম যেদিন আমি বিশ্বাস করেছিলাম তোমার কথার একটাই অর্থ থাকতে পারে, যেদিন আমি বিশ্বাস করেছিলাম যে তুমিও একটা পরিপূর্ণ কবিতা হতে পারো। ইয়েস ইয়েস, দ্যাট ডে আই ওয়াজ ম্যাড, যেদিন আমি বিশ্বাস করেছিলাম এই সুপ্রিয় তোমার বন্ধু এবং শুধুই বন্ধু, যেদিন ঘাসের সমুদ্রে তুমি আর সুপ্রিয় টুকটা কথার মুড়ি ফেলেছো বুদবুদের মতন, আর আমি অনুপরভাবে নিশ্চিন্ত করেছি রজনীগন্ধার বিকেল, অথচ হাঁটু খেলে প্রার্থনা করেছি আমাকে রোদ্দুরের স্বাদ দাও। সেই দিনের সমস্ত কটা শব্দ, হ্যাঁ মখমলের রেশমের মতন দামি সব কটা শব্দকে আমি আমার রোজ নামচার সিন্ধুকে ভাঁজ করে রেখেছি। সেই সিন্ধুকে বন্ধ দরজা দীর্ঘ এই হবে
1: মূর্চি ধরা পুরনো দরজার কর্কশ আর্তনাদ আর হয় নাই শুনলাম,
0: কিন্তু তোমাকে শুনতে হবে। আচ্ছা মিতা, বিদিশাকে তোমার নিশ্চয়ই মনে আছে?
1: বুদ্ধি?
0: ইয়েস, বিদিশা চ্যাটার্জি, আমাদের চেয়ে একে আর জুনিয়র, কিন্তু তোমার ছায়ার মতন বান্ধবী। ইয়েস ইয়েস, সেই আমাকে সেই দিন শুনিয়েছিল কাহিনীর মতন তবুও বাস্তব, অকল্পনীয়ের মতন তবুও সত্যি এক উপন্যাস।
2: রবীন্দ্রসঙ্গীতের মতো বিষণ্নতায়
3: সত্যি বিদিশা, যে নিজের ভালোবাসার কথা ডার্লিং এর বান্ধবীর কাছে কাব্য করে বলতে পারে সে কবি হলেই হতে পারে, কিন্তু তার পৌরুষ সম্পর্কে আমার ভীষণ সন্দেহ আছে।
2: কেন, তুই অবন্তীকে ভালোবাসিস না?
3: ও ডোন্ট বি সিলি, ভালোবাসা একটা সেন্টিমেন্টাল ফুলের সঙ্গে,
2: কিন্তু ওর বিশ্বাস তুইও কি

0: দুর্দান্ত ভালোবাসিস।
1: প্রকাশ্যে প্রেমালাপের উত্তরে একটু একটু শিথিল হাসি, একটু একটু বাঁকা দৃষ্টি মাঝে মাঝে ছুঁড়ে দিই, আর প্রভুভক্ত গৃহপালিতের মতো ততই পরিতৃপ্ত হয়ে যায়।
0: কিন্তু যাই বলিস ভাই মিতা, তোর কিন্তু এটা মোটেই উচিত হচ্ছে না। ওকে পরিষ্কার বলে দেওয়াই ভালো।
1: অ্যাডমায়ারের সংখ্যা একক ছাড়িয়ে দশকে গেলে তৃপ্তি ছাড়া বিবাদ তো আর নেই।
0: তাহলে সেন্টিমেন্টাল ফুলের অ্যাডমিরেশনও তোর খুব অপছন্দ নয়?
1: ডোন্ট বি নটি সুইট। যে কি করে বোঝাবো বল, ইউনিভার্সিটিতে যখনই আমাকে দেখবে তখনই বলবে আকাশ নীল, ঘাস সবুজ, করিডোরে ভিড়, এবং লাস্ট রাইড টুগেদার এসব বলতে থাকবে। আমি চুপচাপ থাকলে ওর কথা তোর বেড়ে যায়। বিশ্বাস কর, উনি ন্যাকামো দেখলে আমার মাথা ধরে যায়। তাই এই মাথা ধরা তাড়াতাড়ি দূর করার জন্যে ও যখন করুণভাবে বলতে থাকে তাহলে তুমি কথা দিচ্ছ আমার জন্য অপেক্ষা করবে, তখন বাধ্যই বলে দিই হ্যাঁ। ব্যাস
0: ব্যাস, তারপর?
1: তারপর ফস করে একটা সিগারেট ঝেলে অজস্র ধোঁয়ার মধ্য দিয়ে ও দীপাস্বপ্ন দেখতে থাকে, একটা পারফেক্ট নির্বুদ্ধে করে থাকে।
0: কিংবা ধর ব্যাপারটা তো এমনও হতে পারে যে ও তোকে সত্যি দুর্দান্ত ভালোবাসে।
1: আমি তো অস্বীকার করি না।
0: তবে তবে তুই ওকে বাদর নাচ নাচাচ্ছিস কেন?
1: হয়তো তাতেই ওর তৃপ্তি।
0: যা, আমার মনে হয় ভদ্রলোকের স্বভাব চরিত্র ভালোই।
1: ভালো মানে? লং ক্লথের মতো সাদা, নাইলন শাড়ির মতো স্বচ্ছ, চোখ দিয়ে অনুভব করবি, অথচ হাত বাড়িয়ে তাকে পেতে চাইবে না, কারণ ওর কাছে ভালোবাসা মনের জিনিস। দেহাত
2: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
3: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
2: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
3: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
3: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
2: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
3: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
4: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: উপলব্ধি ফুল, ভাবতে পারিস বিদিশা, ও স্বপ্নের দুঃসাহস আমার সীমন্তকে রক্তিম করার জন্য নাকি ওর তর্জনী সৃষ্টি। আমায় বলেছে তোমার সুস্পষ্ট প্রতিশ্রুতি পেলে আমি অমর কিছু সৃষ্টি করতে পারি। হোয়াট ননসেন্স!
0: তাহলে ওর সঙ্গে তোর রিলেশন?
1: নিহাতে একটা পার্ট টাইম জোক, ওর পেছনে হোল টাইম সিরিয়াসনেস দেবার মতো দুর্ভাগ্য আমার যেন না হয়।
0: তবে ওর কথাবার্তা শুনে কিন্তু মনে হলো ও গভীরভাবে মজেছে।
1: এই জলের শায়লা কি সবসময় জলের নিজের ইচ্ছে জন্মায়? আর সত্যি কথা দেখ, এই সেন্টিমেন্টের পুরুষদের আমার এত বিশ্রী লাগে।
0: সে তুই যাই বলিস, কবিতার হাত কিন্তু ওর ভীষণ বলিষ্ঠ।
1: ওর সমস্ত কবিতা অত্যন্ত চড়া দামে বিক্রি করে দিলেও একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কেনা যাবে না।
0: বাবা, তুই তো সাংঘাতিক সিরিয়াসলি সবকিছু ভেবে দেখছিস।
1: নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেবার আগে ভাবাবেগকে কিক আউট করবার শক্তি আমি জানি বিদিশা।
0: ওকে, দেখি কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার বা WBCS ক্যান্ডিডেটকে শেষ পর্যন্ত সিলেক্ট করিস।
1: যদি বলি অলরেডি সিলেক্টেড,
0: তাই নাকি?
1: আমার অনামিকায় দেখেছিস অভিজ্ঞান,
0: একটা স্টিলের আংটি, কোন দুঃশন্তের দেওয়া।
1: সুপ্রিয় কি চিনিস? সুপ্রিয় সিং?
0: আই সি।
1: চাকি, তুমি আবার খবরটা কবিবরকে জানিও না যেন, শেষে আবার ইংরেজি, বাংলা, উর্দু, তামিল সব কবিদের কবিত্ব এক করে পাক্কা এক দিস্তি কাগজে ভরাট একখানা চিঠি লিখবে। আমার মিতা, জানি না এরকম চিঠি লেখার অধিকার আমার আছে কিনা।
5: কিন্তু মিতা, ও আমাকে বলেছিল, নিরুত্তাপ কণ্ঠে দণ্ড উচ্চারণ করেছিল আমার ভালোবাসার মৃত্যুদণ্ড, and that day I was dead. কারণ জনপদের নিয়মের প্রতি যার অনুরাগ, ঐশ্বর্যের প্রতি যার অকৃত্রিম আনুগত্য, সেই পারমিতা সান্যালের বঞ্চনাকে আমি অনেক অনেক গভীরতা দিয়ে ধীরে ধীরে আত্মস্থ করে নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ মিতা, তুমি ঠিকই বলেছিলে, কারণ ঠুনকো কাচের গ্লাসের মতন যার মন, তেমনি একজন মহিলার প্রত্যাখ্যানকে মনে করে আমি একটা মহামূর্খের মতন নিঃশব্দে মেঘদূত হাতে নিশ্চিহ্ন করেছি অনেক অনেক দীর্ঘ 12 ঘন্টার রাত। আমি বারবার প্রশ্ন করেছি পিতামহ ঈশ্বরকে, কে দিয়েছে হেন সাপ, কেন ব্যবধান, কেন মূর্তি চেয়ে কালের ঊর্ধ্ব মনোরথ, কেন প্রেম নাহি পায় আপনার পথ।
1: আমি অনুতপ্ত অবনতি, অনুতপের জ্বালায় আমি পরিশুদ্ধ।
5: কিন্তু এমন কোন স্থিরতা নেই যে এটা তোমার শৌখিন বায়ু

0: পরিবর্তন নয়, হয়তো আমার মস্তিষ্কের সুস্থতার বৈজ্ঞানিক বিশ্লেষণের ইচ্ছাই তোমার নিজস্ব জগৎ থেকে এটা তোমার রেনিফিকেশন।
1: আমার পবিত্র অনুভূতিকে নিয়ে ব্যঙ্গ করো না, এইটুকু অন্তত এইটুকু করুন, আমি ভিক্ষা চাইছি অবন্তি।
0: আমিও তো একদিন প্রতিশ্রুতি ভিক্ষা করেছিলাম তোমার কাছে, মনে পড়ে? মনে পড়ে মিতা, মস্ত বড় ময়দান, মাইলের পর মাইল, সন্ধ্যার লাজুক অন্ধকার, নিরুল ঘাস, মাতার আশ্রয়ে তুমি আর আমি, দমকা হাওয়ার লিকলিকে চুই গাছের মতন তুমি চঞ্চল, বারবার শাসন করছো কপালের উপর গড়িয়ে পড়া অবাধ্য চুল, আর আর আঁচলে ঘাসের গন্ধ চুরি করে তুমি ফ্যানি ব্রাউনের কাছাকাছি।
1: না সত্যি তুমি ভীষণ সেন্টিমেন্টাল।
0: কিন্তু আমার প্রশ্নের, আমার জিজ্ঞাসার উৎস যেহেতু গভীর গোপন সেন্টিমেন্ট, আমার কথারও তাই সেন্টিমেন্টাল।
1: তবু না না, তা কি করে সম্ভব?
0: অথচ তুমি তো বলেছিলে যে ইউনিভার্সিটি ক্যারিয়ার শেষ হয়ে গেলেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে না।
1: হ্যাঁ, এখন এই কথাই বলছি, এমএ পরীক্ষা হয়ে গেলে ইউনিভার্সিটিতে আসার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু মাঝে মাঝে বিকেলে এরকম ময়দানে বসে আমরা তো অজস্র কথা বলতে পারি।
0: আমি আমি মাঝে মাঝে দু চারটে লৌকিক সৌজন্যমূলক সাক্ষাৎকারের কথা বলছি না মিতা।
1: কি বলতে চাই তুমি অবন্তি?
0: আচ্ছা আচ্ছা, তুমি আমার ক্লাসমেট, আমি তোমার ক্লাসমেট, কেমন? তো
1: সাধারণ মানুষরা তো তাই বলে, অবশ্য তোমার মতো কবিরা কি বলবে জানি না।
0: কবি আর কোথায় হতে পারলাম বলো? কবিতা কি শুধু কবির একার, যাকে কেন্দ্র করে কবিতা, সেই যদি কবিতার মতন না হলো তবে কবির আত্মিক মৃত্যু তো হয়ই, উপরন্তু কবিতার বদলে যা হয় তাহলে কতগুলো পঙ্গু শব্দের মুষ্টিবদ্ধ মিছিল।
1: দেখো আমি কবিতা বুঝি কম, কবিতার মতো কিংবা কবিতার সম্পর্কিত কথা বুঝি আরো কম।
0: কবিতার মতো কথা তো আমি বলছি না মিতা। যাকে তুমি তাহলে, আমরা আমরা দুজনে তাহলে পরস্পর ক্লাসমেট, কেমন?
1: বাবা কি অস্বীকার করছে?
0: কিন্তু মিতা মিতা, এই ক্লাসমেট সম্পর্কটার মধ্যে না কেমন একটা শহর শহর ভিড় ভিড় গন্ধ আছে না? বলো বলো, তোমার কি মনে হয় বলো?
1: তোমার কি মনে হয় বলো না?
0: আমার কি মনে হয় জানো, এই সম্পর্কটার মধ্যে কেমন যেন একটা লোকালয় লোকালয় গন্ধ, হ্যাঁ, রেস্তোরাঁর ভিড় যেন সবসময় এর সাথে মিশে আছে। কিন্তু তার চেয়ে মিতা, আমরা এমন কোনো সম্পর্ক গড়ে তুলতে পারি না যে সম্পর্কে কোনো ভিড়ের গন্ধ নেই, কোনো কোলাহল নেই, শুধু নিঃসার নির্জনতা আছে, যেখানে চাঁদের শরীরে বাতাসের মতো নিঃশব্দে অবন্তি হয়ে যায় অবন্তি। পারো মিতা? মিতা
1: কি বলতে চাইছো তুমি অবন্তি? তোমার কাব্যের ব্যঞ্জন আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তবে সম্পর্কের প্রশ্ন যখন উঠছে তখন বলতে পারি, ইউ আর মাই ফ্রেন্ড অ্যান্ড আ ভেরি গুড ফ্রেন্ড।
0: বন্ধু থেকে নিরুপমা হওয়া খুব শক্ত কাজ না?
1: নিরুপমা হলেই যে চপলতা ক্ষমা করতে হবে এমন কোনো কথা নেই, কবিগুরু ক্ষমা পেয়েছিলেন কি তা কিন্তু আমরা জানি না।
0: সুপ্রিয় তোমার বন্ধু না? বন্ধুত্বের ঠিকানা ছাড়িয়ে তুমি তার সাথে নিরুদ্দেশ যাত্রা করতে পারো?
1: তুমি জেলাস কেন অবন্তি?
0: ঈর্ষা ঈর্ষা, তবে কোনো কোনো ঈর্ষার জন্ম গভীরতার মমতায়।
1: আমার মধ্যে অতখানি গভীরতা নাও থাকতে পারে, তাই তোমার ঈর্ষা আমার কাছে পবিত্র নাও মনে হতে পারে তো।
0: হতে পারে হতে পারে, কিন্তু নিশ্চিত কোনো কথা তুমি বলতে পারো না?
1: তোমার মতো অত ভেবে দেখিনি তো।
0: কেন ভেবে দেখানি মিতা?
1: প্রয়োজন মনে করিনি।
0: প্রয়োজন মনে করনি? কিন্তু
1: অবন্তি, অবন্তি কার সাথে কি সম্পর্ক থাকবে কিংবা না থাকবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেবার জন্য কোনো অ্যাডভাইসার আমি চাই না, আর সুপ্রিয় কিংবা আমার কোনো বন্ধু সম্পর্কে অযাচিত মন্তব্য তুমি করবে না আশা করি।
0: সুপ্রিয় সম্বন্ধে গভীর মন্তব্য করা যায় কি না সেটা আমি বিবেচনা করে দেখিনি।
1: হয়তো তুমি তার যোগ্য নাও।
0: কি বলতে চাও মিতা?
1: সুপ্রিয়র পাশে নিজেকে ভাববার আগে তোমার ফিউচার প্রসপেক্টের সাথে সুপ্রিয়র প্রসপেক্টটাও ভেবে দেখো। এন্ড এক্সকিউজ মি মিস্টার অবন্তি, যত শিগগিরই সম্ভব একটা আয়না কিনে নিও।
0: মিতা, কারণ সেদিন বাড়ি ফিরে প্রচন্ড ঘৃণায় লজ্জায় অপমানে সব দেহের মতন স্থবির হয়ে যেতে যেতেও আমি নিহত ভালোবাসার পোস্টমর্টেম করতে চেয়েছি। মিতা, আমি কি আবিষ্কার করলাম জানো, আকাশের দিকে, ফুলের দিকে, নারীর প্রসাধনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যে রত্ন তোমাকে দিতে চেয়েছি তুমি নিঃশব্দে ডুবিয়ে দিয়েছো তোমার 22টি বসন্তের আক্রমণে নিহত অজস্র যুবকদের সমাধির নিশ্চিত্র অন্ধকূপে। আমি তথাপি প্রশ্ন করেছি নিজের বিবেচনাকে, ভালোবাসার মৃত্যুর কারণ কি? এটা কি কোনো আকস্মিক হার্ট অ্যাটাক?
1: বিশ্বাস করো, সেই মূর্তি তোমার মনে দুষ্ট ক্ষতির অসহ্য যন্ত্রণা, গভীর পরাজয় বোধের বেদনা, আহত অভিমান সব আমি মনের সমস্ত বিশ্বস্ততা দিয়ে অনুভব করেছি অবন্তি।
0: মৃত ভালোবাসার কবর খুঁড়ে কেন বৃথা বেদনা জাগাতে চাও মিতা?
1: ভালোবাসা

0: বৃক্ষ নয়বন্তি, ভালোবাসা রক্ত করবি, দুঃসময় দহনে বিবর্ণতায় ম্লান হয়ে যেতে পারি, কিন্তু চেতনায় যখন মেঘ, অনুভবে যখন বৃষ্টি, তখন তখন আবার সবুজের সমারোহ অজস্র ফুল উপহার দিতে পারি। তুমি রঞ্জন হও বন্তি।
1: আচ্ছা মিতা, তুমি কি আশা করো যে নায়িকার কণ্ঠের হুকুমের লয়ের মতন তোমার হুকুমের দাসত্ব করবে আমার ইচ্ছা?
0: সময় কি শুধু তোমাকেই দীক্ষিত করেছি? আমি কি মাইলস্টোনের মতো 22 মাইল রাস্তার মাথায় রয়েছি? না বন্তি, সময় আমায়ও দীক্ষিত করেছি। তাই আজ রক্তকরবীর মালার কাছে তুচ্ছ হয়ে গেছে সিন্ধুকে রক্ষিত চকচকে 22 ক্যারেট। স্থাপত্যের মোজাইক ছেড়ে মাটির নিকানো উঠোনে আমি পদচিহ্ন রেখে যেতে চাই। আমি আমি পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর নিয়ে সতী হয়ে তোমার ঘরের দুয়ারে আসতে পারি। উৎসব রজনীর ভিড় ছেড়ে গৃহকোণে মধুর লজ্জায় নিশীথিনী থেকে নারী হতে পারি।
1: অতি সম্প্রতি তুমি দেবদাস পড়েছো নাকি মিতা?
0: তুমি আমার আত্মসমর্পণকে নিয়ে বিদ্রুপ করছো, কিন্তু কিন্তু তুমি যদি জানতে।
1: আবহাওয়ার বিজ্ঞপ্তি আমি শুনতে চাই না মিতা। আমার সাম্রাজ্যে এখন নিঃসীম শীত, আর তোমার ভালোবাসাও কাশ্মীরের শাল।
0: না, তোমায় শুনতেই হবে, শুনতেই হবে আমার সব কথা। জানো জানো আমার বাড়িতে এখন বসন্ত উৎসব, অথচ অথচ আমি সমস্ত কিছু ছেড়ে নারীর চিরন্তন বাসনা সীমান্তকে রক্তিম করার সুযোগ প্রত্যাখ্যান করে তোমার কাছে এসেছি। তোমার কাছে চলে এসেছি অবন্তি ফিরে যাবার জন্য নয়, আমি এসেছি।
1: কি বলছো তুমি মিতা?

0: বিলু সখী দে পড়ায় দে গলে সাধীর বকুল ফুল হাত, চঞ্চল কুন্তল কপলে পড়েছে বারে বার।
1: থামবে দিশা, বিয়েটা কি তোর না আমার?
0: এই তোর আজ কি হয়েছে বলতো?
1: ভুল, নির্মম একটা ভুল হয়েছে বিদিশা।
0: কবিবরকে বুঝি আমন্ত্রণ জানাসনি?
1: আমন্ত্রণ জানালেও কি আসত বিদিশা? সত্যি বিদিশা, জানিস আজ শুধু বারবার কবিবরের কথাই মনে পড়ছে।
0: সর্বনাশ, তাই বুঝি চাঁদমুখী আজ এই শুক্লপক্ষে অমাবস্যার ছায়া? কিন্তু সুপ্রিয়,
1: বইয়ের মলার দিকে যে বুঝলুম, ভেতরটা খুলে আর পড়ে দেখলাম কই?
0: পরীক্ষার ঘন্টা বাজার ঠিক আগেই অপচিত বই হাতে করে দার্শনিকের মতো চিন্তামগ্ন হলে দুশ্চিন্তার বাড়ি, যন্ত্রণা মাথা চাড়া দেয়, পরীক্ষাও পণ্ড হয়।
1: পরীক্ষা তবে পণ্ড হোক, অবন্তীর পরীক্ষা পণ্ড হবার পিছনে যেমন আমার কিছু দায়িত্ব আছে, তখন স্বেচ্ছায় নিজের এই সংসার প্রবেশিকা পরীক্ষা পণ্ড করে অন্তত একটা কিছু দিন আশোধ করে যাই।
0: অবন্তীবাবু তো ভালো একটা সেকেন্ড ক্লাস পেয়েছিলেন, অবশ্য ওর কাছে কিন্তু আরো অনেক বেশি প্রত্যাশা ছিল।
1: বিরাট আশা থেকে বঞ্চিত হলে পবিত্র মনে মানুষেরা সাংসারিক প্রত্যাশা পূরণ করতে পারে না বিদিশা।
0: মিতা, অবন্তীবাবু সম্পর্কে অনেক অনেক আগে এরকম ভাবনা থাকলে হয়তো আজই প্রেমের এলেজি পড়তে হতো না। এখন কি ওই বঞ্চিত মিয়মান যুবককে চিবুক ধরে বলবি, বড় ভালোবাসি?
1: ইউনিভার্সিটি ম্যাগাজিনে ওর সেই কবিতাটা পড়েছিল বিদিশা, পৃথিবীটা সমতল, দুদিকে সমান দূরত্ব, ভালোবাসা শুয়ে থাকে সাবলীল গতিতে নদীর মতো। হ্যাঁ বিদিশা, নদীর এক কূল ভাঙে অন্য কূল তো গড়ে ওঠে, আমি না হয় নদীর অন্য কূলে একটা ছোট্ট দোচালা করে নেব। নরম জলের গন্ধ নিয়ে নদী বার বার ছুঁয়ে যাবে আমার দোচালা, সেখানে কোনো কোলাহল থাকবে না, সেখানে নির্জনতায় ভালোবাসার জন্য আমি সবরি, সেখানে নিঃশব্দ।

0: বিদিশাও চলে গেল বিয়ে বাড়ির কোলাহলের মাঝখানে। আমার সামনে তখন খোলা দরজা, এবং তখনই মধ্যরাত্রে শুভলগ্নে যার বিবাহ, সে দুর্যোগ মাথায় নিয়ে অন্ধকার পিচ্ছিল পথে বেরিয়ে পড়ল অভিসারে। অভিসারিকা এখন দৈতের মুখোমুখি। অবন্তি, অবন্তি, তুমি কি এখনো মুখ ফিরিয়ে নেবে?
1: আমাকে আমাকে তুমি বিস্মিত করে দিচ্ছ মিতা। তুমি উৎসব ছেড়ে চলে এসেছ শুধু শুধু এই ভালোবাসার উদ্বোধনের জন্য। তবে তবে তো এই মুহূর্তে তুমি কবিতা, স্বচ্ছ প্রেমিকা। কাছে এসো মিতা, কাছে, আরো কাছে, আরো কাছে।
2: কিন্তু কি আশ্চর্য, সংসারের প্রাচীন মেঘ বারংবার উপস্থিত হচ্ছে।

0: দেখলাম আকাশে।
1: ঘটনা শোনার পরেও তোমার সংশয় এখন কি?
0: Yes, yes, passion sometimes would prevail. আবার যদি ঘটনাটা কাহিনী হয়,
1: সমস্ত তম্ভ, সমস্ত সামাজিক বন্ধন সবকিছু থেকে আমি এখন মুক্ত, শুধু শুধু তোমার বন্ধনের জন্য।
0: বন্ধনের গ্রন্থি
1: শিথিল হবে না,
0: ভালোবাসার শব্দ
1: চিরন্তন সবুজ।
0: সবুজের বাগানে আবার যদি কোনো অভিজাত্যের মোহ সৃষ্টি হয়, প্রাচীন স্বর্গ থেকে বিদায়ের বেদনায় আবার যদি ম্লান করো আমার শরীরে তোমার রক্তের গন্ধ,
1: আমি অনুতপ্ত বাসব দত্তা, তুমি আমায় দীক্ষিত করো।
0: আমি তোমাকে কি দীক্ষা দিতে পারি?
1: টিচ মি অনলি টিচ লাভ অ্যাজ আই ওট, I respect thy speech, love. Think thy thought.
0: Here, here's a woman's last word. Mita, Mita, yanhumle, abhiki, bishoy, ami, ami uttopto.
1: Ami ekhon ratri moto bole jete pari shei uttape.
0: Kintu ratri porei boli an rotre akranto prithibi.
1: Rati shob darai thake dinir alor
0: kore. Kache esho, Mita. Aro, aro khub kache. Prochondo jhorer shobdo shunte pachho. Jhor amar shorire, jhor amar mone. Mita, ভালোবাসাকে টিকিয়ে রাখতে অবশ্যই আমাদের এখন একটা কিছু করা উচিত, কিন্তু কিন্তু আমরা কি করতে পারি? পৃথিবীর সমস্ত সময়কে অনুমতির তুচ্ছ আয়ুহীন ভগ্নাংশে তো আমরা বন্দী করে রাখতে পারি না। অথচ কি আশ্চর্য, দেখো জীবন মানে কতকগুলো পাওনা সময়ের সমষ্টি, এবং এই মুহূর্তে বিনষ্ট হয়ে যাচ্ছে। মিতা, মিতা, আমার বাম কমছে কি বিরাট নির্মমতাকে জানিয়ে দিয়ে যাচ্ছে। টিক টিক করে ক্ষয়ে যাচ্ছে সময়, মনের শরীর থেকে চর্বির মতন খসে পড়ছে, বল থেকে অনুপল বিপল। না না না মিতা, না, আমি এই আমি কিছুতেই হতে দেব না। প্রেমের প্রত্যন্ত মুহূর্ত জীবনে শুধু একবার, হ্যাঁ শুধু একবারই আসে, একবার শুধু আয়ুহীন একটি মুহূর্তের জন্য তুমি স্বর্গীয় হয়ে উঠছো, আবার স্বর্গ থেকে পতন হতে পারে। না, সে পুরস্কার প্রাণপণে ঠেলে রাখবো।
1: আও কি অবন্তি, অবন্তি তোমার হাত সরা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যখন
0: অর্থাৎ মুহূর্ত আমি নশ্বর হয়ে যাচ্ছি, পৃথিবীর সময়কে তো আমি স্তব্ধ করে দিতে পারি না, কিন্তু তোমার নশ্বর মুহূর্তকে তো আমি অবকাশ করে দিতে পারি।
1: অবন্তি,
0: Hold your tongue and let me love. Let me love.

0: শুধু বারবার কবিবরের কথাই মনে পড়ছে।
1: সর্বনাশ, তাই বুঝি চাঁদমুখী আজ এই শুক্লপক্ষে অমাবস্যার ছায়া? কিন্তু সুপ্রিয়,
0: বইয়ের মলার দিকেই যে মুচলুম, ভেতরটা খুলে আর পড়ে দেখলাম কই?
1: পরীক্ষার ঘণ্টা বাজার ঠিক আগেই অপঠিত বই হাতে করে দার্শনিকের মতো চিন্তামগ্ন হলে দুশ্চিন্তা বাড়ে, যন্ত্রণা মাথা চাড়া দেয়, পরীক্ষাও পণ্ড হয়।
0: পরীক্ষা তবে পণ্ড হোক, অবন্তীর পরীক্ষা পণ্ড হবার পিছনে যেমন আমার কিছু দায়িত্ব আছে, তখন স্বেচ্ছায় নিজের এই সংসার প্রবেশিকা পরীক্ষা পণ্ড করে অন্তত একটা কিছু দিন আশোধ করে যাই।
1: অবন্তীবাবু তো ভালো একটা সেকেন্ড ক্লাস পেয়েছিলেন, অবশ্য ওর কাছে কিন্তু আরো অনেক বেশি প্রত্যাশা ছিল।
0: বিরাট আশা থেকে বঞ্চিত হলে পবিত্র মনে মানুষেরা সাংসারিক প্রত্যাশা পূরণ করতে পারে না বিদিশা।
1: মিতা, অবন্তীবাবু সম্পর্কে অনেক অনেক আগে এরকম ভাবনা থাকলে হয়তো আজই প্রেমের এলেজি পড়তে হতো না। এখন কি ওই বঞ্চিত মিয়মান যুবককে চিবুক ধরে বলবি, বড় ভালোবাসি?
0: ইউনিভার্সিটি ম্যাগাজিনে ওর সে কবিতাটা পড়েছিল বিদিশা, পৃথিবীটা সমতল, দুদিকে সমান দূরত্ব, ভালোবাসা শুয়ে থাকে সাবলীল গতিতে নদীর মতো। হ্যাঁ বিদিশা, নদীর এক কূল ভাঙে অন্য কূল তো গড়ে ওঠে, আমি না হয় নদীর অন্য কূলে একটা ছোট্ট দোচালা করে নেব। নরম জলের গন্ধ নিয়ে নদী বার বার ছুঁয়ে যাবে আমার দোচালা, সেখানে কোনো কোলাহল থাকবে না, সেখানে নির্জনতায় ভালোবাসার জন্য আমি সবরী।

0: এবং তখনই মধ্যরাত্রে শুভলগ্নে যার বিবাহ, সে দুর্যোগ মাথায় নিয়ে অন্ধকার পিচ্ছিল পথে বেরিয়ে পড়ল অভিসারী। অভিসারীকে এখন দৈত্যের মুখোমুখি অবন্তি। অবন্তি, তুমি কি এখনো মুখ ফিরিয়ে নেবে?
1: আমাকে আমাকে তুমি বিস্মিত করে দিচ্ছ মিতা। তুমি উৎসব ছেড়ে চলে এসেছো শুধু শুধু এই ভালোবাসার উদ্বোধনের জন্য? তবে তবে তো এই মুহূর্তে তুমি কবিতা, স্বচ্ছ প্রেমিকা। কাছে এসো মিতা, কাছে, আরো কাছে, আরো কাছে।
2: কি আশ্চর্য, সংসারের প্রাচীন মেঘ বারংবার উপস্থিত হচ্ছে নির্মল আকাশে।
0: ঘটনা শোনার পরেও তোমার সংসার অবন্তি?
2: Yes, yes, patience and time should prevail. আবার যদি ঘটনাটা কাহিনী হয়,
0: সমস্ত তম্ভ, সমস্ত সামাজিক বন্ধন, সব কিছু থেকে আমি এখন মুক্ত, শুধু শুধু তোমার বন্ধনের জন্য।
2: বন্ধনের গ্রন্থি
0: শিথিল হবে না,
2: ভালোবাসার শব্দ
0: চিরন্তন সবুজ।
2: সবুজের বাগানে আবার যদি কোনো অভিজাত্যের মোহ সৃষ্টি হয়, প্রাচীন স্বর্গ থেকে বিদায়ের বেদনায় আবার যদি ম্লান করো আমার শরীরে তোমার রক্তের গন্ধ,
0: আমি অনুতপ্ত বাসব দত্তা, তুমি আমায় দীক্ষিত করো।
2: আমি তোমাকে কি দীক্ষা দিতে পারি?
0: Teach me only teach love as I ought. I will speak thy speech, love. Think thy thought.
2: Here, here's a woman's last word. Mita, Mita, yanhumle, abhike, vishoye, ami uttopto.
0: Ami ekhon ratri moto bole jete pari shei uttape.
2: Kintu ratri pore boli anroutre akranto prithibi.
0: Rati shob tarai thake dinir alor
2: kore. Kache esho Mita, aro, aro khub kache. Prochondo jhorer shobdo shunte pachho? Jhor amar shorire, jhor amar mone. Mita, এটা ভালোবাসা হত্যা করা পাপ।
0: সুনিশ্চিত
2: আমরা এখন ভালোবাসার অক্ষয় আশ্রয়ে।
0: অবশ্যই ভালোবাসার অন্তঃপুরে নিবে নিরাপত্তায়।
2: মনে তোমার হারানোর বেদনা,
0: মনে আমার পাওয়ার আনন্দ।
2: তবে তুমি তা ভালোবাসার স্বার্থে, ভালোবাসাকে টিকিয়ে রাখতে অবশ্যই আমাদের এখন একটা কিছু করা উচিত। কিন্তু কিন্তু আমরা কি করতে পারি? পৃথিবীর সমস্ত সময়কে অনুমতির এই তুচ্ছ আয়ুহীন ভগ্নাংশে তো আমরা বন্দী করে রাখতে পারি না। অথচ কি আশ্চর্য, দেখো জীবন মানে কতকগুলো পাওনা সময়ের সমষ্টি, এবং এই মুহূর্তে বিনষ্ট হয়ে যাচ্ছে। মিতা, মিতা, আমার বাম কমছে কি বিরাট নির্মমতাকে জানিয়ে দিয়ে যাচ্ছে। টিক টিক করে ক্ষয়ে যাচ্ছে সময়, মনের শরীর থেকে চর্বির মতন খসে পড়ছে, বল থেকে অনুপল বিপল। না না না মিতা, না, এই আমি কিছুতেই হতে দেব না। প্রেমের প্রত্যন্ত মুহূর্ত জীবনে শুধু একবার, শুধু একবারই আসে, একবার শুধু আয়ুহীন একটি মুহূর্তের জন্য তুমি স্বর্গীয় হয়ে উঠছ, আবার স্বর্গ থেকে পতন হতে পারে। না, সে পদস্খলন আমি প্রাণপণে ঠেলে রাখবো।
0: আও কি অবন্তি, অবন্তি তোমার হাত সরা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে অবন্তি।
2: অর্থাৎ মুহূর্ত আমি নশ্বর হয়ে যাচ্ছি, পৃথিবীর সময়কে তো আমি স্তব্ধ করে দিতে পারি না, কিন্তু তোমার নশ্বর মুহূর্তকে তো আমি অবকাশ করে দিতে পারি।
0: অবন্তি,
2: Hold your tongue and let me love. Let me love.

and she is dead. অর্থাৎ আমি পুনরায় গৃহকোণ হারিয়ে জনপদবধূ হওয়ার সম্ভাবনা নিশ্চিহ্ন। ইয়েস ইয়েস মিতা, আমি নিজের হাতে তোমাকে খুন করেছি। কিন্তু কিন্তু ভেবে দেখো মিতা, তোমার আয়ুহীন আত্মসমর্পণকে আমি কত সহজে অনন্ত পরমায়ু দান করলাম। আবার আবার প্রেমের স্বর্গ ছেড়ে পৃথিবীর পরিচিত রোদ্দুরে তুমি বাসর সঙ্গী পরিবর্তনের উন্মত্ত বিকারে মেতে উঠতে পারবে না, আর মেতে উঠতে পারবে না। আমি প্রশান্ত। এই তো এই তো মিতা, তোমার অভিসারের রজনীতে উপকৃত আমি উন্মত্ত বিকারের মারিকুটিকাগুলোকে তোমার মন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আমি তৃপ্ত। ঈশ্বর sure.

0: ঈশ্বর বলো বলো, মৃতের কি অসহ্য কোনো কষ্ট হয়েছে? না না না না, এ হতেই পারে না। নো পেইন ফেলশি, আই এম কোয়াইট শিওর ইট ফেলস নো পেইন। ওই তো প্রশান্ত জল ছবির মতো মুখে মুক্তি প্রাপ্ত বাসব তত্ত্ব আমার মুখোমুখি। ইয়েস ইয়েস, হিয়ার ইউ হ্যাড দ্যাট ফেস উইচ ইউ হ্যাড বিফোর দ্য ওয়ার্ল্ড ওয়াজ বর্ন। ঈশ্বর ঈশ্বর ঈশ্বর বলো বলো, ভালোবাসার অমরত্বের প্রশান্ত পিতৃত্বের জন্য তুমি আমাকে পুরস্কৃত করতে পারো না? তুমি নির্বাক, তুমি নির্বাক। তবে কি আমি সাধারণ হয়ে গেলাম? তবে কি আমাকে মতো যেন হতে হবে মন লাগানো দড়ির কাছে? ঈশ্বর ঈশ্বর, আমি উপগুপ্ত। বলো বলো বলো, আমায় তুমি কতখানি মহত্বের অধিকারী করতে পারো? বলো বলো, আমি উপগুপ্ত অন্তপ্ত বাসব তত্ত্বের মুক্তিদাতা। বলো বলো বলো, ঈশ্বর ঈশ্বর, তুমি নির্বাক থেকো না।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা রংমহল পর্বে শুনলেন নাটক বিপন্ন উপগুপ্ত, রচনায় সমীরণ আচার্যি, প্রযোজনায় অজিত মুখোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের অধীনে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কলকাতার বিকাশ ভবনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলায় সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু পর্বে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্বারোপ করেছেন। আজ আগরতলায় TIFT-র ওয়ার রুমে গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেন। আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24শে জুন পাসপোর্ট আইন প্রণয়নকে স্মরণ করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সামাজিক মাধ্যমে সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, শক্তিশালী নাগরিক এই আদর্শে পরিচালিত হয়ে পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সহজলভ্য করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI দেশজুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রচেষ্টা জোরদার করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী

গৃহস্থালির সরঞ্জামাদির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 10রা জুলাই পর্যন্ত খোলা থাকবে। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ে প্রতিটি দেশ দুটি করে ম্যাচ খেলে নিয়েছে, এখন বাকি রয়েছে একটি করে ম্যাচ। আর এই ম্যাচগুলির উপর নির্ভর করবে অধিকাংশ দেশের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা বা এলিমিনেট হওয়া। 12টি গ্রুপ থেকে দুটি সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দেশ এবং আরও 8টি সেরা তৃতীয় স্থানাধিকারী দেশ খেলবে পরবর্তী নকআউট পর্যায়ে। ইতিমধ্যে 7টি দেশ যথা আমেরিকা, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া রাউন্ড অফ 32 কোয়ালিফাই করে গেছে, বাকি রয়েছে আরও 25টি স্থান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 4টি খেলা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

শ্রোতা বন্ধুরা, সুরের মায়া জালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, আশা করি যে যেখানে আছেন দারুণ আছেন। আজ আমাদের এই শামে গজল অনুষ্ঠানে আমরা এমন একজন মানুষের সুরে ডুব দেব যার কণ্ঠ শুনলেই মনে হয় কোনো এক পশলা বৃষ্টি এসে মনটাকে ভিজিয়ে দিয়ে গেল। হ্যাঁ, আমি কথা বলছি গজলের রাজপুত্র তলত আজিজকে নিয়ে। জগজিৎ সিং বা পঙ্কজ দাসের পাশাপাশি যে মানুষটি গজলের ধারাকে আপা মোর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, তিনি তলত আজিজ। মিঠে সুর আর এক অদ্ভুত মাদকতা ভরা তার কণ্ঠ। চলুন অনুষ্ঠানের শুরুতেই শুনে নেওয়া যাক তার সেই কালজয়ী গজল, যা শুনলে আজও বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। 1981 সালের উমরাওজান ছবির সেই অবিস্মরণীয় স্মৃতি।

বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে শামে গজল পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি তালাত আজিজকে নিয়ে।

শ্রোতা বন্ধুরা, একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে, যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময় আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। শুনলেন একটি ছোট্ট ঘোষণা।

তালাত আজিজের জন্ম হায়দ্রাবাদে এক কবি ও সঙ্গীত প্রেমী পরিবারে। তাই শায়েরি আর গজলের তামিজ বা আদব কায়দা তার রক্তে ছিল। ওস্তাদ সলিল কুমার খান এবং ওস্তাদ ফয়াজ আহমেদের কাছ থেকে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নেওয়া এই শিল্পী যখন গজল গাইতে শুরু করলেন, তখন গজল আর শুধু উচ্চবিত্তের ড্রয়িং রুমের গান রইল না, তা হয়ে উঠল আপামর প্রেমিকের মনের কথা। আচ্ছা, আপনাদের কি সেই অ্যালবামটার কথা মনে আছে, 1984 সালের ধড়কন, যেখানে মেহেদি হাসানের মতো কিংবদন্তির সাথে গলা মিলিয়েছিলেন আমাদের তালাত সাহেব? চলুন এবার শোনা যাক তার আরেকটি ভীষণ জনপ্রিয় এবং রোম্যান্টিক গজল।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

তালাত আজিজ শুধু গজল গায়কই নন, তিনি কিন্তু অভিনয়েও নিজের ছাপ রেখেছেন। উমরাও জান থেকে শুরু করে বহু বলিউড সিনেমায় তিনি গান গেয়েছেন। আবার দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল সায়লাভে অভিনয়ও করেছেন। কিন্তু মানুষ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার লাইভ পারফরম্যান্সের জন্য। স্টেজে যখন তিনি হারমোনিয়াম নিয়ে বসেন আর শ্রোতাদের দিকে তাকিয়ে মুচকি হেসে শের শোনান, তখন চারপাশের পরিবেশটাই বদলে যায়। শ্রোতা বন্ধু, আজকের এই শামে গজল পর্বের শেষ লগ্নে চলে এসেছি আমরা। তবে শেষ করার আগে একটি দুর্দান্ত তালাত আজিজের গাওয়া এই গজলটি না শুনলেই না হয়। চলুন আজ বিদায় নেব এই দুর্দান্ত গানটি দিয়েই।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করছি 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্তীর সাথে আপনাদের আজকের সন্ধেটা ভারী মিষ্টি কাটছে। আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা চলে এসেছি আজকের আজ রাতে পর্বে নতুন একটা বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের আজকের আজ রাতের পর্ব।

জানেন তো, এই বিয়ের মরশুমে চারিদিকে শুধু সানাইয়ের সুর আর আলোর রোশনাই, লাল বেনারসি, চন্দনের ফোঁটা আর উলুধ্বনি। আহা, একটা আলাদাই পরিবেশ তৈরি হয় চারিদিকে, তাই না? কিন্তু এই সব আনন্দের মাঝেও বিয়ের মণ্ডপে একটা সময় আসে যখন সবার চোখ একটু হলেও ভিজে ওঠে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কন্যাদানের মুহূর্তের কথা বলছি। শ্রোতা বন্ধু, আজ আমাদের আজ রাতে পর্বের বিষয় বিবাহে কন্যাদান। একটা মেয়ে যে একটা বাড়িতে জন্মালো, বড় হলো, যার প্রতিটি কোণায় তার শৈশব কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে, হঠাৎ একটা রাতে একটা আচারের মাধ্যমে তাকে দান করে দেওয়া হলো। দান শব্দটা শুনলে কেমন যেন মনে হয় না কোনো একটা বস্তুর কথা বলা হচ্ছে, কিন্তু কন্যা তো কোনো বস্তু নয়, সে তো একটা জলজ্যান্ত মানুষ। শাস্ত্র কি বলছে বা সমাজ কি ভাবছে সেটা তো আমরা শুনবই,

0: কিন্তু তার আগে এই কথাটা একবার ভাবুন তো, একজন বাবার কাছে এই মুহূর্তটা কতটা কঠিন, যে বাবা হাত ধরে হাঁটতে শেখালেন, তিনি সমাজকে বলছেন আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। এটা কি শুধুই একটা আচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বুক দায়িত্ব আর এক পৃথিবী সমান আবেগ? আপনার এ বিষয়ে কি মতামত? কন্যাদান প্রথাটা কি আজকের দিনে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক, নাকি আইনি আর মানসিক দিক থেকে এই দান শব্দটা বদলে যাওয়া উচিত? এই বিষয়ে আপনাদের অভিমত, আপনাদের মতামত জানাতে অবশ্যই ফোন করুন। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আমাদের ফোন নাম্বার 03812326253। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। জানবো আপনাদের অভিমত মতামত ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধু, আজকের আমাদের আজ রাতে পর্বের বিষয় বিবাহে কন্যাদান। অনুরোধ করব, যারা আজ সকালে বলছি তোমায় পর্বে ফোন করেছেন, তারা আজকে এই অনুষ্ঠান শুনুন এবং অন্যদেরকে কথা বলার সুযোগ দিন। কথা বলতে বলতে একজন ফোন লাইনে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, অম্বিকাদি বলছেন?
1: হ্যাঁ বলছি,
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, সত্যি তাই, খুব সুন্দর বিষয় কন্যাদান। হ্যাঁ, কন্যা যাদের আছে সেই মা বাবাই জানেন, বা সেই কন্যাও জানেন যে সেই কন্যাদানটা সময় কতটা বেদনাদায়ক, কতটা দুঃখ কষ্ট। সত্যি তাই, যে মেয়েটা ছোট থেকে একটা পরিবারে বড় হলো, লেখাপড়া শেখা থেকে তার বেড়ে ওঠা, তার খেলাধুলা সব কিছু, যে একটা পরিবারে তার গড়ে উঠলো, সেই পরিবারটা ছেড়ে তাকে চলে আসতে হলো, চলে আসতে হয়, এবং মা বাবাকে ওই যে একটা রিচুয়াল কন্যাদান, এই সময়টা প্রত্যেক পরিবারের উপর একটা, শুধু মা বাবা নয়, আত্মীয় স্বজন সকলেরই দেখেছি আমি। সত্যি তাই, চোখের জলে সেই সময়টা, মানে চোখের জলকে ধরে রাখতে পারা যায় না, প্রত্যেকেরই চোখে জল চলে আসে, তার পরিবারের প্রত্যেকটা মানুষেরই। এই এই রিচুয়ালটা সত্যি তাই, আমার মনে হয় বর্তমান সমাজে যদি এটা বন্ধ করা হয় তাহলে মনে হয় খুব ভালো হবে। ওই যে একটা, আর একটা কথা বলতে হয়, মা বাবার ঋণ শোধ করার কথা, সত্যি এটা খুবই বেদনা। মা বাবার ঋণ কি কোনোদিন শোধ করা যায়? যায় না, কিন্তু তবু আমাদেরকে এটা একটা নিয়ম বা আচার, যার জন্য আমাদেরকে প্রত্যেক কন্যাকে, এটা জানি না আপনাদের ওদিকে আছে কিনা, আমাদের এখানে আছে কিন্তু এই রিচুয়ালটা। তো সত্যি এটা খুব দুঃখজনক, কষ্টজনক। এটা সবার একটা, মানে কি বলবো, একটা স্পর্শকাতর একটা ব্যাপার এটার সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ, তো এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতে পর্বের বিষয় বিবাহে কন্যাদান। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টাকে? আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয়, এই দান শব্দটা বদলে যাওয়া উচিত? এই আইনি আর মানসিক দিক থেকে এই দান শব্দটা কি বদলে যাওয়া উচিত, এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত, আপনাদের অভিমত অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন। শুনবো আপনাদের কথা তবে একটি গানের পর।

ফিরে এলাম শ্রোতা বন্ধুরা আবারও একটি গানের পর। আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে এবং আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। এই পর্বে আজকে কথা হচ্ছে বিবাহে কন্যাদান নিয়ে। আজকাল কিন্তু সমাজ অনেক পাল্টাচ্ছে। অনেক বিয়েতে এখন দেখা যায় কনেরা নিজেরাই বলছেন, আমি তো কোনো সম্পত্তি নই যে আমাকে দান করা হবে, আমি তো এই বাড়ির সন্তান হিসেবেই অন্য বাড়িতে যাচ্ছি। আবার অনেক মা বাবা কন্যাদানের পরিবর্তে কন্যা সমর্পণ বা পারস্পরিক দায়িত্ব নেওয়ার কথা বলেন, যেখানে জামাইকেও সমানভাবে ঘরের ছেলে করে নেওয়া হয়। আসলে দান করলেই কি আর রক্তের সম্পর্ক মুছে যায়, নাকি বাবা মায়ের আশীর্বাদ আর ভালোবাসার হাতটা সারা জীবন মেয়ের মাথায় অমলিন থাকে? আমার তো মনে হয় নামটা যাই হোক না কেন, আসল কথা হলো দুটো পরিবারের মেল বন্ধন আর পারস্পরিক শ্রদ্ধা। কি মনে হয় শ্রোতা বন্ধু আপনাদের, জানান।

0: এই বিষয়ে আপনাদের মতামত শুনব আপনাদের থেকে আজকের এই পর্বে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: আমি মণিপাল বলছি।
0: বলুন।
1: সুন্দর টপিক এনেছো না, সত্যি এটা ভাবতে গেলে না, এই গানটা শুনে আরো মনটা মানে কেমন হয়ে গেল। এটা তো পূর্বপুরুষ থেকে একটা প্রথা হয়ে আসছে কন্যার দান, তো এখন যত দিন যাবে না এখন না সব পরিবর্তন হচ্ছে, হবেও।
0: হ্যাঁ,
1: এটা গোড়া থেকে বংশগত যেটা হয়ে আসছে সেটা তো হতেই হবে। কিন্তু আমার মতে কি জানো তো, আমি আর একালের না, আমি অনেক সেকালের, আমি ভাবি যে এই সমস্ত গুণো উঠে গেলে ভালো হয়, কেননা এগুলো মানে সহ্য করা যায় না। দান দান আমি কাকে করব? আমি আমি দান করার আমার ক্ষমতা, আমার মেয়েকে আমি দান করব কেন? হয়তো এটা প্রকৃতির ধারা চলছে, বিয়ে দিতে হবে মেয়েদের। দেখো একটা কথা কি, মেয়েদের কোনো বাড়ি নেই, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, এই যে বাড়ি, মেয়েদের কোনো বাড়ি নেই। কিন্তু এখনকার মেয়েরা কোনো কোনো খুব সচেতন হয়ে উঠেছে, লেখাপড়া শিখে তারা বলছে আমি বাড়ি করে তারপর আমার নিজের নামে একটা বাড়ি করব, তারপর আমি বিয়ে করব। অনেক মেয়েরা এগুলো বলে থাকে, বিশেষ করে ডিডি নাম্বার ওয়ানে। যাই হোক, হ্যাঁ যাই হোক, এই যে মেয়েদের যে কতগুলো যে মেয়েদের আজকালকার মেয়েরা নিজেদের গার্জেন নিজেরাই হয়ে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে, তো এখন এই জিনিসগুলো আস্তে আস্তে হবে, একবারে হবে না, সময় সাপেক্ষ।
0: সেটাই
1: দান, এই যে চাল দিয়ে বলে তোমার ঋণ শোধ করে গেলাম, এটা কোনো যুক্তি? এটা কোনো কথা? বাবা মার ঋণ, মার এক নাল দুধের দাম দিতে পারবে? মা পিতা মাতা সত্য গুরু জ্ঞানদাতা কল্পতরু, তো মার বাবার ঋণ জীবনে শোধ করা যায় না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে দান করা উচিত নয়, রেস্টি করো, পার্টি দাও, বিয়ে করো। হ্যাঁ, মেয়েদের বিয়ে দিতে হবে, মেয়েদের বিয়ে না দিলে আমাদের সৃষ্টি হবে কি করে, পৃথিবীটা সৃষ্টি হবে কি করে? এর জন্যই আর কি ঈশ্বরের একটা প্রথা করে দিয়েছে, বিয়ে দিতে হবে মেয়েকে। মেয়ে অন্য মেয়ে কোনদিন রক্ত সম্বন্ধ কোনদিন মুছে যায় না। মেয়ে এই বাড়ির মেয়ে, আমাদের নাতনিকে বললে না আমি এই বাড়িরই মেয়ে, আমার কেন, আমার বিয়ে হচ্ছে বলে কেন পড়ে গেছি? কখনো না। আমার নাতনি কিন্তু এইভাবে কথা বলে, আমার দেওয়ারের ঘরের নাতনি। তো যাই হোক, আমি মনে করি মেয়েদের দানটা এখন আমাদের চোখের জল আসে, মেয়েদের বিয়েদের চোখের জল, আমার যখন বাপ মা যখন ভেঙে পড়ে চোখের জল আসে। এখনকার অনেক মেয়ে কিন্তু কাঁদে না, যারা মানে প্রকৃত বোঝে জিনিসটাকে তারা কাঁদে। কেন আমি তো যাচ্ছি না, আমি তো আসবো, আমার বাড়ি এটা, আমার জন্ম থেকে এখানে আমার সবকিছু তৈরি, আমি এই বাড়িটাকে ভুলবো কি করে? অনেক মেয়ে কিন্তু প্রতিবাদ করে এটা। তো যাই হোক, এই টপিকটা খুব দুঃখজনক, এখনো চলছে, আগে সেকালের নিয়ম নিয়ে চলছে, দান করছে বাবা মেয়েকে দান করে দিচ্ছে, তারপরে ওই কনকঞ্জলি দেয় যে লোন শোধ করছে, যাওয়ার সময় বাবা কাঁদছে, মা কাঁদছে, এগুলো দেখা যায় না, বড় প্যাথাটিক এই দৃশ্যটা। আমার কাছে আমার কাছে বলে না, সবার কাছে যাদের মেয়ে আছে, খুব কষ্টকর। যাই হোক, দিনকাল পাল্টাচ্ছে, আরো পাল্টাবে আশা করি, দান থান সব উঠে যাবে, কালে সময় সাপেক্ষ দান থান উঠে যাবে, মেয়েরা সুশিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়িয়ে মেয়েরা বিয়ে করতে হয় একটা জীবন সাথী, বিয়ে না আমি মনে করি জীবন সাথী, চিরকাল বাপ মা কারো থাকে না, থাকে না, জীবন সাথীর জন্যই বিয়ের প্রথাটা এটা আমার মতে চালু হয়েছে আর কি। কিন্তু দান শব্দটা কালে থাকবে না, থাকবে না, রেজিস্ট্রি করবে, পার্টি দেবে, জীবন সাথীকে সঙ্গে নেবে, মা বাবা চিরকালই মা বাবা থাকবে, এটা কোনো আর পরিবর্তন, মা তো মাই, বাবা তো বাবাই। তবে হ্যাঁ, পরিবার ছেলে বাড়িকে আপন করতে হবে, কেন আমার মা বাবাকে যখন সে মানছে আমারও তার মা বাবাকে মানতে হবে, শ্রদ্ধা ভক্তি করতে হবে, ভালোবাসতে হবে। তো ঘরটা পরিবর্তন করে কেন, এটা মেয়েদের এটা নিয়ম একটা আছে তাই করে। আবার অনেকে যাদের ছেলে নেই তারা ঘর জামাইও থাকে, ছেলের মতন হয়ে থাকে, তো এটা আরো অনেকে বলবে সুন্দরভাবে, আমি সুন্দরভাবে বলতে পারলাম না, রাখলাম, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। সেটাই, কাল যখন পাল্টাবে তখন অবশ্যই আশা রাখছি আমরা এই আচারগুলো আস্তে আস্তে পাল্টে যাবে, তবে এই প্রথা কিন্তু এখনও চলে আসছে, এই বিষয়

0: আপনাদের অভিমত জানবো। ফোন করুন, ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আমাদের ফোন নাম্বার 03-8123-26253 এই নম্বরে। কথা বলতে বলতে একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। অসম্ভব সুন্দর একটা বিষয় আজকে, সত্যি আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান শুনে একজন বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে হোক, প্রত্যেকের চোখের কোণে জল আসবেই, আর তার সাথে এই সুন্দর গানগুলো। শুধু এইটুকু প্রার্থনা রইল যেন যেটুকু খুশি মনে একজন বাবা কন্যাদান করেন, সারা জীবন যেন প্রত্যেক বাবা সেটুকু খুশি থাকেন। চন্দ্রিমা ঘোষ, ধলেশ্বর কল্যাণী, আগরতলা। খুব সুন্দর লিখলেন চন্দ্রিমাদি, অসংখ্য ধন্যবাদ। এই আশা, এই প্রার্থনা আমাদের সবার সবার কাছে একই, প্রত্যেকটা বাবা মা খুশি থাকুক। খুশি হয়ে মেয়েদের বিয়ে দিয়ে দিক বা মেয়েদের বিয়ে হোক, মেয়েরা জীবন সাথী খুঁজে পাক, সেটাই আমাদের কাম্য, আমাদের প্রার্থনা। দেখি অন্য শ্রোতা বন্ধুরা কি বলছে। রয়েছেন একজন বন্ধু, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আগরতলা থেকে তপন দাস বলছি।
0: বলুন তপন বাবু।
1: দেখুন, এটা আমাদের সমাজে আমরা দেখে আসছি বহুদিন যাবতেই, কন্যাদান বা ছেলে বিবাহ করতে যায় এরকম শুনে আসছি, দেখে আসছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমরা নতুন, আমি যখন চাকরি পাই কম বয়স, তখন প্রায় সময় আপনার টিফিন আওয়ারে কুড়ে আমরা একটু ঘোরাঘুরি করতাম।
0: আচ্ছা,
1: প্রায় সময় কুড়ে আমি এমনও দেখেছি, এবং আমি একটা কেসের সঙ্গে জড়িত ছিলাম, মানে গরিব দেখে চিঠি, বিয়ের চিঠি করতে পারিনি। এখন হাকিম চাইছেন, প্রথমে চিঠি চাইছেন, পরে এই বিয়েতে ছেলে কিন্তু ছেলে পক্ষ অস্বীকার করছে বিয়ে করে নাই।
0: আচ্ছা,
1: মানে এই বিয়েতে নিমন্ত্রণ খেয়েছেন এরকম লোক হাকিম উপস্থিত করার জন্য আদেশ দিয়েছেন। আসলে গরিব মানুষ তো খুব বেশি লোক বলতে পারেনি, দুই চারজন হয়তো নিমন্ত্রণ করে বিয়ে সেরেছেন। কাজেই এটা যেই অবস্থাটা চলে আসছে। তবে সবচেয়ে বড় কথা হলো, মেয়েরা যদি অন্য সংসারে না যায়, পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে।
0: হ্যাঁ, সেটা তো অবশ্যই।
1: মানুষ, মেয়ে মানে কি, মা, মাতৃজাতি, তাদেরকে সম্মান দিতে হবে। তবে এটা যদি মনে করুন, আপনার প্রোগ্রামে আমরা 50 জন কথা বলছি, এই 50 জন দিয়েই তো সীমাবদ্ধ থাকবে না। আপনার বাল্য বিবাহ কিন্তু নিষিদ্ধ আছে, কিন্তু অহরহ চলছে বাল্য বিবাহ, একদম চলছে, আমার চোখের সামনেও চলছে, দেখ, কিছু করার নেই। এ কাজেই এটা চট করে আমার মনে হয় বন্ধ করা সম্ভব না। কন্যাদান আমি নিজেও করেছি। আমাদের শাস্ত্রে বলে, যারা বড় গার্জিয়ানরা বলে গেছেন, কন্যাদান না করলে নাকি আমার হাত শুদ্ধ হবে না, এটাও প্রচলিত আছে কি ম্যাডাম? এ কাজেই এটা চট করে বন্ধ হওয়া মুশকিল। তবে এমনি কন্যাদান ছাড়া তো বিয়ে, এইটাও আমি দেখেছি। হ্যাঁ, আমি নিজে উপস্থিত ছিলাম, তারাও মোটামুটি ভালোই জীবনযাপন করছে, ভালোই আছে, কিছু হয়নি, কিন্তু জীবনে কিছু মানে অনুষ্ঠানও হয়নি, খুব ভালো আছে। আসলে ভাগ্য, এটাও ভাগ্য এই বলবো। আর এমনও তো দেখেছি মেয়েদেরকে নিয়ে, আপনার, আমার মনে নাই ঠিক, যেহেতু বিষয়টা উঠেছে আমি বলছি, যদি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের সঙ্গে আলোচনা করুন, আমি দেশটার নাম ভুলে গেছি, উপযুক্ত মেয়ে হলে বাজারে নিয়ে যায়, সাজিয়ে গুজিয়ে বাজারে নিয়ে যায়, যারা ছেলে পক্ষ আসে তাদের পছন্দ হলে তারা মিষ্টি দোকানে নিয়ে যায়, খাওয়া দাওয়া হয়, আলোচনা হয়, এটাও তো একটা ঘটনা।
0: প্রথা অনেক রকমের রয়েছে, সেটার মধ্যে কন্যাদানও একটা প্রথা। তো আমি এই বিষয়ে জানতে চাইছি যে কি মনে হয় আপনার, এই যে দান কথাটা ব্যবহার করা হয়, সেটা কি ঠিক, সেটা কি ব্যবহার করা উচিত?
1: কিন্তু ম্যাডাম এটা তো চট করে বদল করা মুশকিল।

0: কারণ আমি তো এটা আমার মনে হয় এটা সামাজিক ভাবে আলোচনার মাধ্যমে এটা ঠিক করা হবে,
1: এটাই
0: আমার অভিজ্ঞতা।
1: ধন্যবাদ, ভালো থাকবেন। সেটাই, যত আমরা এই সামাজিক বিষয়গুলো নিয়ে, এই কিছু কিছু ব্যাধি রয়েছে যেগুলো আচার প্রথা এই হিসেবে নাম দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে যত আমরা বেশি কথা বলবো সেটা পরবর্তীকালে অবশ্যই পরিবর্তন হবে, এটা আমাদের চেষ্টা থাকবে, অ্যাটলিস্ট আমাদের সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে যাতে এই কিছু আচার প্রথা যেগুলো রয়েছে, যেগুলো মেনে নেওয়া খুব কষ্টজনক, সেটা শুধু আমার একার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাইছি। শ্রোতা বন্ধু, আজকের আমার আজ রাতে পর্বের বিষয় বিবাহে কন্যাদান। আপনাদের অভিমত, আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন আমার সঙ্গে ফোন লাইনে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। শুভ সন্ধ্যা। কন্যাদান আমাদের হিন্দু ধর্ম মতে সামাজিক নিয়ম মেনে বিয়ে হলে সেখানে মেয়ের পরিবারে কন্যাদানের একটা বিষয় থাকেই, যা আমারও হয়েছে। স্বামীর হাতে মেয়ের হাত রেখে বাবা ভাই বা পিতৃস্থানীয় কেউ বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে এই কাজটি সম্পন্ন করা হয়। তবে বর্তমান সময়ে এই বিষয়টাকে কেউ কেউ অযৌক্তিক মনে করছে। তবে এই নিয়মগুলো তুলে দিতে হলে অনেক প্রশ্ন আসে, অনেক নিয়মই উঠিয়ে দেওয়া উচিত। তবে দান করা মানে তার উপর আর কোনো অধিকার থাকবে না, এই বিষয়টাতে আমারও আপত্তি। কন্যা তো বাবা মার প্রাণের ধন, তাকে দান করবে কেন? বর্তমান সময়ে দাঁড়িয়ে কন্যা বা মেয়ের উপর বিয়ের পরও সম্পূর্ণ অধিকার থাকবে এবং মেয়ে ও বাবা মার উপর সমান অধিকার থাকবে, আইন তো তাই বলে, তাহলে দান হবে কি করে? আবার সামাজিক বিয়েতে স্বরোজগারী বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব বর নেবে কেন? এটাও বন্ধ করা উচিত। শুভরাত্রি। একেবারে পয়েন্টে কথাগুলো, সেটাই আমি একটু আগে বললাম, এরকম অনেক প্রথা রয়েছে, আচার রয়েছে যেগুলো শাস্ত্রের নিয়ম হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, যে বর বধূর দায়িত্ব নেবে বা মেয়েদেরকে বিয়ের পর দান করে দেওয়া হবে, সেগুলো অনেক রয়েছে। কিছু সামাজিক ব্যাধি আমাদের আশেপাশে রয়েছে, যেই ব্যাধিগুলো নিয়ে আমাদের সবার আলোচনা করা উচিত। শুনবো আপনাদের সবার মতামত আজকের এই পর্বে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো।
1: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি গোলাঘাট থেকে তিরমল ব্রহ্ম বলছি।
1: বুঝতে পারিনি কি নাম। হ্যালো,
2: কন্যা দান। শুনতে পাচ্ছেন?
1: আপনার নামটা আরো একবার বলুন।
2: নীলমণি দেবর্মা।
1: নীলমণি বাবু বলুন।
2: কন্যা দান দাঁড়াতে না।
1: হ্যাঁ,
2: আমার আমার পরিবারে আমার ছেলে তিনজন, আমার দুই মেয়ে, আমি বাথরুমকে সহজে গান দেবো না, গান দেবো না, গান দেবো না, সেই কথা হিসেবে আমি কন্যা দান করছি, কন্যা বিয়ে করছি। আমি ছেলেদের সঙ্গে যে বিয়ে করছি তা আমি কোনো গ্রহণ করছি না।
1: শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারাই ফোন করবেন ফোনটাকে একটু দূরে রেখে কথা বলবেন, তাহলে আপনাদেরও কথা আমি শুনতে পাবো, আমার কথাটাও আপনারা শুনতে পাবেন। শ্রোতা বন্ধু রয়েছেন একজন। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
1: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: হ্যাঁ, আমি অঙ্কিতা ম্যাডাম, আমি শেখেরপুর থেকে আশিস বলছি।
1: বলুন আশিস বাবু।
3: কথাটা হচ্ছে কি জানেন, আমি প্রোগ্রামটা অনেকক্ষণ থেকে শুনছি কিন্তু আপনাদের লাইন পাচ্ছি না, এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। ঘটনা হচ্ছে, দেখেন কন্যাদান শব্দটা অত্যন্ত ব্যাকডেটেড। কেন ব্যাকডেটেড? দেখেন 1918 সনে, প্রায় 8 বছর হয়ে গেছে আমার মেয়ে বিয়ে দিয়েছে। কন্যাদান শব্দটা ব্রাহ্মণের মুখে শুনেন, আমাদের হিন্দু শাস্ত্র মতে বৈদিক মন্ত্র উচ্চারণ করে বিয়ে হয়। যদি হিন্দুদের মধ্যে বৈদিক শাস্ত্র মতে বিয়ে না হয় তাও সমাজে অনেকগুলি বিষয় আছে, কন্যাদান শব্দটা হ্যাঁ ব্রাহ্মণের মুখের মধ্যে রাখা উচিত। আমি যখন মেয়ে বিয়ে দিলাম, হ্যালো,
1: হ্যাঁ বলুন,

0: তখন ব্রাহ্মণ বলল, আমি তখন ধুতি পরে আর ব্রাহ্মণের একটা কি চাদর গা দিয়ে আমি কর্ণদানে বসলাম, বুঝলেন তো। সামাজিক মতো আমার বলল ব্রাহ্মণ মাসে বললো যে কন্যাদান সম্পন্ন হলো, তখন থেকে আমি বিষয়টা ভাবছি আমার মেয়েকে দান করে দিলাম, মেয়েকে আর তার ফিরে পাবো না। আলটিমেটলি প্রশ্ন হচ্ছে, কন্যাদান শব্দটা আমাদের মধ্যে না থাকে ব্রাহ্মণের মুখের মধ্যে রাখাই উচিত, একদম ব্যাকডেটেড। কেন জানেন, আমার একটা মাত্র মেয়ে ছেলে সন্তান নেই, তার ব্যক্তিগত যত প্রবলেম আছে তার মার থেকে আমার কাছে সবচেয়ে বেশি আদর করতো, বুঝলেন তো, বাবু বাবু বলতে অজ্ঞান ছিল। এখনো তার বরের কিন্তু অভাব নেই, এরপরে বাবুর কাছে বাবু এটা এনে দাও, এটা এনে দাও, এটা এনে দাও, আমার কোন কিছুতে এখনো যে কন্যাদান দেয়, যে কন্যাদানটা ব্যাকডেটেড এই কারণে বলছে, গতকাল কেউ বলেছে বাবু শরীরটা খারাপ হয়েছে, কি হয়েছে, মাথাটা ঘুরোচ্ছে, আমি এক কাজ করলো ওয়াটার সেল খা, একটু চিনির জল খা, আর তার সাথে চেক করে নে, তুমি তোমার জামার কাছে কিন্তু বলবে না, আমাকে গালি দেবে, তুমি আমাকে না বলে তোমার বাবাকে বলছো, আমার মেয়ের জামাই জানে আমার কাছে সবকিছু আবদার করে, হ্যাঁ দানে যদি করে থাকি মেয়ে আমার লোকে একটা জিনিস আছে, কেউ যদি আপনি দান করেন তাকে কিছু পাওয়ার নেই, তা নয় কি বলুন, আপনি যদি মেয়ের দানই করে দেন। আমি একটা সমস্যা বললাম, আমার মাঝে মাঝে শরীর খারাপ, বাবু তোমার শরীরটা কেমন আছে, বয়স হচ্ছে, পরিশ্রম কামাও, অনিদ্রা করবে না, প্রেশার ট্যাবলেট খাও কি না, এই প্রশ্ন। আমি যদি দানই করে দিই তো মেয়ে তো আমার সঙ্গে সম্পর্ক রাখার কথা নয়। হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি
0: ম্যাডাম, আমার কথাটা যুক্তি আছে কি না বলুন,
1: একেবারে
0: কন্যাদান যদি করে থাকি তো মেয়ে আমার লোকের সম্পর্ক, আমি মেয়ের লোকের সম্পর্ক। আসলে আপনার পৃথিবীর সৃষ্টি বা সামাজিক সামাজিক যে বৈশিষ্ট্য, এটা সমাজ সৃষ্টির ক্ষেত্রে, অর্থাৎ দুটো একটু আগে আপনি নিজে বলছেন দুটি পরিবারের মধ্যে মেলবন্ধন, এটি সবচেয়ে বড় জিনিস। আর আমাদের সবচেয়ে টেনশন কি জানেন, যদি আমাদের সামাজিক মধ্যে কোনো বিয়ে হয়, ছেলের বাড়িও আমি চিনি না, ছেলেও মেয়ের বাড়ি চিনে না, বুঝলেন তো, প্রত্যেকটা মানুষের যার যার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমরা চোখের জল কেন খেলাই মেয়ে বিদেওয়ার, যে মেয়েটা গিয়ে কতটুকু সুখে থাকবে, মেয়েটা এই পরিবেশে আমার পরিবেশে বাপের আদরে মার আদর করেছে, ওখানে গিয়ে কতটুকু সে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, সে বাবুর সঙ্গে যে ব্যবহার করছে মার সঙ্গে সেখানে, সেই জন্য আমাদের কান্না পায়, বুঝলেন তো, অন্য কিছু না কিন্তু, বুঝলেন তো, মেয়েকে দান করে দিয়ে কি বলে কান্না নয়, মেয়ে তো দান প্রশ্নই আছে না, একদম ব্যাগ দিতে। আমি বলবো ব্রাহ্মণদের মুখের যখন কোন বাবা তার বৈদিক মন্ত্র তো উচ্চারণ করতে হবে 100%, হ্যাঁ নতুবা সমাজ ধরবে, ব্রাহ্মণ মশাই যাতে না বলে কন্যাদান সম্পন্ন হয়েছে, আমি অত্যন্ত দুঃখ পাবো, বুঝলেন তো ম্যাডাম। এই বলে শেষ হচ্ছে, অতি সংক্ষেপে বললাম, কেমন,
1: ধন্যবাদ, খুব ভালো বললেন, ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আজকের এই পর্বের বিষয় বিবাহে কন্যাদান। আপনাদের অভিমত মতামত জানবো অবশ্যই এই পর্বে, তবে আরও একটি মিষ্টি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি বিবাহে কন্যাদান নিয়ে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা, থাকবো আপনাদের সঙ্গে একেবারে রাত 11টা পর্যন্ত।

শ্রোতা বন্ধু, ছোট্ট করে একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। জানিয়ে দিলাম ছোট্ট করে একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, পৃথিবীতে এমন মানুষ আছে কি যে নিজেকে ভালোবাসে না, ভালোবাসা পেতে ভালোবাসে না, নিজের শিকড় আঁকড়ে ধরে রাখতে চায় না? নিশ্চয়ই এমন মানুষ নেই। কিন্তু সেই ভালোবাসার মানুষ, ভালোবাসা, শিকড়কে যদি প্রথার নামে ভুলে থাকতে হয়, তাহলে একটা অবুঝ যন্ত্রণা সারা জীবন ধরে বুকের নিচে গোংরাতে থাকে। বলে তোমার কিছু হারিয়ে গেছে, আর ফিরে পাবে না, কিছুতেই পাবে না। চাইলেও যেমন শৈশবে ফিরে যাওয়া যায় না, তেমনি চাইলেও সেই ঘর, সেই উঠোন, সেই পাড়ার মোড়ের জলের কল, সেই ছাদ, বারান্দা তোমার থেকে অনেক দূরে, তুমি ফিরতে পারো, কিন্তু সে ফেরা হবে উদাস্তর ক্ষণিকের ঘরে ফেরা। তোমার জমিন বদলে গিয়েছে, তোমার অস্তিত্ব বদলে গিয়েছে, সবাই তোমাকে গ্রহণ করবে, আদর করবে, সম্মান করবে হয়তো, কিন্তু নিজের করে তুলবে না। মাছের ফাটলটা কাঁটার মতো বিঁধবে বুকে। আপন যখন পরের মতো আচরণ করে, তখন তার শত্রুর আঘাতের থেকেও বেশি লাগে। মন কি প্রথা বোঝে? মন কি দূরত্ব মেপে পা ফেলতে পারে? কি মনে হয় শ্রোতা বন্ধু আপনাদের? জানান আপনাদের অভিমত, আপনাদের মতামত আজকের এই আজরাতে পর্বে আমার

0: ফোন করে আমাদের ফোন নাম্বার 03812326253 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি দীপেন্দ্র বর্মা, কমলা সাগর থেকে।
0: বলুন, কি মতামত আপনার?
1: কন্যাদান তো আমার বাবাও করছে।
0: আচ্ছা,
1: আমার দুই সন্তান আছে, এই ক্লাস টুয়েলভে পড়ে। কন্যাদান তো বাবা করছে, তো আমরা করছি না, হলো এটার লেগে ভালো আছে।
0: শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারা ফোন করবেন অনুষ্ঠান শুনে প্রসঙ্গে থাকবেন, প্রসঙ্গেই কথা বলবেন, অন্যদেরকে কথা বলার সুযোগ দেবেন, এই অনুরোধখানি রাখুন। আপনারা অনুষ্ঠান শুনুন, যদি মনে করুন প্রসঙ্গে কথা বলবেন তাহলেই

0: ভালো আছে।
1: শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারা ফোন করবেন অনুষ্ঠান শুনে প্রসঙ্গে থাকবেন, প্রসঙ্গেই কথা বলবেন, অন্যদেরকে কথা বলার সুযোগ দেবেন, এই অনুরোধখানি রাখুন। আপনারা অনুষ্ঠান শুনুন, যদি মনে করুন প্রসঙ্গে কথা বলবেন তাহলেই দয়া করে ফোন করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
0: হ্যালো,
1: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
0: আমি অসীমায় থেকে প্রান্তোষ দেব বলছি।
1: প্রান্তোষ দেব, বলুন।
0: হ্যাঁ, আমি বলছি যে বিবাহ যে কন্যাদান, ঠিক না? কন্যাদান তো মানে মা বাবা মেয়ের পালে লালন পালন করে, সবকিছু করে, দান কিভাবে দেয়? দান করে উঠে যাওয়া যাবে, আমরা পূর্ব পেয়েছে পেয়ে গেছে, তার জন্য আমরা কন্যাদান বলি। এটা অ্যাকচুয়ালি মায়ের যেমন ছেলের যেমন অধিকার আছে, বাবার বাড়িতে মেয়ে মেয়ের ও বাবার বাড়িতে অধিকার আছে।
1: একদম,
0: মেয়ে মেয়ে বিয়ে দিলে দান যায় না, কিন্তু মা বাবাকে কিন্তু রক্ত মুছে যেতে পারে, বলে রক্ত মুছে যেতে পারে না, কিন্তু মেয়েটা ছোটবেলা থেকে লেখাপড়া শিখাচ্ছে, দুধ খাওয়াচ্ছে, মা বুকে রয়েছে দুধ খাওয়াচ্ছে, বাপে লালন পালন করছে, হাঁটা শিখাচ্ছে, বড় করেছে, লেখাপড়া শিখাচ্ছে, চাকরি হয়ে গেছে। আমরা যদি বলি কন্যাদান, এটা ভুল, এটা এটা আমরা মানে কেন? আমরা পূর্বপুরুষরা পেয়ে গেছে, তার জন্য এই আমরা এখনো ওই কুসংস্কারটা কুসংস্কারটা আমরা এখনো মেনে চলছি, কিন্তু এগুলা আমার মনে হয় এগুলো না মানাই ভালো। কারণ মেয়ে যখন বিদায় নিয়ে যায় তখন মানে আত্মীয় স্বজন মা বাবা আমরা বহুত কান্দারি করি, আমারও মেয়ে আছে, কেন কান্দারি করি? ওই ছোটবেলা একটা মেয়েটা আমার বাড়িতে আসে, লালন পালন হচ্ছে, বড় হয়েছে, এখন পরের ঘরে দিয়ে যায়, পরের ঘরে চলে যায়, মানে কিভাবে খাচ্ছে কিভাবে না খাচ্ছে, যতই ছেলে আমরা দেখেছি না বিয়ে দিচ্ছি। হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: যখন যতই আমরা দেখে শুনে বিয়ে হচ্ছে, ছেলেটা খুব ভালো, পরিবারটা খুব ভালো, তারপরও আমরা মনে ভিতরে একটা আবেগ থাকে, কারণ মেয়েটা ওর ইয়ে গিয়ে কি সেট হতে পারবে না পারবে, মেয়েটা কি খাচ্ছে নেই খাচ্ছে, আমরা ওই চিন্তা করি। কিন্তু এই যে বলে কন্যাদান, কন্যাদান দিয়ে ও মা যেমন মনে করেন যে আমরা স্বাস্থ্য মেয়েটা যেন বিদায় নিয়ে যা, তখন ওই মার কাজ করে দুমুঠো চাল ফেলে যায়, মা তোমার দুধের ঋণ আমি দিয়ে দিচ্ছি, তখন কি দুধের ঋণ মার আত্মীয় দুধের ঋণ দিতে পারে মার সন্তানে? কোনোদিন না, কোনোদিন না। তো এটা অ্যাকচুয়ালি কুসংস্কার, কুসংস্কার আমরা পূর্বশ পায়ে গেছে। এবার বিয়ে দেয় কেন? বিয়ে দেয় আমরা সংসার বিস্তারিত হয়, এটা নিয়ম মাফিক মেয়ে বিয়ে দিতে লাগে, বিয়ে বিয়ে না দিতে যা এই পুরো বংশ বিস্তারিত হতে পারে না, তার জন্য আমরা মেয়ে বিয়ে দিই বা ছেলে বিয়ে করাই। যেমন অনেকে বলে আমরা গার্জিয়ানরা পূর্বপুরুষরা ইয়া ছেলেকে বিয়ে করলে বউ আপন হয়ে যায়, আর মেয়েকে বিয়ে দিলে মেয়ে পরে করে চলে যায়, এটা কখনো হয়? মেয়ে তো আবার বাপের বাড়িতে আছে, চলে এখনো মেয়ে বিয়ে দিলে এখনো মনে করেন যে বাপের অধিকার আছে, হ্যাঁ বাবা হিজা দো, বাবা হিজা দো, বাবা হিজা দো, বাবা হিজা দো, এটাই তো। এটা তো আপনি সুন্দর একটা প্রস্তাব রেখেছেন ম্যাডাম, এটা ধন্যবাদ আপনার। কিন্তু মেয়ে কোনোদিন পর হয় না, কোনোদিন পর হয় না, মেয়ে মেয়ে নিজেরই থাকে, নিজেই থাকে, কিন্তু দেখা গেল দেখে অনেক ক্ষেত্রে মেয়ে বাড়ি থেকে গেল কুসংস্কার বলে তুমি এখন বাপের যে যাচ্ছ না, এই করতে পারতো না, এটা ভুল ধরনের কথা, এটা ভুল ধরনের কথা, বুঝলেন? আমার জন্য ছেলেটা বিয়ে করে পরে মানে নিয়ে আসি আপন ভাবি, মেয়েটাকেও আমার আপন দেখতে হবে। অনেকে বলে যে আরে তোকে বিয়ে দিয়েছি দিতে পরে করে চলে যায়, এটা ভুল ধরনের কথা। হ্যালো,
1: হ্যাঁ একেবারে
0: এটা ভুল ধরনের কথা। এটা আগের দিনে পূর্ববর্ষ পড়ে গেছে বলে কন্যাদান, আমার মনে হয় এই কন্যাদানটা উঠানো উচিত এখন যুগে, যাও আগের যুগে না, এখন যুগে কন্যাদানটা উঠানো উচিত। কারণ মেয়ে বিয়ে দিয়ে ঠিক আছে, বিয়ে করা দরকার, এনগেজমেন্ট করা দরকার, উঁচুই ভালো,

0: উঠে ভালো আমার মনে হয় যে এটা ঠিক, কিন্তু মেয়ের দান, মেয়ের দান একটা মানুষের দান কি এর বলে মনে করেন যে আমি একজন একটা দান করেছি, একটা জমি দান করেছি, একটা ভুল দান করেছি, একটা ওই দান করেছি, এটাকে বলে দান। তো একটা মানুষ, সে তো একটা আমার গর্ভধারণের মেয়ে, আমি ওকে দান কেন করে করলাম, যে দান তো বলা যায় না। আমার মনে হয় যে ব্যক্তি তো মনে হয় দান বলা যায় না এটা, পূর্বপুরুষের যে কুসংস্কার আছে না, এটা আচরণ আমরা এখনো পালন করি নিয়ম আছে, কিন্তু এটা ঠিক না। এটা এই সঙ্গে পূর্বপুরুষরা করে গেছে, আমরা মানি, আমরা হিন্দু শাস্ত্রে দেখেন মুসলমানের মধ্যে তো এরকম নাই, ঠিক আছে না, এরকম নাই, কিন্তু দান করে দেয়, এই করে দেয়, সেই করে দেয়, তারা এঙ্গেজমেন্ট করে, খাওয়ার দাওয়ার প্রার্থনা করে, এই করে সেই করে, খাওয়া টাওয়া হয়, এটা আমি দেখে ফেলেছি। কিন্তু আমাদের মধ্যে কি মেয়ে বিয়ে দিব, মেয়ে জামা জামা ঠিক করুন, মেয়ে দান করে দিল, এটা কিন্তু কুসংস্কার। আমার মনে হয় যে ম্যাডাম এটা দান করা ঠিক না,
1: সেটাই, এবং এই প্রথা কোনো না কোনো দিন পরিবর্তন হবে, এই আশাটাই আমরা রাখতে পারি, তাই তো?
0: হ্যাঁ ম্যাডাম, এই আশা আমরা রাখতে পারি। ধন্যবাদ, এতটুকু বলার ছিল, আমি এতটুকু বললাম, থ্যাংক ইউ ম্যাডাম,
1: ভালো থাকবেন, শুভরাত্রি। সেটাই, বিবাহ শব্দটির যে অর্থ বিশেষ রূপে বহন করা, মেয়েটি পুরুষটির সন্তান ধারণ করবে, পুরুষটি মেয়েটির খাওয়া দাওয়া পরিধানের দায়িত্ব নেবে, এই বহন করা থেকেই এখনও চলে আসছে বিয়ের পরদিন ভাত খাপড় দেওয়ার প্রথাটি। এরকম অনেক প্রথা রয়েছে যেগুলো আচারের নামে বা শাস্ত্র বলেছে এই নামে এই প্রথাগুলো চলে আসছে, কিন্তু সেগুলি কি ঠিক, এই নিয়েই, এই বিষয়টা নিয়েই আপনাদের কাছ থেকে মতামত জানব আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয়, বিবাহে কন্যাদান। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আতিয়া রহমান বলছি।
1: বলুন।
2: বিয়ে মরশুম চলছে, তো স্বাভাবিকভাবেই বিষয়টা এসে যায়, কিন্তু দিদি আজ থেকে 30 বছর আগেকার বা 20 বছরও আগে বিবাহের যেমন খাওয়া দাওয়ায় বলুন, আপ্যায়ন অতিথি আপ্যায়ন বলুন, বা কন্যা সম্প্রদায় বা কন্যাদানই বলুন, সবটাই কিন্তু সেখানে অনেক মানুষ মানে থাকতেন এবং সেখানে আন্তরিকতা থাকত। সর্বোপরি একজন ঘটক থাকতেন যিনি মিডিলম্যান বরপক্ষ এবং কোনপক্ষকে একত্রে করার জন্য। বর্তমান পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে, মানে ঘটক নাই, আর বিয়ে তো সম্পূর্ণ নিজস্ব পছন্দের উপরে এখন বেশি হচ্ছে, আর কন্যা সম্প্রদানে আগে যে দৃশ্য দেখেছি যে পিতার চোখে জল, কন্যার চোখে জল, বিদায়ের সময় তো সেই আরো প্রকট হয়ে উঠত, যখন সবাইকে প্রণাম করতো, একে একে প্রণাম করে যখন যেতেন মেয়ে শ্বশুর বাড়ি, তো এখন কিন্তু অতটা নাই। ওই রকম আমি চোখে বেশ কয়েকটা বিয়েতে গেলাম, দেখলাম অতটা পড়ছে না চোখে, আসলে এখন সময় বদলেছে,
1: আগে যেমন
2: পরিবর্তন হচ্ছে, আগে যেমন সুপ্ত ছেঁচড়া মাছ অথবা মাংস চাটনি দই পাঁপড় এইসব থাকত, এখন কিন্তু দেদার আয়োজন, এখন এত আয়োজন যে কোনটা ছেড়ে কোনটা খাই, ছেড়ে দে মা কেঁদে পালাই, এইরকম অবস্থা। তো সবটাই কিন্তু পরিবর্তনের জন্যই চলছে, আসলে চলমান জগতে যা যা হচ্ছে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে।
1: সেটাই,
2: আর কন্যা সম্প্রদানের বা কন্যাদানের যে ইয়েটা ছিল পিতা কন্যা পরিবারের সঙ্গে একটা পরিবারে, তো সেটা আর এখন নিজের বেশিরভাগ

0: নিজস্ব পছন্দের মতো হচ্ছে, তো তাই তেমনটা আর দেখা যাচ্ছে না। যে দৃশ্যটা আপনি জানতে চাইছেন বা যে আমরাও যেটা দেখেছি,
1: না আমি যেটা জানতে চাইছি,
0: হ্যাঁ বলুন,
1: আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কন্যাদান তো হচ্ছে, এটা তো বিয়েতে হচ্ছে, এই প্রথাটা তো রয়েছে, কিন্তু সেই দান করে দেওয়াটা এই কথাটা কি ঠিক, এটা কি ব্যবহার করা উচিত?
0: না না না, মোটেই না, মোটেই না,
1: সেটাই আমি জানতে চাইছি।
0: ওইটা কন্যা দান নয়, ও দান কিচ্ছু নয়। একজনের বাড়িতে একজন, আমাকে একজন মানে খুব দামি কথা বলেছিলেন একজন মহিলা, বলছে দাদা আমাদের তো বাড়ি নাই গো, আমি সে কি বলছে, হ্যাঁ এখানে এলে বললাম বাবার বাড়ি এসছি, আর ওখানে হচ্ছে শ্বশুর বাড়ি, তো আমার বাড়ি কোনটা? তো সে ঠিকই ধরেছেন আপনি, কিন্তু দান বলে কিছু নয়। আসলে একটা মেয়ে বিবাহ সূত্রে অন্য জায়গায় যাচ্ছে, সেটাই হয়তো তার ঘর, আসল ঘর, যেহেতু সেখানেই থাকতে হবে, সেখানেই সন্তান সন্ততি লালন করতে হবে। এই রীতি অনুযায়ী আমার মারা যেমন করে এসছেন, আমার দিদিমারা কাকিমারা সবাই সেইটাই নিয়ম। তাই বলে দান শব্দ মেয়েটাকে দান করে দিলাম এমনটা নয়, তাহলে তো আমাদের যাওয়া আসাই হবে না, সম্পর্কটাই থাকবে না।
1: একদমই,
0: জামাই যেমন ছেলে মতো, মেয়েও তেমনি মেয়ের মতো,
1: একেবারে
0: ঠিক এইভাবেই চলবে। এটাই হচ্ছে আমার কাছে কথা, আমার শেষ কথা। ভালো থাকবেন দিদি, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। বিয়েতে নাম পরিচয় গোত্র পরিবর্তন করে মেয়েটিকে সাধারণত দান করা হয়ে থাকে, সে আর বাপের বাড়ির কেউ নয়, যদি বা আসে আসবে অতিথি হয়ে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যত্নের মধ্যে একটা অপরত্বের অস্বস্তি আছে। আগে এই পরিবারের সব সিদ্ধান্তে সে ছিল একটা কোথাও, এখন তো শ্বশুর বাড়িতে কত চাপ তাই আর জানায়নি তোকে কিছু। গোছের কথাগুলি চিৎকার করে বলে দিচ্ছে তুমি আউটসাইডার, তোমাকে জানানোর প্রয়োজন নেই। এই কন্যা দান করে দেওয়ার পর যখন মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যায় তখন এই জিনিসগুলো অটোমেটিক চলে আসে। হ্যাঁ, তবে সেকেলের মতো একেলে এতটা প্রভাব বিস্তার করতে পারে না, কারণ মেয়েরা আজকাল অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, অনেক বেশি তারা স্বাবলম্বী, নিজের ডিসিশন নিজেরাই ঠিক করে। ইভেন সে কি করবে, সে বিয়ের পর কোথায় থাকবে, কি করবে, কার সঙ্গে থাকবে, সেই ডিসিশনটাও আজকাল মেয়েরা নিচ্ছে। পরিবর্তন যে একেবারে হচ্ছে না সেটা না, হচ্ছে, ধীরে ধীরে হলেও হচ্ছে, কিন্তু সেই কথাটা থেকে যায় যে কন্যাদানের সময় হয়ে গেছে, বাবাকে ডাকো, মেয়েকে ডাকো, এই কথাগুলো থেকে যাচ্ছে, যেগুলো মেনে নেওয়া একটু কঠিন সবার পক্ষে, একটা মেয়ের পক্ষে, একটা বাবার পক্ষে, একটা মায়ের পক্ষে, সবার জন্য এই বিষয়টা একটু কঠিন হয়ে যায়। এই বিষয়ে আজকে জানতে চাইছি, সেই যে দান কথাটা, বিবাহে কন্যাদান, এই দান কথাটা কি বদলে যাওয়া উচিত? সেটা আইনিভাবে হোক, মানসিক দিক থেকে হোক, এই যে কন্যাদান এই কথাটা মেনে নেওয়া কি ঠিক, নাই দান শব্দটা বদলে দেওয়া উচিত? এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, বিবাহে কন্যাদান। শুনবো আপনাদের অভিমত, আপনাদের মতামত, তবে আরও একটি মিষ্টি গানের পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে FM উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় বিবাহে কন্যাদান। এই বিষয়ে আপনাদের মতামত অভিমত জানতে আপনারা ফোন করতে পারেন 03-8123-26253 এই নম্বরে। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ললিত চন্দ্র সরকার বলছি নতুননগর থেকে।
0: বলুন।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: দেখুন, এই দান বিষয়টা হলো বস্তু, একটা বস্তু হলে আমরা দান করে দিই, যেমন সেটা হলো এখানে আসলে সমাজপতিরা এটা তৈরি করেছে। তো তখন প্রাচীনকালে তারা এই সমস্ত মন গড়া ভাবে মন্ত্র বানিয়েছে এটা, কারণ মেয়ে আমরা দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আমারও মেয়ে আছে, বিয়ে এখনো হয়নি, আমিও হয়তো মেয়েকে পাঠাতে হবে। তো সেখানে দানের দান কথাটা, এটা একটা আসলে আশীর্বাদ বলছিল না, এটা ব্যাকডেটেড, এটা এটা প্রযোজ্যই হতে পারে না, এটা প্রযোজ্যই হতে পারে না। কারণ আপনি কোর্ট মেডিকের কাগজ দেখেছেন কোনো সময়? বলেছেন পয়েন্টটা, সেটা দেখেছি, সেখানে লেখা থাকে না তো যে এই করলো দান করলো কে কাকে কি করলো, সেখানে লেখাতে উভয় উভয় সম্মতি ক্রমে সেটা বিবাহে বন্ধনে আবদ্ধ হলো।
0: আচ্ছা,
1: আমরা মানে কোর্ট কোর্ট সেটা সাক্ষী হলো।
0: আচ্ছা আচ্ছা,
1: তাহলে ডিএম এসডিএম তারা কি করে দিচ্ছে? তারা তো সেখানে দান দক্ষিণে কোথাও লিখছে না।

0: আর আপনি দেখবেন এই সামাজিক বিয়ের পরে যে কোনো সময় বিবাহ বিচ্ছেদের সময় কেস হয়, সেখানে দেখবেন ওই যে জিনিসপত্র দেওয়া হয় সেইটা দানের জিনিস বলে অমুক জিনিস, কিন্তু এটা কিন্তু আইনের বসে দানের জিনিস নয়, সেটা হচ্ছে স্ত্রী ধন, সেটা মেয়ের প্রাপ্য পুরাটা, মেয়ে মেয়ে সবটা পাবে, এটা স্ত্রী ধন বলা হয় সেটাই। আইন তো সেখানে দান দক্ষিণা বলে না, তো এখানে এখানে আমরা জোর করে এটাকে ধরে রাখি। আমি আমি একটা আমার বন্ধুর মেয়েকে দান দিয়েছিলাম, সেখানে ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া লেগে গেলাম, এই কিসের রে দান দক্ষিণা, এটা এটা কি ব্যাপার, তোর এই মন্ত্রটা তোমার এটা এই করা দরকার। মেয়ে দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক হচ্ছে, ভালো হচ্ছে, সেটা হবে, চলাফেরা থাকবে, ছেলেটাও আমার মেয়েটাও আমার, সেখানে কাকে কে দান করছে, মেয়েটা বিয়ে করছে না ছেলেটা বিয়ে করছে, উভয় উভয়কে বিয়ে করছে তো, না শুধু ছেলেটা বিয়ে করছে মেয়েটা বিয়ে করছে না, আমরা একটা মেয়েকে কি বলি তুমি বিয়ে করেছ, বিয়ে হয়েছে, তাহলে তাহলে মেয়ে ছেলেটাকে যদি বলি বিয়ে করেছো, মেয়েটাকে বলি বিয়ে করছো, বিয়ে তো উভয় উভয়কে বিয়ে করছে,
1: একদম,
0: এখানে কে কাকে দান করবে, তো ছেলেটাকেও দান করে দিক না তার বাবা আমার মেয়ের কাছে, এইগুলি কথা না, কথাটা হচ্ছে সময়ের পরিবর্তন হবে হচ্ছে, যারা কোর্ট ম্যারেজও করলো না, যারা সামাজিক বিয়ে করলো না, এই সমস্ত পরিবারগুলি তো ভালো আছে, চলছে তো সুন্দরভাবে পরিবার, দুই পরিবারের মধ্যে মেলবন্ধন মেলবন্ধন রক্ষা করে তারা খুব ভালো আছে, এবং কয়েকটা পরিবারই আমার এরকম আছে আমার দেখার মধ্যে, তো এরা এরা এগুলি হলো মনের মানুষের ইয়ের ব্যাপার, আর চোখের চলে আসবে না কেন, কারণ এটা একটা বাড়ি ছেড়ে চলে যায়, মেয়েটা সারাদিন বাড়িটা গরম রেখেছে, সকালে না দেখলে আমি যেমন মেয়ে ইয়েতে টিউশনতে না এলে বা কলেজে না এলে আমি ভাতই খেতে পারি না, এমন একটা অবস্থা, তো এই যে মায়া বদ্ধ আমরা, তো আমার এক বন্ধু 15-20 বা 17-18 বছর আগে বন্ধুর একমাত্র মেয়ে বিয়ে দিয়ে, তাকে আগেই বলছিলাম যে মনটাকে শক্ত কর, সে জামাই বর চলে এসছে বাড়িতে, এই শহর থেকে যে বদ্ধলোকে যে কান্না কাটি করতে করতে না দান দেওয়ার সময় পেল না, সে স্টোক করে মারাই গেল, তো এই যে ব্যাপারটা দুঃখের ব্যাপার, তোমার অন্যরা দান দিল, ওকে তো হাসপাতাল নিয়ে গেল, আর অন্যরা কাকা পরে ওই মেয়েটাকে দান দিল, দান মানে বিয়ের আচারটা করলো আর কি। আর এই যে আমরা দেখেন আমরা এই যে কতগুলি ব্যাপার, ওই কুল ছুটানো, অমুক করা, হ্যাঁ ঋণ ঋণ পরিশোধ করা, এইগুলি হলো ফালতু কথাবার্তা, এগুলি এগুলির কোনো কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যাতে এগুলি আসে না, আর আমার মা বাবা যত্ন করে আমার মানুষ করেছে, আমি কি মার ঋণ শোধ করতে পারবো কোনোদিন, পেরেছি, মা বর্তমানে নেই, মারা গেছেন 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এটা হয় না, এগুলি আমরা কথার কথা, এগুলি ছাড়তেও পারি না, আমরা কতটি তৎকালীন সময়ে যারা এখনো একটু বয়স্ক মানুষ তারার মুখে দেখবেন এগুলি কত জাস্টিফিকেশন দিয়ে কথা বলতে চেষ্টা করে, কিন্তু এদিকে কোনো জাস্টিফিকেশন নাই, কথাটা হচ্ছে সুন্দরভাবে অনুষ্ঠান হবে, দুই পরিবার ছেলে দেখবে মেয়ে দেখবে, তাদের মধ্যে আলোচনা হবে, মা বাবা থাকলে মা বাবার সঙ্গে আলোচনা হয়ে সুন্দরভাবে পরিবেশ এটা অনুষ্ঠান করে আনন্দের মধ্যে তাদেরকে বিদায় দিতে হবে,
1: একদম
0: বিদায় মানে সেটা আপাতত বিদায় আর কি, মানে ওই বাড়িতে যাবে তো এই বিদায়টা আর কি, এটা কিন্তু এরকম না যে আমি মেয়েকে বিদায় দিয়ে দিলাম ছেলেকে বিদায় করে দিলাম, এটা নয়, মানে আপাতত তো ঘর থেকে যাত্রা করে গেলে তো আমরা বিদায় বলি না, আমরা যখন ঘর থেকে যাত্রা করে যাই তখন ওগুলো বলে আমি আসিমা, তো এই যে আসিমা কোয়ার সুযোগটা করে দিতে হবে মা বাবাদের, শুধু মেয়ে হলে এটা এই করতে হবে সেই করতে এরকম না, ছেলেদেরও সেটা বুঝতে হবে, আমাদের আমরা একে অপরকে বিয়ে করছি, আমরা কেউ কাউকে দানও করছি না, গ্রহণও করছি না, বর্জনও করছি না, আমরা সবাই মিলে দুজন মিলে আমরা উভয় উভয়কে গ্রহণ করছি,
1: একদম
0: এই মনোভাবটা যদি থাকে তাহলেই কিন্তু আসলে আমরা আর দুঃখটা মা বাবা যারা আমরা একমাত্র মেয়ে আমারও যদিও, তো এটা এখন থেকেই মানে মনের মধ্যে একটা মানে এটা ই করতে হবে, কষ্ট দূর করে রাখতে হবে, কারণ দিতে তো হবে, নাহলে তো হঠাৎ করে স্টোক করে মারা যাবো, তো এরকম কোন বাবার জীবনে না আসুক, আনন্দের মধ্যে তারা থাকুক, মেয়ে অন্য সংসারে যাবে, যদি সামাজিক এই সমস্ত দান দক্ষিণের কথা বাদ দিয়ে রেজিস্ট্রি করে বিয়ে দিয়ে দিক সুন্দরভাবে, এটা ভালো, দরকার নেই আমার দান দক্ষিণা গুত্রতে আজ,
1: একদমই তাই, খুব সুন্দর বললেন ললিতবাবু, সেটাই পরিবর্তনের আশা রেখে আমাদের এই বিষয়গুলি রাখা, যে কোনো না কোনো দিন এই বিষয়গুলো পরিবর্তন হবে, এই আচার এই প্রথা নানান ধরনের।

0: সেটা ভাত কাপড়ের প্রথা হোক, সেটা কন্যাদানের প্রথা হোক, সেটা কোল ছাড়ানোর প্রথা হোক বা ঋণ শোধ করার প্রথা হোক, এই সবগুলো একদিন না একদিন পরিবর্তন হবে। সেই আশা রেখে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব, এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করে যাব, যাতে কোনো একটা সলিউশন বের হয়। কথা বলতে বলতে একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। শুভ সন্ধ্যা ম্যাডাম, আজকের রাতের বিষয় বিবাহে কন্যাদান। যুগ যুগ ধরে বিবাহ কন্যা প্রথা বা অনুষ্ঠান চলে আসছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান দেখে আসছি, তবে কন্যাদান এখন আগের মতো নেই। আমি মনে করি বিবাহে কন্যা দান না বলে বিবাহে কন্যা সমর্পণ বলা যেতে পারে। বর্তমানে একজন মেয়ের বাবা হয়ে কন্যা সমর্পণের সময় অনেক ভাবনা চিন্তা মাথায় আসে। আমার মেয়েকে সমর্পণ করছি, পরবর্তী সময়ে তাদের দাম্পত্য জীবন কী হবে বলা মুশকিল। মেয়ে সমর্পণের সময় হয়তো মেয়ের বাবার চোখে জল দেখা যায় না, কিন্তু অন্তর কিন্তু সত্যিই কাঁদে। তবে বিবাহের কন্যা সমর্পণ বা কন্যাদান রয়েছে, থাকবে, তাছাড়া বাকি যে নিয়মকানুন আচার অনুষ্ঠান হয়েছে সবগুলি সঠিক নয়। সমীরণ সরকার, বামুটিয়া। ধন্যবাদ, সুন্দরে লিখলেন। এক একজনের এক এক রকম মন্তব্য, সেই অভিমত সেই মন্তব্য জানতেই আমাদের আজকের এই আজ রাতে পর্বের বিষয় বিবাহে কন্যাদান। কি মনে হয় আপনাদের, এই যে কন্যাদান প্রথাটা রয়েছে বা এই যে শব্দটা, সেটা কি থাকা উচিত না বদলে নেওয়া উচিত খুব তাড়াতাড়ি? নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো জি, নমস্কার।
0: নমস্কার,
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম
0: বলুন।
1: দেখুন দিদি, যদি আমরা ঈশ্বর বিশ্বাসী হয় তাহলে বিয়ের ব্যাপারটা যার সঙ্গে হবার ঠিক তার সঙ্গে বিয়ে হবে, সেটা দেখাশোনা করি বাড়ি থেকে দেখাশোনা করে হোক বা তার নিজের পছন্দ মতো হোক, এটা হচ্ছে বিয়ের বিষয়। এরপর কন্যাদান যেটা বলছেন, কন্যাদানটা হচ্ছে আমার মতামত যে ওই অনুষ্ঠানের সময়সূচিটা হচ্ছে কন্যাদান। মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে একটা প্রথা হয়ে আসছে যে কন্যাদান, মানে সেই অনুষ্ঠানের যে মুহূর্তটা সেই মুহূর্তটা কন্যাদান হিসাবেই হয়ে আসছে। হ্যাঁ, তবে এমন কিছু না যে আমার কন্যাদান আমি কন্যাটাকে দিয়ে দিলাম। এখন এই পরিস্থিতি অনুযায়ী, এখন পরিস্থিতি অনুযায়ী কি হয় জানেন, এখন ছেলে পক্ষ ভাবে যে আমার ছেলেটাকে আমি হাত ছাড়া হয়ে গেলাম।
0: আচ্ছা,
1: বুঝলেন, একদম বাস্তব কথা এটা। আগে আমরা ভাবতাম কন্যাদান যে কন্যার পিতারা খুব দায়গ্রস্ত, আগে যেটা মনে হতো আমাদের, হ্যাঁ, ওটা কিন্তু আদৌ কন্যাদান নয়, কারণ অনুষ্ঠানের যে সময়সূচি বা মুহূর্তটা সেটা কন্যাদান হিসেবে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেটা হচ্ছে কন্যাদান। হ্যাঁ, এরপরে বিষয় হচ্ছে এখন যা পারিবারিক অবস্থা, তাতে করে সন্তানের মা বাবারা ভাবছে, পুত্র সন্তানের মা বাবারা ভাবছে যে আমার ছেলেটা যেন আসতে আমার হাত ছাড়া হয়ে গেল, মানে দান কন্যাদান হয় না এখন, মানে পুত্রটা হাত ছাড়া হয়ে যাচ্ছে, বুঝলেন, এটা হচ্ছে বিষয়। কন্যাদানটা ঠিক ওই দান নয়, ওটা হচ্ছে অনুষ্ঠানের একটা সময়সূচি মাত্র, এটা আমার মতামত। এইটুকুই বললাম দিদি, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, শুভরাত্রি। এক একজন এক এক নজরে দেখছেন, এক একজনের কাছে এই প্রথাগুলোর মাহাত্ম এক এক রকম, সেই বিষয়ে কথা বলতে আমাদের আজকের পর্ব, আজ রাতে পর্বের বিষয় বিবাহে কন্যাদান। জানবো আপনাদের কাছ থেকে আরও অনেক অভিমত, আপনাদের মতামত, তবে ফিরে আসছি আবারও একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আজকে এই পর্বের বিষয় বিবাহে কন্যাদান। শ্রোতা বন্ধু, একটা গল্প শোনাই আপনাদেরকে। আমি তখন খুব ছোট, পুজোয় বেড়াতে গিয়েছিলাম ছোট পিসির বাড়ি। আমাকে পেয়ে পিসির সে কটা দিন কত আদর। সেই সময় একজন বৈষ্ণবী এসেছিল গান শুনিয়ে ভিক্ষে করতে। পিসি বারান্দায় দাঁড়িয়েছিল, গান শুনে তাড়াহুড়ো করে এসে জিজ্ঞেস করলো,

গ্রাম থেকে এসেছো গো? পিসি নাকি সমস্ত ফেরিওয়ালা ভিখিরিদের ডেকে ডেকে জিজ্ঞেস করে তারা কোন গ্রাম থেকে এসেছে। একটা নাম খুঁজত পিসি, তার ফেলে আসা গ্রামের নাম। যদি কোনোদিন পেয়ে যেত গ্রামের গন্ধ বয়ে আনা কাউকে, তাহলে সেই ভিখিরির কপাল সেদিন খুলে যেত। আবোল তাবোল কথার উত্তর দিয়ে অনেকটা বেলা কাটিয়ে বেশ খানিকটা এটা সেটা ভিক্ষা নিয়ে আসি গোমা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বিদায় নিত বৈষ্ণবী। পিসি জানতে চাইতো গ্রামের সবাই কেমন আছে। শুধু বাবা মা দাদা বৌদি বোন পো ভাইজি নয়, কোন পুকুরে এবার কেমন মাছ হয়েছে, কোন গাছে কেমন আম ধরেছে, মরতে বসা বুড়ো ভোলানাথ বেঁচে আছে কিনা, হরিপদর মেয়ের বিয়ে হয়েছে কিনা, ইত্যাদি অনেক কিছু। তখন মনে হতো এ পিসির নেহাত আবেগ। বাপের গ্রামের মানুষ তাই আলাদা খাতির করছে। এখন বুঝি সেই নেহাতি অর্থহীন প্রলাপ নয়, হারিয়ে যাওয়া ইতিহাস আর ভূগোলের প্রতি পিসির হাহাকার। জোর করে উচ্ছেদ করে দেওয়া, অন্য করে দেওয়া একটি মেয়ের হৃদয় মথিত কাতরতা। আমার ফেলে আসা সব একই আছে তো, সেসব এক থাকলে আমিও যে একই থাকি, এই বোধকে একবার ছুঁয়ে দেখার অদম পিপাসা। মন দিয়ে চেটে পুটে শেষ রসটুকু গলার নিচে পাঠানো, যেখানে একদলা বেদনা আটকে আছে, না পাওয়ার কাতরতা আছে। বিয়ে পিসিকে পর করে দিয়েছে তার জন্মস্থান জন্ম সম্পর্ক থেকে, অথচ সেই নতুন পরিবেশ তখনও আপন হয়নি। যেমন করে দেশ হারা উদাস্ত মানুষ সারা জীবন দেশ খোঁজে, ঠিক তেমনভাবে পিসি বৈষ্ণবীর মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দে তার গ্রামকে খোঁজে, নিজেকে খোঁজে, অস্তিত্বকে খোঁজে, মূলকে খোঁজে। এই গল্পটা শুধু পিসির একার নয়, সমস্ত বিবাহিত মেয়েদের, তাই নয় কি? শ্রোতা বন্ধু, কথা বলতে বলতে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ চলে এসেছে। শুভ সন্ধ্যা অঙ্কুরিতা, তোমার আজকে রাজরাতের টপিক কন্যাদান, অনেকের কথা শুনছিলাম তো, আমার মনে একটা প্রশ্ন জাগলো। হিন্দু শাস্ত্র মতে বিয়ের সময় মেয়েদেরকে দান করার বা কন্যাদানের বিষয় চলে আসছিল, সেইটাকে বিরোধিতা করে অনেকেই নানাভাবে নিজেদের মতামত ব্যক্ত করছেন। তাহলে কি হিন্দু শাস্ত্রের ক্রমপরাগত সেই চিরাচরিত রীতিগুলো একেবারেই পাল্টে ফেলার প্রচেষ্টা? সমাজের যারা এই রীতিগুলোর আজীবন সমর্থন জানিয়ে এসেছেন অথবা এই নিয়মের নামকরণে শিলমোহর দিয়ে এসেছেন, ওনারা কি মানবেন? তবে খ্রিস্টিয়ান কমিউনিটিজের মধ্যে এই কন্যাদান ব্যাপারটা নেই। আমি সবার কাছে জানতে চাইব যে কন্যাদানের পরিবর্তে কি নামকরণ হবে। এর নামকরণ যাই দেওয়া হোক না কেন, মেয়েরা তো শ্বশুরবাড়ি পরিচয়ে পরিচিত হয়ে আসছে এবং ঠিকানাও আলটিমেটলি ওই শ্বশুরবাড়িতে। ভালো থেকো অঙ্কুরিতা, শুভরাত্রি স্বর্ণালীদে। তুমিও ভালো থেকো স্বর্ণালীদি। এক একজনের এক এক রকম মত, কেউ কন্যাদানকে সমর্থন করছে, কেউ কন্যাদানকে সমর্থন করছে না, ডিবেটটা এই জায়গাতেই। সেই কারণেই তো আমাদের আজকের এই আজ রাতে পর্বের বিষয় বিবাহে কন্যাদান। সমাজ কি চাইছে, সমাজ কোন প্রথাটাকে মেনে নিতে পারছে, কোন প্রথাটাকে মেনে নিতে পারছে না, সেটাই তো জানার বিষয়। এই একটা প্রথা খুব প্রচলিত, খুব প্রত্যেক বিয়ের অনুষ্ঠানে এই প্রথাটা খুবই প্রচলিত, কন্যাদান। তাই এই প্রথাটা, এই যে নামটা কন্যাকে দান করে দেওয়া, সেটা কতটা ঠিক এবং সেই নামটাকে বদলে দেওয়া কি ঠিক, এবং বদলে, যেটা স্বর্ণালীদি বললেন, বদলে কি নামকরণ দেওয়া যেতে পারে, সেই বিষয়েই আজকে আমরা কথা বলছিলাম এবং অনেকের মতামত শুনেছি। অনেকে বলেছেন কন্যা দানের পরিবর্তে কন্যা

0: সমর্পণ, এই ওয়ার্ডটাও ইউজ করা যেতে পারে। অনেকের মতামত শুনেছি, আরও শুনব, হাতে সময় রয়েছে, আরও কিছুক্ষণ দেখি কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি বনমালীপুর থেকে অজিতেশ বোস বলছি।
0: বলুন।
1: খুব সুন্দর একটা বিষয় আজকে আনলেন, এবং আমি একজন মেয়ের বাবা হিসেবে আমিও খুব আবেগে আপ্লুত হয়ে গেছি। বলছি যে অনেকে প্রত্যেকের কথাই শুনছি, বেশ ভালো লাগছিল, অনেকে অনেক রকম কথা বলছেন, মানে অনুষ্ঠানটা সত্যি মানে দারুণ লাগছিল আমার কাছে। তো ভাবলাম যে শেষ মুহূর্তে ফোনটা পেয়েছি, আমি ছোট্ট করে এক দুটো বিষয় একটু শেয়ার করতে চাইছি।
0: বলুন।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে শাস্ত্রের নাম দেওয়া হচ্ছে, বিবাহ শাস্ত্র বা যাই বলুন, পুরোহিতরা এটার মধ্যে স্ট্রিক করেন, কারণ শাস্ত্র তো আর কেউ চেঞ্জ করতে পারেনি বা করার ইচ্ছেও প্রকাশ করেননি বা সাহসও দেখাননি, ফলে এটা চলে আসছে। এখন প্রাচীনকালে একটা জিনিস তৈরি হয়েছে বলে এটা এ সময়ে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা ধরে রাখতে হবে, তারও তো কোনো কথা, এটা তো কোনো একটা কথা হলো না। হ্যাঁ, এখন ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, মানে আমি বলছি যে সুশিক্ষিত বা স্বশিক্ষিত যেটাই হোক না কেন, আমার মনে হয় যে এক্ষেত্রে ছেলে এবং মেয়ে এদেরকেও ইনভলভ করা উচিত, ওরা বুঝে নিক ওদের বিষয়গুলো কেমন। ওরা যদি একটু স্ট্রিক করে তাহলে গার্জিয়ানরাও আস্তে আস্তে সাহস করবে, তা না হলে সমাজ কি বলবে, প্রতিবেশী কি বলবে, শাস্ত্র কি বলবে, পুরোহিত কি বলবে, এই ভয়গুলো আর কোনোদিন আমরা কাটিয়ে উঠতে পারবো না। আমাদের হিন্দু, আপনি যেটা বলছেন আজকে কন্যাদান, এটা মূলত হিন্দু বিবাহ রীতিতে এটা আছে, তাই তো? মূলত দেখুন, একটু আগে এই কথাগুলো শুনতে শুনতে আমার হঠাৎ মনে হলো পরিবর্তন কিন্তু হচ্ছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট তৈরি হয়েছে কিন্তু, কেমন মানে আইনসিদ্ধ বিষয়গুলো এসছে এখানে, অর্থাৎ যা ঘোষিতা করা যাবে না। তো সেইখানে কিছু কয়েক বছর আগে, কয়েক বছর আমার সালটা আমার ঠিক মনে নেই, এলাহাবাদ হাইকোর্টে এটা নিয়ে একটা মামলা হয়েছিল এই প্রসঙ্গগুলো নিয়ে।
0: আচ্ছা,
1: সেখানে আমার মনে পড়লো, সত্যি আপনি প্রসঙ্গটা আনাতে আমার মেমোরিটা একটু কাজ করছে। সেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955/7 এই ধারায় বিচারপতি বলছেন, কি বলছেন শুনুন কেমন। বিচারপতি বলছেন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955/7 ধারায় সাত পাক, মানে সাতটা পাক যে হয় হিন্দির মধ্যে, এটার উল্লেখ থাকলেও কন্যাদান বলে কোন রীতির উল্লেখ কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্টার্ড নেই।
0: আচ্ছা,
1: এমনকি হিন্দু শাস্ত্রেও এর যথাযথ কোনো বিধিবদ্ধতা নেই এটার মধ্যে। মানে এটা কে বলছেন, এলাহাবাদ হাইকোর্টের তদানীন্তন বিচারপতি, আমার নামটাও মনে আছে স্পষ্ট, সুভাষ বিদ্যার্থী, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যিনি রায়টা দিয়েছিলেন।
0: আচ্ছা,
1: তিনি বলছেন যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955/7 ধারায় সাত পাক এটার উল্লেখ থাকলেও কোথাও কন্যাদান রীতির উল্লেখ নেই। তো দেখুন, আগে তো সতীদাহ প্রথা ছিল, আপনারা তো জানেন কেমন, ইতিহাসে আমরা পড়ি, এগুলো তো পাল্টেছে, এগুলো আসলে পুরুষতান্ত্রিক সমাজে ধর্মীয় অনুশাসনে বেঁধে রাখা হতো। হ্যাঁ, কিন্তু সেই অনুশাসনগুলোর মধ্যে যদি কোনো যুক্তি না থাকে, সেই অনুশাসন চিরকাল চালিয়ে যেতে হবে, এর তো কোনো মানে নেই। কাজেই সমাজ বদলাচ্ছে, সমাজের সঙ্গে সঙ্গে অনেক কিছুই কিন্তু বদলাচ্ছে, বিবাহ নিয়ে, কন্যাদান নিয়ে অনেক কথা হচ্ছে। তা আমার মনে হয় যে ছেলে এবং মেয়ে, পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ, এরা যদি নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে নেয় যে সমাজ এগোচ্ছে, ছেলেমেয়েরা এগোচ্ছে, আমরা কেন এগোবো না, আমরা কেন প্রাচীন

0: পথ পন্থাগুলোকে এখনো আঁকড়ে ধরে রাখবো, কিসের ভয়, কে বলবে, বাধা দেবে, এই ভয়গুলো থেকে আমরা পিছিয়ে আসতে পারছি না। ইচ্ছে থাকলেও মনে হয় যে সমাজ যদি কিছু বলে, এই এই এটাই হচ্ছে বিষয়টা, বুঝলেন তো। আমি মনে করি কন্যাদানটাকে যদি কেউ ভয় পান যে এটা সরাতে গেলে শেষে না পাড়া প্রতিবেশী বা সমাজের কাছে কথা শুনতে হয়, মনটাকে শক্ত করতে হবে। এই ক্ষেত্রে বরং এরকম করা, কন্যাদান শব্দটাকে যদি আমরা যদি চেঞ্জ করে দিই, স্বীকৃতি দান করতে পারি আমরা, অর্থাৎ আমার মেয়ের সঙ্গে আরেকটা ছেলের যে বিবাহটা হতে যাচ্ছে, এটাকে যেহেতু আমি বিয়ের মন্ত্রে বসেছি মেয়ের বাবা হিসেবে, আমি এটাকে স্বীকৃতি দিচ্ছি। কি স্বীকৃতি দিচ্ছি? একে অপরের পার্টনার হবে, দুজনে মিলে সুন্দর করে একটা সংসার তৈরি করবে।
1: বাহ, খুব সুন্দর বললেন।
0: তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে,
1: সেটাই, এবং সেটাই আমাদের চেষ্টা থাকবে।
0: হ্যাঁ, এটাই। ধন্যবাদ, বলছিলাম,
1: ভালো
0: সুন্দর প্রসঙ্গ, ভালো লাগলো, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, তবে নতুন ছেলে মেয়েরা কিন্তু অল্প হলেও এগিয়ে আসছে, বিবাহ ভেবে নয়, প্রেমের বা মিলনের উৎসব পালন করছে। একদিন হয়তো এমন দিন আসবে যেদিন আইনি সই ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হবে না, পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসাটাই সেই আলো হয়ে থেকে যাবে, ঠিক বিষ্ণুর মতো। বৈদিক ভাষায় বিষ্ণু মানে মাঝ আকাশের সূর্য, যে সব থেকে বেশি আলো ছড়ায়। এমন আলো এখন আরও জরুরি হয়ে উঠেছে, তমসোমা জ্যোতির্গময়। শ্রোতা বন্ধুরা, আজকের এই রাতটা কিন্তু আপনাদের মন্তব্যে জমজমাট হয়ে উঠেছে। কেউ বলছেন প্রথা ভাঙার কথা, কেউ বলছেন আবেগের কথা। দিন শেষে একটা মেয়ে যেখানেই যাক না কেন, সে যেন তার নিজের ডানা মেলে চলতে পারে, ডানা মেলে উড়তে পারে, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে, সেটাই হোক আসল লক্ষ্য। তবে আড্ডা থামবে না, আমাদের গান থামবে না, আবারও আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আজ রাতে পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর যে অঙ্কুরিতা এখানেই শেষ করছি, কথা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামী দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:25 শুনবেন ককবরক অনুষ্ঠান হাই অগ্নি খোরাং। সকাল 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 শুনবেন তোমায় গান শোনাব। সকাল 9:12 শুনবেন বলছি তোমায়। সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনুন আরজে অপরাজিতার সঙ্গে। বেলা 2:30 শুনবেন চিরায়ত গল্প পাঠের আসর। বেলা 3:00 রবি কিরণ। নিউজ হেডলাইন শুনবেন বেলা 3:58। বেলা 4:00 শুনবেন সুরের আকাশে আরজে অঙ্কিতার সঙ্গে। বিকেল 5:00 শুনবেন হৃদ মাঝারে। সন্ধে 6:30 ইচ্ছে ঘুরি।

রাত 8:45 মিনিটে শুনবেন সমাচার সন্ধ্যা, রাত 9টায় শুনবেন নিউজ হেডলাইন্স, রাত 9:30 আজ রাতে শুনুন আরজে দেবাশিসের সঙ্গে। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস,